0: بسم الله الرحمن الرحیم. السلام علیکم. বাংলাদেশ বেতার খুলনা, সকাল 7:59 আমাদের স্টুডিওর ঘড়িতে। আজ বুধবার 31 আষাঢ় 1433 বঙ্গাব্দ, 29 মুহররম 1448 হিজরি, 15 জুলাই 2026 খ্রিস্টাব্দ। সবাইকে প্রীতিময় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামে 537.63 মিটারে 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণায় রয়েছে লুবনা আসনাফারত মিষ্টি, অধিবেশন তত্ত্বাবধানে নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ সাইফুজ্জামান। প্রিয় শ্রোতা, দিনের শুরুটা অবশ্যই প্রত্যেকের শুরু হোক ভালো সে প্রত্যাশা করছি। পাশাপাশি শুরু করবার আগে যদি আপনি আপনার পুরো দিনের কাজের তালিকা করে নেন তাহলে দেখবেন কোনো কাজই বাদ পড়বে না। তাহলে সাফল্যের চূড়ায় উঠতে আমাদের পিছনে ফিরে তাকাতে হবে না। সবার জীবনে আসুক সফলতা, সে প্রত্যাশায় নিয়ে যাচ্ছে এই মুহূর্তে ঢাকা বেতার কেন্দ্রে 8:00 ইংরেজি সংবাদ শোনার জন্য, এবং এর পরপরে রয়েছে স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম, 8 AM, দিস ইজ বাংলাদেশ বেতার। The 31st of Ashar, the 29th of Muharram, and July the 15th. The news read by Ronak Jahan. First, the headlines. Prime Minister Tariq Rahman will distribute Primary Education Medal 2026 today. Inaugurating National Startup and Entrepreneurship Platform, Prime Minister pledges to provide all kinds of support from government to develop youths as entrepreneurs. Government will arrange re-examination if any student is unable to take part in HSC exam due to floods, Education Minister informs Jatiya Sangsad. Flooding is continuing in various parts of country due to continuous heavy rains and upstream flow. HRD Minister calls for united efforts to tackle flood situation. Information Broadcasting Minister calls for providing accurate information and preventing misinformation during any disaster. A state of mourning is being observed in the country today on the death of former Emir of Qatar, Sheikh Hamad bin Khalifa Al Thani. U.S. President Donald Trump has kept 20% fee on cargoes crossing the Hormuz Strait. And Spain beat France to reach in the final of FIFA World Cup football. Argentina faces England in the second semi-final match tonight. The Minister of Primary and Mass Education will hold the Primary Education Medal 2026 award ceremony today. The ceremony will take place at the Bangladesh-China Friendship Conference Center in the capital. Prime Minister Tariq Rahman will attend the event as the chief guest. As part of implementing pledges of the government selection manifesto, sports culture, subject-based quiz, carving and debate competitions were organized with the active participation of students from classes 3 to 5 to foster children's talent and creativity. The competitions are held in stages from the Pozilla level to the national level. Medals will be awarded today to those selected as the best performers. The program will also honor individuals and institutions for the outstanding contributions to education. Prime Minister Tariq Rahman has pledged to provide all kinds of support from the government to develop the youth as entrepreneurs. He made the pledge at a special event titled Youth Startups and Promising Bangladesh at the Nawab Nawab Ali Choudhury Senate Bhavan at the Dhaka University Study. Addressing the young entrepreneurs, the Prime Minister said many of them had already made significant progress. He praised them for contributing to society and the country's overall development, adding that their efforts are needed for the benefit of millions of people across the country. Later, the Prime Minister inaugurated the National Startup and Entrepreneurship Platform, an initiative of the ICT Department with the aim of connecting with young entrepreneurs, ensuring necessary resources, and providing overall support. Education Minister Dr. A.N.M.S. Anulhak Milon has said the government is prepared to arrange re-examinations for HSC candidates if they were unable to sit their exams due to flood caused by the ongoing monsoon. He said this while replying to a supplementary question in the question-answer session in the Jatiya Sansad this study. Speaking in Parliament during the discussion on the passage of a bill, Education Minister expressed regret over a remark he had made earlier, saying that he had no intention of halting anyone. Meanwhile, the Bogura University Bill 2026 was passed in Jatiya Sansad this study, aiming to establish a full-fledged public university in Bogura. Flood situation is continuing in various parts of the country due to continuous heavy rainfall and upstream flow. The Flood Forecasting and Warning Center yesterday said water is flowing above the danger level at 5 points of 4 rivers in the country. These are Dalia Point of Tista River, Chatok Point of Surma River, Markuli and Finchganj Point of Kushera River, and Kalmakanda Point of Someshwari River. Local Government, Rural Development and Cooperatives Minister Mirza Fakhrul Islam Alamgir has called on all relevant ministries, divisions and agencies to work in a coordinated manner to tackle the flood situation caused by recent heavy rainfall and hill runoff in different parts of the country, ensure emergency response and strengthen coordination in related activities. He made the call while addressing an interministerial meeting held at the Cabinet Division Conference Room at the Secretariat of State. The minister said there is no alternative to coordinated efforts to alleviate public suffering under the current circumstances. This is Bangladesh Bitar giving you the news. Information Broadcasting Minister Johiruddin Shapun has called for providing accurate information and preventing misinformation during any disaster. He made the call at a briefing on necessary things to do in flooded areas with the country's all district information officers at the meeting room of the Information Broadcasting Ministry at the Secretariat of State. The Information Broadcasting Minister said providing accurate information, preventing misinformation during any national disaster is an acid test for the government. A state of mourning is being observed in the country today on the death of former Emir of Qatar, Sheikh Hamad bin Khalifa Al Thani. The national flag has also been kept at half-mast. Jatiya Sansad unanimously adopted a condolence resolution on the death of the former Emir of Qatar yesterday. It is to be noted that former Emir of Qatar Sheikh Hamad bin Khalifa Al Thani passed away on July 12th at the age of 74. U.S. President Donald Trump has reversed his decision to impose a 20% fee on cargo shipping through the Strait of Hormuz. He announced that the proposed toll will instead be replaced by massive trade and investment deals with Gulf nations. This policy shift comes just hours before the U.S. military resumed its naval blockade of Iranian ports. Meanwhile, Democrats in the U.S. Senate have blocked a key debate on an annual defense policy bill. Democrats are heavily opposing President Donald Trump's ongoing military conflict with Iran. They are also strongly objecting to provisions in the bill that would closely integrate the United States and Israeli militaries. FIFA World Cup football and Spain has moved into the final of the 2026 FIFA World Cup. Spain defeated France by 2-0 in the first semi-final of the tournament at Dallas last night. Meanwhile, Argentina will encounter England at Atlanta at 1 a.m. tonight. Finally, weather in Forecast Valley till 1 this afternoon says there are chances of rain or thundershowers with temporary south-southeasterly gusty or squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Rangpur, Moymenshing, Dhaka, Kumilan, Salet. River ports in these areas are to host caution signal number 1. To end the news, the main points again. Prime Minister Tariq Rahman will distribute Primary Education Medal 2026 today. Inaugurating National Startup and Entrepreneurship Platform, Prime Minister pledges to provide all kinds of support from government to develop youths as entrepreneurs. Government will arrange re-examination if any student is unable to take part in HS exam due to floods. Education Minister informs Jatiyo Shangshad. Flooding is continuing in various parts of country due to continuous heavy rains and upstream flow. Education Minister calls for united efforts to tackle flood situation. Information Broadcasting Minister calls for providing accurate information and preventing misinformation during any disaster. A state of mourning is being observed in the country today on the death of former Emir of Qatar, Sheikh Hamad bin Khalifa Al Thani. And Spain beat France to reach in the final of FIFA World Cup football. Argentina faces England in the second semi-final match tonight. That is the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
2: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি বৃষ্টি আক্তার। কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে দেশে আজ রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে দেশের সকল সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশের মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে। এছাড়া শেখ হামাদ বিন খলিফা আল থানির রুহের মাগফিরাত কামনায় দেশের সকল মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। পাশাপাশি অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। উল্লেখ্য, কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি গত 12 জুলাই ইন্তেকাল করেন। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, গাছ মানুষের পরম বন্ধু। বায়ুমণ্ডলে অক্সিজেন সরবরাহ সহ পরিবেশ সংরক্ষণে গাছের ভূমিকা অনস্বীকার্য। এছাড়া ভূমিক্ষয় রোধ, মানুষের পুষ্টি চাহিদা পূরণে গাছের রয়েছে অনন্য ভূমিকা। তিনি গতকাল কেসিসি পরিচালিত মহানগরীর খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুল প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। কেসিসি প্রশাসক বলেন, বৃক্ষ একটি জীবন্ত সত্তা এবং মানুষের পরম বন্ধু। প্রধানমন্ত্রী তারেক রহমানের 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচি সফল করার জন্য নিজ নিজ অবস্থান থেকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে। তিনি গাছের গুরুত্ব অনুধাবন করে বৃক্ষরোপণ ও পরিচর্যায় যত্নশীল হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান। একটি বেসরকারি সংস্থার প্রধান নির্বাহী সভাপতিত্বে কেসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব আহমেদ, স্কুলের অভিভাবক প্রতিনিধি, সাবেক কাউন্সিলর, সমাজসেবক ও শিক্ষক প্রতিনিধি এ সময় উপস্থিত ছিলেন। পরে প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বেসরকারি টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী ঘোষিত দেশব্যাপী 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের অংশ হিসেবে গতকাল খুলনার বৈরাস্ত পুলিশ লাইন্সে 12,500টি ফলদ, বনজ ও ভেষজ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। পুলিশ কমিশনার মোহাম্মদ জাহেদুল হাসান প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। পরে তিনি হাজি ফয়েজউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়, পিটিসি, সরকারি ব্রজলাল কলেজ, খুলনা জেলা স্কুল ও সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। পিটিসি খুলনার কমান্ড্যান্ট এ কে এম মোশাররফ হোসেন মিয়াজি ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ কেডিএ চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা বলেছেন, খুলনা নিউ মার্কেট দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি ঐতিহ্যবাহী অভিজাত বিপণী কেন্দ্র। এর ঐতিহ্য রক্ষা এবং ক্রেতা বিক্রেতাদের জন্য একটি আধুনিক ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশ গড়ে তুলতে কেডিএ সব ধরনের উদ্যোগ গ্রহণ করবে। দ্রুততম সময়ের মধ্যে চিহ্নিত সমস্যাগুলোর সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা সিন্ডিকেটের সুবিধা নয়, বরং সবার জন্য সমান ও সুন্দর ব্যবসার পরিবেশ তৈরি করা সরকারের মূল লক্ষ্য। তিনি গতকাল কেডিএ সম্মেলন কক্ষে ব্যবসায়ী নেতাদের সাথে এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা আরও বলেন, নিউ মার্কেটের জরাজীর্ণ অংশ সংস্কার এবং ড্রেনেজ ও লাইটিং ব্যবস্থা আধুনিকীকরণ করা হবে। ক্রেতা বিক্রেতাদের জন্য পর্যাপ্ত ও নিরাপদ পার্কিং ব্যবস্থা নিশ্চিত করুন। নিউ মার্কেট এলাকার চারপাশে অবৈধ স্টল সরিয়ে দেয় এবং সিসিটিভি নজরদারি বাড়াতে হবে। তিনি আশ্বস্ত করেন যে বিগত ফ্যাসিবাদের আমলে গড়ে ওঠা চাঁদাবাজি, সিন্ডিকেট এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতি কঠোর হাতে দমন করা হবে। কেডিএ সদস্য মোহাম্মদ ইকবাল হোসেন, প্রধান প্রকৌশলী কাজী মোহাম্মদ সাবিরুল আলম, পরিচালক ডক্টর জাকিয়া সুলতানা, খুলনা নিউ মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি ও সাবেক সংসদ সদস্য আব্দুল গাফফার বিশ্বাস ও সাধারণ সম্পাদক মাসুদুর রহমান গোড়া সহ কেডিএর ঊর্ধ্বতন কর্মকর্তা ও ব্যবসায়িক নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। উপজেলার সরকারি কর্মকর্তাদের এক মত বিনিময় সভা গতকাল বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সভায় সকল সরকারি কর্মকর্তাদের নিষ্ঠার সাথে মানুষকে সেবা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতিন এতে প্রধান অতিথি ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে সহকারী কমিশনার ভূমি, উপজেলা প্রকৌশলী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এ সময় উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত নিশানবাড়িয়া ইউনিয়নের ৬ জন ব্যবসায়ীর মধ্যে শুকনা খাবার ও নগদ অর্থ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। খুলনার দিঘলিয়া উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক প্রস্তুতিমূলক সভা গতকাল উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় বর্ষা মৌসুমে অতিবৃষ্টি, জলাবদ্ধতা ও নদী ভাঙন সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সরকারি দপ্তর, জনপ্রতিনিধি এবং স্বেচ্ছাসেবকদের সমন্বিতভাবে কাজ করার উপর গুরুত্ব আরোপ করা হয়। উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, থানার অফিসার ইনচার্জ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার ও থানা বিএনপির সভাপতি সহ সুশীল সমাজের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। মাগুরার মোহাম্মদপুর উপজেলার যশপুর মহিলা দাখিল মাদ্রাসা মাঠে গতকাল ১৭ জন প্রতিবন্ধীর মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রধান অতিথি হিসেবে এসব বিতরণ করেন। একটি বেসরকারি উন্নয়ন সংস্থা আয়োজিত অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী সহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন। খেলার খবর ফুটবল। খুলনা সিটি বাইপাস রোডের টার্ফ মাঠে খুলনা খান বাহাদুর আহসানুল্লাহ বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের গতকালের ফাইনাল খেলায় ইংরেজি বিভাগ টাই ব্রেকারে 1-0 গোলে বিবিএ কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ আনিসুর রহমান প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে ট্রফি তুলে দেন। এদিকে যশোর শহরের আর এন রোড নতুন বাজার মাঠে রিপন অটোস জুনিয়র ফুটবল টুর্নামেন্টে গতকাল জার্মানি দল, জাপান দল নিজ নিজ খেলায় জয়লাভ করে। এছাড়া ইরান ও পর্তুগাল এবং ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যকার খেলা দুটি গোলশূন্য ড্র হয়। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা ও সিলেট অঞ্চলে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলেও আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12:10 বাংলায়।
0: প্রিয় শ্রোতা, আমাদের আয়োজন বেলা শুরুতেই রয়েছে দেশের গান। অনুষ্ঠানের প্রথম শিল্পী মোহাম্মদ সাইফুল ইসলাম, গানের কথা লিখেছেন রফিকুর রশিদ।

0: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
1: পৃষ্ঠতার সব শেষে গিয়েছেন ইশরাত জাহান এস এম রুহুল আমিনের লেখা গানে।

এই গানটির সাথে শেষ হলো দেশের গানের অনুষ্ঠান। সকাল 8:30 আমাদের স্টুডিওর ঘড়িতে শুনছেন আমাদেরকে মিডিয়ামে 537.63 মিটারে, 558 কিলোহার্সে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্সে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। প্রিয় শ্রোতা, এই মুহূর্তে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালীতে। শুরুতে গিয়েছেন মোহাম্মদ হাফিজুর রহমান, গানের কথা লিখেছেন সুব্রত পাল, সুর করেছেন শেখ আলী আহমেদ।

0: fácil.
1: প্রিয় শ্রোতা, এবারে শুনবেন রানা কাফি মির্জার লেখা গান ঝুমুরানি গাইনের কণ্ঠে। এ গানের সুর করেছেন শেখ আব্দুস সালাম।

প্রিয় শ্রোতা, শুনছেন আপনারা স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। অনুষ্ঠানের এবারে শিল্পী আব্দুল সবুর খান চৌধুরী, গানে কথা লিখেছেন হাবিব রহমান, সুর করেছেন সৈয়দ নুরুল ইসলাম মুফতি।

0: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আসরে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত, আর এই বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে। এতে করে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সমুদ্র উপকূলবর্তী যে অঞ্চল রয়েছে সেগুলো। এই সংকট থেকে উত্তরণের উপায় হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশ কাজ করছে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে। আমাদের সরকার এই বৃক্ষরোপণ কর্মসূচিকে গুরুত্ব আরোপ করেছেন, তারাও এই কর্মসূচি হাতে নিয়েছেন, প্রস্তুতি এবং সেই কাজ শুরু হয়েছে। এই কর্মসূচি ইতোমধ্যে তারা শুরু করেছেন, কর্মসূচিটি শুরু হয়ে এখন সেটা বাস্তবায়নের পথে রয়েছে। আজকে আমরা জানব বৃক্ষরোপণের গুরুত্ব এবং বর্তমান কর্ম পরিকল্পনা নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন আফরোজা বেগম, গবেষণা কর্মকর্তা, বন অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে।
1: ধন্যবাদ আপনাকেও।
0: আপনার কাছে একটু জানতে চাই, বর্তমান প্রেক্ষাপটে বৃক্ষরোপণ কর্মসূচির প্রয়োজনীয়তা কেন এত বেশি জরুরি?
1: আপনারা জানেন বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং বন উজাড়ের কারণে বিশ্বের অনেক দেশ পরিবেশগত ঝুঁকির মুখে রয়েছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। ঘূর্ণিঝড়, বন্যা, ভূমিধস, তাপমাত্রা বৃদ্ধি এবং জীববৈচিত্র্যের ক্ষয়, এসব সমস্যার অন্যতম সমাধান হল ব্যাপক বৃক্ষরোপণ এবং বনভূমির বৃদ্ধি। এই প্রেক্ষাপটে বর্তমান সরকার দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান সৃষ্টির একটি বৃহৎ কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচির মাধ্যমে দেশের বনভূমি বৃদ্ধি, পরিবেশগত ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং জনগণের অর্থনৈতিক উন্নয়ন সবকিছুই সমন্বিতভাবে অর্জনের চেষ্টা করা হচ্ছে।
0: সত্যি বেশ প্রশংসিত একটি কর্মসূচি বর্তমান সরকার হাতে নিয়েছে, যেটা আমাদের দেশের বনভূমি এবং বৃক্ষরোপণের যে গুরুত্ব সেটাকে আরো বেশি আমাদের সামনে নিয়ে আসছে। আমরা একটু জানতে চাই যে কোটি চারা, অর্থাৎ এই যে 25 কোটি চারার কথা আমরা বলছিলাম, এই 25 কোটি চারা রোপণ কর্মসূচির প্রধান উদ্দেশ্য কি?
1: এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য হল দেশের পরিবেশগত ভারসাম্য পুনরুদ্ধার করা এবং বনভূমির পরিমাণ বৃদ্ধি করা। এছাড়া এই কর্মসূচির মাধ্যমে কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনের পরিকল্পনা রয়েছে, যেমন উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমানো, পার্বত্য অঞ্চলের অবক্ষয়িত বন পুনরুদ্ধার করা, পানির উৎস সংরক্ষণ করা এবং নগর এলাকায় সবুজায়ন বৃদ্ধি করা। অন্যদিকে এই কর্মসূচি অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। কাঠ, বাঁশ ও অন্যান্য বনজ সম্পদের উৎপাদন বৃদ্ধি করা, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি করা এবং বেসরকারি নার্সারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করা, সব মিলিয়ে এই কর্মসূচি শুধু পরিবেশ রক্ষার জন্য নয় বরং দেশের অর্থনীতি ও সামাজিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
0: এই যে আপনি বলছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, একটু জানতে চাই যে যে কর্মসূচি ইতিমধ্যে শুরু হয়েছে, বাস্তবায়ন শুরু হয়েছে, এটা কিভাবে বাস্তবায়ন করা হবে?
1: সারা দেশে আগামী 5 বছরে সরকারি বনাঞ্চলে, উপকূলীয় চরাঞ্চলে, সড়ক, মহাসড়ক, বাঁধ, নদী ও খালপাড়সহ অন্যান্য প্রান্তিক ভূমিতে, প্রতিষ্ঠান ও বসত বাড়িতে, কৃষি বনায়ন এবং নগর বনায়ন কার্যক্রমে 25 কোটি বৃক্ষরোপণ করা হবে। এর মধ্যে উপকূলীয় বনায়ন সবচেয়ে বড় অংশ, যেখানে প্রায় 40% চারা, উপকূলের নতুন জেগে ওঠা চর এবং অবক্ষয়িত উপকূলীয় বনাঞ্চলে রোপণ করা হবে। এর মাধ্যমে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ক্ষতি কমানো এবং ভূমিক্ষয় রোধ করা সম্ভব হবে। দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ খাত হল বন পুনরুদ্ধার। পার্বত্য চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের অবক্ষয়িত বনভূমিতে গাছ লাগিয়ে প্রাকৃতিক বন পুনরুদ্ধার করা হবে। এতে মাটির উর্বরতা বাড়বে, পানির উৎস সংরক্ষিত হবে এবং জীববৈচিত্র্য বৃদ্ধি পাবে। এছাড়া নগর বনায়ন, উৎপাদনমুখী বনায়ন, কমিউনিটি ভিত্তিক প্রান্তিক ভূমিতে বনায়ন এবং প্রতিষ্ঠান ও বসতবাড়ি ভিত্তিক বনায়ন, এই খাতগুলোতেও ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা হবে। এর ফলে দেশের প্রায় সব অঞ্চলে বৃক্ষরোপণ কার্যক্রম বিস্তৃত হবে।
0: অনেক ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি আমাদেরকে জানাচ্ছিলেন। একটু জানতে চাইবো এই কর্মসূচিতে আধুনিক প্রযুক্তির কোনো ভূমিকা থাকবে কি?
1: অবশ্যই, বর্তমান যুগে প্রযুক্তির ব্যবহার ছাড়া বড় কোনো প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করা কঠিন, তাই এই কর্মসূচিতেও আধুনিক প্রযুক্তির ব্যবহার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নগর বনায়নের ক্ষেত্রে একটি বিশেষ মোবাইল অ্যাপ, মাই ট্রি অ্যাপ ব্যবহার করা হবে। এতে গাছের সঠিক তথ্য সংরক্ষণ ও পর্যবেক্ষণ সহজ হবে। এছাড়াও বনায়ন পর্যবেক্ষণের জন্য ড্রোন প্রযুক্তি, লাইডার প্রযুক্তি, স্যাটেলাইট ইমেজ এবং জিআইএস প্রযুক্তি ব্যবহার করে কোথায় গাছ লাগানো হয়েছে, কতটা বৃদ্ধি পেয়েছে এবং কোথায় সমস্যা রয়েছে, এসব তথ্য সহজেই পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
0: তথ্য প্রযুক্তির উন্নতির ফলে আমরা খুব সহজেই এগুলোকে ট্রেস করতে পারবো। এবার একটু জানতে চাই আপনার কাছে যে এই কর্ম পরিকল্পনা যেটা রয়েছে বা যে কর্মসূচি রয়েছে, আর এই 25 কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি, এটা বাস্তবায়নের ক্ষেত্রে সাধারণ মানুষ কিভাবে ভূমিকা রাখতে পারে?
1: এই কর্মসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল জনগণের অংশগ্রহণ। শুধু সরকারি উদ্যোগে এত বড় কর্মসূচি সফল করা সম্ভব নয়, এজন্য সমাজের সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণ প্রয়োজন। এই পরিকল্পনার আওতায় সামাজিক বনায়ন কর্মসূচি চালু থাকবে, যেখানে স্থানীয় জনগণ অংশীদারিত্বের ভিত্তিতে বনায়নে অংশ নিবে এবং সুফল ভাগাভাগি করে নিবে। এছাড়া এক শিক্ষার্থী একটি গাছ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের বৃক্ষরোপণে সম্পৃক্ত করা হবে। এর ফলে ছোটবেলা থেকেই পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরি হবে এবং বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলনে পরিণত হবে। বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের খালি জায়গা, ফলদ, ওষধি এবং বনজ গাছ লাগানোরও পরিকল্পনা রয়েছে। এতে পরিবেশের পাশাপাশি মানুষের পুষ্টি ও অর্থনৈতিক সুবিধাও বাড়বে। 25 কোটি বৃক্ষরোপণের এই কর্মসূচি বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় সবুজ উদ্যোগ। সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ এবং টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
0: একেবারেই তাই, আমরা আপনার সাথে গলা মিলিয়ে বলতে চাই, আসুন আমরা প্রত্যেকে মিলে এই 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান কর্মসূচির যে বৃহৎ পরিকল্পনা, এটা বাস্তবায়নে সকলে মিলে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাই, এই কর্মসূচি বাস্তবায়ন করি এবং পৃথিবীর বুকে সবুজ সুন্দর একটি পৃথিবী, সুস্থ পৃথিবী আমাদের পরবর্তী প্রজন্মকে উপহার দিয়ে যাই। সকলের জন্য নিরন্তর শুভকামনা। আপনাকে অনেক ধন্যবাদ বাংলাদেশ বেতারে সময় দেওয়ার জন্য।
1: আপনাকেও ধন্যবাদ।

প্রিয় শ্রোতা, আমরা বর্ণালীর একেবারে প্রান্তিকে চলে এসেছি। সব শেষে শুনব তাসনিম মঞ্জুর ছোঁয়ার কণ্ঠে গান। গানের কথা লিখেছেন ইমরুল কায়েস, সুর করেছেন প্রদীপ রাহা।

প্রিয়শ্রোতা, এই গানটির সাথে শেষ হল স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী, বাংলাদেশ বেতার খুলনা। এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, 558 কিলোহার্সে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্সে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। এখন সকাল 9টার বাংলায় সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম, সকাল নয়টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি শাহরিয়ার মুস্তাফা। আজ প্রদান করা হবে প্রাথমিক শিক্ষা পদক 2026। রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পদক প্রদান অনুষ্ঠানটির আয়োজন করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগদান করবেন। সরকারের নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে শিশুদের প্রতিভা ও সৃজনশীলতা বিকাশের লক্ষ্যে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে ক্রীড়া সাংস্কৃতিক বিষয়ভিত্তিক কুইজ ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলা পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত বিভিন্ন ধাপে এইসব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেরা পারফর্মার হিসেবে নির্বাচিতদের আজ পদক প্রদান করা হবে। অনুষ্ঠানে শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকেও সম্মানিত করা হবে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড আনম এহসানুল হক মিলন বলেছেন, চলমান মৌসুমী বৃষ্টিজনিত বন্যার কারণে কোন এইচএসসি পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে না পারলে তাদের জন্য পুনঃপরীক্ষার আয়োজন করতে সরকার প্রস্তুত রয়েছে। তিনি গতকাল জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এক সম্পূরক প্রশ্নের জবাবে একথা বলেন। ড আনম এহসানুল হক মিলন শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, দুর্যোগের মধ্যেও সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজন নিয়ে সরকার শিক্ষার্থীদের চেয়েও বেশি উদ্বিগ্ন। এদিকে বগুড়ায় একটি পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে গতকাল জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল 2026 পাশ হয়েছে। জাতীয় সংসদের বৈঠক আজ বেলা তিনটায় আবার বসবে। সরকারের বিভিন্ন দপ্তর ও অংশীজনদের সঙ্গে পর্যালোচনার ভিত্তিতে চট্টগ্রাম বোর্ড ছাড়া দেশের অন্য সব শিক্ষা বোর্ডের কেন্দ্রগুলো এইচএসসি ও সমমানের পরীক্ষার জন্য সম্পূর্ণ উপযোগী রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র ড মাহাদি আমিন। গতরাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা এবং আবহাওয়া পরিস্থিতি নিয়ে সরকারের অবস্থান ও বিভিন্ন পদক্ষেপের কথা বিস্তারিত তুলে ধরেন। মাহাদি আমিন জানান, দেশজুড়ে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে বিরূপ আবহাওয়ার কারণে শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধায়ীদের মনে যে উদ্বেগ সৃষ্টি হয়েছে তা শিক্ষা মন্ত্রণালয় অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করেছে। তিনি বলেন, শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা করাই বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে আজ দেশে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে, পাশাপাশি জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। গতকাল জাতীয় সংসদের সর্বসম্মতিক্রমে কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়। উল্লেখ্য, গত 12 জুলাই 74 বছর বয়সে কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি ইন্তেকাল করেন। তার নেতৃত্বে কাতার শিক্ষা, স্বাস্থ্য, জ্বালানি, অবকাঠামো, অর্থনীতি, আন্তর্জাতিক কূটনীতি এবং মানব সম্পদ উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করে আধুনিক ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হয়েছে। টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন অঞ্চলের বন্যা পরিস্থিতি চলমান রয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রও গতকাল জানায়, দেশের 4টি নদীর 5টি পয়েন্টে পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। এগুলো হল তিস্তা নদীর ডালিয়া পয়েন্ট, সুরমা নদীর ছাতক পয়েন্ট, কুশিয়ারা নদীর মারকুলি ও ফেঞ্চুগঞ্জ পয়েন্ট এবং সোমেশ্বরী নদীর কলমাকান্দা পয়েন্ট। কেন্দ্র জানায়, আগামী 24 ঘণ্টায় সিলেট ও সুনামগঞ্জ জেলায় সুরমা কুশিয়ারা নদী সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। আগামী 24 ঘণ্টায় নেত্রকোনা জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি থাকতে পারে ও পরবর্তীতে উন্নতি হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী অতিক্রম করা পণ্য সামগ্রীর উপরে 20% ফি আরোপে সিদ্ধান্ত স্থগিত করেছেন। তিনি বলেন, এই প্রস্তাবিত ফি এর পরিবর্তে পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর সাথে একটি বড় বাণিজ্য ও বিনিয়োগ চুক্তি করা হবে। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ইরানের বন্দরে নৌ অবরোধ পুনরায় শুরু করার কয়েক ঘণ্টা আগে এই নীতিগত পরিবর্তন এসেছে। খেলা খবর বিশ্বকাপ ফুটবল। ফিফা বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে 2-0 গোলে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনালে জায়গা করে নিল স্পেন। আজ রাত 1টায় আটলান্টায় দ্বিতীয় সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ইংল্যান্ডের মুখোমুখি হবে। ক্রিকেট। আজ বাংলাদেশ এবং স্বাগতিক জিম্বাবুয়ের মধ্যে 3 ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। বুলাওয়েতে বাংলাদেশ সময় বিকেল 4:30 খেলা শুরু হবে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারাবিবরণী সম্প্রচার করবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: সকাল 9:05 আমাদের স্টুডিও খুড়িতে বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে এই মুহূর্তে আমন্ত্রণ জানাচ্ছি বিভিন্ন ছায়াছবির গান রূপালী শোনার জন্য। আজ রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে, কেননা কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খালিফা আল থানি মৃত্যুবরণ করেছেন। তার শোকে আজ শোকাহত সারা বিশ্ব। এজন্য আমাদের দেশেও রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। প্রিয় শ্রোতা, তার মৃত্যুতে আমরা সবাই শোকাহত এবং গভীর শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আমাদের রূপালীর আয়োজন। রূপালীতে অবশ্য আজ কোনো চিঠি পড়ব না, বা আজ আপনাদের অনুরোধের নাম হয়তো প্রচার হবে না, কিন্তু হ্যাঁ, আমরা অবশ্যই আপনার অনুরোধের যে ফোন ইন পর্ব সেটি অন্তত আপনাদের সাথে আমরা যুক্ত হব, সরাসরি জেনে নিব আপনাদের অনুরোধের কথাগুলো। তো শুরুতেই চলুন আমরা আমাদের কাছে ফোন করবার নাম্বারটি আপনাদেরকে জানিয়ে রাখি। আমাদেরকে ফোন করতে পারেন 0197412170 এই নম্বরটিতে, আর সাথে রয়েছে লুবনা হাসনা ফারুক মিষ্টি, অধিবেশন তত্ত্বাবধানে আছেন নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ সাইফুজ্জামান। তো কথা নয়, চলুন শুনি গান। শুরুতেই আলিঙ্গন ছবির গান, শিল্পী মোহাম্মদ আব্দুল জব্বার।

শুনছিলেন যুবরাজ ছবির গান সাবিনা ইয়াসমিনের কণ্ঠে। এবারে গানে কণ্ঠ দিয়েছেন রুনা ডাইলার প্রতিজ্ঞা ছবিতে, এবং এর পরপরই বন্ধুরা আপনাদের সাথে আমরা ফোন ইন পর্বে হব যুক্ত।

0: প্রিয় শ্রোতা, এই মুহূর্তে আপনাদের সবাইকে জানাচ্ছি ফোন ইন পর্বে আমন্ত্রণ। 01974121970 এই নম্বরটিতে আপনারা ফোন করলে আমাদেরকে পেয়ে যাবেন। প্রথম বন্ধু কে আছেন? হ্যালো, সালাম আলাইকুম। জি, শুভ সকাল।
1: কথা বলছিলাম দীপঙ্কর নন্দন প্রতাপ খুলনা থেকে।
0: হ্যাঁ দাদা, বলুন।
1: নিশ্চয় সকালে আপনাদের সাথে আসি আর আমাকে গান শোনাবে?
0: হুম।
2: আমাকে শোনাবেন আপু এই গানটা? আগে অনুরোধ করেন, শোনার নয় যে মায়ের রাতে ব্যস্ত থাকি।
0: হ্যাঁ, শোনানো তো হয় না।
2: কোরআন গান?
0: আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আপনার গান তো শোনানো হয় না, আমরা চেষ্টা করব শুনিয়ে দেবার। এরপর তারপরও বলছি, আপনারা সবাই আছেন এই মুহূর্তে আমাদের সাথে ফোন ইন পর্বে 01974121970 এই নম্বরটিতে কে রয়েছেন? হ্যালো,
3: সালাম আলাইকুম।
0: জি, ওয়ালাইকুম আসসালাম। আমরা চেষ্টা করবো বন্ধু আপনার পছন্দের গান শুনিয়ে দিতে। এবারে কে আছেন? হ্যালো,
4: সালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম।
4: আপা মনে ভালো আছেন?
0: জি ভালো, বলুন ভাই।
4: আমি বুলবুল আহমেদ।
0: হ্যাঁ হ্যাঁ,
4: কাজীপাড়া ধামারা থেকে আপু।
0: হ্যাঁ বুলবুল ভাই, বুঝতে পেরেছি, বলুন।
4: ছায়া ছবির নাম তুমি স্বপ্ন তুমি সাধনা। এই ছায়া ছবি থেকে মনির খানের কণ্ঠে আমি চিঠি লিখে ফুলের কাছে দিয়েছি খবর, অবশ্যই শোনাবেন।
0: আমি চিঠি লিখে ফুলের কাছে দিয়েছি খবর। আমরা তো জানতাম পাখির কাছে চিঠি লিখে খবর দেয়। যাই হোক, ফুলও একটা ভালো মাধ্যম ভালোবাসার প্রতীক, তাই না? এবারে কে আছেন? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, বলুন। মজিদ বলছেন? হ্যালো, আপনার নামটা কি বললেন আরেকবার বলবেন কি? হ্যালো, হ্যালো, আমরা সত্যি দুঃখিত, আপনাকে ঠিক পুরোপুরি বোঝা গেল না। সম্ভবত আপনি মজিদ ভাই বলছিলেন কুষ্টিয়া থেকে। তো যাই হোক, আপনি আরো একবার চেষ্টা করুন। জি কে আছেন? আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যালো, জি ওয়ালাইকুম আসসালাম।
5: আমি খালিশপুর থেকে বলছি,
0: রুবেল। হ্যালো,
5: আমার নাম রুবেল রানা।
0: কিছু বোঝা গেল না আপনার নামটা, আর একবার বলুন নাম। আপনার নামটা বোঝা যায়নি ভাই, আপনি খালিশপুর থেকে বলছেন এটা বুঝেছি। খালিশপুর খুলনা থেকে নাকি? এস এম রাহুল রানা, রাসেল রানা, তাই তো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এস এম রাসেল রানা, আপনি কিয়ামত থেকে কিয়ামত ছবির গান শুনতে চেয়েছেন। আমরা চেষ্টা করব আপনার পছন্দের গান শুনিয়ে দিতে। আমাদের আরো একজন বন্ধু শুরুতে কিয়ামত থেকে কিয়ামত ছবির গান শুনতে চেয়েছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন।
6: আমি চৌগাছা থেকে কথা বলছি।
0: কে, রাজু নাকি?
6: জি না, আমি মোহাম্মদ আফতাব রহমান।
0: মোহাম্মদ
6: আফতাব রহমান,
0: আফতাব
6: আবদার,
0: আবদার, আচ্ছা আচ্ছা, আবদার রহমান, বলুন।
6: আপু, আপনার কাছে একটু অনুরোধ করছি, আমার গানটা যদি শোনাতেন আমি খুব খুশি হতাম।
0: আচ্ছা, এইভাবে বলা লাগবে না, আপনারা অনুরোধ করলি বা আপনারা ফোন করলি আমরা শুনিয়ে দেওয়ার চেষ্টা করি। আবদার ভাই, এবার কি গান শুনতে চাচ্ছেন?
6: আপু, আমি নিয়ত হাইফবি।
0: নিয়ত?
6: জি
0: নিয়ত। হ্যাঁ, কোন গানটি?
6: রুনা আইলা ও এন্ড্রসিহর।
0: আচ্ছা, কোন গান?
6: আমি মোস্ট ইচ্ছা হয় সাজানিগো বাস্তে ও সাথ।
0: আচ্ছা, আমার মরতে ইচ্ছে হয় আবার বাঁচারও সাধ্য থাকে, তাই তো? আমরা অবশ্যই চেষ্টা করবো বন্ধুরা, আপনারা ফোন করে আমাদেরকে বললেই কিন্তু আমরা সেই গানটা লিপিবদ্ধ করার চেষ্টা করি এবং গান শুনিয়ে দেওয়ার চেষ্টা করি। আবদার ভাই, আপনি এত কষ্ট করে আবদার করেছেন, আপনার গান না শুনিয়ে তো পারা যায় না, তো আগামী আয়োজনের জন্য অপেক্ষা করুন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম।
7: কথা বলছি ইসমাইল হোসেন।
0: হ্যাঁ,
7: বগুড়া থেকে
0: বলুন ইসমাইল ভাই।
7: জি, আপনারা কেমন আছেন সবাই?
0: অনেক ভালো আছি, বলুন।
7: আমাকে গান শুনাবেন বলো না কবুল ছবি থেকে, কুমার বিশ্বজিৎ ও সামিনা চৌধুরীর কণ্ঠে আমার জীবনে তুমি আলো নয়নে মনে মনে তোমাকে যে চাই, এই গানটি শোনাবেন।
0: আমার জীবনে তুমি আলো নয়নে, বলরা কবুল ছবির গান, আমরা চেষ্টা করব পছন্দের গান শোনাতে। এবারে কে আছেন? হ্যালো হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কার সাথে কথা বলছি?
8: জি, আপনারা সবাই ভালো আছেন?
0: জি ভালো, বলুন।
8: আমি খুলনা থেকে বলছি,
0: আপনার নামটা তো শোনা হলো না।
8: নাম আমির হোসেন।
0: হ্যাঁ,
8: আমির হোসেন।
0: আমির হোসেন, আপনি দারেন।
8: আমি আরেকদিন অনুরোধ করছি।
0: আচ্ছা, দিরেইন ছবির কোন গানটি শুনতে চান?
8: দিরেইন স্যার তুমি।
0: আচ্ছা, কোন গানটি?
8: এই বৃষ্টি ভেজা রাতে।
0: না, এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না, এটা তো দিরেইন ছবির গান না, এটা অন্য ছবির গান, এটা কিন্তু দিরেইন ছবির গান না। আমরা চেষ্টা করব আপনার পছন্দের গান শুনিয়ে দিতে। হ্যালো,
9: দাসপ
0: খুলনা থেকে নামটা বলুন। আজকে আজকে কিন্তু প্রায় আমাদের এই ঝামেলাটা হচ্ছে, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, তো যাই হোক বন্ধু আপনি আর একবার চেষ্টা করুন। হ্যালো হ্যালো
10: হ্যালো, আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম, বলুন।
10: আপু, কথা বলছি ফুলমালা বেতার সুতা সংঘের সভাপতি
0: মোস্তফা কামাল পাশা। হ্যাঁ
10: হ্যাঁ, গ্রাম কালা দহ পণ্ডিত পাশার বাড়ি উপজেলা ফুলবাড়ি মানুষিং থেকে। হুম
0: হুম, বলুন।
10: হ্যাঁ, ছবি জান কুরবান শিল্পী এস আই টুটুর ও কনক চাপা।
0: হুম,
10: গানের কথা বুকের ভিতর পরে দক দক।
0: আচ্ছা, জান কুরবান ছবির গান শুনতে চেয়েছেন, আমরা শুনিয়ে দেব। আমরা আর একটি কিংবা দুটি ফোন নিয়ে ফিরে যাবো আবার গানের কাছে। হ্যালো,
11: সালাম আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম,
11: কথা বলছি রিজাউল।
0: হ্যাঁ, তালা সাথে থেকে। হ্যাঁ,
11: আপনার অনুষ্ঠানটা খুব ভালো লাগে,
0: ধন্যবাদ।
11: কোস্তাদ প্রতি আলতা আব্বাইকে একটা শুভেচ্ছা দিলেন, সোনার মিস্ত্রি।
0: আচ্ছা ঠিক আছে, আপনি বলুন এবার কি গান শুনতে চান।
11: আমার ছবির নাম
0: রাধাকৃষ্ণ, বলুন।
11: তুমি
0: রাধা, তাই তো? অনেক সুন্দর একটি গান শুনতে চেয়েছেন, আপনি আমাদের সাথে থাকলে অবশ্যই আমরা চেষ্টা করবো। আমরা আয়োজনের শেষ ফোনটি নিচ্ছি এবারে। হ্যালো,
12: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম।
12: মিষ্টি আপু, আমি আপনার ছোট ভাই মোহাম্মদ ইসলাম উদ্দিন।
0: জি ইসলাম ভাই, বলুন।
12: ইসলাম উদ্দিন শাহবাজপুর
0: শৈলকুপা থেকে। হ্যাঁ হ্যাঁ,
12: আপু আমাকে শোনাবেন ভালোবাসা দিবি কিনা বল। ভালোবাসা দিবি কিনা বল, ফ্যান ছবি থেকে মনির খানের কণ্ঠে। ও সাথে একবার এসে দেখে যাও।
0: আচ্ছা, ওর সাথে একবার এসে দেখে যাও। ভালোবাসা দেব না আবার এমন কথা তো নেই, আমরা অবশ্যই ভালোবাসা আপনাদেরকে দিয়ে থাকি, তো আর কথা নাই, চলুন গানের কাছে ফিরে যাই। এবারে আপনাদেরকে শোনাবো রথীন্দ্রনাথ রায়ের কণ্ঠে গান বেদের মেয়ে জ্যোৎস্না ছবি থেকে।

0: প্রিয় শ্রোতা, কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষকদের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কৃষক কার্ড বাংলাদেশের কৃষকদের জন্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে যেন সরকারি সুবিধা পায় এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায়। এটি কৃষকদের আর্থিক সহায়তা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি ও ব্যাংক ঋণ পেতে পারেন। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের বিষয়। আমাদের আজকের বিষয় কৃষক কার্ড। আর এ বিষয়ে বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ জনাব মোহাম্মদ মশিহুর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস। স্বাগত আমাদের আজকের আয়োজন আপনাকে।
1: আপনাকে ধন্যবাদ।
0: আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে কৃষক কার্ড আসলে কি, আর এই সুবিধা সম্পর্কেও জানতে চাই।
1: কৃষক কার্ড এমন একটি কার্ড যেটা ডিজিটাল ডাটাবেস সম্বলিত স্মার্ট কার্ড, যার মাধ্যমে আসলে আমাদের দেশের কৃষকদের শনাক্ত করা সম্ভব হবে যে কে প্রকৃত কৃষক এবং কে প্রকৃত কৃষক নয়। আর সরকারি সকল সব ধরনের সুযোগ সুবিধা, কৃষি সহায়তা সরাসরি এই কার্ডের মাধ্যমে কৃষকদের নিকট পৌঁছে যাবে। এই সুবিধাগুলি অনেক। এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, সার ও বীজ সহায়তা এবং ঋণ সহজে পেতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ব অনেকটা কমে যাবে এবং কৃষকরা প্রকৃতপক্ষে অনেক উপকৃত হবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, জানলাম আপনার কাছ থেকে কৃষক কার্ড সম্পর্কে। এবার একটু জানবো প্রাথমিকভাবে বাংলাদেশের কয়টি উপজেলায় এই কার্ড চালু হচ্ছে।
1: আসলে সরকার এখন প্রি পাইলটিং পর্যায়ে আছে। এই প্রি পাইলটিং পর্যায়ে প্রাথমিকভাবে বাংলাদেশের 10টি উপজেলায় এই কৃষক কার্ড কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই উপজেলাগুলি হচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর ব্লক, রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথুলি ব্লক, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকূপ উপজেলার কৃপালপুর ব্লক, বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার রাজাবাড়ি ব্লক, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রাজারছড়া ব্লক, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার কুমিল্লা সদর উপজেলার অরণ্যপুর ব্লক, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লক, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লক, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুরু উপজেলার গোয়ালবাড়ি ব্লক এবং ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার তেনাপচার ব্লক। এই 10টি ব্লকে আসলে ইতিমধ্যে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে।

0: আচ্ছা, এবারে একটু জানতে চাইবো আপনার কাছে এই কার্ডের প্রাথমিক তথ্য সংগ্রহ কি শুরু হয়েছে এবং কবে নাগাদ এই কৃষক কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন হবে?
1: আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন কৃষক কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন, তার কিছুদিন পরেই আমাদের এই প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। আমি যে 10টি উপজেলার নাম বললাম, সেই 10টি উপজেলার 10টি ব্লকে ইতিমধ্যে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে।
0: কৃষক কার্ড পেতে হলে একজন কৃষকের কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় বা কোন অফিসে যেতে হবে?
1: কৃষক কার্ড পেতে হলে যে সমস্ত ডকুমেন্টগুলি একজন কৃষকের থাকতে হবে, তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নাগরিকত্ব শনাক্ত করার জন্য তার NID বা আমাদের জাতীয় পরিচয় পত্র লাগবে, এবং সে যে কৃষি কাজ করে তার জমি আছে নিশ্চয়ই, সেই জমির পর্চা বা খতিয়ানের কাগজ লাগবে, এবং অবশ্যই কৃষকের একটি মোবাইল নাম্বার থাকতে হবে, যে মোবাইল নাম্বারের বিপরীতে তার যে প্রণোদনা সুযোগ সুবিধা যেটা প্রদান করা হবে। আর একজন কৃষক যদি আসলে কৃষক কার্ড পেতে চায়, তাহলে তাকে তার নিকটস্থ যে উপজেলা কৃষি অফিস আছে অথবা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে সেখানে যোগাযোগ করলে সে বিস্তারিত এই বিষয়ে জানতে পারবে।
0: আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে কোন শ্রেণীর কৃষকরা এই কার্যক্রমের আওতায় আসবে?
1: আসলে জমির পরিমাণের উপর ভিত্তি করে আমরা কৃষকদেরকে 5টি ক্যাটাগরিতে ভাগ করে থাকি। এই 5টি ক্যাটাগরি হচ্ছে ভূমিহীন, প্রান্তিক, ছোট, মাঝারি এবং বড় কৃষক। প্রাথমিকভাবে আমাদের এই কৃষক কার্ড কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক এবং ছোট কৃষকদের নিয়ে আসা হবে।
0: এই ক্ষেত্রে কি বর্গা চাষিরা এই সুবিধা পাবে?
1: হ্যাঁ, অবশ্যই বর্গা চাষিরাও যেহেতু আসলে কৃষিকাজের সাথে জড়িত, তারাও এই সুযোগের আওতায় আসবে।
0: এই কার্ডের মাধ্যমে কি সরাসরি টাকা পাওয়া যাবে এবং এই কার্ডের সারা জীবন কার্যকারিতা থাকবে কিনা সে বিষয়ে একটু জানবো?
1: হ্যাঁ, অনেক ক্ষেত্রে সরকারি নগদ প্রণোদনা সরাসরি কৃষকের কার্ড সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকের মাধ্যমে চলে যাবে। আসলে এই নিয়ে এখনো কাজ চলছে, হয়তো কৃষক তার সেই স্মার্ট কার্ডটি নিয়ে ডিলারের সারের ডিলারের দোকানে যাবে, সেখানে পস মেশিন থাকতে পারে এবং সেই কার্ডের মাধ্যমে সে এটা জিনিস কিনতে পারে। আর কার্ডটা তার সারা জীবনে কার্যকর থাকবে, তবে তার ডাটা হালনাগাদ করার জন্য মাঝে মাঝে তাকে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে।
0: আপনি স্মার্ট কার্ডের কথা বললেন, তাই জানতে চাইবো এখন আপনার কাছে স্মার্ট কার্ড বা কৃষক কার্ড কি একই নাকি আলাদা?
1: না, স্মার্ট কার্ড বলতে আমরা সাধারণত আমাদের যে NID বা ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড, আমাদের জাতীয় পরিচয় পত্র, সেটাকে আমরা বুঝি। আর কৃষক কার্ডটা একটা নতুন ব্যবস্থা যেটা আমরা প্রচলন করতে যাচ্ছি এবং এটা কৃষকের জন্যই আসলে একান্তভাবে তৈরি করা একটা বিশেষ কার্ড।
0: সারা দেশে এই কর্মসূচি বাস্তবায়ন করতে কত সময় লাগতে পারে?
1: সরকারি পরিকল্পনা আছে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল কৃষককে এই কর্মসূচির আওতায় নিয়ে আসবে। এখন থেকে আগামী 4 বছরের মধ্যে ধাপে ধাপে পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি উপজেলার সকল কৃষককে এই কৃষক কার্ডের আওতায় নিয়ে আসার পরিকল্পনা সরকারের আছে।
2: প্রিয় শ্রোতা, কৃষক কার্ডের এই তথ্যের মধ্য দিয়ে আমাদের শেষ করতে হচ্ছে বিভিন্ন ছায়াছবির গানের অনুষ্ঠান রূপালীর আয়োজন।

বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, কিছুক্ষণের মধ্যেই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ব্যবস্থাপনায় প্রাথমিক শিক্ষা পদক 2026 প্রদান অনুষ্ঠান বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র ঢাকায় অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি সরাসরি ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে মিডিয়ামে 537.63 মিটারে 558 কিলোহার্সে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্সে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। এখন শুনুন দেশের গান। অনুষ্ঠান শুরু হওয়া মাত্রই আপনাদের নিয়ে যাব ঢাকা বেতার কেন্দ্রে।

0: এখন থেকে ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন FM 102 মেগাহার্জ ও FM 106 মেগাহার্জে। অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে ঢাকা ক 693 কিলোহার্জ FM 90 মেগাহার্জ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও স্ব-স্ব কেন্দ্রের FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র ঢাকায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ব্যবস্থাপনায় আয়োজিত প্রাথমিক শিক্ষা পদক 2026 প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এ অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের এখন সরাসরি সম্প্রচার করে শোনানো হচ্ছে।
1: আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে প্রাথমিক শিক্ষা পদক 2026 প্রদান অনুষ্ঠান বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচারে আমি শামীম আহমেদ আপনাদের সবাইকে প্রীতিময় শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি। আজকের অনুষ্ঠানে কিছুক্ষণের মধ্যেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত হবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি। এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি অনুষ্ঠানস্থলে এসে প্রথমে যে কাজটি করবেন সেটি হচ্ছে প্রাথমিক শিক্ষা পদক 2026 প্রদান যে মূল অনুষ্ঠানটি রয়েছে তার আগেই তিনি এই বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এসে পৌঁছবেন এবং সেখানে তিনি একটি প্রতীকী বৃক্ষরোপণ করবেন, বৃক্ষের চারা রোপণ করবেন। এর মধ্য দিয়ে সমগ্র বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয়গুলোতে এবছর 2 লাখ বৃক্ষ রোপণের যে কর্ম পরিকল্পনা গ্রহণ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সেটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন এবং এরপর তিনি এখানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বিভিন্ন জেলা বিভাগীয় পর্যায় থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এখানে প্রদর্শনীর আয়োজন করেছে, সে প্রদর্শনী পরিদর্শন করবেন এবং এরপরে এই মূল মিলনায়তনে প্রবেশ করে তিনি এই প্রাথমিক শিক্ষা পদক প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন। শ্রোতা বন্ধুরা, শিক্ষার্থীদের মাঝে অর্থাৎ প্রাথমিক স্তরে শিক্ষার্থীদের মাঝে সৃজনশীলতা বৃদ্ধির মধ্য দিয়ে যথাযোগ্য যথাযথ পরিচর্যার মধ্য দিয়ে একটি শিশুকে যেন যোগ্যতর নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে সেই জন্যই কিন্তু তাদের যে সাংস্কৃতিক প্রতিভা, তাদের যে ক্রীড়া প্রতিভা বা সহ পাঠ্যক্রমগুলো যে বিষয়গুলো রয়েছে তাদের চর্চার মধ্য দিয়ে যেন যোগ্যতর হয়ে গড়ে উঠতে পারে এই জন্যই কিন্তু এই প্রাথমিক শিক্ষা পদক প্রবর্তন করা হয়েছে। এটি প্রথমে শুরু হয়েছিল ইউনিয়ন পর্যায়ে 19-22 মে অনুষ্ঠিত হয়েছে, উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত হয়েছিল 22-23 মে এবং জেলা পর্যায়ে 6-7 জুন এবং বিভাগীয় পর্যায়ে 8-9 জুন। প্রতিযোগিতার যে বিষয়গুলো ছিল, ক্রীড়া ইভেন্টে ছিল 100 মিটার দৌড়, দীর্ঘলাভ, উচ্চলাভ, ভারসাম্য দৌড় এবং অঙ্ক দৌড়। সাংস্কৃতিক প্রতিযোগিতায় অন্তর্ভুক্ত করা হয়েছিল কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, নৃত্য, গল্প বলা, লোকগীতি, দেশাত্মবোধক গান, রবীন্দ্র নজরুল সঙ্গীত, হামনাথ, একক অভিনয়, উপস্থিত বক্তৃতা এবং বিতর্ক। বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতায় ছিল বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান এই বিষয়গুলো নিয়ে, যেখানে স্থান পেয়েছিল দৈনন্দিন বিজ্ঞান, স্বাস্থ্য সুরক্ষা, ICT এবং সমসাময়িক ঘটনাবলীও অন্তর্ভুক্ত ছিল। এই কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে কিছুক্ষণ আগে আমরা যেমনটি বলছিলাম 2 লাখ বৃক্ষরোপণের যে কর্মসূচি সেটির লক্ষ্য হিসেবে বলা হয়েছে, কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজকের এই দিনে নির্ধারিত সময়ে যখন মাননীয় প্রধানমন্ত্রী এখানে একটি প্রতীকী বৃক্ষ রোপণ করবেন, চারা রোপণ করবেন, ঠিক সেই একই সময়ে দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্ধারিত সময়ে ফলজ, বনজ ও ঔষধি এই তিন শ্রেণীর সমন্বয়ে মোট 5টি গাছের চারা রোপণ করা হবে। এই উদ্যোগের মাধ্যমে বিদ্যালয় প্রাঙ্গনে সবুজায়ন বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সংরক্ষণ এবং বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা গড়ে তোলা হবে। শ্রোতা বন্ধুরা, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রাথমিক শিক্ষা পদক তুলে দেবেন, কিছুক্ষণের মধ্যেই তিনি এই বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এসে পৌঁছাবেন। এখানে আমরা আপনাদের আরেকটু পেছনে ফিরিয়ে নিতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের যে দূরদর্শী চিন্তাধারা, বর্তমান সরকারের যে নির্বাচনী ইশতেহার ছিল সেখানে 17, 18 1 নম্বর অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে কিন্তু শিশুদের প্রতিভা এবং মননশীলতা বিকাশে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে ক্রীড়া সাংস্কৃতিক বিষয়ভিত্তিক কুইজ কাবিং ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, যার আজকে চূড়ান্ত পর্যায়ে যারা মেধাবী হয়েছেন, যারা কৃতিত্ব প্রদর্শন করেছেন, তাদের মাঝে পুরস্কার বা পদক প্রদান করা হবে। শ্রোতা বন্ধুরা, আমরা অপেক্ষা করছি মাননীয় প্রধানমন্ত্রীর জন্য। ইতিমধ্যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি মাননীয় শিক্ষামন্ত্রী ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডক্টর এহসানুল হক মিলন এমপি এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এই অনুষ্ঠান স্থলে এসে উপস্থিত হয়েছেন এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষক শিক্ষার্থী বৃন্দরা কিন্তু এখানে এসে এই মিলনায়তনে এসে উপস্থিত হয়েছেন। আমরা অপেক্ষা করছি কিছুক্ষণের মধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই অনুষ্ঠান স্থলে এসে উপস্থিত হবেন এবং তাঁর আগমনের সঙ্গে সঙ্গেই আজকের এই অনুষ্ঠানের কার্যক্রম শুরু হবে। তখন আমরা অনুষ্ঠানটি সরাসরি আপনাদেরকে সম্প্রচার করে শোনাব। চলুন ততক্ষণ পর্যন্ত শোনা যাক দেশাত্মবোধক গান।

0: আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি এই মাত্র মিলনায়তনের সামনে এসে অর্থাৎ বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের প্রাঙ্গণে এসে উপস্থিত হয়েছেন গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি। ছোট্ট ছোট্ট ছোট্ট বন্ধুরা তাকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করছেন। আমরা যেমনটি বলছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের যে নির্বাচনী ইশতেহার, শিশুদেরকে যথাযথ যোগ্যতর গড়ে তোলবার যে প্রত্যয় তিনি ব্যক্ত করেছিলেন তার নির্বাচনী ইশতেহারে, তারই অংশ হিসেবে কিন্তু তিনি আজকে এই যে প্রাথমিক শিক্ষা পদক যে কর্মসূচি সারা দেশব্যাপী পালিত হয়েছে তিনি তার পুরস্কার বিতরণ করবেন। আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান একটি নিম গাছের চারা, যেটি বলছে এই প্রতীকী বৃক্ষ চারা রোপণের মধ্য দিয়ে একই সঙ্গে সমগ্র বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে 2 লাখ চারা রোপণের কর্মসূচি আজ বাস্তবায়ন হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী নিজ হাতে মাটি ঢেলে এই নিম গাছের চারাটি রোপণ করছেন। তার সঙ্গে রয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর এহসানুল হক মিলন এমপি, শিক্ষা প্রতিমন্ত্রী যিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন বাবি হাজাজ, রয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন। আমরা দেখতে পাচ্ছি এছাড়াও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দকে আমরা দেখতে পাচ্ছি, সবাই নিজ হাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ হাতে গাছের চারাটি রোপণ করে এই কর্মসূচির উদ্বোধন করলেন। এর মধ্য দিয়ে যে সারা দেশব্যাপী আগামী 5 বছরে 25 কোটি বৃক্ষ রোপণের যে কর্মসূচি ঘোষণা করেছে বর্তমান সরকার, এরই কিন্তু ধারাবাহিকতা আজকে প্রাথমিক বিদ্যালয়গুলোতে এই 2 লাখ বৃক্ষ রোপণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এবং একটি ফলজ, একটি বনজ, একটি ঔষধি মোট কমপক্ষে প্রত্যেকটি বিদ্যালয়ে আজ 5টি করে চারা রোপণ করবে। এবং আমরা দেখতে পাচ্ছি চারাটি রোপণ করার পর মাননীয় প্রধানমন্ত্রী নিজ হাতে পানি ঢেলে ঢালছেন তার গোড়ায়। আমরা এটি কেবল পরিবেশ সুরক্ষা নয়, বরং একটি সবুজ বাংলাদেশ গড়ার মধ্য দিয়ে আগামী প্রজন্মের জন্য একটি স্বস্তিময় বাংলাদেশ বিনির্মাণের যে প্রতিশ্রুতি তিনি ব্যক্ত করেছিলেন জনগণের কাছে তারই কিন্তু একটি অংশ। আমরা দেখতে পাচ্ছি ছোট্ট ছোট্ট বন্ধুরা রয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে, তারা কথা বলছেন, মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু তাদের সঙ্গে কথোপকথন করছেন। এই বৃক্ষ চারা রোপণের পর তিনি আমরা দেখতে পাচ্ছি
1: কোমলমতি শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিগণ, উপস্থিত সকল সম্মানিত অতিথিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সামনে স্ক্রিনে যে সকল স্কুলের শিক্ষকবৃন্দ আছেন এবং ছোট ছোট বন্ধুরা তোমরা আছো, আসসালামু আলাইকুম। এবং হলের ভিতরে বোধহয় মানুষ আছে না? হলের ভিতরে যদি আমাকে শুনতে পেয়ে থাকেন যারা আছেন, আসসালামু আলাইকুম। আজকে আমাদের জন্য একটি অত্যন্ত উল্লেখযোগ্য দিন, একটা স্মরণীয় দিন। আমরা আজকে একসাথে এই বাংলাদেশের বুকে, বাংলাদেশের মাটিতে অনেকগুলো গাছ লাগালাম, আসসালামু আলাইকুম, অনেকগুলো গাছ রোপণ করলাম। এখানে বিভিন্ন স্কুলের ছোট ছোট বন্ধু তোমরা যারা আছো, তোমাদেরকে আমি বলবো যে তোমরা চেষ্টা করবে প্রত্যেক বছর একটা গাছ লাগানোর জন্য, সেটি তোমার স্কুলে হোক, সেটি তোমার বাসার আশেপাশে হোক, যেখানে যেখানে মনে করবে একটি গাছ রোপণ করা যাবে, তোমাদের সকলের কাছে আমার অনুরোধ, একটি করে গাছ রোপণ করবে। এবং ওই গাছটি কি গাছ, ওই গাছটি কতদিন বাঁচে, ওই গাছটি কত পরিমাণ অক্সিজেন প্রডিউস করে, ওই গাছটি মানুষের কি কি উপকারে লাগে, এবং এই বিষয়গুলো তোমরা বিভিন্ন ইন্টারনেট ঘেটে বিভিন্ন ভাবে তোমরা রিসার্চ করবে, তাহলে প্রতি বছর তুমি একটি গাছ সম্পর্কে জানতে পারবে। এবং তুমি যেরকম গাছ সম্পর্কে জানতে পারবে, ঠিক একইভাবে তুমি দেখবে যে গাছগুলো যখন বড় হবে, সেটি তোমার স্কুলেই হোক, সেটি তোমার বাসায় হোক, যদি স্কুলে বড় হয় দেখবে যে স্কুলে সব বন্ধুরা যখন খেলতে খেলতে ক্লান্ত হয়ে যাবে ওই গাছের ছায়ার নিচে তোমরা সুন্দর করে রেস্ট করতে পারবে। একইভাবে বাসায় যদি গাছ রোপণ করো ওই বাসার আশেপাশে গাছটা যখন বড় হবে যখন সুন্দর বাতাস বইবে দেখবে যে ঘরে বসে তুমি ওই বাতাসটি উপভোগ করতে পারবে, পরিবেশটা অনেক ঠান্ডা হয়ে যাবে। আসো আমরা সকলে মিলে চেষ্টা করি আমাদের এই বাংলাদেশটাকে আরো সবুজ করে গড়ে তুলতে। আজকে তোমাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, আসসালামু আলাইকুম।
0: শ্রোতা বন্ধুরা, আনুষ্ঠানিকভাবে প্রাথমিক বিদ্যালয়গুলোতে 2 লাখ বৃক্ষরোপণের যে কর্মসূচি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন এবং তিনি বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে ভাষণ দিলেন। এর পরপরই মাননীয় প্রধানমন্ত্রী এখানে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের নিচ তলায় এখানে দেশের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়গুলোর জেলা উপজেলা এবং বিভাগীয় পর্যায়গুলো থেকে যে তারা একটি প্রদর্শনীর ব্যবস্থা করেছে সেই প্রদর্শনী তিনি উদ্বোধন করবেন এবং ঘুরে ঘুরে দেখবেন। এই ঘুরে ঘুরে এই প্রদর্শনীর পরে কিন্তু তিনি এখানে এসে মূল যে প্রাথমিক শিক্ষা পদক যে মূল মিলনায়তনে দেওয়া হচ্ছে প্রদান করা হবে সেই অনুষ্ঠান স্থলে আসবেন। আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবারে এই প্রদর্শনীটি দেখবার জন্য শিক্ষা প্রাথমিক ও শিক্ষা অধিদপ্তরের আয়োজনে যে প্রদর্শনীর আয়োজন করা হয়েছে সেটি দেখবার জন্য এখানে আসছেন এবং আসার পরপরই কিন্তু তিনি এই অনুষ্ঠানটির কার্যক্রম শুরু হবে, আমরা তা সরাসরি সম্প্রচার করব। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে এই অডিটোরিয়ামে এই মিলনায়তনে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন উপজেলা থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষক শিক্ষার্থীরা এসে উপস্থিত হয়েছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী এই মূল অনুষ্ঠানটিতে যোগ দেওয়ার আগে বৃক্ষরোপণ করেছেন যেমনটি আমরা আপনাদের জানিয়ে দিয়েছি এবং বৃক্ষরোপণের পরপরই এই বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের নিচ তলায় যে প্রদর্শনীটির কথা আমরা বলেছি সেই প্রদর্শনীটি তিনি ঘুরে ঘুরে দেখবেন। শ্রোতা বন্ধুরা, এই প্রদর্শনী শেষে কিন্তু তিনি এই অডিটোরিয়ামে প্রবেশ করবেন। আমরা এই অডিটোরিয়ামে প্রবেশ করার পরপরই কিন্তু মূল আয়োজনটি শুরু হবে। আয়োজনে জাতিসংঘের মধ্য দিয়ে আজকের এই মূল পর্বের যে আলোচনা প্রাথমিক শিক্ষা পদকটি থাকবে সেটি মানে শুরু হবে এবং আমরা তখন তা সরাসরি সম্প্রচার করব। চলুন ততক্ষণ পর্যন্ত শুনি দেশাত্মবোধক গান।

0: শ্রোতা বন্ধুরা, আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি, স্টল পরিদর্শন শেষে এই মাত্র বাংলাদেশ চিহ্নত্রী সম্মেলন কেন্দ্রের মূল হলে, যেখানে প্রাথমিক শিক্ষা পদক 2026 অনুষ্ঠিত হচ্ছে, সেখানে এসে উপস্থিত হয়েছেন গণ ও প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি। আমরা এবারে অনুষ্ঠানটি মূল মঞ্চ থেকে সরাসরি সম্প্রচার করছি।
1: বাংলাদেশ চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক 2026 প্রদান অনুষ্ঠানে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি।
2: সম্মানিত সুধী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি, শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন এমপি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ববি হাজ্জাজ এমপি, শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা এবং প্রতিমন্ত্রী পদমর্যাদার প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র জনাব মাহদি আমিন ও সম্মানিত সচিব জনাব মোহাম্মদ সাখাওয়াত হোসেন ইতোমধ্যে আসন গ্রহণ করেছেন। আমরা সকলে করতালির মাধ্যমে সম্মানিত অতিথিবৃন্দের প্রতি সম্মান প্রদর্শন করি।
1: এবার পরিবেশিত হবে জাতীয় সঙ্গীত। সকলকে দাঁড়িয়ে সম্মান প্রদর্শনের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।

0: সম্মানিত সুধীবৃন্দ, এবারে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ। প্রথমেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করছে ঢাকা সেনানিবাস উত্তর কাফরুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র মোহাম্মদ আল হাসিব।
1: আসসালামু আলাইকুম।

0: اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم صدق الله العلي العظيم.
1: ترجمة শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। পাঠ করুন আপনার পালনকর্তার নামে, যিনি সৃষ্টি করেছেন, সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে। পাঠ করুন আপনার পালনকর্তা মহাদয়ালু, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন, শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না।
2: এবারে পবিত্র গীতা থেকে পাঠ করছে পূজা রায় রুম্পা, চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী, ন্যাশনাল বিকাল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিরপুর, ঢাকা।
3: নমস্কার সবাইকে, ওম তৎসৎ।

0: ত্রিপিটক পাঠ করছে উচিংশাই মারমা তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ধরেন্দার সরকারি প্রাথমিক বিদ্যালয় সাভার ঢাকা।
1: শুভ সকাল, নমো তস্স ভগবত আরহত সম্মা সমুদ্দস, নমো তস্স ভগবত আরহত সম্মা সমুদ্দস, নমো তস্স ভগবত আরহত সম্মা সমুদ্দস।

0: ধর্মের শরণ নিলাম, আমি সঙ্গে শরণ নিলাম, সকলের জয়, মতের সকল প্রাণী সুখী হোক, ধন্যবাদ।
1: সম্মানিত সুধি, এবারে পবিত্র বাইবেল থেকে পাঠ করবেন অলিভার অলরেনবম, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, ধরেন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাভার, ঢাকা।
2: শুভ সকাল। ফিলিপীয়দের কাছে সাধু পোলের পত্র, যা কিছু সত্য, যা কিছু শ্রদ্ধার যোগ্য, যা কিছু ভালোবাসার যোগ্য, যা কিছু শ্রবণ সুন্দর, যার মধ্যে কিছু সৎগুণ আছে, প্রশংসা করার মতো কিছু আছে, তাই হোক তোমাদের ধ্যান জ্ঞান, ধন্যবাদ।
3: পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠকারী শিক্ষার্থীদের আন্তরিক ধন্যবাদ। সম্মানিত সুধীমণ্ডলী, এবারে স্বাগত বক্তব্য প্রদানের জন্য আমন্ত্রণ জানাচ্ছি প্রাথমিক ও গণশিক্ষা।

0: শুভ সকাল। ফিলিপীয়দের কাছে সাধু পোলের পত্র, যা কিছু সত্য, যা কিছু শ্রদ্ধার যোগ্য, যা কিছু ভালোবাসার যোগ্য, যা কিছু শ্রবণ সুন্দর, যার মধ্যে কিছু সৎগুণ আছে, প্রশংসা করার মতো কিছু আছে, তাই হোক তোমাদের ধ্যান জ্ঞান। ধন্যবাদ।
1: পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠকারী শিক্ষার্থীদের আন্তরিক ধন্যবাদ। সম্মানিত সুধীমণ্ডলী, এবারে স্বাগত বক্তব্য প্রদানের জন্য আমন্ত্রণ জানাচ্ছি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রক।
2: আমাদের মাঝে শিক্ষা উপদেষ্টা হিসেবে আমাদের মন্ত্রণ রয়েছেন আমাদের শিক্ষা উপদেষ্টা মহোদয় এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মহাদেব আমিন স্যার এবং অন্য অন্য আমাদের এমপি মহোদয়গণ, সচিববৃন্দ এবং অন্য কর্মকর্তাবৃন্দ, শিক্ষকবৃন্দ, ছাত্রছাত্রীবৃন্দ এবং আমাদের গণমাধ্যম কর্মী বৃন্দ, আসসালামু আলাইকুম। সেরা বাচ্চাদের আমরা পুরস্কৃত করি, শিক্ষক নির্বাচন করি, সেরা প্রতিষ্ঠান নির্বাচন করি। আমরা মাঠ প্রশাসন সংযুক্ত যে কর্মকর্তারা কাজ করে তাদের থেকে আমরা বেছে নিয়ে আসি এবং সেরাদেরকে আমরা নির্বাচিত করি। আমাদের প্রাথমিক শিক্ষা কিন্তু আগের মতনই, এখনই যে সেট আপটা রয়েছে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় এবং আমাদের প্রতিমন্ত্রী মহোদয়, উপদেষ্টা মহোদয়, এরা সবাই শিক্ষা বিশেষজ্ঞ এবং এদের এত যোগ্যতা যে শিক্ষা ক্ষেত্রে তারা তাদের দূরদর্শিতা এবং তাদের চিন্তা ভাবনা আমাদেরকে সবাইকে অভিভূত করে। তাদের আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে শিক্ষা ক্ষেত্রে পরিবর্তনের জন্য তাদের সিলেকশন, এটা আমাদের শিক্ষা পরিবারের জন্য একটা সুন্দর বার্তা বয়ে নিয়ে আসছে। আমরা ইতিমধ্যে আমরা 180 দিনের ক্ষেত্রে একটা ব্যাপক কাজ করে যাচ্ছি এবং আমি মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে বলছি যে এই FLN যে মন্ত্রী মহোদয় এবং সহ আমরা সবাই চেষ্টা করে যাচ্ছি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা অভাবনীয় সফলতা পাচ্ছি। গত 2 বছর আগে আপনারা সবাই জানেন যে FLN যার ফাউন্ডেশন ইটারসি নিমারেসি 35% মতো ছিল, আমরা কিন্তু এই যে বর্তমান সরকার আসার পর থেকে এটার উপর অনেক বেশি ফোকাস করছি, জোর দিচ্ছি। এখন কিন্তু আমাদের পরিসংখ্যান, এই যে আমরা জুন মাসে পরিসংখ্যান নিলাম, সেখানে কিন্তু 70% আমাদের FLN উন্নতি হয়েছে। এটা একটা অভাবনীয় সফলতা। আমরা জানি FLN এর বৈশ্বিক গড় 40%, এক সময় এটা উন্নত করা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ ছিল, কিন্তু আমাদের শিক্ষকরা আপ্রাণ চেষ্টা করেছে, আমাদের শিক্ষা কর্মকর্তারা মাঠে গুম হারাম করে কাজ করেছে, আমরা এর সাথে জড়িত যারা সবাই কাজ করেছে, আমাদের মন্ত্রী মহোদয়, প্রতিমন্ত্রী মহোদয়, উপদেষ্টা মহোদয়, সবাই এর উপরে ফোকাস করেছে, যার জন্য আমরা অল্প সময়ের মধ্যে একটা বিরাট কাজ করেছি। আমাদের বর্তমান ডিজি প্রাথমিক শিক্ষার, সেও এটা নিয়ে আপ্রাণ চেষ্টা করছে। এই সবার সম্মিলিত প্রচেষ্টার ক্ষেত্রে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। আমরা জানি বৈশ্বিক উপর র্যাঙ্কিং এ কয়েকটি দেশ এগিয়ে আছে, সে 96% তাদের FLN, সেক্ষেত্রে ফিনল্যান্ড, জার্মানি, এদিকে জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুরের মতো দেশ। কিন্তু আমরা আগামী অক্টোবর মাসে টার্গেট নিয়েছি, আমরা যেভাবে হোক আমরা সকলের সহযোগিতা নিয়ে 96% অতিক্রম করব, অর্থাৎ

শিক্ষকরা অপ্রাণ চেষ্টা করেছে, আমাদের শিক্ষা কর্মকর্তারা মাঠে গুম হারাম করে কাজ করেছে, আমরা এর সাথে জড়িত যারা সবাই কাজ করেছে, আমাদের মন্ত্রী মহোদয়, প্রতিমন্ত্রী মহোদয়, উপদেষ্টা মহোদয়, সবাই এর উপরে ফোকাস করেছে, যার জন্য আমরা অল্প সময়ের মধ্যে একটা বিরাট কাজ করেছি। আমাদের বর্তমান ডিজি প্রাথমিক শিক্ষার, সেও এটা নিয়ে অপ্রাণ চেষ্টা করছে। এই সবার সম্মিলিত প্রচেষ্টার ক্ষেত্রে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। আমরা জানি বৈশ্বিক উপর র্যাঙ্কিং এ কয়েকটি দেশ এগিয়ে আছে, সে 96% তাদের এফেলেন্ট, সেক্ষেত্রে ফিনল্যান্ড, জার্মানি, এদিকে জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুরের মতো দেশ। কিন্তু আমরা আগামী অক্টোবর মাসে টার্গেট নিয়েছি, আমরা যেভাবে হোক আমরা সকলের সহযোগিতা নিয়ে 96% অতিক্রম করব। অর্থাৎ

0: শিক্ষকরা অপ্রাণ চেষ্টা করেছে, আমাদের শিক্ষা কর্মকর্তারা মাঠে গুম হারাম করে কাজ করেছে, আমরা এর সাথে জড়িত যারা সবাই কাজ করেছে, আমাদের মন্ত্রী মহোদয়, প্রতিমন্ত্রী মহোদয়, উপদেষ্টা মহোদয়, সবাই এর উপরে ফোকাস করেছে, যার জন্য আমরা অল্প সময়ের মধ্যে একটা বিরাট কাজ করেছি। আমাদের বর্তমান ডিজি প্রাথমিক শিক্ষার, সেও এটা নিয়ে অপ্রাণ চেষ্টা করছে। এই সবার সম্মিলিত প্রচেষ্টার ক্ষেত্রে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। আমরা জানি বৈশ্বিক উপর র্যাঙ্কিং এ কয়েকটি দেশ এগিয়ে আছে, সে 96% তাদের এফেলেন্ট, সেক্ষেত্রে ফিনল্যান্ড, জার্মানি, এদিকে জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুরের মতো দেশ। কিন্তু আমরা আগামী অক্টোবর মাসে টার্গেট নিয়েছি, আমরা যেভাবে হোক আমরা সকলের সহযোগিতা নিয়ে 96% অতিক্রম করব। অর্থাৎ আমরা শিক্ষক পেলে আমরা আলেকজান্ডার গ্রেটের মধ্যে একজন শাসক পাবো। সুতরাং আমরা সেই লক্ষ্য নিয়ে কাজ করছি, আমরা টিচার এডুকেশনে বেশি ফোকাস করছি, সেই টিচার এডুকেশনের উপর আমরা গবেষণা অনেকগুলি পাবলিকেশন করেছি। আমরা চাইল্ড এডুকেশনের নৈতিক মূল্যবোধ, পারিবারিক মূল্যবোধ, সামাজিক মূল্যবোধের উপর এবং উপদেশমূলক 40টি বই সরকারিভাবে পাবলিশ করেছি। সে পৃথিবীর কোনো দেশ এই সরকারিভাবে 40টি বই প্রকাশ করেছে কিনা আমার জানা নেই, আমার তথ্য নেই। আমরা সেই ক্ষেত্রে কিন্তু অনেক এগিয়ে আসছি এবং সেগুলো কিন্তু পর্যায়ক্রমে আমরা সারাম হিসাবে আমরা প্রাইমারি স্কুলগুলো দেওয়ার চিন্তাভাবনা করছি। সুতরাং প্রাথমিক শিক্ষা নিয়ে আমাদের যে স্বপ্ন প্রধানমন্ত্রীর, সেটা আমরা সফল করতে পারবো আমাদের মন্ত্রী মহোদয়, প্রতিমন্ত্রী মহোদয়, আমাদের শিক্ষা উপদেষ্টার নেতৃত্বে। আমরা আশা করি সেই ক্ষেত্রে আমাদের শিক্ষা পরিবার, আমাদের শিক্ষকরা, ছাত্রছাত্রীরা, আমাদের শিক্ষা কর্মকর্তারা সবাই একসাথে কাজ করবে এবং সেই সাথে আমাদের প্রাথমিক শিক্ষাকে একটি স্বর্ণশিখরে পৌঁছে নিয়ে যাবে। আমি এই অনুষ্ঠানে আবার প্রধানমন্ত্রী মহোদয় এখানে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মন্ত্রী মহোদয়, প্রতিমন্ত্রী মহোদয় এবং শিক্ষা উপদেষ্টা মহোদয় আমাদের সাথে রয়েছেন, আমাদের নেতৃত্ব দিচ্ছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা যারা সকলে এসেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।
1: অসংখ্য ধন্যবাদ সম্মানিত সচিব জনাব মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সুধীবৃন্দ, এ পর্যায়ে প্রাথমিক শিক্ষার সামগ্রিক চিত্র, অর্জন ও ভবিষ্যৎ ভাবনা নিয়ে নির্মিত

0: ছাত্রীরা আমাদের শিক্ষা কর্মকর্তা সবাই একসাথে কাজ করবে এবং সেই সাথে আমাদের প্রাথমিক শিক্ষাকে একটি স্বর্ণ শিখরে পৌঁছে নিয়ে যাবে। আমি এই অনুষ্ঠানে আবার প্রধানমন্ত্রী মহোদয় এখানে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মন্ত্রী মহোদয়, প্রতিমন্ত্রী মহোদয় এবং শিক্ষা উপদেষ্টা মহোদয় আমাদের সাথে রয়েছেন, আমাদের আমাদের নেতৃত্ব দিচ্ছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা যারা সকলে এসেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।
1: অসংখ্য ধন্যবাদ সম্মানিত সচিব জনাব মোহাম্মদ শাকাউদ হোসেন। সুধীবৃন্দ, এ পর্যায়ে প্রাথমিক শিক্ষার সামগ্রিক চিত্র, অর্জন ও ভবিষ্যৎ ভাবনা নিয়ে নির্মিত

0: ধন্যবাদ জানাচ্ছি আমাদের মন্ত্রী মহোদয়, প্রতিমন্ত্রী মহোদয় এবং শিক্ষা উপদেষ্টা মহোদয় আমাদের সাথে রয়েছেন, আমাদের আমাদের নেতৃত্ব দিচ্ছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা যারা সকলে এসেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।
1: অসংখ্য ধন্যবাদ সম্মানিত সচিব জনাব মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সুধীবৃন্দ, এ পর্যায়ে প্রাথমিক শিক্ষার সামগ্রিক চিত্র অর্জন ও ভবিষ্যৎ ভাবনা নিয়ে নির্মিত
2: থাকবে, যেখানে তারা সুনাগরিক হিসেবে গড়ে উঠবে এবং যেখানে তাদের ভ্যালুজ এবং প্রিন্সিপলস তৈরি হবে, যার কারণে কিন্তু তারা বাংলাদেশের যে পতাকা সেটি আমাদের বাংলাদেশের ভূখণ্ড ছাড়িয়ে সারা বিশ্বে প্রসারিত করবে।

0: কে যাদেরকে আমরা সেলিব্রেট করছি, আমাদের শিক্ষার্থী, তাদের জন্য একটা লাস করো তাহলে আমার কাছে এখান থেকে চাই। এবং আজকে উপস্থিত আমার সকল কলিগস, পার্টনার, সকলকে অসংখ্য ধন্যবাদ, সবচেয়ে বেশি ধন্যবাদ আমাদেরকে এই স্বপ্নটা ধরিয়ে দেবার জন্য, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য বছর পর বছর এখন আমরা কাজ করব। মাননীয় প্রধানমন্ত্রীকে সকলকে সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
1: আন্তরিক ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী জনাব ববি হাজ্জাজ এমপি, সম্মানিত সুধীবৃন্দ, জাতীয় প্রাথমিক শিক্ষা পদক 2026 উপলক্ষে আয়োজিত জাতীয় পর্যায়ের ক্রীড়া, সাংস্কৃতিক ও বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জনকারী শিক্ষার্থীদের 21টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের প্রতিভা, সৃজনশীলতা, আত্মবিশ্বাস এবং মেধার স্বাক্ষর রেখেছে। আজকের এই স্বীকৃতি তাদের ভবিষ্যৎ পথচলায় নতুন প্রেরণা যোগাবে। সুধীমণ্ডলী, মাননীয় প্রধানমন্ত্রীকে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করার জন্য বিনীত অনুরোধ করছি।
2: প্রথমেই আসছে বিষয় কবিতা আবৃত্তি, বাংলা বালিকা, ময়মনসিংহ বিভাগের মারিয়া জান্নাত, সে চতুর্থ শ্রেণীর ছাত্রী, শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, জামালপুর সদর।
3: এরপর আসছে কবিতা আবৃত্তি, বাংলা বালক, বরিশাল বিভাগের ইচ্ছা আল মাহিম, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় সদর, পিরোজপুর। এবারে বরিশাল বিভাগের ইচ্ছা আল মাহিম। ইচ্ছা আল মাহিম, পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় সদর, পিরোজপুরের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী।
2: এরপর চিত্রাঙ্গন বালিকা, খুলনা বিভাগের জারিন সুবাহ, সে পঞ্চম শ্রেণীর ছাত্রী, সিলভার জুবিলি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সদর, সাতক্ষীরা।
3: এবারে চিত্রাঙ্কন বালক, খুলনা বিভাগের উচ্ছ্বাস সেন স্বপ্ন, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, আচার্য প্রফুল্ল চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয় সদর, খুলনা। উচ্ছ্বাস সেন স্বপ্ন, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, আচার্য প্রফুল্ল চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয় সদর, খুলনা।
2: এরপর নৃত্য বালিকা, ক্যামেলিয়া রায় রাজশ্রী, পঞ্চম শ্রেণীর ছাত্রী, মোহনপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় উল্লাপাড়া, সিরাজগঞ্জ। ক্যামেলিয়া রায় রাজশ্রী।
3: এবারে নৃত্য বালক, চট্টগ্রাম বিভাগের নিঝর দাস, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, গুলবাগিচা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় আদর্শ সদর, কুমিল্লা।
2: এরপর গল্প বলা বালিকা, অপরাজিতা আচার্য, তৃতীয় শ্রেণী, হরাইটেকা সরকারি প্রাথমিক বিদ্যালয় বাহুবল, হবিগঞ্জ। অপরাজিতা আচার্য।
3: এবারে গল্প বলা বালক, বরিশাল বিভাগের ইচ্ছা আল মাহিম, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় সদর, পিরোজপুর।
2: বিষয় পল্লীগীতি, ভাওয়াইয়া, ভাটিয়ালি, মুর্শিদি, লোকগীতি অথবা লালন গীতি, বালিকা। শিক্ষার্থী অনয়া সরকার ঈশা, সে চতুর্থ শ্রেণীর ছাত্রী, গাইটাল আব্দুল ওয়াহেদ জনতা সরকারি প্রাথমিক বিদ্যালয় সদর, কিশোরগঞ্জ।

0: এবারে পল্লীগীতি ভাওয়াইয়া ভাতি আলী মুর্শিদি লোকগীতি লালন গীতি বালক ঢাকা বিভাগের উৎসব দেবনাথ পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী আনন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাধবদী সদর নরসিংদী।
1: বিষয় দেশাত্মবোধক বালিকা অনুশ্রী রায় পূর্ব নবনিদাস সরকারি প্রাথমিক বিদ্যালয় গঙ্গাচড়া রংপুর। অনুশ্রী রায়
0: এবারে দেশাত্মবোধক বালক খুলনা বিভাগের অনির্বাণ বিশ্বাস তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী পূর্ব বিল পাবলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ডুবুরিয়া খুলনা।
1: রবীন্দ্রসঙ্গীত অথবা নজরুল গীতি বালিকা পিউ মল্লিক বান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় ডুমুরিয়া খুলনা, সে পঞ্চম শ্রেণীর ছাত্রী পিউ মল্লিক।
0: এবারে রবীন্দ্রসঙ্গীত অথবা নজরুল গীতি বালক ঠাকুর মালিথিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শৈলকুপা ঝিনাইদহ চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী দীপন বিশ্বাস খুলনা বিভাগের।
1: বিষয় হামনাথ বালিকা মাহিমা ইসলাম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী কবিরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কুলাউড়া মৌলভীবাজার। মাহিমা ইসলাম।
0: এবারে হামনাথ বালক ময়মনসিংহ বিভাগের পরাগ বিশ্বাস পাখিরচলা সরকারি প্রাথমিক বিদ্যালয় হবিরবাড়ি ভালুকা ময়মনসিংহ এর পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী।
1: বিষয় একক অভিনয় বালিকা তোফা কুরাইশি, সে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী দেবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কাহারোল দিনাজপুর।
0: এবারে একক অভিনয় বালক চট্টগ্রাম বিভাগের মনীষ ক্ষেত্র চৌধুরী পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী শাখপুরা সওদাগর বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় বোয়ালখালী চট্টগ্রাম।
1: বিষয় উপস্থিত বক্তৃতা বালিকা হুমাইরা ইয়াসমিন, সে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সদর মাগুরা। আমরা এতক্ষণ পর্যন্ত যাদেরকে আমন্ত্রণ জানিয়েছি সকলেই প্রথম স্থান অধিকার করেছেন।
0: এবারে উপস্থিত বক্তৃতা বালক ঢাকা বিভাগের মাহির রাগে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী গাইতাল আব্দুল ওয়াহেদ জড়তা সরকারি প্রাথমিক বিদ্যালয় সদর কিশোরগঞ্জ।
1: বিষয় কুইজ বাংলা বালিকা আইমান কানিতা, সে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সদর চাঁপাই নবাবগঞ্জ।
0: এবারে কুইজ বাংলা বালক বরিশাল বিভাগের সাইদ মাহদি চৌধুরী পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী উত্তর পৈখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভাঁজারিয়া পিরোজপুর।
1: বিষয় কুইজ ইংরেজি বালিকা সিলেট বিভাগের ঐশী নন্দী, সে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয় সদর মৌলভীবাজার।
0: এবারে কুইজ ইংরেজি বালক আরাফ রহমান রাজশাহী বিভাগের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী কাফুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নাটোর সদর নাটোর।
1: বিষয় কুইজ গণিত বালিকা সুরাইয়া ইয়াসমিন, সে খুলনা বিভাগের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী প্রভাতী বিদ্যাপীঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় মনিরামপুর যশোর।
0: এবারে কুইজ গণিত বালক খুলনা বিভাগের অরিত্রকান্তি হালদার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী জালছাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মনিরামপুর যশোর।
1: সাধারণ জ্ঞান, দৈনন্দিন বিজ্ঞান, ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা, আইসিটি এবং চলমান ঘটনাবলী বালিকা শাখা। রংপুর বিভাগের নাবিহা নাসরিন আইদা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, ডোকরোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সদর পঞ্চগড়।
0: এবারে কুইজ সাধারণ জ্ঞান, দৈনন্দিন বিজ্ঞান, ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা, আইসিটি এবং চলমান ঘটনাবলী বালক, রাজশাহী বিভাগের মোহাম্মদ আব্দুর রাফি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয় রানীনগর নওগাঁ।
1: কাবিং বালিকা ঢাকা বিভাগের অবন্তিকা দত্ত পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, 39 নম্বর আদর্শ শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয় সদর নারায়ণগঞ্জ।
0: কাবিং বালক রাজশাহী বিভাগের এম এ জাবিদ পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, দুপচাপিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় দুপচাপিয়া বগুড়া।
2: এরপর বিষয় বিতর্ক, বরিশাল বিভাগ থেকে মাসিয়াত নাহার রশি পঞ্চম শ্রেণীর ছাত্রী, 43 নম্বর পশ্চিম আওলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কাঁঠালিয়া ঝালকাঠি। রুকাইয়া তাবাসুম চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী, 43 নম্বর পশ্চিম আওলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কাঁঠালিয়া ঝালকাঠি। এরপর বরিশাল বিভাগ থেকে আরাধ্যা দাস পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, 33 নম্বর আমুয়া স্টিমারঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কাঁঠালিয়া ঝালকাঠি। এরপর বরিশাল থেকে জান্নাতুল আক্তার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, 33 নম্বর আমুয়া স্টিমারঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কাঁঠালিয়া ঝালকাঠি। জান্নাতুল আক্তারের পর বরিশাল বিভাগ থেকে মোসাম্মদ তাহসিনা পারভিন নিসা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, 51 নম্বর কচুয়া বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় কাঁঠালিয়া ঝালকাঠি।
1: এ পর্যায়ে বিতর্ক বালক চ্যাম্পিয়ন দল। সিলেট বিভাগের মানবেন্দ্র তালুকদার ঋষভ, বশিরুল হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় কুলাউড়া মৌলভীবাজার। পুরস্কার নিচ্ছে মানবেন্দ্র তালুকদার ঋষভ, সে বশিরুল হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় কুলাউড়ার ছাত্র।
0: এবারে দেবব্রত চন্দ্র বর্ম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, বশিরুল হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় কুলাউড়া মৌলভীবাজার।
1: এরপরে আসছে জাফর আলী হাদি, নলডুরি সরকারি প্রাথমিক বিদ্যালয় কুলাউড়া মৌলভীবাজার।
0: আহনাফ আলভি চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী, রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় কুলাউড়া মৌলভীবাজার।
1: এরপর আসে মিফতাউর রহমান আলভি, ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কুলাউড়া মৌলভীবাজার। এরপর 100 মিটার দৌড় বালিকা, রংপুর বিভাগের মিমি আক্তার, সে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, দেউডোবা জামালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় রংপুর সদর রংপুর। পুরস্কার নিচ্ছে মিমি আক্তার, দেউডোবা জামালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
0: এরপর 100 মিটার দৌড় বালক, রাজশাহী বিভাগের মোহাম্মদ রাকিবুল ইসলাম রিফাত পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, বেতবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় উল্লাপাড়া সিরাজগঞ্জ।
1: এ পর্যায়ে দীর্ঘ লাভ বালিকা, খুলনা বিভাগের শ্রাবন্তী বৈরাগী, দোলনা মাঝের পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ডুমুরিয়া খুলনা।
0: এবারে দীর্ঘ লাভ বালক ঢাকা বিভাগের মোহাম্মদ রাহিম শেখ পঞ্চম শ্রেণী শিক্ষার্থী এম এ আজিজ সরকারি প্রাথমিক বিদ্যালয় ফরিদপুর সদর ফরিদপুর।
1: এরপর উচ্চ লাভ বালিকা মোসাম্মদ সুরাইয়া আক্তার সিথি, সে রংপুর বিভাগের হরিনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পলাশবাড়ি গাইবান্ধার ছাত্রী।
0: এবারে উচ্চ লাভ বালক রংপুর বিভাগের মোহাম্মদ রাজিউর রহমান রাজ্জাক পঞ্চম শ্রেণী শিক্ষার্থী মাধবীলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় তেঁতুলিয়া পঞ্চগড়।
1: ভারসাম্য দৌড় বালিকা মোসাম্মদ সাদিয়া আক্তার ময়মনসিংহ বিভাগের দুলাইন আব্দুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দুয়া নেত্রকোনা।
0: এবারে ভারসাম্য দৌড় বালক রাজশাহী বিভাগের এম আর হাসিন সাইফ পঞ্চম শ্রেণী শিক্ষার্থী কুশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বাঘা রাজশাহী।
3: একটু সামনে থেকে সরেন না, এই পাশে থাকেন, আমরা একটু দেখি প্লিজ।
1: অঙ্ক দৌড় বালিকা খুলনা বিভাগের মারিয়া আক্তার মিম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী এস গোয়াল মাঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় কচুয়া বাগেরহাট।
0: এবারে অঙ্ক দৌড় বালক বরিশাল বিভাগের দীপক চন্দ্র ভদ্র পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী পাঁচ নম্বর মধ্য ভিটাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভাটারিয়া পিরোজপুর।
1: সম্মানিত সুধীবৃন্দ, এখন জাতীয় প্রাথমিক শিক্ষা পদক 2026 এর আওতায় শ্রেষ্ঠ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পদক, সনদপত্র এবং সম্মাননা প্রদান করা হবে। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি শ্রেষ্ঠ সহকারী শিক্ষক পুরুষ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পরীক্ষণ বিদ্যালয় পিটিআই জনাব নুরুল আমিন, সহকারী শিক্ষক রহিমানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কচুয়া চাঁদপুর জনাব নুরুল আমিন।
0: এবারে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক মহিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পরীক্ষণ বিদ্যালয় পিটিআই জনাব মালেকা মোকাররমা, সহকারী শিক্ষক ধন্দগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ঠাকুরগাঁও।
1: শ্রেষ্ঠ প্রধান শিক্ষক পুরুষ সরকারি প্রাথমিক বিদ্যালয় জনাব মোহাম্মদ হেদায়েত হোসেন, প্রধান শিক্ষক শৈফাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় নীলফামারী।
0: এবারে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মহিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় জনাব বি আর বিলকিস, প্রধান শিক্ষক ভদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সোনারগাঁ নারায়ণগঞ্জ।
1: শ্রেষ্ঠ কাব শিক্ষক পুরুষ জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সহকারী শিক্ষক শাসকান্দর সরকারি প্রাথমিক বিদ্যালয় নীলফামারী।
0: এবারে শ্রেষ্ঠ কাপ শিক্ষক মহিলা জনাব চম্পা আক্তার, সহকারী শিক্ষক ভাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভাঙ্গা ফরিদপুর।
1: এবারে শ্রেষ্ঠ কর্মচারী জনাব মোহাম্মদ ফরিদুল ইসলাম, কম্পিউটার অপারেটর পিটিআই ফেনী।
2: শ্রোতৃমণ্ডলী, এবারে আসছেন শ্রেষ্ঠ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ আব্দুল লতিফ, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস বদরগঞ্জ রংপুর। পুরস্কার গ্রহণ করছেন জনাব মোহাম্মদ আব্দুল লতিফ। এরপর আসবেন শ্রেষ্ঠ ইনস্ট্রাক্টর ইউপিইটিসি জনাব মোহাম্মদ লুৎফর রহমান, ইনস্ট্রাক্টর ইউপিইটিসি দিনাজপুর সদর দিনাজপুর। জনাব মোহাম্মদ লুৎফর রহমানের পর আসবেন শ্রেষ্ঠ ইনস্ট্রাক্টর পিটিআই জনাব মোহাম্মদ সোহরাব হোসেন, ইনস্ট্রাক্টর পিটিআই। এরপর শ্রেষ্ঠ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস উজিরপুর বরিশাল। আসবেন শ্রেষ্ঠ সুপারিনটেন্ডেন্ট পিটিআই জনাব এম এইচ এম রুহুল আমিন, সুপারিনটেন্ডেন্ট পিটিআই নাটোর। শ্রোতৃমণ্ডলী, মঞ্চে আসছেন শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার জনাব ফারজানা রহমান, উপজেলা নির্বাহী অফিসার সোনারগাঁ, বর্তমান পদবী ও কর্মস্থল অতিরিক্ত জেলা প্রশাসক, জেলা প্রশাসকের কার্যালয় ঢাকা। আসবেন শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয় বিয়ানীবাজার সেলের প্রধান শিক্ষক জনাব হাফসা বেগম। সবশেষে আসছেন শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট পিটিআই, পিটিআই বগুড়া সুপারিনটেন্ডেন্ট জনাব মোহাম্মদ মুজাহিদুল ইসলাম।
1: সম্মানিত সুধী, এ পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি কে সম্মাননা ক্রেস্ট তুলে দিবে আমাদের ছোট্ট শিক্ষার্থী অনায়া সরকার। এ পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রীকে সম্মাননা কেস তুলে দিচ্ছে আমাদের ছোট্ট শিক্ষার্থী অনায়া সরকার।
0: সম্মানিত সুধী, এবারে পদকপ্রাপ্ত সকলকে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ফটো সেশনে অংশগ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি।

0: সকলে শৃঙ্খলাবদ্ধভাবে পদকপ্রাপ্ত সকলে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে এবার ফটো সেশনে অংশগ্রহণ করবে।
1: শ্রোতা বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি প্রাথমিক শিক্ষা পদক 2026 যারা পেয়েছে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মকর্তা বৃন্দ, তারা এখন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ফটো সেশনে অংশ নিচ্ছেন। আজকে শিশুদের মাঝে লুকিয়ে আছে আগামী দিনের স্বপ্ন বাস্তবায়নের সম্ভাবনার উৎস। এটিকে বাস্তবায়ন করবার জন্যই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তার নির্বাচনী ইশতেহারে এই শিশুদেরকে যথাযথ পরিচর্যার মধ্য দিয়ে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলবার যেই নির্দেশনা, যে প্রত্যয় ঘোষণা করেছিলেন, তারই একটি বাস্তবায়ন আমরা আজ লক্ষ্য করলাম প্রাথমিক শিক্ষা পদক 2026 প্রদান অনুষ্ঠানে। আমরা দেখতে পাচ্ছি যারা বিভিন্ন ইভেন্টে পদক বিজয়ী হয়েছেন, তারা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ফটো সেশনে অংশ নিচ্ছেন। শ্রোতা বন্ধুরা, এই এই সম্পর্কে একটু বলে রাখতে চাই, এই দৃশ্যটি যদি দেখা যেত তাহলে আপনাদেরকে আমরা বলতে পারতাম যে প্রচলিত যে ফটো সেশন সেটির মতো নয়, বরং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে মধ্যে রেখে চারিদিক থেকে কিন্তু ঘিরে রেখেছেন এই ফটো সেশনে মাননীয় ছোট ছোট বন্ধুরা এবং মাননীয় প্রধানমন্ত্রী। সেই মনে হচ্ছে যে এক ঝাঁক ফুলের মধ্য থেকে বসে কিন্তু হাত নাড়িয়ে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছেন। এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা ঘটলো। এখানে আমরা দেখতে পেলাম প্রচলিত ধারার বাইরে গিয়ে এক ভিন্ন ধারায় ফটো সেশনে অংশ নিলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এবং প্রধানমন্ত্রীকে আসলে দেখাই যাচ্ছিল না, চারদিকে শুধু শিশু আর শিশু। দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত শিশুরা আজকে এখানে এসেছেন, পদক গ্রহণ করেছেন, তারা কিন্তু ঘিরে ধরেছিলেন মাননীয় প্রধানমন্ত্রীকে এবং তারা প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে ভীষণ উচ্ছ্বসিত। তারা তাদের প্রাণের কথাগুলো বলছেন আর মাননীয় প্রধানমন্ত্রীও তার স্বভাবসুলভ যে আচরণ শিশুদের প্রতি বরাবরই প্রদর্শন করেন সেটিও কিন্তু আমরা লক্ষ্য করছি। আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে ফটো সেশন শেষে অনেকে তার সঙ্গে কুশলাদি বিনিময় করছেন এবং অনেকে কিন্তু ফটো সেশনে ব্যক্তিগতভাবে ফটো সেশন করবার জন্য অপেক্ষা করছেন।
0: শিক্ষার্থীরা থাকবেন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে, ফটো সেশনে অংশগ্রহণ করবেন।

0: শ্রোতা বন্ধুরা, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মূল মঞ্চ থেকে নেমে গিয়ে দর্শকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন, এবং এই শুভেচ্ছা বিনিময় করে যেখানে বলা হয়েছিল যে ফটো সেশনে অংশ নেবেন এবং অংশ নিয়েছেন, আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী দর্শক সারিতে আসন গ্রহণ করলেন। এখানে আপনাদের জানিয়ে রাখতে চাই, এখানে কিন্তু ছোট্ট একটি কয়েকটি পরিবেশনা রয়েছে, সেই পরিবেশনা শেষে মাননীয় প্রধানমন্ত্রী ভাষণ দিবেন বলে জানানো হয়েছে।
1: আপনাদের সকলের সদয় অবগতির জন্য জানাচ্ছি যে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতার বিষয়টি প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা 2026-এ প্রথমবারের মতো অন্তর্ভুক্ত করা হয়েছে। এ পর্যায়ে অনুষ্ঠিত হবে একটি প্রতীকী বিতর্ক প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে কুলাউড়া উপজেলা, মৌলভীবাজার ও কাঁঠালী উপজেলা ঝালকাঠি দল। বিতর্ক প্রতিযোগিতার বিষয় মোবাইল ফোন শিক্ষার সহায়ক নাকি আসক্তির বাহন। বিষয়টির পক্ষে বলবে কুলাউড়া উপজেলা দল এবং বিপক্ষে বলবে কাঁঠালিয়া উপজেলা দল। প্রথমে পক্ষে যুক্তি উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি কুলাউড়া উপজেলা দলের দলনেতা মানবেন্দ্র তালুকদার ঋষভকে। সে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, বশিরুল হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় কুলাউড়া।

শিক্ষার্থীদের নিজ নিজ আসনে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি।

পক্ষে যুক্তি উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি কুলাউড়া উপজেলা দলের দলনেতা মানবেন্দ্র তালুকদার ঋষভকে। বিতর্ক প্রতিযোগিতার বিষয়, মোবাইল ফোন শিক্ষার সহায়ক নাকি আসক্তির বাহন?

0: প্রস্তুত থাকবে বিপক্ষ দলের?
1: বিতর্কের প্রস্তুত থাকবে বিপক্ষ দলের দলনেতা রুকাইয়া তাবাসসুম, চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী, 43 নম্বর পশ্চিম আওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঝালকাঠি, বরিশাল।

0: শ্রোতা বন্ধুরা, এখানে প্রতীকী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আমরা দেখতে পাচ্ছি দুটি দলই কিন্তু ইতিমধ্যে মঞ্চে এসে অবস্থান নিয়েছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সহ অন্যান্য অতিথিবর্গ দর্শক সারিতে আসন গ্রহণ করেছেন। এবং একই সঙ্গে আমরা মোবাইল ফোন নিয়ে এটি অনুষ্ঠিত হবে এই বিতর্ক প্রতিযোগিতাটি। আমরা দেখতে পাচ্ছি দুটি দলই প্রস্তুত, আমরা মঞ্চে আপনাদের নিয়ে যাচ্ছি। প্রতিযোগিতাটি শুরু হবে এখন।
1: মানবেন্দ্র তালুকদার ঋষভ,

0: বিতর্ক পর্ব শুরু করার জন্য অনুরোধ করছি। প্রথমেই পক্ষে যুক্তি উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি কুলাউড়া উপজেলা দলের দলনেতা মানবেন্দ্র তালুকদার ঋষভকে। ঋষভ,
1: হ্যালো।

0: মাননীয় প্রধানমন্ত্রী এবং উপস্থিত সুধীজন, আপনাদের সকলকে আমার আন্তরিক আদাব, সালাম ও শুভেচ্ছা। আজ আমি আমাদের দলের পক্ষ থেকে দলনেতা হিসেবে আমার মূল যুক্তি ও চূড়ান্ত বক্তব্য উপস্থাপনের জন্য এই মঞ্চে দাঁড়িয়েছি। বিতর্ক প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন তথা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব ধরে রাখার দৃঢ় প্রত্যয় নিয়ে আমি আমার দলের অবস্থান স্পষ্ট করছি। আজ বিতর্কের বিষয় মোবাইল ফোন শিক্ষার সহায়ক নাকি আসক্তির বাহন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি মোবাইল ফোন শিক্ষার সহায়ক। বিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন বলেছিলেন, টেকনোলজিক্যাল প্রোগ্রেস ইজ লাইক অ্যান অ্যাক্স ইন দ্য হ্যান্ডস অফ আ প্যাথোলজিক্যাল ক্রিমিনাল। অর্থাৎ কুঠার দিয়ে যেমন গাছ কাটা যায়, তেমনি কুঠার দিয়ে অপরাধও করা যায়। দোষ কুঠারের নয়, ঠিক তেমনি আমরা যদি সঠিক নির্দেশনা ও সচেতনতা পালন করে এর শিক্ষাগত ব্যবহার নিশ্চিত করতে পারি, তবে এটি আসক্তি নয়, বরং বিশ্বকে জানার সবচেয়ে বড় শিক্ষা সহায়ক। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, বিপুলা এ পৃথিবীর কতটুকু জানি, দেশে দেশে কত না নগর রাজধানী, মানুষের কত কীর্তি, কত নদী গিরি সিন্ধু মরু, অজানা রয়ে গেল কত তরু। মাননীয় সভাপতি, কবিগুরুর সেই অজানাকে জানার অতৃপ্ত আকাঙ্ক্ষাকে আজ যে যন্ত্রটি হাতের মুঠোয় এনে দিয়েছে, সেই যন্ত্রটি হলো মোবাইল ফোন। এটি শিক্ষার বিরোধিতা করছে না, বরং এটি শিক্ষার একটি অপরিহার্য সহায়ক। বিশ্বের কোটি কোটি বই, গবেষণাপত্র এখন আর লাইব্রেরির সেই পুরানো আলমারিতে বন্দি নেই, তা বন্দি আছে শিক্ষার্থী হাতের সেই ছোট্ট স্ক্রিনে। এটা শুধু আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষাই দিচ্ছে না, বরং ফ্রিল্যান্সিং, কোডিং ও নতুন ভাষা শেখার মাধ্যমে বেকারত্ব দূর করছে। না, আমরা যদি সঠিক নির্দেশনার মাধ্যমে এর শিক্ষাগত মান নিশ্চিত করতে পারি, তবে এটি একটি অপরিহার্য শিক্ষা সহায়ক এবং আমাদের মেধা বিকাশে এটি সবচেয়ে বড় হাতিয়ার হয়ে উঠবে। মাননীয় সভাপতি, অতীতে ক্লাসের ফাঁকে জানালার বাইরে তাকিয়ে থাকা, ডেস্কের নিচে কাটাকুটি খেলা ও বইয়ের নিচে গল্পের বই লুকিয়ে রেখে গল্পের বই পড়ার অভ্যাস কি ছিল না? দোষ ডিভাইসের নয়, দোষ মনোযোগের। আমাদের বাংলাদেশের মূল চালিকা শক্তি হল যুব সমাজ, আর সেই যুব সমাজকে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকিয়ে রাখতে মোবাইল ফোন আজ আর কোনো বিলাসিতা নয়, বরং এটি একটি অপরিহার্য শিক্ষা সহায়ক। তাই পরিশেষে বলতে চাই, সঠিক দায়িত্বশীল ও শিক্ষামুখী ব্যবহার নিশ্চিত করলে এটি আমাদের শিক্ষায় অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে। পরিশেষে বলতে চাই, মোবাইল নয় সমস্যার মূল, অপব্যবহারই আসল ভুল। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী, ধন্যবাদ উপস্থিত সবাইকে।
1: এ পর্যায়ে আমাদের আজকের বিতর্ক প্রতিযোগিতার বিপক্ষে যুক্তি উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি কাঁঠালিয়া উপজেলা দলের দলনেতা রুকাইয়া তাবাসসুমকে। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী তিনি, 43 নম্বর পশ্চিম আওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ঝালকাঠি বরিশাল থেকে এসেছেন।
2: আমরা সবাই দেখতে পাচ্ছি মোবাইল ফোনে আসক্ত, 5-টি মিনিট সময় পেলে মোবাইল নিয়ে ব্যস্ত। প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা 2026-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত মাননীয় প্রধানমন্ত্রী এবং সুধীমণ্ডলী, সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। হাতে হাতে মোবাইল আজ সবার নিত্য সাথী, তবু এর অতিরিক্ত ব্যবহার ডেকে আনে ক্ষতি। আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে মোবাইল ফোন শিক্ষার সহায়ক নাকি আসক্তির বাহন। আমিও আমার দল বিষয়টির বিপক্ষে অবস্থান করছি। বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ, এটা সত্য যে মোবাইল আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। তার বিহীন ছোট্ট একটা যন্ত্র, অথচ কি প্রচণ্ড তার ক্ষমতা। গোটা পৃথিবীকে যেমন একটা পর্দায় ধারণ করে আছে, ঠিক তেমনি আমাদের মতো শিক্ষার্থীদের পিছনে মোবাইল আসক্তি নামক এক ভাইরাস ধাওয়া করে বেড়াচ্ছে। মোবাইল ফোনের মাধ্যমে শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যম, অনলাইন গেমস এবং বিনোদনে অতিরিক্ত সময় ব্যয় করছে, যার ফলে তারা লেখাপড়ায় অনেক পিছিয়ে যাচ্ছে। এক জরিপ অনুযায়ী 2000 মানুষের মধ্যে 55% মানুষই স্বীকার করেছে তারা দিনের অল্প সময় যদি মোবাইল ব্যবহার করেও তাতেও তাদের চোখে অস্বস্তি অনুভব করে। আবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা দীর্ঘ সময় বসে থাকা এবং অতিরিক্ত স্ক্রিন টাইম কমানোর পরামর্শ দেয়, কারণ এটি আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে। মনীষী উইলিয়াম জেমস বলেছেন, আমার অভিজ্ঞতা হলো আমার জীবনের সেই সমষ্টিগুলো যেই সমষ্টির আমি সেই জিনিসগুলোর প্রতি মনোযোগ দিয়েছি, যে যন্ত্র আমাদের মনোযোগ কেড়ে নেয় সে যন্ত্র কিভাবে আমাদের শিক্ষার সহায়ক হতে পারে। মোবাইল ফোন একটি গুরুত্বপূর্ণ যন্ত্র। মোবাইল ফোন শিক্ষার্থীর মূল্যবান সময় চুরি করে নিয়েছে। পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ টাকা নয়, সময়। যে সময় শিক্ষার্থীরা তাদের স্বপ্ন বুনবে মোবাইল আসক্তির কারণে সে সময় তো হারিয়ে যাচ্ছে। মোবাইল ফোন মানসিক স্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ। শিক্ষার্থীরা তাদের বাস্তব জীবনের বন্ধুদের চেয়ে ভার্চুয়াল বন্ধুদের বেশি গুরুত্ব দিচ্ছে, ফলে তাদের সামাজিক দক্ষতা কমে যাচ্ছে। কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, শিক্ষার উদ্দেশ্য শুধু তথ্য প্রদান নয়, মানুষের মধ্যে সত্য উপলব্ধির শক্তি সৃষ্টি করা। মাঝে মোবাইল ফোন একটি গুরুত্বপূর্ণ সহায়ক, কিন্তু বই পড়ার চেয়ে উত্তম নয়। বই পড়ার নেশা মানুষকে স্বর্ণশেখরে পৌঁছে দেয়, আর মোবাইলের নেশা মাদকের নেশার মতো মানুষকে ধ্বংস করে। মোবাইল ফোন উপকারী প্রযুক্তি, কিন্তু এর অপব্যবহারই একে ক্ষতিকর করে তুলেছে। তাই আমরা মোবাইল ফোন ব্যবহারে আমাদের প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ রাখবো। মোবাইল ফোনকে নেশায় নয় বরং এর কার্যকর ব্যবহারের মাধ্যমে আমাদের বাংলাদেশকে তথ্য প্রযুক্তিতে সমৃদ্ধ করে তুলব। এটাই হোক আমাদের আজকের অঙ্গীকার। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী এবং ধন্যবাদ সকলকে।
3: আজকের বিতর্ক প্রতিযোগিতার বিষয়, মোবাইল ফোন শিক্ষার সহায়ক নাকি আসক্তির বাহন। বিষয়টির পক্ষে এবং বিপক্ষে দুই দলকেই অসংখ্য ধন্যবাদ। সম্মানিত সুধী, আজকের বিতর্ক প্রতিযোগিতা অংশগ্রহণকারী দল দুটোর উদ্দেশ্যে মূল্যবান পরামর্শ এবং বিজয়ী দল ঘোষণার জন্য এ পর্যায়ে সবিনয় অনুরোধ জানাচ্ছি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডক্টর আ. নওমা এহসানুল হক মিলন এমপিকে।

0: ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী, উপস্থিত সকলকে এবং প্রতিযোগীদের। মোবাইল এতটা আসক্তি হয়েছে সেটা আমরা জানি, পক্ষে বিপক্ষে সুন্দর যুক্তি রাখলো, কিন্তু আমি কি করলাম? যে টপিক দেখলাম সাথে সাথে গুগলে সার্চ দিলাম, দেখলাম পৃথিবীতে 20টি দেশ মোবাইল বন্ধ করতে যাচ্ছে 15 years old, এবং 7 তারিখে ব্রাসেলসে তারা হ্যাশট্যাগ দিয়ে up to 15 নো মোর মোবাইল তারা স্লোগান দিয়েছে। আমি সেই জাজমেন্ট থেকে জাজমেন্ট দিতে চাচ্ছি না, আমি তাদের বিতর্কে তারা কীরকম ভাবে অংশগ্রহণ করলো, তত্ত্ব উপাত্ত কিভাবে দিল সেটাই আমার দেখার বিষয় ছিল। আমি দেখেছি উভয় পক্ষই খুব সুন্দরভাবে যুক্তিসঙ্গতভাবে কথা বলেছে, তারপরও আমাকে রায় দিতে হবে। সেই জাজমেন্ট আমি উভয় দলকেই বিজয়ী বলবো, তারা যেহেতু যুক্তি তর্ক দিয়ে তাদের স্বস্ব উক্তিকে প্রতিষ্ঠিত করেছে। ধন্যবাদ আপনাদের সবাইকে, ধন্যবাদ, তোমাদের বিতর্ক সুন্দর করেছো, তোমাদেরকে অশেষ ধন্যবাদ, থ্যাংক ইউ।
1: মাননীয় মন্ত্রী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত সুধীবৃন্দ, এ পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান। এ পর্ব পরিচালনার জন্য খুদে উপস্থাপক উপস্থাপিকা সুমাইয়া ও অরণ্য দাসকে অনুরোধ জানাচ্ছি। শিক্ষার্থীরা, তোমরা তোমাদের আসনে আসন গ্রহণ করো।

0: প্রধানমন্ত্রী, বিশেষ অতিথিবৃন্দ ও উপস্থিত সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রাথমিক শিক্ষা পদক প্রদান উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আমাদের আজকের এই সুন্দর অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে দেশের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা।
1: সুমাইয়া, তোমার ভ্রমণ করতে কেমন লাগে?
0: খুব ভালো লাগে।
1: বন্ধুরা, তোমাদেরও ভ্রমণ করতে নিশ্চয়ই খুব ভালো লাগে। আর সেটা যদি হয় টাইম মেশিনে চড়ে অতীতে ফিরে যাওয়া, যেতে চাও তো?
0: চলো তাহলে ফিরে যাই অতীতে।
1: আমাদের একজন শিশু বান্ধব রাষ্ট্রপতি ছিলেন, তিনি হলেন স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমাদের জন্য তিনি অনেক কিছু করে গেছেন।
0: হ্যাঁ, তিনি 1977 সালে আজকের এই দিনে বাংলাদেশ শিশু একাডেমি প্রতিষ্ঠা করেন এবং 1978 সালে আমাদের মতো শিশুদের মেধা বিকাশের লক্ষ্যে নতুন করে প্রতিযোগিতার উদ্যোগ গ্রহণ করেন। আর তারই ধারাবাহিকতায় আমাদের আজকের এই পদক প্রদান অনুষ্ঠান, যেখানে আমাদের এই বন্ধুরা বিভিন্ন ধরনের ক্রীড়া, সাংস্কৃতিক, বিতর্ক ও কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ হওয়ার সুযোগ পেয়েছে।
1: সুমাইয়া, সেই নতুন কুড়ির গানটির কথা মনে পড়ে গেল। চলো বন্ধুরা, এবারে আমাদের সবার প্রিয় সেই গানটি শুনব।
2: Thank you.

0: বিভিন্ন ইভেন্টে পদক পেল, তাদের উত্তর উত্তর সাফল্য কামনা করছি। একই সঙ্গে শ্রোতা বন্ধুরা, এতক্ষণ যারা আপনারা আমাদের সঙ্গে ছিলেন, সবার প্রতি নিরন্তর শুভকামনা রেখে প্রাথমিক শিক্ষা পদক 2026 এর সরাসরি সম্প্রচার থেকে আমরা বিদায় নিব। বিদায়ের আগে জানিয়ে যাই, আজকের এই সরাসরি সম্প্রচারের ধারা বর্ণনায় ছিলাম আমি শামীম আহমেদ, প্রকৌশল দায়িত্বে আসিফ মোহাম্মদ ও মোহাম্মদ শামীম আহমেদ, স্টুডিও তত্ত্বাবধানে মারুফ রবিউল আওয়াল ও মোহাম্মদ শহীদুল্লাহ, সরাসরি সম্প্রচারের সমন্বয় এবিএম মাহবুবুর রহমান, অনুষ্ঠান তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, অনুষ্ঠান নির্দেশনায় মোহাম্মদ বশিরউদ্দিন, প্রকৌশল নির্দেশনায় তাপসকান্তি তালুকদার। এই সরাসরি সম্প্রচারের সার্বিক নির্দেশনায় ছিলেন এ এস এম জাহিদ, মহাপরিচালক বাংলাদেশ বেতার, এবং আজকের এই সরাসরি সম্প্রচার প্রযোজনা করলেন মোহাম্মদ আশরাফুল ইসলাম। শ্রোতা বন্ধুরা, সবার প্রতি আবারও শুভকামনা রেখে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে আমরা আপনাদের ফিরিয়ে নিয়েছি জাতীয় বেতার ভবনের স্টুডিওতে।
1: বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র ঢাকায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ব্যবস্থাপনায় আয়োজিত প্রাথমিক শিক্ষা পদক 2026 প্রদান অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হল। অনুষ্ঠান একযোগে প্রচারিত হল ঢাকা ক 693 কিলোহার্টস, এফএম 90 মেগাহার্টস, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও স্ব কেন্দ্রের এফএম ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। বাংলাদেশ বেতার ঢাকা।
2: বাংলাদেশ চীন মৈত্রী ঢাকা অনুষ্ঠিত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ব্যবস্থাপনার প্রাথমিক শিক্ষা পদক 2026 প্রদান অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা, আমাদের পরবর্তী অনুষ্ঠান বেলা দুটোর খবর ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
3: জীবনে ফিরিয়ে আনার জন্য সরকার সকল কার্যক্রম বাস্তবায়ন করবে, তিনি আজ চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় ত্রাণ বিতরণকালে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, চট্টগ্রাম দেশের বাণিজ্যিক রাজধানী ও বন্দর নগরী, পাহাড় নদী সমুদ্র সমতল সমৃদ্ধ এ নগরীর খালগুলো পুনঃখনন করে পানি নিষ্কাশনের মাধ্যমে নগরবাসীকে বন্যার দুর্ভোগ থেকে পরিত্রাণ দেওয়া হবে। জাতীয় সংসদের বৈঠক আজ বেলা তিনটায় আবার বসবে। এদিকে গতকাল সংসদে এক সম্পূরক প্রশ্নের জবাবে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেন, চলমান মৌসুমী বৃষ্টিজনিত বন্যার কারণে কোনো এইচএসসি পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে না পারলে তাদের জন্য পুনঃ পরীক্ষার আয়োজন করতে সরকার প্রস্তুত রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালীতে চলাচলকারী জাহাজের উপর 20% ফি আরোপের সিদ্ধান্ত বাতিল করেছেন। তিনি ঘোষণা করেছেন, প্রস্তাবিত এ টোল উপসাগরীয় দেশসমূহের সঙ্গে ব্যাপক ভিত্তিক বাণিজ্য ও বিনিয়োগ চুক্তির মাধ্যমে প্রতিস্থাপিত হতে পারে। মার্কিন সামরিক বাহিনী ইরানের বন্দরসমূহের উপর পুনরায় অবরোধ আরোপের মাত্র কয়েক ঘণ্টা আগে এ নীতি গ্রহণ করা হল। মার্কিন সেন্ট্রাল কমান্ড হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচল নির্বিঘ্ন করতে ইরানের বিরুদ্ধে নতুন করে বিমান হামলা চালানোয় অঞ্চলটিতে উত্তেজনা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। জবাবে ইরান হরমুজের নিয়ন্ত্রণের দাবি প্রত্যাখ্যান করেছে। খেলার খবর বিশ্বকাপ ফুটবল। ফিফা বিশ্বকাপে আজ রাত একটায় আটলান্টায় দ্বিতীয় সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ইংল্যান্ডের মুখোমুখি হবে। ক্রিকেট, আজ বাংলাদেশ এবং স্বাগতিক জিম্বাবুয়ের মধ্যে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। বুলাওয়েতে বাংলাদেশ সময় বিকেল 4:30 খেলা শুরু হবে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী সম্প্রচার করবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যে 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ী

0: তবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 3টায়।
1: বাংলাদেশ বেতার খুলনা ঢাকা কেন্দ্রের খবর প্রচারের পর আমরা ফিরে এলাম আমরা নিজস্ব আয়োজনে। শুরু হচ্ছে বাণিজ্যিক কার্যক্রম অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। টিপটিপ বৃষ্টি বা মুষলধার বৃষ্টি, বৃষ্টির দিনে বৃষ্টি কাম্য, তবে অতিবৃষ্টি বা জলাবদ্ধতায় কষ্ট বাড়ে। শহরাঞ্চলের নর্দমা, ড্রেন, ডোবানালা এবং গ্রামাঞ্চলের নদী নালা, খালবিল দূষণমুক্ত রাখার চেষ্টা করব আমরা। প্রিয় শ্রোতা, মেঘে ঢাকা এই শুভ দুপুরে যে যেখান থেকে আমাদের আয়োজনের সাথে যুক্ত আছেন, সবাইকে জানাই এক রাশ প্রীতিয় শুভেচ্ছা। শুরু করছি বাণিজ্যিক কার্যক্রম অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। সাথে আছে আমি হেরা ইয়াকুতি এবং আরও যারা সাথে রয়েছেন, অধিবেশন তত্ত্বাবধানে সামি আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল্লাল মামুন, প্রকৌশল সহযোগিতায় রয়েছেন মোহাম্মদ সাইফুজ্জামান এবং সাথে রয়েছেন আপনারা যারা শ্রোতা আমাদের অনুষ্ঠান শুনছেন। আমরা চলে যাব প্রথম গানে। প্রথম গানটি নেওয়া হয়েছে ছায়াছবি বাঞ্জারাম, শিল্পী সাবিনা ইয়াসমিন ও তার সঙ্গীরা।

0: প্রিয় শ্রোতা, আমরা রয়েছি বাণিজ্যিক কার্যক্রম অনুষ্ঠান বা বিজ্ঞাপন তরঙ্গে। সময় হলো আপনাদের নতুন অনুরোধ শোনার। তো শুনবো আমি হেরা ইয়াকুতি, সাথে আছে সামি আক্তার। হ্যাঁ, কে আছেন আমার সাথে? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। কে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি নিশ্চয়ই ভালো আছেন?
1: আলহামদুলিল্লাহ আপু, আপনাকে লোকবল কি কমিয়ে গেছে? স্টাফ কো সব দেখি না তো।
0: হ্যাঁ,
1: এসে মাশাপুদ জামান আশাব
0: জি
1: বড় দশ থেকে বলতে আপু।
0: হ্যাঁ,
1: শুনতে চাই নাম্বার ওয়ান সাতিখান ছবি থেকে, বুঝলে
0: জি।
1: আন্দ কুশর কনক তাপর কনকে ছো সাতি সাতি রে, আমি চিনেছি তোমার এই গানটি। ভালো থাকেন আপু?
0: হ্যাঁ, আপনি ভালো থাকেন? হ্যাঁ,
1: আলহামদুলিল্লাহ
0: জি।
1: আল্লাহ হাফেজ।
0: প্রিয় শ্রোতা, আমরা 01974127 নম্বর শুনবো আপনাদের নতুন গানের অনুরোধ। এবার দেখি কে আছেন।
2: হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে?
3: শুভদুপুর আপু।
2: জি শুভদুপুর, কে বলছিলেন?
3: ভালো আছেন?
2: জি,
3: আমি এমডি ওহিদুজ্জামান, কুচামড়া বাজার ভেড়ামারা কুষ্টা থেকে বলছি আপু।
2: জি, অনুরোধ জানাবেন।
3: ভেড়ামারা কুষ্টা থেকে এমডি ওহিদুজ্জামান।
2: জি শ্রোতা, শুনতে পেরেছি, বুঝতে পেরেছি, আপনার অনুরোধটি জানান।
0: হ্যালো, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন?
4: আপু কথা বলছিলাম মোহাম্মদ রেজাউল আলম থন্টু।
0: জি,
4: ঠিকানা জোড়াদা হরিনা।
0: আচ্ছা বন্ধু, এর মাধ্যমে পৌঁছে যাবে আপনার বন্ধুর কাছে আপনার শুভেচ্ছা, অনেক ধন্যবাদ।
2: শ্রোতা, আপনাদের সাথে আমরা কথা বলছি
0: আসলে, কিন্তু কথা বলার সময় চলে এসেছে।
2: এই নম্বরে কোন বন্ধু যুক্ত হয়েছে? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে?
5: আমি গোয়ালবাড়ির চুয়াডাঙ্গা থেকে মোহাম্মদ মিজানুর রহমান বলছি।
2: মিজানুর রহমান চুয়াডাঙ্গা থেকে বলছেন? জি,
0: আচ্ছা বন্ধু, অনেক ধন্যবাদ, সাথেই থাকবেন। হ্যালো, হ্যালো,
6: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম, কি বলছেন?
6: আবুরা ভালো আছে?
0: হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। বলুন, অনুরোধটি বলুন।
6: আবু কথা বলছি মোহাম্মদ জাফর পালোয়ান, সভাপতি কাটিয়া বাজার জেলা বরগুনা আপু।
0: জি বলুন বন্ধু।
6: জি আপু, আমি গান শুনতে চাচ্ছি ছবি এক মুঠো ভাত।
0: এক মুঠো ভাত,
6: এক মুঠো ভাত ছবি থেকে মোহাম্মদ খোরশেদ আলমের কণ্ঠে শোনাবেন।
0: বলুন। হ্যাঁ বলুন। আচ্ছা, সংযুক্তি বিচ্ছিন্ন হয়ে গেল, আমরা খুশি দিলাম কথা, ওনার গান শুনিয়ে দেব।
2: হ্যালো,
6: ওয়ালাইকুম
2: আসসালাম, কে বলছেন, কোথা থেকে?
6: আমি কথা বলছিলাম মোহাম্মদ সেলিম রেজা, শৈলকুপা ঝিনাইদহ থেকে বলছিলাম।
2: জি,
6: আমাকে গান শোনাবেন, পাথা ছবির একটি গান শোনাবেন, যেখানে কণ্ঠ দিয়েছেন আসিফ ও কনক চাপা। গানের শিরোনাম হচ্ছে এই তুমি সেই তুমি যাকে আমি চাই।
0: হ্যাঁ বন্ধু,
6: বাধা ছবির একটি গান শোনাবেন।
0: গানটা আসলে খুব রোমান্টিক গান, অনেক ধন্যবাদ অনুরোধ রাখার জন্য। হ্যালো,
7: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন বন্ধু?
7: আপামনি ভালো আছেন?
0: আমরা ভালো আছি, আপনি নিশ্চয়ই ভালো আছেন। বলুন, অনুরোধটি বলুন।
7: আলহামদুলিল্লাহ, আমি বুলবুল আহমেদ কাজীপাড়া ধামারা থেকে আপু। ছবির নাম ভিলেন, এই ভিলেন ছায়া ছবি থেকে মনির খান ও কনক চাপার কণ্ঠে গানের কথা। ও বন্ধু, তুমি শুনতে কি পাও এই গান আমার, অবশ্যই শোনাবেন।
0: হ্যাঁ বন্ধু, বন্ধুরা আসলে
2: আমরা আরেকটি ফোন কল নেব, কোন শ্রোতা আমাদের সাথে যুক্ত হলেন তার সাথেই কথা বলব। হ্যালো,
0: এখনো
2: সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেল, আরেকজন বন্ধু যুক্ত হয়েছেন। হ্যালো, হ্যালো শ্রোতা, আপনি আপনার রেডিও সেটের ভলিউমটি কমিয়ে অথবা একটু দূরে সরে গিয়ে আমাদের সাথে কথা বলবেন, কে বলছেন? দুঃখিত শ্রোতা, আমরা শেষ বন্ধুর সাথে কথা বলতে পারলাম না, যাদের সাথে কথা হলো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর যাদের সাথে কথা হলো না তারা একেবারেই মন খারাপ করবেন না, কারণ বিজ্ঞাপন তরঙ্গ নিয়ে আমরা প্রতিদিনই হাজির হয়ে যাই। আশা রাখছি আগামী দিন অবশ্যই আপনি আপনার অনুরোধটি জানাতে পারবেন। এবারে বন্ধুদের জন্য থাকছে জাফর ইকবালের কণ্ঠে বদনাম ছবির একটি গান।

অসংখ্য ধন্যবাদ। আর যাদের সাথে কথা হলো না তারা একেবারেই মন খারাপ করবেন না, কারণ বিজ্ঞাপন তরঙ্গ নিয়ে আমরা প্রতিদিনই হাজির হয়ে যাই। আশা রাখছি আগামী দিন অবশ্যই আপনি আপনার অনুরোধটি জানাতে পারবেন। এবারে বন্ধুদের জন্য থাকছে জাফর ইকবালের কণ্ঠে বদনাম ছবির একটি গান।

কাজের অবসর বা কর্মব্যস্ততা, যে যেখান থেকে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রে যুক্ত ছিলেন, কিছুটা সময় হলে আপনাদের কিছুটা গান শোনাতে পেরেছি। হ্যাঁ বন্ধুরা, আমরা আমাদের সময় শেষে চলে এসেছি, বিদায় নিচ্ছি আজকের এই বাণিজ্যিক কার্যক্রম অনুষ্ঠান থেকে। শুভ দুপুর। মোবাইল অ্যাপ থেকে বেতার খুলনা।

প্রিয় শ্রোতা, আপনারা এখন শুনবেন মাটিয় মানুষের গান। পল্লীগীতি অনুষ্ঠান শুরু হচ্ছে, পল্লীগীতি অনুষ্ঠান মাটিয় মানুষ। প্রথম গানটি শিল্পী মোহাম্মদ আতিয়ার রহমান, গীতিকার মোহাম্মদ আব্দুল।

আপনার শুনছেন মাটি ও মানুষ পল্লীগীতের অনুষ্ঠান। এবারের গানটি নেওয়া হয়েছে, এবারের গানটির কথা দিয়েছেন শফিকুল ওয়ারেশ, শিল্পী তৌহিদা আক্তার রাত্রি।

প্রীতি বসুর কণ্ঠে আষাঢ় মাসের বৃষ্টির এই গানের সাথে পল্লীগীতির অনুষ্ঠান মাটির মানুষ এখানে শেষ হল। বাংলাদেশ বেতার খুলনা, প্রিয় শ্রোতা, সময় হল বাংলা খবর শোনার। আমাদের পরবর্তী অনুষ্ঠান বাংলা খবর ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

আসসালামু আলাইকুম। বেলা তিনটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি তানিয়া সুলতানা। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে আরও সবুজ করে গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি শিশুদের প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগানোর অনুরোধ করেছেন। প্রধানমন্ত্রী আজ রাজধানীর আগারগাঁয়ের বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে এ আহ্বান জানান। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে সারা দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা হিসেবে তিনি একটি নিম গাছের চারা রোপণ করেন। এ উদ্যোগের অংশ হিসেবে আজ দেশজুড়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে একযোগে প্রায় 2 লাখ চারা রোপণ করা হয়। প্রধানমন্ত্রী শিশুদের স্কুলে বা বাসার আশেপাশে একটি করে গাছের চারা রোপণ করার অনুরোধ করেন। গাছ কি পরিমাণ অক্সিজেন উৎপাদন করে, মানুষের কি কি উপকারে আসে, এই বিষয়গুলো ইন্টারনেট থেকে বিভিন্নভাবে রিসার্চ করার কথাও বলেন তিনি। তারেক রহমান বলেন, আজ একটি স্মরণীয় দিন, কারণ আজ সবাই মিলে বাংলাদেশের মাটিতে একসঙ্গে অনেকগুলো গাছ রোপণ করা হল। বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের পর প্রধানমন্ত্রী প্রাণ প্রকৃতি বিষয়ক শিশু শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন প্রকল্প ঘুরে ঘুরে দেখেন। এ সময় শিক্ষামন্ত্রী আনোয়ার এহসানুল হক মিলন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহাদি আমিন, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে প্রধানমন্ত্রী ও শিক্ষার্থী এবং শিক্ষকদের মাঝে প্রাথমিক শিক্ষা পদক 2026 প্রদান করেন। এ সময় তারেক রহমান বলেন, প্রাথমিক শিক্ষকদের সমস্যা সমাধানের চেষ্টা চলছে। তিনি বলেন, স্নাতক পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করবে সরকার। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য সরকার সকল কার্যক্রম বাস্তবায়ন করবে। তিনি আজ চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় ত্রাণ বিতরণকালে এসব কথা বলেন।

0: তিনি বলেন, চট্টগ্রাম দেশের বাণিজ্যিক রাজধানী ও বন্দর নগরী। পাহাড়, নদী, সমুদ্র সমতল সমৃদ্ধ এ নগরীর খালগুলো পুনঃখনন করে পানি নিষ্কাশনের মাধ্যমে নগরবাসীকে বন্যার দুর্ভোগ থেকে পরিত্রাণ দেওয়া হবে। কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির ইন্তেকালে আজ দেশে রাষ্ট্রীয়ভাবে শোক পালিত হয়েছে। রাষ্ট্রীয় শোক উপলক্ষে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশের সব মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। আধুনিক কাতারের অন্যতম স্থপতি, বাংলাদেশ ও প্রবাসী বাংলাদেশীদের একজন অকৃত্রিম বন্ধু এবং দেশটির সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি গত 12 জুলাই ইন্তেকাল করেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান চুক্তিতে সম্মত না হলে যুক্তরাষ্ট্র ইরানের জ্বালানি স্থাপনা ও সেতুগুলোতে হামলা জোরদার করবে। ট্রাম্প ফক্স নিউজে আজ এক সাক্ষাৎকারে একথা বলেন। গত 17 জুন দুপক্ষের মধ্যে একটি ভঙ্গুর যুদ্ধ। খেলাধুলা বিশ্বকাপ ফুটবল। ফিফা বিশ্বকাপে আজ রাত 1টায় আটলান্টায় দ্বিতীয় সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ইংল্যান্ডের মুখোমুখি হবে। ক্রিকেট। আজ বাংলাদেশ এবং স্বাগতিক জিম্বাবুয়ের মধ্যে 3 ম্যাচ টি-20 সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। বুলাওয়েতে বাংলাদেশ সময় বিকেল 4:30 খেলা শুরু হবে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী সম্প্রচার করবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা, পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যে 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 4টায়।
1: বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ফুটবল ফ্লাশ। গ্রন্থনা উপস্থাপনা রবিউল ইসলাম পলাশ।
2: শ্রোতা বন্ধুরা, বাংলাদেশ বেতার খুলনার স্টুডিও থেকে আপনাদেরকে চলতি বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠান ফুটবল ফ্লাশ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই আমরা জানিয়ে দেব, অনুষ্ঠানের সূচি থাকবে একটি বিশেষ প্রতিবেদন এবং যে চলতি খেলাগুলো নিয়ে আলোচনা, এবং আজকে যে খেলা রয়েছে রাতে সেই খেলা নিয়ে পর্যালোচনা করব। এই সমগ্র অনুষ্ঠানের সাথে আমি যেমন রয়েছি রবিউল ইসলাম পলাশ আপনাদের সাথে, একজন বিশেষ অতিথি আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট ক্রীড়া ধারাভাষ্যকার ইমরান জামিল। ইমরান জামিল, বাংলাদেশ বেতার খুলনার স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি।
3: আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং একই সাথে বাংলাদেশ বেতার খুলনার সকল শ্রোতা ভাই বোন বন্ধু সবাইকে এই অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানাচ্ছি।
2: শ্রোতা বন্ধুরা, আপনারা সবাই জানেন যে 2026 সালের বিশ্বকাপ, যেটি শুরু হয়েছিল 11 জুন তারিখে মেক্সিকোর আস্টেকা স্টেডিয়ামে স্বাগতিক মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে, মোট 104টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা এই বিশ্বকাপ, এই 2026 সালের বিশ্বকাপে, যার 101টি ম্যাচ কিন্তু ইতিমধ্যে শেষ হয়েছে। আর 3টি মাত্র ম্যাচ বাকি। দ্বিতীয় সেমিফাইনালে আজকে রাত 1টায় মোকাবিলা করবে 3 বারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং শক্তিশালী 1 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। আমরা সেই খেলাটি নিয়েও যেমন আলোচনা করব, আর গতকালকে প্রথম যে খেলাটি অনুষ্ঠিত হয়েছে, প্রথম সেমিফাইনাল ফ্রান্স এবং স্পেনের মধ্যে, সেই মধ্যকার খেলায় স্পেন অনেক সুন্দর ফুটবল উপহার দিয়ে 2-0 গোলের পরিষ্কার ব্যবধানে ফ্রান্সকে হারিয়ে তারা ফাইনালে জায়গা করে নিয়েছে। সেই ম্যাচটি নিয়েও আমরা পর্যালোচনা করব। তার আগে আমরা একটি প্রতিবেদন শুনব, বিশ্বকাপের বিচিত্র খবর, যেটি রচনা করেছেন মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এবং পাঠ করে শোনাচ্ছেন সামিয়া আক্তার।
1: স্পেন 2-0, টুর্নামেন্টের সেরা আক্রমণ ভাগ ছিল।

ডালাসের সেরা রক্ষণ স্পেনের। ডালাসে গতকাল রাতে সেই রক্ষণের সামনে হঠাৎই বিবর্ণ হয়ে পড়লেন কিলিয়ান এমবাপ্পেরা। উল্টো এই বিশ্বকাপে তাদের সেরা ফুটবল খেলে দুই অর্ধেক গোলে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠে গেল স্পেন। 22 মিনিটে পেনাল্টি থেকে গোল করেন মিকেল ওয়ারসাবাল, 58 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পেদ্রো পোরো। অফসাইডের কারণে বাতিল হয় লামিনে ইয়ামালের একটি গোল। পুরো ম্যাচে নিষ্প্রভ ছিল এমবাপ্পেদের ফ্রান্স। প্রথমার্ধে লক্ষ্যভেদী কোনো শটই নিতে পারেনি তারা। গোটা ম্যাচেই ফরাসিদের টেক্কা দিয়েছে স্প্যানিশ আর্মাডা। মাঝ মাঠে কার্যত দুর্ভেদ্য প্রাচীর তুলে দিয়েছিলেন স্পেনের ফুটবলাররা। তাদের নিশ্ছিদ্র পাহারায় আটকে যায় কিলিয়ান এমবাপ্পে, মাইকেল ওসিলে ও ব্রাডলি বার্কোলার মতো ফরাসি তারকাদের গতি। একের পর এক আক্রমণ সহজেই প্রতিহত করে স্পেনের রক্ষণভাগ। মেসে ফিরতে মরিয়া ফরাসি কোচ দিদিয়ের দেশম বেশ কিছু পরিবর্তন এনেছিলেন। বিরতির সময় বানু কোনে এবং দ্বিতীয়ার্ধের শুরুতে দেজিরে দুয়েকে মাঠে নামান তিনি। কিন্তু স্প্যানিশ কোচ লুইস দে লা ফুয়েন্তের ট্যাকটিক্সের কাছে হার মানতে হয় তাকে। আগামী 19 জুলাই নিউ জার্সিতে ফাইনালে আর্জেন্টিনা বা ইংল্যান্ডের মুখোমুখি হবে স্পেন। অন্য সেমিফাইনালে আজ বাংলাদেশ সময় রাত 1টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। 2026 ফিফা বিশ্বকাপের উত্তেজনা এখন চরমে, আর সেই উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রয়েছে আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড হাই ভোল্টেজ সেমিফাইনাল। আজ বাংলাদেশ সময় রাত 1টায় আর্জেন্টিনা মুখোমুখি হচ্ছে ইংল্যান্ডের। এই মুখোমুখি লড়াই শুধু একটি ম্যাচ নয়, এটি আবেগ, গৌরব এবং প্রতিদ্বন্দ্বিতার এক অনন্য মঞ্চ। অতীতের স্মরণীয় মুহূর্ত, বর্তমানের তারকা খেলোয়াড়দের ঝলক এবং ফাইনালে যাওয়ার তীব্র আকাঙ্ক্ষা, সবকিছু মিলিয়ে এই ম্যাচটি হতে যাচ্ছে বিশ্বকাপের অন্যতম সেরা আকর্ষণ। 2026 ফিফা হ্যান্ড অফ গড থেকে শুরু করে 2022 সালের পেনাল্টি, শুটআউট, নাটক, প্রতিটি লড়াই ফুটবল প্রেমীদের মনে গেঁথে আছে। শেষ বাঁশি পর্যন্ত কে জিতবে তা কেউ জানে না, আর এটাই ফুটবলের সবচেয়ে বড় সৌন্দর্য। আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার এই লড়াই ফুটবলের ইতিহাসের অন্যতম গভীর ও আবেগঘন অধ্যায়। এটি শুধু দুটি দলের খেলা থাকে না, হয়ে ওঠে দুই দেশের গৌরব, অতীতের ক্ষত, প্রতিশোধের স্পৃহা এবং এক অনন্য মানসিক সংঘাত। 1986 সালের ম্যারাডোনার বিতর্কিত গোল থেকে শুরু করে 2022 সালের পেনাল্টি, নাটক, প্রতিটি ম্যাচই যেন ইতিহাসের এক টুকরো পাথরে খোদাই হয়ে আছে। 2026 সালের এই সেমিফাইনালের সেই পুরনো আবেগ নতুন প্রজন্মের তারকাদের মধ্য দিয়ে আবারও প্রবহমান হবে। এটি শুধু খেলার বাইরে রাজনীতি ও দেশপ্রেমেরই প্রতীক হয়ে ওঠে। 1998 বিশ্বকাপের রাউন্ড অফ 16-তে মাইকেল ওয়েনের অসাধারণ একক গোল বিশ্বকে মুগ্ধ করে, কিন্তু শেষ পর্যন্ত পেনাল্টি শুটআউটে হারে ইংল্যান্ড, যে পরাজয় তাদের বহুদিন তাড়িত করে। 2002 বিশ্বকাপের গ্রুপ পর্বে ডেভিড বেকহামের পেনাল্টি গোলে ইংল্যান্ড 1-0 ব্যবধানে জেতে, যা ছিল 1998 সালের প্রতিশোধের মতো। সেই জয় ইংল্যান্ডের বুকে বাড়তি সাহস যোগায়। 2022 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আবারও পেনাল্টি শুটআউটে ইংল্যান্ডের স্বপ্নভঙ্গ হয় আর্জেন্টিনা 4-3 ব্যবধানে জেতে। ওই ম্যাচে জুলিয়ান আলভারেজের দুটি গোল এবং মেসির অসাধারণ পারফরমেন্স আলোচনায় আসে।

0: মধ্য দিয়ে আবারও প্রবহমান হবে। এটি শুধু খেলার বাইরে রাজনীতি ও দেশপ্রেমেরই প্রতীক হয়ে ওঠে। 1998 বিশ্বকাপের রাউন্ড অফ ১৬তে মাইকেল ওয়েনের অসাধারণ একক গোল বিশ্বকে মুগ্ধ করে, কিন্তু শেষ পর্যন্ত পেনাল্টি শুট আউটে হারে ইংল্যান্ড, যে পরাজয় তাদের বহুদিন তাড়িত করে। 2002 বিশ্বকাপের গ্রুপ পর্বে ডেভিড বেকহামের পেনাল্টি গোলে ইংল্যান্ড 1-0 ব্যবধানে জেতে, যা ছিল 1998 সালের প্রতিশোধের মতো। সেই জয় ইংল্যান্ডের বুকে বাড়তি সাহস যোগায়। 2022 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আবারও পেনাল্টি শুট আউটে ইংল্যান্ডের স্বপ্ন ভঙ্গ হয় আর্জেন্টিনা 4-3 ব্যবধানে জেতে। ওই ম্যাচে জুলিয়ান আলভারেজের দুটি গোল এবং মেসির অসাধারণ পারফরমেন্স আলোচনায় আসে। আবার রয়েছেন দুই দলেই। এই সেমিফাইনালে মাঠের প্রতিটি প্রান্তেই হবে তাদের অসাধারণ লড়াই। ফুটবল ইতিহাসে বহুবার দেখা গেছে একটি মাত্র মুহূর্তের জাদুই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়, এবং এই ম্যাচে সেই জাদু ছড়ানোর মতো খেলোয়াড় রয়েছেন দু দলেই।
1: শ্রোতা বন্ধুরা, আমরা আবার আলোচনায় আসি। প্রথমে আমরা গতকাল রাতে যে ম্যাচটি অনুষ্ঠিত হলো, প্রথম সেমিফাইনাল স্পেন এবং ফ্রান্সের মধ্যে, আমরা ইতিমধ্যে আপনাদেরকে জানাবার চেষ্টা করেছি যে স্পেন এমন একটি দল যারা 2010 সালে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিল, এবং ফ্রান্স দুবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে 1998 সালে এবং 2018 সালে। শুধু তাই নয়, 2022 সালের যে বিশ্বকাপ হয়েছিল, যেটিতে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছিল, সেখানেও কিন্তু এই ফ্রান্সকে পরাজিত করেই আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিল। গতকালকের ম্যাচটি নিয়ে অনেক আশা ছিল, উৎসাহ ছিল, উদ্দীপনা ছিল দর্শকদের ভেতরে, এবং সারা বিশ্বে এই ম্যাচটি নিয়ে কিন্তু ছিল দারুণ উন্মাদনা। সেই ম্যাচটি সম্পন্ন হয়েছে, শেষ হয়েছে শেষ পর্যন্ত স্পেনের 2-0 গোলে জয়ের মাধ্যমে, এবং তারা জায়গা করে নিল দ্বিতীয়বারের মতো ফাইনাল খেলল, যে ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী 19 জুলাই সেই তারিখে। আমার সাথে অতিথি রয়েছেন ইমরান জামিল। ইমরান জামিল, সবচেয়ে মজার যেটি এবার বিশ্বকাপে, 92 সাল থেকে ফিফা র্যাঙ্কিং শুরু হওয়ার পরে সেরা র্যাঙ্কিংয়ের সেরা 4টি দল প্রথমবারের মতো সেমিফাইনালে অংশগ্রহণ করে, ব্যাপারটি আপনি কেমন দেখছেন?
2: না, অবশ্যই, দেখুন র্যাঙ্কিংয়ে 1-2-3-4 নম্বর দল খেলছে, ইতিমধ্যে কিন্তু ফ্রান্স চলে গেল, তাহলে আর 3টি দল আছে। গতকালকের খেলা সম্পর্কে আপনি যখন বলছিলেন, আমরা একটু আগে দারুণ বিস্তারিত ঘটনা কিন্তু শুনেছি, বিশেষ করে একটা জায়গায় কিন্তু নেটিজেনরা সমালোচনা করছেন, যেমন সেটা হচ্ছে লামিন ইয়ামালকে যে ফাউলটা করা হয়েছে, এটা আসলেই ফাউল হয়েছে কিনা, পেনাল্টি হয়েছে কিনা। তো যেহেতু স্পষ্ট ব্যবধানে 2-0 ব্যবধানে এগিয়ে গেছে, ওই বিষয়টা আলোচনা আর যেতে চাই না। শুধু একটা ব্যাপার একটু বলি আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে, যে ফিফা যে রুলস আছে সেখানে কিন্তু ল 2-তে স্পষ্ট বলা আছে যে কেয়ারলেস ফাউল প্লে বা হাই বুট ট্যাকল, যেটা আপনি একটা নির্দিষ্ট হাইটের উপরে পা উঁচু করতে পারবেন না, ঠিক লামিন ইয়ামাল যখন পেনাল্টি এরিয়ার মধ্যে ঢুকে গেছেন ওই টাইমেই কিন্তু পাটা এমনভাবে ওই যে হাই বুট ট্যাকলের কারণে সেখানে পেনাল্টি দেওয়া হয়েছে, এবং তার মাধ্যমে যে এগিয়ে যাওয়া, এই ফ্লোটা শেষ পর্যন্ত ধরে রেখে একেবারে এমবাপ্পেদেরকে কোনোভাবেই ম্যাচে প্রভাব বিস্তার করতে দেয়নি স্পেন।
1: আমি আপনার সাথে একটুখানি সাপ্লিমেন্ট করব, সেটি হচ্ছে তিন ধরনের ফাউল হয়ে থাকে। একটি হচ্ছে র্যাকলেস ফাউল, র্যাকলেস, কেয়ারলেস এবং এক্সেসিভ ফোর্স। এখানে যে জিনিসটা হয়েছে লামিন ইয়ামালের সাথে, যেটি বলে আমি আলোচনা এই আলোচনাটা এখানে শেষ করতে চাই, যে ফুটবলের পরিভাষায় কিন্তু শিওর টু গোল বলে একটি কথা আছে। সেই লামিন ইয়ামাল কিন্তু এমন একটি পজিশন উনি ওই সময় অন করছিলেন যে ওই সময় কিন্তু তাকে ওই ট্যাকেলটি না করলে কিন্তু গোল হওয়ার সম্ভাবনা থাকে, একেবারে ডিবক্সের মাথার উপরে একেবারে ফাঁকা জায়গা থেকে অতিক্রম করার চেষ্টা করছিলেন লামিন ইয়ামাল। সেক্ষেত্রে ফাউলের যে বাঁশি বাজানো হয়েছে এবং পেনাল্টি দেওয়া হয়েছে। আর সবচেয়ে মোদ্দা কথা হচ্ছে যে রেফারিদের যে ডিসিশন, সেই ডিসিশন এর যে চূড়ান্ত সেটি হবে, সেটিরই প্রতিচ্ছবি দেখলাম। তো কালকের যে খেলা, সেই খেলায় ফ্রান্স কিন্তু ফেভারিট হিসেবেই অনেকের কাছে শুরু করেছিল, এবং আমাদের অনেকেরই ধারণা ছিল যে খেলাটি ফ্রান্স এই বিশ্বকাপে এ পর্যন্ত খেলে এসেছিল, তারা কিন্তু একেবারে চমৎকারভাবে খেলে এসেছিল নিশ্চিতভাবে, এবং তাদের যে প্রতিপক্ষগুলো ছিল সেই প্রতিপক্ষগুলো কিন্তু তাদের এগেনস্টে খুব বেশি একটা প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। কিন্তু সেই তুলনায় কালকে ফ্রান্সের যে মধ্যমাঠের যে খেলোয়াড়রা, সেই মধ্যমাঠের খেলোয়াড়রা কিন্তু ছিল সম্পূর্ণরূপে নিষ্প্রভ। আমরা যেটি লক্ষ্য করলাম যে চমৎকার একটি সমন্বয় স্পেন দলের মধ্যে, রোদ্রে তাদের অধিনায়ক এবং মধ্যমাঠের আমি বলব নায়ক, এই রোদ্রি, বায়না এবং রুইজ অলমো, এদের চারজনের সমন্বয় যে মধ্যমাঠ, সেই মধ্যমাঠে কিন্তু একেবারে অসহায় মনে হয়েছে যে ফ্রান্সের যে আক্রমণের খেলোয়াড়রা ছিল বা মধ্যমাঠের খেলোয়াড়রা ছিল, কি বলবেন আপনি?
2: এটা অবশ্যই, এটা কিন্তু

0: পরিষ্কার কালকে যারা খেলা দেখেছেন তারা এই কথা বলছেন, এবং কখনো কখনো ফুটবল এরকমটা হয়, এরকমটা হয়ে যায়। তারপরও একটা জিনিস আমরা র্যাঙ্কিংটা দেখলে স্পষ্ট দেখতে পাবো যে এক এবং তিনের মধ্যে খুব বেশি যে পার্থক্য আছে তা কিন্তু না, এক দুই তিন কাছাকাছি মানের। তো স্পেন 2010 সালের পরে আরও একবার সুযোগ পেয়েছে, অবশ্যই তারা সেটা কাজে লাগাতে চাইবে। তবে ফ্রান্স থাকলে হয়তো অনেকেই খুশি হতেন। আমি গত তিন চার দিন ধরে বিভিন্ন সংবাদপত্র এবং বিভিন্ন পত্রপত্রিকা নিউজ পোর্টালগুলো দেখছিলাম, অনেক বিশ্লেষকরা বলছেন, এবং আমাদের কাছেও একটা সময় মনে হচ্ছিল যে স্পেন হয়তো এবার ফ্রান্সকে মানে ধরাশায়ী করবে, এবং গতকাল কিন্তু তাই হয়েছে।
1: আরেকটি ব্যাপার আমি আপনাকে মনে করাই যে প্রথম গোল 22 মিনিটে ওয়াইড জাবাল, 21 নম্বর জার্সি ধারিত খেলোয়াড়, তিনি যেমন সুন্দর পেনাল্টি কিকের মাধ্যমে গোলটি করতে সমর্থ হন। 57 মিনিটে কিন্তু আবারও স্পেন এগিয়ে যায়, ওভারল্যাপ করে উঠে আসা পেড্রো পোরো, যিনি
0: খেলাটা যদি ওই পাইলাইনের বা ওই গোল এরিয়ার মধ্যে আপনি ঠিক মতো করতে পারেন আর ওভারল্যাপ করে যদি ডিফেন্ডাররা এগিয়ে যেতে পারেন তাহলে তো আরো সোনায় সোহাগা। তো গতকালকে এক কথায় বলা যায় যে স্পেন অসাধারণ খেলেছে, সবারই একটা দারুণ সমন্বয় ছিল।
1: এমবাপ্পের কথায় আসি, গোটা খেলায় তিনি অসাধারণ খেলে চলেছেন, 7টা না 8টা গোল করেছেন এ পর্যন্ত,
0: 2টি অ্যাসিস্ট
1: এবং 2টি অ্যাসিস্ট, এবং সেই সাথে লায়নেল মেসির সাথে তিনি গোলের সমতায় আছেন। লায়নেল লেফট ব্যাক, ঝাঁকড়া চুল, মাঠের বা প্রান্ত দিয়ে লেফট ব্যাক লেখায় খেলেছেন স্পেন দলে, অসাধারণ খেলেছেন। ওই গোলটি কিন্তু একেবারে শেষ মুহূর্তে একটা সলিড ডিফেন্স করে, কিন্তু ট্যাকেলটা যে ট্যাকেলটা করেছিলেন সলিড ট্যাকেল, বিনা ফাউলে একেবারে অভ্যর্থ গোলের সুযোগ তিনি প্রতিহত করেছিলেন। যদি এমবাপ্পের ওই 66 মিনিটের গোলটি হয়ে যায় খেলার চিত্র কিন্তু অন্যরকম হতে পারত। হয়েছিলেন চমৎকারভাবে ক্লিয়ার করেছেন গোলরক্ষক, আবার 82 মিনিটে হার্নান্দেজের দুর্দান্ত কিক কিন্তু প্রতিহত করেন ওই গোলরক্ষক সিমন। সেক্ষেত্রে কিন্তু সব মিলিয়ে এই ফ্রান্স এবং স্পেনের যে ম্যাচটি সেটি কিন্তু তাদের নিজের দলের ভিতরে কিন্তু অসম্ভব একটি কম্বিনেশন, সেটি বলবো।
0: না সেটা তো অবশ্যই, আমরা শুরু থেকেই আলোচনাটাই কিন্তু করতে পারছেন, সেটাও কিন্তু বিষয়। আমি জানি যে এখানে ফ্রান্স বেশি চাপ নিয়ে ফেলেছে, যার কারণে তাদের এই পারফরমেন্সটা, হতশ্রী পারফরমেন্স কালকে তারা দেখিয়েছে।
1: যাই হোক, স্পেনকে আমরা স্বাগত জানাই
0: অবশ্যই,
1: এবং ইংল্যান্ড এবং আর্জেন্টিনার ভেতর যে দল যাবে সেই দলের সাথেই স্পেনের চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে 19 জুলাই। আমরা আরেকটি দলের সন্ধানে এবার আলোচনা শুরু করি, সেটি হচ্ছে আজকে যে হাই ভোল্টেজ ম্যাচ বলতে হবে সব দিক থেকে। আর্জেন্টিনা এবং ইংল্যান্ড তাদের নিজেদের যেমন দেশীয় রাজনৈতিক একটি প্রতিপক্ষতা রয়েছে, ঠিক তদুপরি খেলার মাঠেও কিন্তু যে বৈরীভাব সেটিও কিন্তু রয়েছে। একটুখানি স্মরণ করাই দর্শকদের, আমরা শুধু শুনি ফকল্যান্ড যুদ্ধ, কি সেই ফকল্যান্ড যুদ্ধ সেটি একটু জানাবার চেষ্টা করব। 2 এপ্রিল 1982 আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপপুঞ্জ ফকল্যান্ড, হঠাৎ করে আর্জেন্টাইন সেনাবাহিনী সহ সশস্ত্র বাহিনী আক্রমণ করে ওই দ্বীপপুঞ্জটি দখল করে নেয়, শুরু হয়ে যায় যুদ্ধ ইংল্যান্ডের সাথে। ইংল্যান্ড মনে করে ওই দ্বীপপুঞ্জটি তাদের। তারপরে 74 দিনের রক্তক্ষয়ী সংঘর্ষে ইংল্যান্ড পুনরুদ্ধার করতে সক্ষম হয় ওই ফকল্যান্ডকে, ওই ফকল্যান্ড দ্বীপপুঞ্জকে। ইংল্যান্ডের নিহত হয় 255 জন সৈন্য, সেক্ষেত্রে আর্জেন্টিনা 645 জন সৈনিক ওই যুদ্ধে নিহত হয়। সেই থেকে যে বৈরিতা, এই বৈরিতা কিন্তু এখনও আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের মধ্যে আমরা দেখতে পাই, খেলার ক্ষেত্রেও কিন্তু তার বৈপরীত্য নয়। 1966 সালে একটি ম্যাচ খেলেছিল ইংল্যান্ডে,

0: দ্বীপপুঞ্জটি তাদের। তারপরে 34 দিনের রক্তক্ষয়ী সংঘর্ষে ইংল্যান্ড পুনরুদ্ধার করতে সক্ষম হয় ওই ফকল্যান্ড দ্বীপপুঞ্জকে। ইংল্যান্ডের নিহত হয় 255 জন সৈন্য, সেক্ষেত্রে আর্জেন্টিনা 645 জন সৈনিক ওই যুদ্ধে নিহত হয়। সেই থেকে যে বৈরিতা, এই বৈরিতা কিন্তু এখনও আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের মধ্যে আমরা দেখতে পাই। খেলার ক্ষেত্রেও কিন্তু তার বৈপরীত্য নয়। 1966 সালে একটি ম্যাচ খেলেছিল ইংল্যান্ডে, যে গোল করেছিলেন বিশ্বখ্যাত ম্যারাডোনা। ম্যারাডোনার ওই গোলটা শুধু হ্যান্ড আপ গড নয়, আরও একটি গোল ম্যারাডোনা ওই বিশ্বকাপে করতে সমর্থ হয়েছিলেন, যেটি শতবর্ষের সেরা গোল হিসেবে এখনও স্বীকৃতি লাভ করেছে। 6 জন 5 জন খেলোয়াড়কে কাটিয়ে একক নৈপুণ্য তিনি করেছিলেন। এইভাবে করে এই দেশটির সাথে কিন্তু একটি বৈরিতা সবসময় থাকে। সর্বশেষ ম্যাচটি খেলেছেন ইংল্যান্ডের সাথে আর্জেন্টিনা, সেটি হচ্ছে 2005 সালে, যেটি সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হয়। 12 নভেম্বর এই খেলাটি সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হয়েছিল 2005 সালে। ইংল্যান্ড অবশ্য সেই খেলায় 3-2 গোলে আর্জেন্টিনাকে পরাজিত করতে সমর্থ হয়। তো যেখানে এই খেলা সেখানেই কিন্তু একটি ঘটনার জন্ম হয় আর্জেন্টিনা এবং ইংল্যান্ড। আমরা জানি না এই বিশ্বকাপে কী হবে, আমরা দেখতে চাই একটি জমজমাট লড়াই। আপনার মন্তব্য?
1: আপনি যখন এই আলোচনা করছিলেন, আমার একটু আগে একটা সাক্ষাৎকার দেখলাম আর্জেন্টাইন পররাষ্ট্রমন্ত্রীর, তিনি বলছেন যে এই ম্যাচ শুধু জিতবো না, জিততেই হবে, যুদ্ধ চলবে মাঠে। স্কালোনি বলেছে যে জীবন দিয়ে খেলবো, শেষ রক্তবিন্দু দিয়ে খেলবো। স্কালোনির এর পূর্বের আলোচনাগুলো আমরা সংবাদ সম্মেলনগুলো দেখলে দেখব যে তিনি প্রতিপক্ষের খেলোয়াড়দেরকে সমীহ করছেন, একটু ভদ্রতা বেশি দেখিয়েছেন, কিন্তু আজকে একেবারেই কিন্তু সেই ভদ্রতা জায়গা থেকে সরে এসেছেন। সুতরাং বোঝা যায় যে ফকল্যান্ড যুদ্ধ এই ম্যাচের উপরে একটা প্রভাব ফেলতে পারে।
0: এটি যেমন সত্য, আরেকটি ঘটনা এখানে প্রতীয়মান, সেটি হচ্ছে এই দুই দলে যে খেলোয়াড়রা খেলছেন, নিকট অতীতে যেহেতু কোনো ম্যাচ অনুষ্ঠিত হয়নি ইংল্যান্ড এবং আর্জেন্টিনার মধ্যে, সুতরাং এই দুই দলের খেলোয়াড়দের মধ্যে কোনো খেলোয়াড় কিন্তু আগে আর্জেন্টিনার সঙ্গে অথবা ইংল্যান্ডের সঙ্গে খেলেননি। 2005 সালে যে খেলাটি হয়েছিল তখন আর্জেন্টাইন জাতীয় দলে লায়নেল মেসি ছিলেন, কিন্তু নিষেধাজ্ঞার কারণে ওই ম্যাচটি তিনি খেলতে পারেননি। শ্রোতা বন্ধুরা, আপনাদের একটুখানি জানিয়ে দিই আজকের যে জমজমাট লড়াইটি হবে সেটি আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের মধ্যে। কিভাবে আর্জেন্টিনা এই সেমিফাইনাল পর্যায়ে উন্নীত হলো সেটি আপনাদের যেমন বলবো, ইংল্যান্ডেরটাও বলবো। প্রথমে গ্রুপ পর্বে আর্জেন্টিনা আলজেরিয়াকে 3-0 গোলে, অস্ট্রেলিয়াকে 2-0 গোলে এবং জর্ডানকে 3-1 গোলে প্রথম পর্ব শেষ করে। রাউন্ড অফ 32-তে কেপভার্দের সঙ্গে কিন্তু একটি কামব্যাক ম্যাচে অত্যন্ত শক্তিশালী রূপে আবির্ভূত হয়েছিল কেপভার্দে। প্রথমে পিছিয়ে পড়েও পরে কিন্তু 3-2 গোলে জিততে সমর্থ হয় এই আর্জেন্টিনা। রাউন্ড অফ 16-এ মিশরকেও তারা 3-2 গোলে পরাজিত করে এবং সেটিও ছিল একটি কষ্টার্জিত ম্যাচ। এবং কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের সাথেও কিন্তু 3-1 গোলে জয়লাভ করে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে আর্জেন্টিনা। পক্ষান্তরে ইংল্যান্ড ক্রোয়েশিয়াকে 4-2 গোলে, পানামাকে 2-0 গোলে এবং ঘানার সাথে 0-0 ড্র করে গ্রুপ পর্ব শেষ করে। কঙ্গোর সাথে কিন্তু 81 মিনিট পর্যন্ত 1 গোলে পিছিয়ে থেকে শেষ 9 মিনিটের ওই হারিকেনের যে জোড়া গোল, সেই যে ঝলক, সেই ঝলককে কিন্তু পার পেয়ে যায় রাউন্ড 32 পার করে ওই কঙ্গোর সঙ্গে ইংল্যান্ড কোয়ার্টার ফাইনালে অবতীর্ণ হয়। কোয়ার্টার ফাইনালে মেক্সিকোকে 3-2 গোলে পরাজিত করে এবং কোয়ার্টার ফাইনালে না রাউন্ড 16-এ মেক্সিকোকে 3-2 গোলে পরাজিত করে এবং কোয়ার্টার ফাইনালে নরওয়েকে 2-1 গোলে পরাজিত করে গতকাল আজকে তারা অবতীর্ণ হবে আর্জেন্টিনার বিপক্ষে। কেমন হতে পারে আর্জেন্টিনার এই ম্যাচটি, আমরা একটু ডিটেলস আলোচনায় যাব ইমরান। সেটি হচ্ছে আর্জেন্টিনার যে দুর্বলতাগুলো আমার কাছে প্রতীয়মান হয়েছে এই খেলায়। আপনি কি মনে করেন যে লায়নেল স্কলোনি যেভাবে নকআউট পর্বে 3টি ম্যাচ জিতল, 3টি ম্যাচই কিন্তু কামব্যাকের ম্যাচ, অর্থাৎ ম্যাচের একেবারে শেষ মুহূর্তে যখন হারি হারি ভাব, সেই মুহূর্তে কিন্তু তাদের খেলোয়াড়রা জয়লাভ করতে সমর্থ হয়েছে। লায়নেল মেসি সেখানে অনন্য ভূমিকা ছিল, জুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ সবাই শেষের দিকে পারফর্ম করেছেন। এইভাবে কি এই সেমিফাইনাল খেলাটি উত্তরে যাওয়া সম্ভব, নাকি অন্য কোনো কৌশল আছে?
1: হতেই পারে। আঞ্চলিত্রের একটা কথা আমার খুব ভালো মনে পড়ছে, তিনি বলেছেন যে হাই ইন্টেনসিভ ম্যাচে আর্জেন্টিনা হাই ইন্টেনসিভ খেলে না। এই বিশ্বকাপে আর্জেন্টিনা সেই দল যারা 48 দলের মধ্যে সবচেয়ে বয়স্ক দল গড় বয়স হিসেব করলে, এবং সবচেয়ে স্লো খেলেছে তারা। সুতরাং এই বিশ্বকাপে আর্জেন্টিনার জন্য কি করতে হবে 1 থেকে 8 নম্বর ম্যাচ পর্যন্ত সেটা তারা প্ল্যান করে এসছে। কিরকম প্ল্যান আমি একটু বলি আপনাকে। শেষ 3 ম্যাচ 150 মিনিট গড়ে তারা খেলেছে, 120 মিনিট তো খেলেছে এবং সুইজারল্যান্ডের বিরুদ্ধে 145 মিনিট খেলেছে।

0: আর সেরা খেলোয়াড় হলো লিওনেল মেসি। মেসির কথা বলতে গেলে আপনাকে বলতে হবে, দেখুন স্পেন ফ্রান্স এবং ইংল্যান্ড, স্পেন ফ্রান্স এবং ইংল্যান্ডের একজন খেলোয়াড় কিন্তু ভালো পারফর্ম করেনি। ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট ডিফারেন্ট খেলোয়াড়রা ভালো করেছে, কিন্তু আর্জেন্টিনার ক্ষেত্রে সেটা সম্পূর্ণ ভিন্ন। মেসি ভালো করেছে, মেসির বয়স 39, সেই ক্ষেত্রে তাকে সেভ করতে গেলে খেলাটাকে কয়েকটা পার্টে ভাগ করে করে স্লো স্লো যাচ্ছে, এবং বডি যখন ছেড়ে দিচ্ছে ঠিক তারপরে আস্তে আস্তে করে নিজেদেরকে আবার রিবিল্ড করছে এবং শেষ দিকে গিয়ে সমন্বিত।
1: আরেকটা জায়গায় আসি যে লম্বা লম্বা খেলোয়াড় ইংল্যান্ড দলে, এবং তারা উইং দিয়ে উঁচু করে খেলে, দুই উইং দিয়ে, রাইট উইং দিয়ে, লেফট উইং দিয়ে খেলার চেষ্টা করে, এবং অপেক্ষাকৃত খর্বকায় আর্জেন্টিনার খেলোয়াড়, তাদের গড় উচ্চতা 5 ফিট 8 বা 8 ইঞ্চির মতো বা 9 ইঞ্চি হবে। এক্ষেত্রে যে লম্বা বলগুলো যে উইং দিয়ে খেলবে, সেক্ষেত্রে লিওনেল স্কলারি কি কৌশল অবলম্বন করতে পারে এই ম্যাচটিতে?
0: দেখুন এখানে বলগুলো যখন আপনার সেন্টার করা হবে, তার আগেই হয়তো বা ডিফেন্স লাইনটাকে সেরকম একটা পরিকল্পনা দেওয়া থাকবে যাতে সেন্টার করাটা থেকে বিরত থাকে। বলগুলো যদি নিচ দিয়ে খেলা হয়, পেনিট্রেট করা হয়, এরকম প্রচেষ্টা হয়তো বা রোখা যাবে, কিন্তু ওই যে আপনি উচ্চতার কথা বললেন, এটা অবশ্যই আর্জেন্টিনাকে পিছিয়ে দেবে। তবে এটাও সত্য, যদি এটা মানে শেষ দিকে আরও 30 মিনিট অতিক্রম করে, অর্থাৎ 90 মিনিটের পরে আরও 30 মিনিট খেলা যায়, তাহলে আমি আর্জেন্টিনাকে এগিয়ে রাখতে চাই।
1: আরেকটি প্রশ্ন, রক্ষণাত্মক ভঙ্গিমায় খেলেছে 3টি দল আর্জেন্টিনার সঙ্গে আমরা দেখেছি, আর্জেন্টিনাকে রক্ষণাত্মক খেলে কি আটকে রাখা যায়?
0: না, এটা অসম্ভব, কঠিন হবে, কারণ যে দলে লিওনেল মেসি আছে এটা কঠিন হবে, যে কোনো সময় যে কোনো ঘটনা তিনি ঘটিয়ে দিতে পারে।
1: তবে হ্যাঁ ইমরান, ইংল্যান্ডের আক্রমণ ভাগও কিন্তু এই মুহূর্তে যথেষ্ট,
0: হ্যারিকেন
1: সেই সাথে কিন্তু জুড বেলিংহাম, যিনি 2 খেলায় পরপর জোড়া গোল করেছেন, অসাধারণ ফর্মে রয়েছেন। সুতরাং আমরা আশাই করতে পারি যে একটি জমজমাট লড়াই আজকে রাত্রে।
0: একটা ইনফরমেশন দেই, ইংল্যান্ডের 13টা গোলের 12টা গোলই করেছে।
1: আরেকটা জিনিস আমরা লক্ষ্য করছি, একেবারে ছোট্ট করে উত্তর দেবেন, যে সেটি হচ্ছে যে আর্জেন্টাইন লিওনেল মেসি, তিনি কিন্তু উভয় প্রান্ত দিয়ে কর্নার কিক করছেন, এবং এত অ্যাকুরেসি, এ পর্যন্ত যতগুলো কর্নার তিনি করেছেন 3টি গোল কিন্তু ওই কর্নার থেকে আদায় করা সম্ভব হয়েছে। ওই যে লম্বা খেলোয়াড়দের পাশাপাশি যে খাটো খাটো খেলোয়াড়রা এই গোলগুলো করেছে, লিসান্দ্রো মার্টিনেজকে আমরা গোল করতে দেখেছি হেড করে, কিছু বলবে
0: না? এইটা একটা ভালো দিক যে লিওনেল মেসির যে অ্যাকুরেসি, পায়ের যে কারুকাজ, পায়ের যে মানে কি বলে সৌন্দর্য, সেটা কিন্তু তিনি তুলে ধরতে যখন সক্ষম হচ্ছেন, তার সতীর্থ খেলোয়াড়রা তাকে সাপোর্ট দিচ্ছেন বলেই আজকে আর্জেন্টিনা এই তুলনামূলক বয়স্ক দল নিয়েও এই পর্যায়ে চলে এসেছে।
1: আপনি কি মনে করেন যে লিওনেল স্কলোনি আজকে ডিপল বা যে সিনিয়র যে খেলোয়াড়রা রয়েছেন এর ভিতর থেকে কথা উঠছে, যে বিভিন্ন মাধ্যমে আমরা জানতে পারছি যে তিনি লাউতারো মার্টিনেজ বা আলভারেজকে একসঙ্গে খেলাবেন, নাকি একজনকে খেলাবেন, নাকি গত 2টা খেলায় যে স্কোয়াড ছিল সেটি রেখে সেই স্কোয়াড তিনি ভাঙবেন কিনা, বা নিকোবাস রয়েছেন, গতকালকে গতদিনের খেলায় আমরা দেখেছি শেষ পর্যন্ত লোপেজও কিন্তু নামিয়েছিলেন, 5 জন ফরওয়ার্ড নামিয়েছিলেন, আজকের খেলার স্টার্টিং ইলেভেনে কোনো পরিবর্তন আসবে বলে মনে হয়
0: না? আসতে পারে, কারণ 5 জনকে নামানোর কারণ ছিল গোলের প্রয়োজন ছিল স্বার্থে। শুরুতেই আর্জেন্টিনা ডিফেন্স করতে চাইবে, আলভারেজকে খেলাতে পারে, এটা আমার বিশ্বাস।
1: তো সময় শেষ হয়ে আসছে ফুটবল ফ্ল্যাশের এই আলোচনার, আমাদের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য ইমরান জামিল আপনাকে অসংখ্য ধন্যবাদ।
0: আপনাকেও ধন্যবাদ, একই সাথে শ্রোতা ভাই বোন বন্ধু আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি।
1: শ্রোতা বন্ধুরা, 11 জুন 2026 সালে শুরু হয়ে 19 জুলাই 2026 সাল যে বিশ্বকাপের পরিসমাপ্তি ঘটবে সেটি কিন্তু এখন একেবারেই চূড়ান্ত পর্যায়ে। আজকের যে সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা এবং ইংল্যান্ড, সেই খেলা দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা এই অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আপনাদেরকে বাংলাদেশ বেতার খুলনার স্টুডিওতে মূল অনুষ্ঠানটি ফিরিয়ে নিয়ে যাচ্ছি। ততক্ষণে সবাই ভালো থাকবেন, অনেক ভালো, খোদা হাফেজ।
2: এতক্ষণ শুনলেন বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ফুটবল ফ্ল্যাশ। প্রকৌশল সহযোগিতায় ছিলেন মোহাম্মদ আতাউর রহমান গাজী, তত্ত্বাবধানে মোহাম্মদ মামুন আক্তার, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ফাহাদ হোসেন মোল্লা। বাংলাদেশ বেতার খুলনা, শুরু হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান উপলক্ষে বিশেষ অনুষ্ঠান জুলাইয়ের শপথ। গ্রন্থনা উপস্থাপনা নিশাত ফাতেমা।

আজ শুনি সেই জুলাইয়ের ডাক, রক্তমাখা রাজপথের বুক চিরে উঠে আসে হাজারো কণ্ঠের বজ্রধ্বনি, অন্যায়ের কাছে মাথা নত নয়। জুলাই আমাদের কাছে শুধুমাত্র একটি মাসের স্মৃতি নয়, এটি সাহসের নাম, সংগ্রামের নাম, পরিবর্তনের এক প্রত্যয়ের নাম। আজ আমরা এখানে একত্রিত হয়েছি জুলাই গণ অভ্যুত্থানের চেতনা, আত্মত্যাগ, সাহস এবং ন্যায়ের সংগ্রামকে স্মরণ করার জন্য। ইতিহাসের প্রতিটি গণ আন্দোলন আমাদেরকে শিখিয়েছে অন্যায়ের বিরুদ্ধে মানুষের ঐক্যবদ্ধ কণ্ঠই পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। প্রিয় শ্রোতা বন্ধুরা, ট্রান্সক্রিপশন সার্ভিস বাংলাদেশ বেতারের প্রযোজনায় আমাদের এই বিশেষ আয়োজনে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। জুলাইয়ের চেতনাকে হৃদয়ে ধারণ করে আজ আমরা শুরু করছি জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান জুলাইয়ের শপথ। অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমি নিশাত ফাতেমা। কবিতার ভাষায় আমরা আজ তুলে ধরব সংগ্রাম, প্রতিবাদ এবং এক নতুন বাংলাদেশের প্রত্যাশাকে। আজ আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আমাদের দুজন আবৃত্তি শিল্পীকে। আমাদের সাথে রয়েছেন জান্নাতুল ফেরদৌস মিম এবং আরও রয়েছেন ডাক্তার আহসানুল্লাহ।

প্রথমেই জান্নাতুল ফেরদৌস মিম জুলাই বাংলাদেশ এই কবিতাটি আবৃত্তি করবেন। কবিতাটি লিখেছে আব্দুল হাই শিকদার।

শেষ জুলাই, তুমি স্বাধীন সকাল, তুমি বাংলাদেশ। তুমি আমার কালবৈশাখী টর্নেডো টাইফুন, তুমি আমার জ্যোৎস্না ও রোদ, ভাতের থালায় নুন। তুমি আমার দীপ্ত বিজয় ধান কাউনের গান, তুমি অসীম অন্ধকারে আলোর অভিযান। হাজার নদী রক্ত ঢেলে দুয়ার খোলে ভোরে, দানব বংশ ধ্বংস করে বিনাশ করে চোরে। গুমপুরিতে আনল জুলাই দোয়েল পাখির শীষ, জুলাই তুমি আবু সাইদ তোমাকে করিনিস। জুলাই ছিল থাকবে জুলাই, আসবে জুলাই আরো, মুগ্ধতাময় এমন জুলাই হয়নি দেখা কারো। আনল জুলাই মুক্ত স্বদেশ, ফিরল স্বাধীনতা, করল দাফন দাসত্ব আর সকল অধীনতা। নিজের চোখে আকাশ দেখার অহংকারের দিন, জুলাই আমার স্বপ্ন আঁকা সাত রঙে রঙিন। আমার মায়ের বক্ষ ফাটা জায়নামাজের দোয়া, জুলাই তুমি আমার বোনের অশ্রু দিয়ে ধোয়া। আমার শিশুর রক্তে নাওয়া জুলাই অনিঃশেষ, জুলাই তুমি থাকলে জেগে বাঁচবে বাংলাদেশ। সংহতি আর ঐক্য দিয়ে বিভেদ করো শেষ, জুলাই তুমি একলা আশা, তুমি বাংলাদেশ। জুলাই তুমি একলা আশা,

0: কবিতা শুধু শব্দের বিন্যাস নয়, এটি সময়ের কথা বলে, মানুষের অনুভূতির ভাষা হয়ে ওঠে। এবারে আমরা আমন্ত্রণ জানাব ডাক্তার আহসানুল্লাহকে। তিনি আবৃত্তি করবেন রেজাউদ্দিন স্টালিনের লেখা এই রক্তস্রোত এই কবিতাটি।
1: রক্ত তরবারি চুয়ে মাটিতে পড়ছে,

রক্ত স্রোত পদ্মা মেঘনা যমুনা পেরিয়ে বঙ্গোপসাগরে কত কাল কত যুগ বহমান রক্ত স্রোত প্লাবন পলিতে সমৃদ্ধ করবে সংগ্রাম ঢেউয়ের চূড়ায় রক্ত ফেনায় ফেনায় এই রক্ত স্রোত হৃদয় উত্থিত দিন ও রাত্রির আবর্তন ভেঙে পদক্ষেপের পেছনে পেছনে ধাবমান দৃশ্যমান সবুজের করটিতে রক্ত সূর্যের আলোয় শিরস্ত্রাণের চোখে প্রাণী ও প্রকৃতির রক্তাঞ্জলি প্রতিরোধ স্বপ্নের পায়ে কেউ তা জানে না রক্ত স্রোত স্থিত হয়ে কোথায় দাঁড়াবে কোন দেশে কোন কালে কার কান্না দগ্ধ করতলে বর্ণমালায় বর্ণমালায় বর্ণমালায়।

প্রিয় শ্রোতা বন্ধু, আজকের কবিতা আবৃত্তির মধ্য দিয়ে আমরা শুধুমাত্র কিছু কবিতা শুনিনি, আমরা শুনেছি একটি সময়ের কথা, একটি সংগ্রামের কথা, মানুষের অধিকার ও মর্যাদার কথা। জুলাই আন্দোলন আমাদেরকে স্মরণ করিয়ে দেয় সাহস, ঐক্য এবং ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থান সমাজ পরিবর্তনের শক্তি হতে পারে। জুলাইয়ের চেতনাকে ধারণ করে এক সুখী, সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, খুব ভালো, আল্লাহ হাফেজ।

এতক্ষণ শুনলেন জুলাই গণ অভ্যুত্থান উপলক্ষে বিশেষ অনুষ্ঠান জুলাইয়ের শপথ। গ্রন্থনা উপস্থাপনা নিশাত ফাতেমা, তত্ত্বাবধানে ফারজানা, প্রযোজনা ট্রান্সক্রিপশন সার্ভিস ঢাকা, বাংলাদেশ বেতার খুলনা।

অশোক কুমার দের কথায় সাবিনা ইয়াসমিন ও সালাউদ্দিন খানের কণ্ঠে শুনলেন জুলাইয়ের গান। বাংলাদেশ বেতার খুলনা, প্রিয় শ্রোতা, এবারে শুনবেন মাঝমিশালি গান। প্রথম গানটি দেশের গান, গীতিকার মাহফুজুর রহমান মাহফুজ, শিল্পী সুবীর নন্দী।

আপনার শুনছেন পাঁচমিশালি গান, এবারে শুনবেন পল্লীগীতি। শিল্পী শীলা রায়, কথা সাজিয়েছেন রাশেদুদ্দিন তালুকদার।

0: 5 মিশাল এই গানে এবার শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী আজমল হোসেন।
1: তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই, মনোহরণ চপন চরণ সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই, মনোহরণ চপন চরণ সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ।

দাও হয়ে দাই আমার সোনার হরিণ চাই আমার সোনার হরিণ চাই তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই মনোহরণ চপল চরণ সোনার হরিণ চাই আমার সোনার হরিণ চাই আমার সোনার হরিণ চাই তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই বাবার জিনিস হাটে কিনিস রাখিস ঘরে ভরে যার যায় না পাওয়া তারই হাওয়া।

জানে তার ঝোকে আমার বুড়োই পুঁজি ভাবিস বুঝি মরি তারই শোকে আমার যা ছিল তা গেল ঘুচে জানে তার ঝোকে আমার বুড়োই পুঁজি ভাবিস বুঝি মরি তারই শোকে আমি আছি সুখে হাস্য মুখে দুঃখ আমার নাই আমি আপন মনে মাঠে বনে উদাও হয়ে ধাই আমার সোনার হরিণ চাই আমার সোনার হরিণ চাই তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই হরণ চপল চরণ সোনার হরিণ চাই আমার সোনার হরিণ চাই আমার সোনার হরিণ চাই তোরা।

আমি ছুটব পিছে মিছে মিছে পাইবা নাহি পাই, আমি আপন মনে মাঠে বনে উধাও হয়ে ধাই, আমার সোনার হরিণী চাই, আমার সোনার হরিণী চাই, তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণী চাই, হরণ চপল চরণ সোনার হরিণী চাই, আমার সোনার হরিণী চাই, আমার সোনার হরিণী চাই, তোরা

0: পারি শোকে, আমি আছি সুখে হাস্য মুখে, দুঃখ আমার নাই, আমি মনে মাঠে বনে উধাও হয়ে ধাই, আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই, মনোহরণ চপল চরণ সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই।
1: এবারে শুনবেন নজরুলসঙ্গীত, শিল্পী বেলি মাহমুদ।

বেলি মাহমুদের কণ্ঠে নজরুল সঙ্গীতের সাথে সাথে শেষ হলো আমাদের পাঁচ মিশালি গানের আয়োজন। বাংলাদেশ বেতার খুলনা, সময় হলো বাংলা খবর শোনার। আমাদের পরবর্তী অনুষ্ঠান বাংলা খবর ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। বিকেল 4টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি প্রিয়াঙ্কা শুকুল। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে আরও সবুজ করে গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি শিশুদের প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগানোর অনুরোধ জানান। প্রধানমন্ত্রী আজ রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে এ আহ্বান জানান। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে সারাদেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা হিসেবে প্রধানমন্ত্রী একটি নিম গাছের চারা রোপণ করেন। এই উদ্যোগের অংশ হিসেবে আজ দেশজুড়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে একযোগে প্রায় 2 লাখ চারা রোপণ করা হয়। প্রধানমন্ত্রী শিশুদের স্কুলে বা বাসার আশপাশে একটি করে গাছের চারা রোপণ করার অনুরোধ করেন। গাছ কি পরিমাণ অক্সিজেন উৎপাদন করে, মানুষের কি কি উপকারে আসে, এই বিষয়গুলো ইন্টারনেট থেকে বিভিন্নভাবে রিসার্চ করার কথাও বলেন তিনি। তারেক রহমান বলেন, আজ একটি স্মরণীয় দিন, কারণ আজ সবাই মিলে বাংলাদেশের মাটিতে একসঙ্গে অনেকগুলো গাছ রোপণ করা হল। বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের পর প্রধানমন্ত্রী প্রাণ প্রকৃতি বিষয়ক শিশু শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন প্রকল্প ঘুরে ঘুরে দেখেন। এ সময় শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদি আমিন, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন। পরে প্রধানমন্ত্রী শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে প্রাথমিক শিক্ষা পদক 2026 প্রদান করেন। এ সময় তারেক রহমান বলেন, প্রাথমিক শিক্ষকদের সমস্যা সমাধানের চেষ্টা চলছে। তিনি বলেন, স্নাতক পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করবে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, সংঘবদ্ধ অপরাধী চক্রের ডিজিটাল প্ল্যাটফর্ম ও প্রযুক্তির অপব্যবহার রুখতে এবং মানব পাচার ও অভিবাসী চোরাচালান দমনে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে। তিনি বলেন, অপরাধী চক্রের প্রতিনিয়ত পরিবর্তনশীল কৌশলের সাথে তাল মিলিয়ে দেশের আইনি ও প্রাতিষ্ঠানিক সক্ষমতাকেও আন্তর্জাতিক মানে উন্নীত করা হয়েছে। মন্ত্রী আজ রাজধানীর একটি হোটেলে মানব পাচার এবং অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন 2026 বিষয়ক জাতীয় অবহিত করণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নগরকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে নাগরিকদের মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে। তিনি আজ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আয়োজিত নগরের বর্জ্য ব্যবস্থাপনা আমার আপনার সকলের দায়িত্ব শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। মন্ত্রী বলেন, শুধু সিটি কর্পোরেশনের উদ্যোগে নয়, নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ ও দায়িত্বশীল আচরণের মাধ্যমেই একটি পরিচ্ছন্ন নগর গড়ে তোলা সম্ভব। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান চুক্তিতে সম্মত না হলে যুক্তরাষ্ট্র ইরানের জ্বালানি স্থাপনা ও সেতুগুলোতে হামলা জোরদার করবে। ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজে আজ এক সাক্ষাৎকারে এ কথা বলেন। গত 17 জুন দুপক্ষের মধ্যে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি হলেও তা দৃশ্যত অকার্যকর হয়ে পড়েছে। দুপক্ষের মধ্যে এখন সংঘাত মূলত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণকে কেন্দ্র করে। এদিকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বলেছে, যুক্তরাষ্ট্র আগ্রাসনমূলক কর্মকাণ্ড না থামানো পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে। খেলার খবর, বিশ্বকাপ ফুটবল। ফিফা বিশ্বকাপে আজ রাত 1টায় আটলান্টায় দ্বিতীয় সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ইংল্যান্ডের মুখোমুখি হবে। ক্রিকেট, আজ বাংলাদেশ এবং স্বাগতিক জিম্বাবুয়ের মধ্যে 3 ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। বুলাওয়েতে বাংলাদেশ সময় বিকেল 4:30 খেলা শুরু হবে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী সম্প্রচার করবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল ৫টায় ইংরেজিতে।
1: ঢাকা রিলেট বাংলা খবরের পর আমরা ফিরে এলাম আমাদের নিজস্ব আয়োজনে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রে। বাংলাদেশ বেতার খুলনা

0: শুরু হচ্ছে চাষাবাদ কৃষি বিষয়ক অনুষ্ঠান, সঞ্চালনা করছেন মোহাম্মদ ইলিয়াস হোসেন সর্দার।
1: শক্তিশালী জিনিস খেয়েছি, গরম সেটা ঘাস খেয়েছি।
2: গরু না মোষ?
1: আমি গরু খাবো কি জন্য?
2: তা গরু না ঘাস খাই কিছু, গরু মোষ নাই ছাগল
3: ছাগল।
1: এখানেই তো কথা, আমাকে শুনবি একটা কবিতা পড়ে না, গোড়ায় তবে দেখতে হবে কোথেকে কি করে রস জমে পঞ্চময় বিশ্ব তরুর শেকড়ে তো গেল না,
2: শেকড়ে আবার কেমনে যাবো?
1: ঘাস কি কও,
2: ঘাস কি মানুষ খায়?
1: মানুষও খায়।
2: কেরম
1: খাও? খাও
2: সে কিরম
1: কেন দাদা কল তো, এই যে যেমন এই যে পাট শাক,
3: তারপরে দাদারে নিয়ে আমরা আজ আমরা বিভিন্ন ধরনের ঘাস চাষ পদ্ধতি, নেপিয়ার পাড়া গিনি চাষ পদ্ধতি আলোচনা করবেন ডক্টর পেরুগোপাল বিশ্বাস, ভেটেরিনারি অফিসার, খুলনা সিটি কর্পোরেশন খুলনা।
1: তাই শোনো
3: ঘাসের, হ্যাঁ
1: সেই ব্যাপারে আন্ডার দি টেবিল দাদার সামনে আমরা কই।
3: এইবার দাদা তো হাজির হয়েছে,
1: গরুতে খায় কাঁসা, আমরা রান্না করে
2: খাই,
1: খেসারি শাক গরুতেও খাই আমরাও খাই।
2: তা তুমি কি কাঁসা খাও
1: না রান্না করে খাই?
2: রান্না করে খাই,
1: জিনিসটা তো ঘাস, ঘাস জাতীয় তো, একে ঘাস না খাই তাই কও।
2: এরা কি দা বুঝাবে ভাই?
1: তারপরে
3: আরো একটা জিনিস খেয়েছো বলো?
1: আজকে আমি লাল শাক খেয়েছি।
3: ও আচ্ছা, যাই হোক,
2: লাল শাক খাইছে তো, লাল ঘাস তো
1: পড়ি। তার ভিতরে লাল শাকও ছিল।
3: আমাদের দাদাই বলুক যে কি ঘাস কোনটা।
1: না এখানে আরেকটা কথা কই, এক গ্লাস ঘাস খাইছি।
4: এক গ্লাস ঘাস
1: কিভাবে এনে দিছে? হ্যাঁ সেটা কি, এই দেখুন গরু, গরুতে যে ঘাস খায় উন্নত মানে ঘাস হয়েছে নেপিয়ার পাড়া, তারপর আছে নাকি পাইসন না কি জানি একটা
4: আছে,
1: সেই ঘাস গরুতে খায়, খাইয়ে কি হয় ওর দুধ তৈরি হয়, সেই দুধ আমরা খাই। তাহলে কি সরাসরি ঘাস খেলাম না ঘুরে খেলাম?
2: আরে বাবা দেখছেন যুক্তিবিদ্যা হয়ে গেছে, খালি কি ঘাস খাইয়ে দুধ হয় যে সে কথা আমি ঘাস খাই
3: না।
1: তবে এখন কিছু ঘাস আছে, এটা আমাদের ওই হেলনা ফেলনা ঘাস না, ডোবায় এখানে জেল সেলোল সেগুলো না, এগুলো হচ্ছে খুব উন্নত মানের ঘাস, তাই না দাদা?
2: লাল শাক খাইছি, লাল ঘাস করলে নাকি?
3: ডক্টর পেরুগোপাল বাবু ইনি বলবেন, তোমাদের সব তর্কতর্কের সমাধান করে দেবেন। তো দাদা আমরা শুনি,
1: ওই জন্যই ইলিয়াস ভাই আমি এখন কথা না কই পারতেছি না, আমাদের ওই যে গোয়ালপাড়ার ঠাকুর মশাই ও একটা কথা কয়, একেবারে খালি খালি কয় না, কি কয় শুনবা? অজ্ঞানং তিমিরং দর্শে জ্ঞানাঞ্জন
2: শলাকায়া,
1: বোকার কাছে যার জ্ঞান নেই তার কাছে যেটা তিন মন দর্শের ওজন, জ্ঞানাঞ্জন শলাকায়া জ্ঞানীর কাছে তার শোনার
3: মতো।
2: ওরে বাবা, তাহলে আমার জ্ঞান নাই দে আমার শলাকায়া।
1: তাহলে একটু গাছের কথা কোন দিন?
4: আচ্ছা বিষয়টা হলো মনাভার কথাও ঠিক আছে, আবার ময়নাবুর কথাও ঠিক আছে। এখন বিষয় হলো যেগুলো কিন্তু বলেছেন উনি, যে আমরা কিন্তু কলাই, খেসারি, তারপর আপনার পাট শাক, ডাটার শাক, গরু কিন্তু এগুলো খায়, আবার মানুষও খায়, কিন্তু প্রক্রিয়াটা একটু ভিন্ন, ওরা কাঁচা খায় আমরা সেটা রান্না করে খাই, পার্থক্যটা কিন্তু ভিন্ন। আর বিষয়টা হলো মনা ভাই যেহেতু গরু, ছাগল, মহিষ, মুরগি এই প্রাণীগুলোকে খুব ভালোবাসে, সেই ভালোবাসা থেকে কিন্তু সে বলেছে যে সেও ঘাস খায়, গরুও ঘাস খায়, ঠিক আছে সেইভাবে বলেছে। কিন্তু
2: ঠিক আছে, কিন্তু আমরা তো ওই যে পাট ঘাস, হ্যাঁ
1: কলই ঘাস,
2: আমরা তো
1: এটা
2: বলি না,
4: ভালোবাসা থেকে। তো আমরা এখন যেহেতু মনা ভাই, ময়নাবু, ইলিয়াস ভাই সবারই কিন্তু গরু, বাছুর বা এইগুলোর প্রতি কিন্তু ভালোবাসা আছে, দেখেন
2: আমরা প্রাণী আছে যারা তারাই তো ভালোবাসে।
4: গরু থেকে আমরা দুধ পাই, মাংস পাই, আবার আরো একটা জিনিস পাই মনা ভাই, আর একটা কি কি পাই জানো? দুধ মাংস বাদ দিয়ে আর একটা কি পায়?
1: এই আমরা
4: গোবর, গোবর পায়, এটা দিয়ে কিন্তু খুব উৎকৃষ্ট
2: মানে সার, মাটির যেটা
1: প্রাণ, গরুর পেট
4: যেটা বলছি আর কি, দেখেন আমাদের বাংলাদেশ কিন্তু খুব ছোট্ট একটা দেশ, এইখানে আমাদেরকে সবাইকে যদি আপনাকে প্রোটিনের চাহিদা পূরণ করতে হয়, আপনাকে দুধ খেতে হবে, মাংস খেতে হবে, তাহলে আপনাকে গরু ছাগল মহিষ এগুলো কিন্তু পালতে হবে। তাহলে অল্প জায়গাতে আপনাকে পালতে হলে বৈজ্ঞানিক কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে, সেটা হলো আধুনিক ঘাস চাষ করতে হবে আধুনিক পদ্ধতিতে। তার ভিতরে আছে মনা ভাই যেটা প্রায় বলে থাকে, কি বলে থাকে,
1: পাইসং
4: পাকচং নেপিয়ার বা হাইব্রিড। লবণাক্ত এলাকায় হয় পারা পারা ঘাস, সেটা আমরা বলবো। তো প্রথমে আমরা আপনার নেপিয়ার পাকচং নেপিয়ার ঘাস,
3: নেপিয়ারটা সবাই জানে,
4: এই ঘাসটা কিন্তু খুবই কম সময়ে অল্প সময়ে অল্প জায়গাতে অনেক বড় হয়, এবং খুব অল্প জায়গাতে কিন্তু আপনি অনেকগুলো গরু পালতে পারেন। যেটা আপনার মনে করেন আপনি যদি সারা মাঠ জুড়ে ঘাস লাগাই দেন, তাহলে তো আপনার ওই যে হবে না ধান বা অন্যান্য ফসল হবে না, তখন তো অসুবিধা না।
3: সেটা জমি না মেরে যেখানে বাড়তি জমি আছে,
4: বা অল্প জায়গাতে আপনি নেপিয়া যদি লাগান, তাহলে যেটা মোনা ভাই বলছিল যে আপনি যদি শুধুমাত্র ঘাসই খাওয়ান, তাহলে কিন্তু গরু সবসময় সুস্থ থাকবে। খুব অল্প কিছু কনসেন্ট্রেট যেমন ক্যালসিয়াম জাতীয় জিনিস খাওয়ালে গরুটা কিন্তু খুব সুস্থ
1: সুস্থ থাকবে।
4: এখন আমরা দেখি যে কি ধরনের জমিতে নেপিয়ার লাগাতে হবে।
2: সেই জমিটার কথা কোন দিবেন,
4: নেপিয়ার ঘাসের জন্য আপনার কিন্তু জলাবদ্ধ জায়গায় কিন্তু লাগানো যাবে না, উঁচু জায়গায় কিন্তু আবার সেচের ব্যবস্থা থাকতে হবে। ঠিক আছে, সেচের ব্যবস্থা থাকতে হবে। আর মোটামুটি আপনার আমাদের দেশের লবণাক্ত অঞ্চল বাদ দিয়ে অন্যান্য অংশে সব জায়গায় মোটামুটি ভালো হয় নেপিয়ার। ঠিক আছে, যেহেতু আমরা লবণাক্তর জন্য একটা ঘাসের কথা আমি পরবর্তীতে বলবো আর কি। তো আপনি যখন জমিটা তৈরি করবেন, জমিটা বাছাই করবেন, বাছাই করার পর প্রথমে কি দিতে হবে, আমি আপনাকে মোনা ভাইকে বলছিলাম দুধ আর মাংসের সাথে সাথে আমরা গরু থেকে কি পাই,
1: গোবর।
4: এই গোবর কিন্তু খুবই উৎকৃষ্ট মানের একটা
3: সার,
4: সার এইটা দিতে হবে আপনাকে। প্রথমেই আপনাকে প্রচুর গোবর সেখানে দিতে হবে।
1: তাহলে কি দাঁড়ালো দাদা, যে ঘাসের থেকে আমরা গোবর পেলাম সেই গোবরই আমরা ঘাসের জন্য দরকার।
4: হ্যাঁ হ্যাঁ, আর এই গোবর যদি আপনি খুব ভালোভাবে ব্যবহার করতে পারেন, আপনার খুব ভালো ঘাস হবে, এবং আপনি প্রতি বছরই 8-10 বার পর্যন্ত আপনি কিন্তু ঘাস কাটতে পারবেন। প্রথম বছরে 4-5 বার, তারপরে আপনার 8-10 বার। ঠিক আছে, এইটা কিন্তু আপনাদেরকে ই করতে হবে যে আমি যাতে আমার জমিটা হলো সুন্দর আমি যাতে করতে পারি। তো সুন্দর করতে হলে প্রথমে আমি যেটা বলেছি গোবর দিতে হবে,
3: গোবরটা বেশি,
4: হ্যাঁ গোবরটা বেশি দেবেন, এবং অন্যান্য রাসায়নিক সার,
1: জৈব সার,
4: হ্যাঁ জৈব সার, অন্যান্য রাসায়নিকের ভিতরে আপনি ইউরিয়া দিতে পারেন অল্প পরিমাণে। আমাদের সাজেশন থাকবে যে আপনি প্রচুর পরিমাণে গোবরের সার ব্যবহার করবেন। ঠিক আছে, এরপর আপনি যে জমিটা তৈরি করবেন দুটো আলের মাঝে, মানে যে বেড তৈরি করবেন সেটা দুটোর মাঝে আপনি 1.5 থেকে 2 ফিট জায়গা রাখতে হবে ফাঁকা। আর একটা গাছ থেকে আর একটা গাছের আপনার দূরত্ব থাকবে 1.5 ফিট, 1 ফিট, 1.5 ফিট এরকম আর কি। ঠিক আছে, এইটা দিয়ে আপনি
1: 1.5 ফিট মানে
4: 1 হাত পরিমাণ আপনি কিন্তু এটা করতে পারেন। আর তারপরে
3: পরবর্তী পর্যায়ে ঝাড়ায় অনেক জায়গা নিয়ে,
4: অনেক জায়গা নিয়ে ই হবে, এবং আপনি যখন
1: ওই কুশি গজ, এত
4: আপনি যখন ঘাসটা লাগাবেন ওর দুটো গিট লাগাতে হবে। কারণ অনেক ক্ষেত্রে ওই কুশিটা যখন উঠবে দেখাচ্ছে ও কিন্তু সোজা করে
1: উঠবে।
4: ঠিক আছে, তেরসা করে থাকলে
1: সোজা লাগাই
4: বাঁকাই যাবে, তখন দেখা যাচ্ছে অন্যগুলোর অসুবিধা।
2: এই জন্য আমাদের লাগাতে হবে বাঁকা হয়ে
1: একটু, আর ওই আমরা আকের কাটিং লাগাই না, আকের সারাগুলো বাঁকা করে লাগাই, ওরকম তেরসা করে
2: সবই ওই আকের মতো।
4: এরপর আপনি লাগানোর পরে কি করবেন, আপনাকে কিন্তু সেচ দিতে হবে।
2: জি
4: হ্যাঁ, সেচ দিবেন, তারপরে আপনি এরপর 40-45 দিন হলেই আপনি কিন্তু কাটতে পারবেন।
1: আচ্ছা,
4: কেটে খাওয়াতে পারবেন,
3: মানে 40-45 দিনের পর আর কি কাটা যাবে, ওইভাবে আর কি পর্যায়ক্রমে
4: পর্যায়ক্রমে কাটতে যাবে। তবে একটা জিনিস হলো, অনেক ক্ষেত্রে একটা অসুবিধা আমরা ফিল করি যে অনেক ক্ষেত্রে ঘন ঘন যখন বৃষ্টি হয় বা এই আপনি ইউরিয়া সার দিছেন তার অল্প এক সপ্তাহের ভিতরে ঘাস কেটে খাওয়াচ্ছেন, তখন গরুটা পয়জনিং হতে পারে অনেক ক্ষেত্রে। এটা কিন্তু করা
1: যাবে,
4: সেই জন্য
3: পনেরো
4: দিন পর। আর একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, আমি নির্ভর করবো কিসে, গোবরের উপরে।
1: আমি ইউরিয়া তেলাবই না, গরু খাবে, গোবর দেবে, শোনো গরু খাবে, খাইয়ে গোবর দেবে, ওই গোবর আমি জমিতে খাটাবো, তাহলে আমার সমস্যা কোথায়? আমার তো কেনাও লাগতেছে
3: না, কাঁচা গোবর যেন দিয়ে
1: না, কাঁচা গোবর দেবো
3: ওই গোবর যখন হবে
1: না, ওইটা তো আলাদা একটা গর্তে নিয়ে ফেলে।
4: আপনার মফিজ দাদা কি করে একটু বলেন তো, গোবর
1: গর্তে ফেলায়, গর্তে ফেলে ওটাকে পচে পচে ওটা সারে পরিণত হয়, তখন আমরা জমিতে দিই।
4: জমিতে দেন না
1: জি?
4: তাহলে আরেকটা জিনিস হলো, আপনি এইটা যখন কাটবেন, ঠিক আছে, আট থেকে দশ বার, এই যে মনা ভাই বলছিল যে এক পাশ থেকে কাটবেন আর এক পাশ থেকে বড় হতে থাকবে,
1: হ্যাঁ ওদিকে শেষ হয়ে যাবে, দেখা গেল এই পাশে আবার কাটার উপযুক্ত,
2: সুন্দর, মানে এক পাশ থেকে কাটতে গিয়ে আরেক সাইড বড় হয়ে যাবে,
4: আরেক সাইড বড় হয়ে যাবে। আপনি এইভাবে কিন্তু
2: লাগানোই লাগবে না, না
1: না,
4: আপনি শুধুমাত্র একটা জিনিস হলো, কাটার পরে আবার সেচ দিতে হবে, পানি নিয়মিত দেবেন, গোবর দেবেন,
1: তার মানে জমিতে জোর রাখতে হবে,
4: জৈব সার দিতে হবে। আরেকটা জিনিস হলো, এটা আপনি কিন্তু এই ঘাসটি কাঁচা অবস্থায় খাওয়াবেন, শুকনো খাওয়াটা গরু খুব পছন্দ করে না, এবং এটা হলো খুব শক্ত হয়ে যায়। যেমন আপনাকে যদি বলি যে ওই যে আখ, আখ যদি গরুকে খাইতে দেন, গরুকে খেতে স্বচ্ছন্দ বোধ করে, স্বচ্ছন্দ বোধ করে না, আর গরুর কিন্তু সামনে সামনে দাঁত নাই, তাই না? তো ওরকম আর কি, নেপিয়ার ঘাস যদি আপনি শুকাইয়ে খাওয়ান তখন কিন্তু বিষয়টা ওরকম হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, খাইতে কাঁচাই খাওয়াবেন এবং কেটে খাওয়াবেন, কেটে দেখা যাচ্ছে ছোট ছোট করে কেটে যদি আপনি খড়ের সাথে মিশাইয়ে দেন তাহলে এই হলো। আর আরেকটা জিনিস হলো, আপনার যদি অনেক বেশি ঘাস হয় আপনি বিক্রি করতে পারতেছেন না, ওইটাকে ফেলে দেবেন
1: না, ওইটা আমি গর্ত করে ওখানে জাগ দেবো।
4: জাগ দেবেন মানে কিভাবে জাগ দেবেন?
1: ওই তো পলিথিন দিয়ে গর্ত করে ওর ভিতরে আস্তে আস্তে পাড়ায় পাড়ায় যাতে বাতাস না থাকে ঢুকিয়ে তারপর মুখটা আটকে ঢেকে দেবো,
4: আটকায় ঢেকে দেবেন। এটা কি বলে
1: মফিজ দাদা কয়?
4: মফিজ দাদা কি বলে এটা, কি বলে
1: এটা? বলে
4: মনে ভাই আপনার মনে রাখার জন্য আমি বলছি,
1: লয়কার
4: বর্গের যাওয়া লেজ, ওই বাদরের লেজ থাকে না বা গরুর লেজ, ওর সাথে দন্তের সায়কা দিয়ে দেন, দন্তের সায়কা রসই ছাই ছাই মিশাই দেন,
2: ছাই
3: ছাই আর লেজ,
1: সুরর ছাই আর গরুর লেজ,
3: হ্যাঁ ঠিক আছে তুই বুঝলে। তাহলে আমরা একটা গান শুনি, এত সময় আলোচনা শুনলাম, একটা গান শুনি,
2: হবে না একটা গান শুনি,
1: তাই বলে একটা গান শুনি।

0: কৃষি বিষয়ক অনুষ্ঠানটি চাষাবাদ এখানে শেষ হল। সঞ্চালনা করলেন মোহাম্মদ ইলিয়াস হোসেন সর্দার, সম্পাদনা মোহাম্মদ সোহাগ হোসেন, তত্ত্বাবধানে রিপন কুমার ভদ্র, প্রযোজনা করলেন ফাহাদ হোসেন মোল্লা। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা, বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের ক্রিকেট দলের মধ্যকার টি টোয়েন্টি ক্রিকেট খেলার চলতি ধারা বিবরণী বাণিজ্যিক কার্যক্রম ঢাকা কেন্দ্রের মাধ্যমে সরাসরি সম্প্রচার করে শোনানো হবে। অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়ে 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান সম্প্রচার শুরু হলে আমরা আপনাদের ঢাকা কেন্দ্রে নিয়ে যাব। এখন শুনেন দেশের গান, এখন শুনেন দেশের গান।
1: জাতীয় ক্রিকেট দলের মধ্যকার প্রথম টি টোয়েন্টি ক্রিকেট খেলার চলতি ধারা বিবরণী সম্প্রচার করা হবে। খেলার চলতি ধারা বিবরণী বাণিজ্যিক কার্যক্রম মধ্যম তরঙ্গ 630 কিলোহার্জ, এফএম 104 মেগাহার্জ, ট্রাফিক সম্প্রচার কার্যক্রম এফএম 88.8 মেগাহার্জ, বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট ও রংপুর এফএম 88.8 মেগাহার্জ, কক্সবাজার এফএম 100.8 মেগাহার্জ, বরিশাল এফএম 105.2 মেগাহার্জ, ঠাকুরগাঁও, ময়মনসিংহ, গোপালগঞ্জ ও বান্দরবান এফএম 92 মেগাহার্জ, কুমিল্লা এফএম 103.6 মেগাহার্জ এবং রাঙামাটি এফএম 103.2 মেগাহার্জে একযোগে সম্প্রচার করা হবে। এছাড়াও খেলার চলতি ধারা বিবরণী বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ ও বেতারের ওয়েবসাইট www.beta.gov.bd থেকে সরাসরি সম্প্রচার করা হবে। শ্রোতা বন্ধুরা, আপনাদের নিয়ে যাচ্ছি বাংলাদেশ বেতারের কমেন্ট্রি বক্সে।
2: স্বাগত জানাচ্ছি সকলকে। আপনারা শুনছেন বাংলাদেশ বেতার এবং আমি মাজারুল ইসলাম তুষার। আজকে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের মধ্যে প্রথম টি টোয়েন্টি ম্যাচ, তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ ও জিম্বাবুয়ে মুখোমুখি হবে। বাংলাদেশ আজকে টসে জিতেছে এবং ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। জিম্বাবুয়ে ও বাংলাদেশের মধ্যকার এবারকার এই সিরিজে হয়তো বিশ্বকাপের ডামাডলের মাঝখানে, মানে ফুটবল বিশ্বকাপের ডামাডলের মাঝখানে অনেকেই খুব একটা ভালোভাবে ফলো করতে পারেননি, তবে যারা বাংলাদেশ ক্রিকেটের ভক্ত রয়েছেন, এই মুহূর্তে যারা বাংলাদেশ বেতারকে ফলো করছেন, মাজহারুল ইসলামের এই কণ্ঠস্বরকে শুনছেন, তাদের জন্য বলতে চাই, যদি আজকেই প্রথম আমাদের কে শুনে থাকেন এবং বাংলাদেশের খেলার আপডেট জানতে চান, তাহলে বলবো খুব একটা সুখকর বিষয় নয়। যে দল ঘরোয়া ক্রিকেটে ভালো করছিল ধারাবাহিকভাবে, যে দল ঘরে আন্তর্জাতিক দলগুলোর সাথে ভালো টুর্নামেন্টে উপহার দিচ্ছিল, রেজাল্ট আসছিল, সেই দলই হঠাৎই যখন জিম্বাবুয়ে পুরনো প্রতিপক্ষ এবং কিছুটা হলেও দুর্বল প্রতিপক্ষ তাদের বিপক্ষে তাদেরই দেশে গিয়ে লড়াই শুরু করে, তখন টেস্টে হেরে যায়। 2001 সালের পর এই হারটা হয়। এরপরে আবার ওডিআই সিরিজে ধবল ধোলাইয়ের হাত থেকে বেঁচে গেছে, 2-1 শেষ হয় সিরিজটি, তিন ম্যাচের ওডিআই সিরিজটি। এবার শুরু হয়েছে টি টোয়েন্টি সিরিজ, যেটি আজকে থেকে শুরু হবে, এবং আপনাদেরকে ইতিমধ্যে জানিয়েছি যে টসে জয়লাভ করেছে বাংলাদেশ। ম্যাচটি শুরু হওয়ার আগে আপনাদেরকে জানিয়ে দিতে চাই আজকে জিম্বাবুয়ের একাদশ এবং বাংলাদেশের একাদশ। জিম্বাবুয়ের একাদশে আমার হাতে থাকা যে লিস্ট সেই অনুযায়ী বলছি, ব্রায়ান বেনেট, মারুমানি, মায়ার্স, রাজা, দলীয় অধিনায়ক রায়ান বার্ল, সুম্বা, মদবানে উইকেটরক্ষক, মুসোকওয়া, এভান্স, নাগারাওয়া এবং মুজারাবানি। বাংলাদেশের স্কোয়াডে রয়েছেন তানজিদ, সাইফ, পারভেজ, তাওহিদ হৃদয়, নুরুল হাসান উইকেটরক্ষক, ইয়াসির, মেহেদি, নাসুম, সাইফুদ্দিন, তাসকিন এবং নাহিদ রানা। বাংলাদেশ প্রথমে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে এবং এটা হয়তো তারা করেছে লাস্ট যে ওডিআই সিরিজটি শেষ হয়েছে, সেই ওডিআই সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশ প্রথমে বোলিং করেছিল এবং তারপর শেষে ব্যাটিং করে অনবদ্য একটি জুটি অবশ্য হয়েছিল সৌম্য সরকারের সাথে। সেই ওপেনিং জুটির অসাধারণ ফলাফল বাংলাদেশকে কিন্তু বড় একটা জয় উপহার দেয়। 107 রানের বড় জয় পায় বাংলাদেশ, সরি, 7 উইকেটের বড় জয় পায় বাংলাদেশ। 200 রানেরও কমে জিম্বাবুয়েকে তারা আটকে রাখতে পেরেছিল প্রথমে বোলিং করে। হয়তো সেই জায়গা থেকেই, সেই অভিজ্ঞতা থেকেই আগে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত। হ্যাঁ, এখানে আর্লিং মুভমেন্ট হচ্ছে এবং বাংলাদেশের বিপক্ষে খুব সত্যি কথা বললেও জিম্বাবুয়ের যেই পেস অ্যাটাক রয়েছে, সেই পেস অ্যাটাক বাংলাদেশের বিপক্ষে দারুণভাবে কার্যকারী হয়েছে এবং বাংলাদেশ সেই পেস অ্যাটাকের কাছে কিছুটা হলেও আত্মসমর্পণ করেছে বলা যায়। টেস্ট ম্যাচে তাই হয়েছে, কিংবা পরবর্তীতে ওডিআই সিরিজেও কিন্তু একই ধরনের ঘটনা ঘটে। সেজন্যই বলছি যে আজকের এই ম্যাচটি খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশের ক্রিকেটের এই উন্নতি এতদিন পর এসে জিম্বাবুয়ের বিপক্ষে, বাংলাদেশ জিম্বাবুয়েতে এসে এইভাবে নতি স্বীকার করবে, সেটি নিয়ে সত্যি সত্যি একটি প্রশ্ন তো দাঁড় করাই বাংলাদেশের ক্রিকেটের উন্নয়ন, উন্নতি এই সমস্ত প্রশ্নে। তবে আমার যতটুকু ধারণা, টি টোয়েন্টি সিরিজে বাংলাদেশ হয়তো কামব্যাক করবে এবং তারা তাদের শক্তিমত্তাটা দেখাতে পারবে জিম্বাবুয়ের বিপক্ষে। জিম্বাবুয়ে ও বাংলাদেশের ক্রিকেটের ইতিহাস সেটি অনেক লম্বা, এবং সেই লম্বা ইতিহাসের শুরুতে অবশ্যই জিম্বাবুয়ে একটি শক্তিশালী দল ছিল যখন গ্র্যান্ড ফ্লাওয়া, এন্ডি ফ্লাওয়া, তাতেন্ডা, তাইবুরা খেলতেন। কিন্তু তারপর বাংলাদেশ আস্তে আস্তে নিজেদেরকে মেলে ধরতে শুরু করে, বিশেষ করে ওডিআই সিরিজে। কিন্তু সেই ওডিআইতেই যখন 3-2 ব্যবধানে বড় পরাজয় হয়, বিশেষ করে প্রথম 3 ম্যাচের প্রথম 2টিতে বাংলাদেশ হেরে যায়, তখন কিন্তু ধবল ধোলাইয়ের যে বড় একটা ভয় বা ভীতি ভেতরে ঢুকেছিল, সেই ভীতি থেকে সরে এসে দাপটের সঙ্গে জয় পাওয়াটাই এখন সবথেকে মুখ্য বিষয়। আর সেই মুখ্য বিষয়ের কারণেই কিছুটা হলেও আত্মবিশ্বাস এই মুহূর্তে বাংলাদেশের কিন্তু রয়েছে। ওডিআই সিরিজে জিম্বাবুয়ে 2-1 ব্যবধানে জেতে 199 রান তাড়া করেছিল বাংলাদেশ দ্বিতীয় ওডিআইতে এবং 7 উইকেটের জয়। এবং 25 বছরে জিম্বাবুয়ে ওডিআইতে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করতে পারেনি এবং সেই ধারাটা কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকে, তবে টেস্ট সিরিজে সেটি করতে পারেনি বাংলাদেশ। তো আজকে যে 3 জন পেস আক্রমণে জিম্বাবুয়ের জন্য একেবারে তুরুপত্যাস, বাংলাদেশের বিপক্ষে অবশ্যই তারা আজকেও অবশ্য শক্তিশালী কিছু করার চেষ্টা করবেন। রিচার্ড এনগারাভা, ব্লেজিং মুজারাবানি, এরা 2 জন রয়েছেন। সবথেকে বড় কথা হল বুলাওয়েতে 2001 সালে বাংলাদেশ তাদের ইতিহাসের প্রথম টেস্ট খেলেছিল, আজকে যেখানে খেলা হচ্ছে, এবং সেখানে ইনিংস ব্যবধানে হেরেও ছিল। তবে এরপরেও বুলাওয়েতে অনেকবার সফর হয়েছে এবং সেখানে বাংলাদেশের জয়ও আছে। তবে এই 25 বছর বাংলাদেশের জন্য, ক্রিকেটের জন্য অনেক উন্নতির, অনেক ইতিহাস জন্মেছে, সেখানে বাংলাদেশ অনেক ভালো কিছুই করেছে। তবে আজকেও সেই টি টোয়েন্টি সিরিজের শুরুতেই বলতে হবে, সেই ভালোর দেখাটাই আমরা দেখতে চাই। আবারও বলতে চাই, বাংলাদেশ স্কোয়াড তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, পারভেজ হোসেন, ইমন তাওহিদ, হৃদয়, নুরুল হাসান, ইয়াসির আলী, মেহেদি হাসান, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফুদ্দিন, তাসকিন আহমেদ এবং নাহিদ রানা। জিম্বাবুয়ের ব্র্যাড ইভেন্স, রিচার্ড নাগারাভা, ব্লেজিং মুজারাবানি, এই 3 জন বোলার বাংলাদেশের বিপক্ষে অবশ্যই ভালো কিছু করার চেষ্টাই করবেন। নুরুল হাসান সোয়ানের ব্যাটিং অর্ডারটা টি টোয়েন্টিতে উন্নতি হবে নাকি ওই জায়গাতেই থাকবে, সেটা নিয়েও একটা প্রশ্ন অনেকের মনে এসছে। ইয়াসির আলী রাব্বি ফিরেছেন, তিনি কি করেন সেটা দেখার বিষয়। মেহেদি হাসান, নাসুম আহমদ, তারা টি টোয়েন্টিতে নিয়মিত মুখ, নাসুম আহমদ বিশেষ করে। পারভেজ হোসেন, ইমন, সাইফ হাসান, তানজিদ তামিম, এরাও তো নিয়মিত মুখ। তবে নতুন 2 জন ক্রিকেটারকে অন্তর্ভুক্তি নিয়ে কথা যেটি চলছিল সেটি কিন্তু আর শেষ পর্যন্ত একাদশে আমরা দেখতে পাচ্ছি না। পার্সি সিরাজা, স্ট্যান্ডিং আম্পায়ার, এবং ইনও চাওয়াবি রয়েছেন। আজকে 2 জন মাঠে আম্পায়ারের দায়িত্ব পালন করবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের জাতীয় ক্রিকেট দলের মধ্যকার প্রথম টি টোয়েন্টি ক্রিকেট খেলার চলতি ধারা বিবরণী সম্প্রচার করা হচ্ছে। খেলার চলতি ধারা বিবরণী বাণিজ্যিক কার্যক্রম মধ্যম তরঙ্গ 630 কিলোহার্জ, FM 104 মেগাহার্জ, ট্রাফিক সম্প্রচার কার্যক্রম FM 88.8 মেগাহার্জ, বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট ও রংপুর FM 88.8 মেগাহার্জ, কক্সবাজার FM 100.8 মেগাহার্জ, বরিশাল FM 105.2 মেগাহার্জ, ঠাকুরগাঁও, ময়মনসিংহ, গোপালগঞ্জ ও বান্দরবান FM 92 মেগাহার্জ, কুমিল্লা FM 103.6 মেগাহার্জ এবং রাঙামাটি FM 103.2 মেগাহার্জে একযোগে সম্প্রচার করা হচ্ছে। এছাড়াও খেলার চলতি ধারা বিবরণী বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ ও বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd থেকেও সরাসরি সম্প্রচার করা হচ্ছে। আজকে এই মুহূর্তে ধারা বিবরণীতে রয়েছি আমি মাজহারুল ইসলাম এবং আমার সঙ্গে শামসুল ইসলাম। প্রকৌশল তত্ত্বাবধানে জনাব মোহাম্মদ মইনুল হক, জনাব মোহাম্মদ ইকরাম হোসেন, শব্দ নিয়ন্ত্রণে জনাব খালেদা আখতার ও আসমা আখতার শিমু, সার্বিক নির্দেশনায় শ্যামল চৌধুরী, নির্দেশনায় নাজমুদ সাকিব, তত্ত্বাবধানে মোহাম্মদ রফিক উদ্দিন আকন্দ, প্রযোজনায় মোহাম্মদ আহসান হাবিব। খেলা শুরু হয়ে গেছে, আমার সঙ্গে এই মুহূর্তে মাইক্রোফোন শেয়ার করছেন শামসুল ইসলাম। কেমন আছেন শামসুল ইসলাম?
3: অশেষ ধন্যবাদ। এবং রাস্তাঘাটের যে অবস্থা সেটা মাথায় নিয়েই বলছি যে হ্যাঁ, ইচ্ছে ছিল একেবারে গোড়ার থেকেই আপনার সাথে যুক্ত হবার।
2: আপনি গোড়া থেকেই আছেন?
3: হ্যাঁ, একদম, মানে একদম শুরু থেকেই আছি, তাই না?
2: এখনো কোনো বল হয়নি এবং সবথেকে বড় ব্যাপার যে তিন ম্যাচের যে সিরিজ, সেই সিরিজের প্রথম ম্যাচে অর্থাৎ গোড়াতেই আপনি আছেন, সবকিছুর গোড়াতে।
3: আমি বেসিক্যালি আপনাকে শুনতে শুনতেই আসছিলাম।
2: আচ্ছা,
3: এবং টস অ্যান্ড ফিল্ড সেটাও জানিয়েছেন, থার্ড ম্যাচটা তো টস অ্যান্ড ফিল্ড ছিল। যাক, তাসকিন যাচ্ছেন, ইনিংসের প্রথম বল অফ স্ট্যাম্পের বাইরে, ফ্লুয়েন্ট কভার ড্রাইভ অ্যালং দ্য কার্পেট, এবং বল প্রথম বলেই চারের জন্য বেরিয়ে গেল সীমানার বাইরে। চমৎকার শট ডানহাতি ব্যাটার জিম্বাবুয়ান ওপেনার তার কাছ থেকে। যেটা বলছিলাম যে তিনটা ওয়ানডেতে আমরা হেরেছি, ইনফ্যাক্ট দুটোতে হেরেছি, শেষ ম্যাচটায় সান্ত্বনার জয় পেয়েছি, টেস্টে হেরেছিলাম নিদারুণভাবে, এবং ওয়ানডেতে দেখেছিলাম যে তিনটা ম্যাচেই টস অ্যান্ড ফিল্ড ছিল বাংলাদেশের কাছ থেকে। আগের দুবার তারা চেজ করতে না পারলে থার্ড ম্যাচটায় বেটার ওপেনিং পেয়ারে সাকসেসফুলি চেজ করেছিলাম,
2: এবং খুব পজিটিভ একটা স্টার্ট দিয়ে শুরু হয়েছে জিম্বাবুয়ের পক্ষ থেকে। আসছেন তাসকিন আহমেদ, গুড লেন্থে পড়া বল অফ স্ট্যাম্পের বাইরে ছিল, জায়গায় দাঁড়িয়ে এবারেও কভার ড্রাইভ, স্ট্রং হিট যেটাকে বলা হয়, ব্যাটে বলে ভালো হয়েছে, সরাসরি ফিল্ডারের হাতে গেছে, তাই এ বল থেকে কোনো রান নয়, আরও একটি ডট বল, এবং আরও একটি ডট বল বলতে প্রথম ডট বল আজকের ম্যাচের তাসকিনের কাছ থেকে আমরা পেলাম। পিচ যেটা দেখে মনে হচ্ছে আর্লি কিছুটা মুভমেন্ট থাকলেও পিচে কোনো ঘাস নেই, ফ্ল্যাট ট্র্যাক, অবশ্যই ব্যাটিং সহায়ক হবে, ব্যাট বল পড়ার পরে ব্যাটে বল আসবে দ্রুত, সেটি স্বাভাবিক ব্যাপার।
3: পরের বল তাসকিন এবারে ইনসুইং ডেলিভারি ছিল, লেগ মিডল স্টাম্পের উপরে আসতে পুশ করেছেন শর্ট মিড উইকেটে, ইনার সার্কেলি, ফিল্ডার সেখানে ঘুরিয়ে ফেরত দিচ্ছেন, রান পাবেন না। ইয়েস, টি টোয়েন্টি পিচ এবং জিম্বাবুয়ের পিচে পেস অ্যান্ড বাউন্স থাকবে, তবে এখানে প্রপারলি যদি নিজেকে অ্যাপ্লাই করা যায় ইউ ক্যান প্লে ইয়োর শর্টস। যেমন প্রথম বলটা অন দি আপ খুব ট্রাস্টেড বাউন্সের উপরেই খেলেছেন ব্যাটার ব্রায়ান বেনেট, মানে সুইট পার্টে লেগেছে, গ্যাপ গুলিয়ে খেলে ফেলেছেন, সো বাউন্ডারি পেতে কোনো সমস্যা হয়নি। তবে তাসকিন ফিরে এসেছেন পরের দু বলে বেশ ভালোভাবে,
2: তিন বলে চার রান জিম্বাবুয়ের, কোনো উইকেট নেই, বেনেট তিনটি বলই খেলেছেন, তিনিই প্রস্তুত। এবারে এই ধরনের শট আর্লি স্টেজে আমরা দেখব, কল্পনাও করিনি, বাউন্ডারি বাউন্ডারি অফ স্ট্যাম্পের বাইরে ছিল, একেবারে দেখে শুনে অফ স্ট্যাম্পের বাইরে যে জায়গা থেকে সরে এবার বলটিকে পাঠিয়ে দিলেন ঠিক লং লেগ অঞ্চল দিয়ে, মাথার উপর দিয়ে উইকেট রক্ষকের, চার রান, অসাধারণ শট, শুরুতে এমন শট খুব একটা দেখা যায় না। আমরা দেখেছি যে যখন একেবারে ফিনিশিং স্টেজে থাকে, লাস্ট পাঁচ ওভারে কিংবা লাস্ট সাত আট ওভারে, তখন কিন্তু এই ধরনের শট আমরা দেখতে পাই। তবে বেনেট চিন্তা করলেন বলটি যেহেতু অফ স্টাম্পের বাইরে নিচু হয়েছে, ট্রাই করে দেখি, আট জিম্বাবুয়ে কোনো উইকেট না হারিয়ে,
3: স্কুপের মতো করে লো ফুল টসে মিট করে নিয়েছেন এবং প্রি ডিটারমাইন্ড একটা শট খেলে ফেললেন। যেহেতু শর্ট ফাইন লেগটা উপরে ছিল, সে অ্যাডভান্টেজটা নিতে চেয়েছেন, ওয়েল এক্সিকিউটেড, খুব ভালোভাবে তিনি ব্যাটে বলটা লাগাতে পেরেছেন বাউন্ডারি। সো দুটো বাউন্ডারিতে আট জিম্বাবুয়ে, চারটা বল হয়েছে। তাসকিন আরও ক্ষুরধার বোলিং করতে হবে, ওয়ানডে সিরিজে লাস্ট ম্যাচটা তো বেশ বেটার বোলিং করেছেন। আগামী দিনে জিম্বাবুয়ান ক্রিকেটাররাই হয়তো মাঠে প্রবেশ করছেন, স্কুল কিডস শিক্ষকদের সাথে এক ঝাঁক কিডস তারা প্রবেশ করছেন। এই দৃশ্যগুলো ক্রিকেট মাঠের সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দেয়। ক্রিকেট কালচারে এটা আছে প্রত্যেকটি দেশে দেশেই, যে স্কুল কিডসদের আলাদা করে জায়গা করে দিতে হবে গ্যালারিতে। যাচ্ছেন তাসকিন ওভার দ্য উইকেট, ক্লোজ টু দ্য স্টাম্প বল করেছেন। এবার এখানে একটা ইনস্টিংক্ট ছিল, আউটার এজ লেগেছে, স্লিপে কোনো ফিল্ডার নেই, ডিপ থার্ডে চলে গিয়েছে নাহিদ রানার কাছে এবং সেখান থেকে ফেরত আসার আগেই সহজ একটি রান। টসে হেরে ব্যাট করছে জিম্বাবুয়ে। টি টোয়েন্টি সিরিজ তিন ম্যাচের প্রথমটি ধারা বিবরণী শুনছেন বাংলাদেশ বেতারে, নয় বিনা উইকেটে জিম্বাবুয়ে।
2: স্কুপের মতো যে শটটি খেলেছিলেন সেটি পুরোপুরি স্কুপও বলা যায় না, তবে এই যে নতুন নতুন শটের উদ্ভাবন এবং নিজে থেকে ম্যানুফ্যাকচারিং শট তৈরি করা, তার জন্য কিন্তু প্রচুর পরিশ্রম করতে হয়। এবং আন্তর্জাতিক ম্যাচে এসে যে কেউই এই ধরনের শট ট্রাই করতে যাবেন না যদি না তিনি অনেক বেশি প্র্যাকটিসটা না করেন। হয়তো সেটাই করেছিলেন ব্যানেট, মানুমানি প্রথম বলটি মোকাবেলা করবেন তিনি। আসছেন তাসকিন, বল করেছেন অফ স্টাম্পের বাইরে, কিছুটা লাফিয়ে উঠেছিল, মাঝ ব্লেড দিয়ে খেলতে পারেননি, তিনি কাভারে খেলতে চেয়েছিলেন। এরই সাথে ওভারের সমাপ্তি, কোনো রান নয়। টসে জিতে বাংলাদেশ বোলিংয়ে সিদ্ধান্ত নিয়েছে। ব্রায়ান বেনেট যে ধরনের শট দুটি খেলেছেন তিনি, তাতে করে কিছুটা হলেও মনে হচ্ছে যে ঝলক কিন্তু জিম্বাবুয়ে দেখাচ্ছে। রাজনৈতিক প্রেক্ষাপট, বেতন নিয়ে সমস্যা দলের, অনেক খেলোয়াড় পরবর্তীতে খেলা বন্ধ করে দেন এবং ক্রিকেটে প্রচুর সংকট কাটিয়ে জিম্বাবুয়েকে আবারও ফিরছে সেটি নিয়ে প্রশ্ন থাকতে পারে। তবে দলীয় অধিনায়ক সিকান্দার রাজা কিন্তু এখনকার জিম্বাবুয়ের জন্য মানে আমার দেখা সবথেকে বড় সুপারস্টার। আপনার কাছে কি মনে হয়?
3: না, দ্বিমত করার কোনো সুযোগ নেই। ডেফিনেটলি সিকান্দার রাজা এবং প্রুভেন ট্যালেন্ট, যদিও ওয়ানডে সিরিজটা তার ব্যক্তিগত পর্যায়ে খুব ভালো যায়নি, বাট দলগতভাবে 2-0 ব্যবধানে এগিয়ে থেকে সিরিজটা কনফার্ম করেছে এবং ফাইনালে 2-1 সিরিজ জিতেছে। এবারে টস অফ ডেলিভারি, সুইপ করবার চেষ্টা, আবেদন জানাচ্ছিলেন নাসুমের বলে, একটু ঝুলিয়ে দেওয়া বল, স্লো লোয়ার ট্র্যাজেক্টরি এবং সেখানেই ব্যাটে আর বলের সংযোগটা ঘটাতে পারেননি, বাট ক্লিয়ারলি মিসিং লেগ।

0: ডট দিয়ে শুরু করেছেন নাসুমা আহমেদ, এবং সব থেকে বড় ব্যাপার যে ইনফর্ম ব্যাটার যিনি ইতিমধ্যেই তাসকিন আহমেদকে দুটি বাউন্ডারি হাঁকিয়েছেন তার বিপক্ষে বোলিং করে প্রথম বলটি পুরোপুরি পরাস্ত করিয়েছেন। এরপরের বল আবারও পরাস্ত হয়েছেন, অফ স্টাম্পে পড়ে বলটি কিন্তু টার্ন করে ভেতরের দিকে ঢুকছিল এবং লেগ স্টাম্পের উপরে দাঁড়িয়ে অনসাইডে ঘুরিয়ে খেলবার চেষ্টা করছিলেন ব্যাটার, কিন্তু শেষ পর্যন্ত বলে লাইনেই যেতে পারেননি। নাসুমা আহমেদ একটা স্লিপ নিয়ে দাঁড়িয়ে আছেন, পরবর্তী বল অফ স্টাম্পের বাইরে ব্যাকফুটে গিয়ে ড্রাইভ করেছেন, একজন ফিল্ডার বলের গতি কিছুটা কমালেও শেষ পর্যন্ত বলটি একেবারে ডিপারে গেছে, ডিপ এক্সট্রা কাভার থেকে কুড়িয়ে ফেরত পাঠানো হলো, রান এসছে। জিম্বাবুয়ে 11, কোনো উইকেট না হারিয়ে 1/3 বলে।
1: সাইফ সেখানটায় ফিল্ডিং করছিলেন, লং অফ থেকে ছুটে গিয়ে একেবারে ডিপ এক্সট্রা কাভারের জায়গায় চলে গিয়েছিলেন, একটু গতি কমিয়ে দিয়েছিলেন কাভার ফিল্ডার। যাচ্ছেন নাসুম, একটু খাটো বল উড়িয়ে মেরেছেন, কাউ কর্নারের দিকে কোনো ফিল্ডার নেই, ফাঁকা জায়গা দিয়ে বেরিয়ে গেল 4 রানের জন্য। দর্শনীয় বাউন্ডারি, একটা লুজ বল এবং সেটারই একটা পারফেক্ট ইউটিলাইজ করলেন ব্রায়ান বেনেট, এক্সেলেন্ট ব্যাটিং। অপর প্রান্তে মারু মানি গতবারের শেষ বলটা খেলেছিলেন, রান পাননি, কিন্তু সবগুলো বল তিনি খেলছেন বাকিটা এবং সেখান থেকে স্কোরিং শটস রেগুলারলি প্রডিউস করছেন, বেশ খোলতায় মেজাজে আছেন, আক্রমণাত্মক মেজাজে আছেন এবং মডার্ন ডে টি টোয়েন্টির টেম্পোটাই বদলে গেছে। মাঝার আপনি বলছিলেন যে এত আর্লি এভাবে খেলবে কি না, আসলে পাওয়ার প্লে ইউটিলাইজ করবার সুযোগ নিতে চায় সব দলই এবং সেই ধরনের একটা প্ল্যানিংও থাকে, রাইট লেফট কম্বিনেশন আছে এখানে। অ্যান্ড ডেফিনেটলি লাস্ট 5 ওভার্সে একটা ক্র্যাকিং ট্রাই তো তারা করবেই।
0: নাসুম আহমেদ ওভারের পরবর্তী বল মিড স্টাম্পের উপরে কিছুটা খাটো লেন্থের ছিল, দেখে শুনে জায়গা বানিয়ে দেরি করে খেলেছেন, হাইট ছিল বলে এবং সেই হাইটটাকে যথার্থভাবে প্লেসমেন্ট করে সুন্দরভাবে বলটি পাঠিয়ে দিয়েছেন সীমানার বাইরে কাউকনার অঞ্চল দিয়ে, এক ড্রপে বল চলে গেছে। জিম্বাবুয়ে 21, কোনো উইকেট না হারিয়ে বেনেট 9 বলে 15।
1: ইনফ্যাক্ট ড্রপটা গিয়ে রোপের বাইরেই পড়েছে, অসাধারণ শট, মানে দিস ইজ ইভেন বিগার ইভেন বেটার। কিন্তু আগের চেয়ে এই বলটা যে খুব বেশি শর্ট ছিল তা না, একটু বানিয়ে নিয়েছেন, অ্যাডজাস্টমেন্ট করেছেন ফুটওয়ার্কে, ডেপথ ক্রিজটা ব্যবহার করে নিয়েছেন। পরের বল আবারও অফ স্টাম্পের বাইরে কাভারের দিকে খেলতে চেয়েছেন, কিন্তু আন্ডার এজ লেগে খুব একটা ভালো টাইমিং হয়নি, তাতে ডট বল প্রডিউস করতে পারলেন নাসুম, ব্যয়বহুল ওভারটা শেষ করলেন 2/21 বিনা উইকেটে। জিম্বাবুয়ে টসে হেরে ব্যাটিং করছে, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার, সঙ্গে রয়েছে শামসুল ইসলাম এবং মাজহারুল ইসলাম। ইয়াস, বাংলাদেশ দলে তানজিদ হাসান তামিম আছেন, সাইফ হাসান, পারভেজ ইমন, তাহিদ হৃদয়, নুরুল হাসান, ইয়াসির আলী, মেহদি হাসান, নাসুম আহমেদ, সাইফুদ্দিন, তাসকিন এবং নাহিদ রানা। আমার মনে হয় যে বেস্ট পসিবল প্লেয়িং ইলেভেনটাই নেওয়া হয়েছে, কিন্তু ইয়াসির আলী চৌধুরীর রাব্বিকে নির্বাচকরা যেভাবে হার্ড হিটার তকমা দিয়ে টি টোয়েন্টি ফরম্যাটে ফিরিয়ে নিয়ে এসছেন, এই কথার সঠিক যৌক্তিকতা অন্তত আমি খুঁজে পাইনি।
0: আজকে হয়তো সেই যৌক্তিকতার প্রমাণটা যদি তিনি সুযোগ পান আরও একবার দেওয়ার চেষ্টা করবেন এবং আমাদেরকে ভুল প্রমাণ করুন, সবচেয়ে বেশি খুশি হই আমরা। এবং আমরা হয়তো বা অনেক সময় যে চেয়ারে বসে থাকি, চেয়ারে বসে থাকতে পারি না, আবার যখন বাংলাদেশে খারাপ সময় যায় তখন কিন্তু আমরা চেয়ারেই বসেই কাজ করি। হয়তো ওভারের প্রথম বল মাহাদির এবং বল চলে গেল সীমানার বাইরে, লেগ স্টাম্পের উপরে ছিল, এক্ষেত্রে ব্যাটার ছিলেন মারু মানি,
1: আম্পায়ার চেক করছেন ওয়েদার ইট ইজ বাউন্ডারি অর ওভার বাউন্ডারি, ভেরি ক্লোজ, রোপের খুব কাছাকাছি পড়েছে, আমরাও ঠিক বুঝিনি যে ইনসাইড অর আউটসাইড, ফাইনালি কনফার্মেশন আসছে, এটা একটা ছক্কা,
0: ছক্কা
1: প্রথম বলে অ্যাটাক, শেখ মাহেদি টি টোয়েন্টি স্পেশালিস্ট, একজন বোলার অফ ব্রেক বল করেন, পাওয়ার প্লেতে অভ্যস্ত, তাকেই মাহাতি মারু মানি যেভাবে চার্জ করলেন ভেরি ফার্স্ট ডেলিভারিতে এবং মার্জিনালি 6, জাস্ট 2 ইঞ্চি বাইরে পড়েছে রোপের, সেটা যেভাবেই হোক 6-6 দলীয় রান বেড়ে গেছে খুব দ্রুত 27 বিনা উইকেটে।
0: 3টি 4, 2টি 6 আপনি দেখুন, মাত্র 13টা বলের মধ্যে ইতিমধ্যেই 5টা বাউন্ডারি চলে এসছে, সবকিছু মিলিয়ে অসাধারণ জায়গায় রয়েছে এই মুহূর্তে জিম্বাবুয়ে। ওভারের পরবর্তী বল এবার অফ স্টাম্পের বাইরে নয় ভেতরে ছিল, কিন্তু ট্রিটমেন্ট একই, বল চলে গেছে একেবারে সেই একই অঞ্চল দিয়ে সীমানার বাইরে, ছক্কা, লেগ স্টাম্পের দিকে এক পা সরিয়ে নিয়েও নয়, অফ স্টাম্পে যেভাবেই দাঁড়িয়েছিলেন গার্ড নিয়ে সেভাবেই জায়গায় দাঁড়িয়ে ছক্কা মারা যাকে বলা হয় ঠিক তেমনভাবেই মেরেছেন এক্ষেত্রে মারুমানি, 3 বলে

0: 12 হাতে যথেষ্ট পাওয়ার রয়েছে জিম্বাবুয়ে 33 কোন উইকেট না হারিয়ে মাহাদির লেন্থ লাইন দুটোই চেঞ্জ করতে হবে।
1: এটা তো ডেফিনেটলি একটা শর্ট বল ছিল এবং সেটার যোগ্য শাস্তি পাইয়ে দিয়েছেন। এবার একটা কুইকার আর্ম বল আসতে পুশ করেছেন শর্ট মিডে, সেখানেও কুইক সিঙ্গেল ডিরেক্ট থ্রোতে রান আউট করবার চেষ্টা, কিন্তু ব্যাটার মারুমানি বলছে না আই এম ভেরি কনফিডেন্ট আমি সাকসেসফুলি পৌঁছে গেছি, কোনো সমস্যা হয়নি পার্টনার বেনেট, ইউ প্লে ইয়োর রোল। 34 বিনা উইকেটে জিম্বাবুয়ে, মানে এ এক মানে ভিন্ন ঘরানার জিম্বাবুয়ান টিমকে দেখছি, এতটা আক্রমণাত্মক তারা সহসা তাদেরকে দেখা যায়নি। কিন্তু এই সিরিজে ওয়ান ডেটা জিতেছে, টেস্টটা জিতেছে, পুরো টিম পাম্প টাপ, মানে বাংলাদেশকে গণাই ধরছে না এরকম একটা বডি ল্যাঙ্গুয়েজ। সিরিয়াসলি আই মিন ইট, মানে আপনি বডি ল্যাঙ্গুয়েজটা দেখেন, হু আর দ্য বোলার্স, হোয়াট টাইপস অফ বল, ইট ডাজন্ট ম্যাটার টু মি, আই উইল প্লে মাই শর্টস।
0: সব থেকে বড় ব্যাপার ব্যাট সুইং এর যেই লেন্থ, এটা নিয়ে আমি আসবো কথায়, এই মুহূর্তে বেনেট রয়েছেন মিড স্টাম্পের উপরে ছিল, এবারে কিন্তু কিছুটা ব্যাকফুটে নিয়ে যেতে সক্ষম হয়েছেন অনেকক্ষণ পর মাহাদি। ব্যাকফুটে গেলেও এক রান নিতে সমস্যা নেই, মিড উইকেটে ঠেলে দিয়েই একেবারে ফাঁকা জায়গায় একটি রান এসছে। জিম্বাবুয়ে 35 কোনো উইকেট না হারিয়ে মাত্র 2 ওভার 4 বলের খেলা শেষ হয়েছে। 3 ওভারে 3 জন নতুন বলার, তাসকিন আবেদ প্রথমে করেছেন, তারপর নাসুম, তারপর মাহাদি, আসছেন মাহাদি
1: পরের বল। এবার একটু খাটো লেংথের ব্যাকফুট পাঞ্চ কাভারে নাসুম, বলের লাইনেই ছিলেন মারুমানি, এবারটাই অন্তত রান পাননি। ফাইনালি ডট বল প্রডিউস করতে পারলেন শেখ মাহেদি, 12.35 এটা হচ্ছে কারেন্ট রান রেট, জাস্ট অ্যামেজিং। আজকে টস জিতে কিন্তু ব্যাটিং নিয়েছে বাংলাদেশ, সো ওই দুঃখিত ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ, ওইটাও মাথায় রাখতে হচ্ছে। একটা বড় টোটাল হয়ে গেলে আমরা খেলার আগেই পিছিয়ে পড়ব। 3 ওভার শেষ হলো 36 বিনা উইকেটে, কারণ শেষ বলেও একটা জেন্টল পুশ করে মিড উইকেটে রেখে একটা কুইক সিঙ্গেল নিয়েছে। এই সিরিজের অপর যে দুটো T20 সেটা হচ্ছে শুক্রবার এবং রোববার 17-19 জুলাই, ঠিক বাংলাদেশ সময় 4:30, বাংলাদেশ বেতারে সম্প্রচার শুরু হয়ে যাবে 4:20। আপনারা সবগুলো ম্যাচের বাংলা ধারাভাষ্য শুনবেন। বিশ্বকাপ আপনি বলছিলেন এটা যে বিশ্বকাপের ডামাডোলে আমরা এই পার্টিকুলার সিরিজটা ফলো করছিলাম কিনা, আয়ারল্যান্ড ইন্ডিয়া সিরিজটা ফলো করছিলাম কিনা, কিংবা ইন্ডিয়া ইংল্যান্ড সিরিজটাও আমরা ফলো করেছি কিনা, স্পেশালি T20 সিরিজটা। কাল কিন্তু ওদের মধ্যে ওয়ান ডে সিরিজ শুরু হয়েছে, ইন্ডিয়া স্টার্টেড উইথ এ উইনিং নোট, হ্যাঁ 260 odd সাকসেসফুলি চেঞ্জ করে গেছে ইন্ডিয়া ইংল্যান্ডের সাথে ওয়ান ডেতে। কিন্তু T20 সিরিজটা আবার 5 ম্যাচের সিরিজ, একটা বৃষ্টিতে ভেস্তে গিয়েছিলো, 4-0 হেরেছে ইন্ডিয়া, আয়ারল্যান্ডের কাছে 2-0 হেরেছে ওরা, মানে হচ্ছেটা কি এশিয়ান দলগুলো সেনা কান্ট্রিতে গিয়ে কি করছে এয়ারওয়ে কন্ডিশনে,
0: সেটা নিয়ে কথা বলবো। ব্যাটিং নিয়েও কথা বলতে হবে জিম্বাবুয়ের, নতুন জিম্বাবুয়ে, তবে কারেন্ট রান রেট 12, তখনই রানাকে আনা হলো। নাহিদ রানা গতি তারকা, 4 নম্বর ওভারে 4 নম্বর নতুন বলার ইন্ট্রোডিউস, ওয়াইড, প্রথম বলটি ওয়াইড, এক্ষেত্রে ব্যাটার ছিলেন মারুমানি। প্রথমে চিন্তা করেছিলেন যে একটা ছোট্ট বলে ছোঁয়া দিবেন কিনা ব্যাট দিয়ে, তারপরে দেখলেন ওয়াইড যেহেতু হচ্ছে সেক্ষেত্রে ওয়াইড হতে দেওয়াই ভালো। 37 জিম্বাবুয়ে কোনো উইকেট না হারিয়ে, অবশ্য রানার উপরে একটা বড় চাপ কিন্তু এই মুহূর্তে রয়েছে, কারণ হল যে 3 জন বোলার বোলিং করে গেছেন, তারা সকলেই 12 করে রান দিয়েছেন, উইকেটের দেখা তো পানইনি, এখন আর্লি যে ব্রেক থ্রুটা দরকার সেটা রানার উপরে গিয়েই চাপটা পড়েছে।
1: পরের বলটা করলেন এবারে ঠিকঠাক, একেবারে রাইট অন দ্য মানি, উইকেট টু উইকেট ডেলিভারি ছিল, কোনো রকমের রক্ষণাত্মক পুশ করেছেন, মিড উইকেট ফিল্ডিং করলো, রান নেওয়ার সুযোগ নেই। ইয়েস, ইউ আর অ্যাবসলিউটলি কারেক্ট যে নাহিদ রানার উপরে একটু তো চাপ থাকবে, তবে উনি চাপ সামলাতে সক্ষম, ম্যাচ আফটার ম্যাচ দুর্দান্ত ছন্দে আছেন, টাচে আছেন, আমার মনে হয় অ্যামাং দ্য বাংলাদেশি প্লেয়ার্স হি ইজ ইন দ্য সুপারলেটিভ টাচ উইথ হিজ বোলিং আর্ম, কেননা টেস্টে বলুন, ওয়ান ডেতে বলুন, ইভেন ইন T20, এভরিওয়্যার হি ইজ পারফর্মিং,
0: ইজ পারফর্মিং। আজকে অবশ্য বিশ্বকাপের ম্যাচ রয়েছে, সে কথায় আসব, সাফল্য প্রায় এসেও যেন ধরা দিলেন অফ স্টাম্পের বাইরে, জায়গায় দাঁড়িয়ে মারুমানি তিনি চালিয়েছিলেন ব্যাটে, বলে প্রায় টাচ হতে গিয়েও যেন হলো না, সুইং করে আউটসুইং গেছিল, বলটি চলে যায় সরাসরি ওই শোয়ানের হাতে। যেটা বলছিলাম যে আসলে কেন আমরা এই এক্সাইটেড এত হয়ে গেলাম, তার কারণ এতক্ষণ পরে একটি ভালো বল আমরা দেখলাম,
1: কমপ্লিটলি বিটেন ব্যাটার।
0: শুধু তাই নাসুম আহমেদ অবশ্য প্রথম ওভারে দুটি বল বিট করেছিলেন, তবে এই প্রথমে একটা মানে উইকেটের একটা চান্স আমাদের এসেছিল, যেভাবে 37 কোনো উইকেট না হারিয়ে 3 ওভার 2 বল শেষে।
1: ফাইনালি নাহিদ রানা একটু খাটো লেন্থের বল চিপ করেছেন স্কোয়ার লেগের দিকে, ফিল্ডার আছেন আউট, সাইফ হাসান টেক্স দ্য ক্যাচ, এন্ড নাহিদ রানা চাপ সামলাতে জানেন, আমরা বলছিলাম হি আর্নস দ্য ব্রেক থ্রু ফর বাংলাদেশ, 37-1 জিম্বাবুয়ে, লেফট হ্যান্ডার মারুমানি 14 রান করে ফেরত যাচ্ছেন, খেলেছেন 9টা বল, নো বল চেক করা হচ্ছে, ফুট ফল্ট হয়নি নাহিদ রানার, ব্রিলিয়ান্ট পিস অফ বোলিং, একটু গতি বৈচিত্র্য ছিল সেটাই কাজে দিয়েছে।
0: ব্যাটিং সুইংয়ের কথা বলছিলাম আমরা, যে কত ডিগ্রিতে করা উচিত বা কত ডিগ্রির মধ্যে আপনি, কত অল্প ডিগ্রির মধ্যে আপনি পাওয়ারটা জেনারেট করতে পারবেন মডার্ন উইকেটে, সেটা ইম্পর্টেন্ট। মারুমানি 14 রান করে 9 বল খেলে তিনি আস্তে আস্তে প্যাভিলিয়নের পথ ধরেছেন। খুব মজার একটা বিষয় আমি লক্ষ্য করছি বেনেটের ব্যাট থেকে, তিনি খুব অল্প সুইং করছেন, অল্প অর্থাৎ সুইং বলতে ব্যাটটা হাই ব্যাক লিফটের যেই কাজটা সেটি খুব অল্প করছেন, এবং অল্প করেই খুব দ্রুততার সাথে তিনি পাওয়ার জেনারেট করতে পারছেন। এর একটা বড় কারণ হলো যে আপনি যত অল্প ব্যাক লিফটে হাই পাওয়ার জেনারেট করতে পারবেন তত দেরি করে শট খেলতে পারবেন, অর্থাৎ জাজমেন্ট ভালো হবে, টাইমিংটা কিন্তু তখন পারফেক্ট হওয়ার সম্ভাবনা সব থেকে বেড়ে যায়। কিন্তু সবচেয়ে কঠিন কাজটা হয় যে হাই ব্যাক লিফট যদি অল্প সুইংয়ে আপনি করেন, অল্প ডিগ্রিতে আপনি ওঠান, সেক্ষেত্রে আপনার পাওয়ার জেনারেশনটা আবার অন্যদিক থেকে কমে যায়।
1: ডিয়ান মায়ার্স নিউ ব্যাটার ইন দ্য সেন্টার, 38 ম্যাচ খেলেছেন, ডানহাতি ব্যাট করেন, অফ করিডোরে আউট সুইংিং ডেলিভারি দেখে ছেড়ে দিলেন, নাহিদ রানাকে রেসপেক্ট করলেন, কেন করবেন না, 3-3 জন বোলার ব্যবহৃত হওয়ার পরেও কেউ সাকসেস পাচ্ছিল না, বরং বেধরক পিটুনির শিকার হয়েছিল সবাই, সেই জায়গায় নাহিদ রানা এসেই একটা ব্রেক থ্রু এনে দিয়েছেন। এরকম একজন র বেস বোলার বাংলাদেশ ভেরি ফর্চুনেট টু হ্যাভ হিম ইন দ্য স্কোয়াড, এবং ম্যাচ আফটার ম্যাচ নাহিদ রানা পরিণত হচ্ছেন, তার সেই ক্যারিশমেটিক পারফরমেন্স দেখিয়ে যাচ্ছেন। চতুর্থ বারে 5ম বল, আবারও ব্যাক অফ এ লেংথ এক্সট্রা বাউন্স উইথ আউট সুইং, নিউ ব্যাটার ডিয়ান মায়ার্সের জন্য টু গুড ডেলিভারি, একটু বেশি ভালো বল ছেড়ে দিতে বাধ্য হলেন এবং ছেড়েই দিলেন। টি টোয়েন্টি ক্রিকেটেও বল লিভ করা যায়, লিভ করতে হয় প্রয়োজনে, এবং সিচুয়েশন ডিমান্ড যেটা থাকে সেইটা মিটিয়ে দেওয়াটাই হচ্ছে একজন খেলোয়াড়ের কাজ। 9.85 কারেন্ট রান রেট, ওভারের শুরু তো ছিল যেটা 12, সেটা 3 ওভার 5 বলে নেমে এসছে 9.65, 37-1 জিম্বাবুয়ে, যাচ্ছেন রানা ডানহাতি পেসার ওভার দ্য উইকেট।
2: বাংলাদেশ বেতার খুলনা, প্রিয় শ্রোতা, বাণিজ্যিক কার্যক্রম ঢাকা কেন্দ্র থেকে সম্প্রচারিত বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দলের মধ্যকার প্রথম টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচের চলতি ধারা বিবরণী শুনছেন আপনারা। এখন আসরের নামাজের আজানের বিরতি। মানুষের সঙ্গে অবকাশসূচক ব্যবহার করিও না এবং জমিনের উপর দম্ভ ভরে চলিও না, নিশ্চয়ই আল্লাহ তাআলা দাম্ভিক ও অহংকারীকে পছন্দ করেন না। আর তুমি নিজ চলনে মধ্যপন্থা অবলম্বন করো এবং কথা বলার সময় নিম্ন স্বরে বলো, অর্থাৎ শোরগোল করিও না। আল কুরআন সূরা লোকমান আয়াত 18-19। হে ইমানদারগণ, তোমরা ইনসাফের উপর কায়েম থাকো এবং আল্লাহ তাআলার জন্য সত্য সাক্ষ্য প্রদান করো, যদিও তাতে তোমাদের অথবা তোমাদের পিতামাতা ও আত্মীয় স্বজনের ক্ষতি হয়। আল কুরআন সূরা নিসা আয়াত 135। বাংলাদেশ বেতার খুলনা, এখন খুলনা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী প্রচারিত হচ্ছে আসরের নামাজের আজান ও দোয়া।

أشهد أن لا إله إلا الله.

0: آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। ধোকাবাজ, কৃপণ ও দান করে খোঁটা প্রদানকারী বেহেশতে প্রবেশ করবে না। শক্তিশালী সে ব্যক্তি নয় যে অন্যকে ধরাশায়ী করতে পারে, বরং শক্তিশালী ওই ব্যক্তি যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। যে ব্যক্তি নম্রতার গুণ হতে বঞ্চিত সে সমস্ত কল্যাণ হতে বঞ্চিত। যে ব্যক্তি আগে সালাম প্রদান করে সে অহংকার হতে মুক্ত। মুমিন ব্যক্তি যখন মুমিনের সাথে সাক্ষাৎ করে, তাকে সালাম প্রদান করে এবং তার সাথে মুসাফা করে, তখন উভয়ের গুনাহ এমনভাবে ঝরে পড়ে যেমন গাছ হতে পাতা ঝরে পড়ে। আল হাদিস, বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধু, আপনাদেরকে আবারও ফিরিয়ে নিয়ে যাচ্ছি বাণিজ্যিক কার্যক্রম ঢাকা কেন্দ্রে।
3: স্কোয়ার কাটটা যেভাবে তিনি করেছেন এবং শেষ পর্যন্ত যখন স্কোয়ার কাটটা করলেন তখন কিন্তু আবার ব্যাকফুটে তিনি চলে আসলেন এবং পায়ের উপর ভর করলেন, এই যে মুভমেন্টটা খুব দ্রুত তার সাথে, এটি দারুণ। সাইফুদ্দিনের বলের গতি কিন্তু খুব একটা বেশি নয়, এবারে মিস করেছেন, মনে করেছিলেন হয়তো অন্তত 120-125 উপরে যাবে। স্লোয়ার ডেলিভারি অফ স্ট্যাম্পের বাইরে বাউন্স ছিল এবং সেই সঙ্গে সুইংয়ে ধরা খেলেন এক্ষেত্রে ব্যাটার বেনেট। এ কারণেই কিন্তু সাইফুদ্দিন সব থেকে বেশি সাফল্য পেয়ে থাকেন, তার বলে গতি কম কিন্তু যথেষ্ট কাজ রয়েছে। 51 উইকেটে জিম্বাবুয়ে।
4: অ্যাবসলিউটলি, একটা স্লো ইন সুইঙ্গার অ্যান্ড ইট ওয়ার্কস। বেনেট খোলতায় মেজাজে আছেন, মারমুখী মেজাজে আছেন, পাওয়ার প্লে যেহেতু শেষ ওভার, একটু চার্জ করতে চাইবে, এক্সট্রা চার্জ, কেননা টি-20 এমন একটা ফরম্যাট, কোনো রানই সেফ নয়। আবারও স্লো ফুল লেংথের বল, স্ট্রেট ড্রাইভ খেলেছেন ব্যাটার ব্রেনেট, তবে ফলো থ্রুতে পা লাগিয়েছিলেন সাইফুদ্দিন, তাতে আটকে গেছে, অন্যথায় চার হয়ে যেতে পারত। একটা রান নিতে অবশ্য ভুল করেননি ব্রায়ান বেনেট। দলীয় রান 34-18 বল থেকে, ইনফ্যাক্ট ব্যক্তিগত বেনেটের 34-18 বল থেকে দলীয় রান 51। আমি একটা বিষয় নিয়ে আসছি, এই যে চারটা টি-20 সিরিজের ম্যাচ দেখলাম ইংল্যান্ড ইন্ডিয়ার মধ্যে, লাস্ট ম্যাচটায় তো 257 করে ফেলেছিল। ইন্ডিয়ার এগেনস্টে কোনো দল টি-20 এর আগে এত বেশি রান করেনি, তো এইটা একটা রেকর্ড করেছে ইংল্যান্ড, সেঞ্চুরি ছিল ইংলিশ ব্যাটারদের। সেই রান তাড়া করতে গিয়ে 201-এ থেমেছিল ইন্ডিয়া। এই বলটার পরে আসছি সাইফুদ্দিনের আরও একটা লেংথ বল, পুশ করেছেন মিড উইকেটে, একটা কুইক সিঙ্গেল নিয়ে নিলেন, একটু স্লো খেলেছিলেন, ফিল্ডারটাও একেবারে 30 গজ বৃত্তের লাইনে ছিল, সো রানটা অ্যালাউ করতে পেরেছে। 52-1 জিম্বাবুয়ে। আমি যেটা বলছি যে ইন্ডিয়া নর্মালি IPL খেলার সুবাদে টি-20 বেশ ওয়েল অর্গানাইজড একটা টিম, সেই টিমটা গিয়ে স্ট্রাগল করছে এবং দেখেছি যে হর হামেশাই 200 রান হয়ে যাচ্ছে, 200 রান সাকসেসফুলি চেঞ্জ হচ্ছে আধুনিক টি-20। সো ইউ নেভার নো হুইচ টার্গেট ইজ ডিফেন্ডেবল। প্রথমে ব্যাট করলে এই একটা টেনশন কিন্তু থাকে, মানে আপনার ক্লিয়ার আইডিয়া থাকে না।
3: আবার পরবর্তী বল ব্যাটের আগেই 3 স্টাম্প ছেড়ে দিয়ে একেবারে ফাঁকা করে দিয়েছিলেন এবং বডি লাইন বরাবরই বল করেছিলেন এক্ষেত্রে সাইফুদ্দিন, তারপরেও খুব একটা কাজে দেয়নি। ব্যাটার অন সাইডে খেলেছেন, বল গেছে লং অন অঞ্চলে, কুড়িয়ে ফেরত পাঠানো হলো 1 রানের জন্য। 53-1 এই মুহূর্তে জিম্বাবুয়ে।
4: একটা লেট অ্যাডজাস্টমেন্ট ছিল বোলারের দিক থেকে, কাজে দেয়নি বলবো না, কাজে বরং দিয়েছে, যে সিঙ্গেলের বেশি নিতে পারেনি, কারণ ব্যাটারের ইচ্ছে ছিল একটা বিগ শট খেলবেন এক্সট্রা কাভারের উপরে ফাঁকা জায়গা দিয়ে, সেই সুযোগটা সাইফুদ্দিন চতুরতার সাথে দেন।
3: আবার অন্যদিকেও আছে, দেখেন আমি এরকম অসংখ্য ব্যাটারকে দেখেছি, এই বলের পরে আসি সে কথায়, এবারে মিল স্টাম্পের উপরে ইয়র্কার লেন্থের বল দেখে শুনে খেলেছেন অন সাইডেই, বল গেছে যদিও মিড অনে ওখান থেকে কুড়িয়ে ফেরত পাঠানো হলো। একটি রানের জন্য জায়গা পরিবর্তন 54-1 উইকেটে। যেটা বলছিলাম যে অনেক সময় তিন স্টাম্প ছেড়ে আমি দেখেছি ক্লিন বোল্ড হতে, পারফেক্ট ইয়র্কার যদি দিতে পারেন, গতির সাথে বল করতে পারেন, যত দূর পর্যন্ত চলে গিয়েছিলেন ব্যাটার সেই জায়গায়, কিন্তু স্টাম্প টু স্টাম্প যদি ঠিকঠাক মতো হতো তাহলে কিন্তু বোল্ডও করা সম্ভব হতো।
4: সেটা সম্ভব, সেই ক্ষেত্রে একটা ফায়ারি পেসার লাগবে লাইক নাহিদ রানা। সাইফুদ্দিনের যেহেতু এই ধরনের ফায়ারি পেসটা নাই, আর উনি হয়তো নিজেকে শেষ মুহূর্তে হয়তো ওই অ্যাডজাস্টমেন্টে যেতে পারেননি যে আচ্ছা ও ছেড়ে দিল, হয় না, যে ব্যাটারও তো বোলারকে ঠকাতে চায়, ভেরি লেট সরে আসে। তো সাইফুদ্দিন যতক্ষণে ফিল করেছে যে ইজ মুভিং ডাউন টুয়ার্ডস হিজ লেগ, ততক্ষণে এই শেষ ব্যবস্থাটুকুই হয়তো তার স্টকে ছিল।
3: অনেক সময় আবার বোলাররা অফ স্ট্যাম্পের বাইরে
4: অনেক বেশি বাইরে দিয়ে একটা ডট ডেলিভারি বের করে নেন। দের আর সো মেনি এরিয়াজ, মানে লেট অ্যাডজাস্টমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটা স্পিনারদের পক্ষে অনেক সহজ, পেসারদের জন্য অপেক্ষাকৃত কঠিন। তারপরে সাইফুদ্দিন করেছেন। এনি হাউ পাওয়ার প্লেতে কিন্তু 9-9 করে রান উঠল 54-1 উইকেটে। সপ্তম ওভারে আবারও স্পিন শেখ মাহেদি এসছেন, খাটো লেংথের বল, ব্যাটার মায়ার্স খেলেছেন অন সাইডে, গ্লান্স শট, সেটাও বল যাচ্ছে একেবারে ডিপে, সাইফুদ্দিন না সাইফ হাসান সেখান থেকে কুড়িয়ে ফেরত দিলেন, একটি দুটি রান হয়ে গেল 56-1 উইকেটে।
3: জিম্বাবুয়ের 56-1 উইকেটে যেটা বলছিলেন শামসুল ইসলাম, আমাদের সকলের প্রিয় ধারাভাষ্যকার, তার সাথে ধারাভাষ্য করতে ভালোই লাগে। কারেন্ট রান রেট 9.08, কিন্তু এই মুহূর্তে সিকান্দার রাজার হয়তো অন্য কিছু লাগতেছে মনে, লাগাই স্বাভাবিক। মেয়ার্স রয়েছেন ব্যাটে, এবারে চালিয়েছেন সপাটে, ব্যাটে বলে হয়েছে সীমানার বাইরে বল যাবে, এবং পাওয়ার প্লে পরপরই সীমানার বাইরে বল পাঠিয়েও দিলেন। এক্ষেত্রে ব্যাটার অসাধারণ ব্যাটিং, 10 বলে 10 স্ট্রাইক রেট মেয়ার্সের 100, জিম্বাবুয়ে 60-1 উইকেটে, বাউন্ডারিজ 4টা আর ওভার বাউন্ডারিজ 3টা, খুব দেখে শুনে খেলছেন। প্রথম উইকেট পতনের পর খুব একটা যে আক্রমণাত্মক শট খেলার চেষ্টা করছেন এ দুজন তা নয়, কিন্তু দেখে শুনে খেলার সাথে সাথে এই যে কারেন্ট রান রেটটা 10-এর কাছে নিয়ে যাওয়া, এটাই গুরুত্বপূর্ণ বিষয়, সব থেকে পরিবর্তনীয় বিষয় জিম্বাবুয়ের জন্যে।
4: শেখ মাহেদি বলটা শর্ট করে ফেলেছিলেন, সুযোগ পেয়ে গেছিলেন মায়ার্স, পরের বল এবারে লেংথ বল প্যাডে লেগেছে, সেটিও পেছনে যাচ্ছে, মিস করলেন তাসকিন, মানে তাসকিন জাস্ট ঝাঁপিয়ে পড়ে গেলেন, বাড়তি একটা রান হয়ে গেল। আস্তে রয়ে শয়ে একটা রান ঠান্ডা মাথায় অ্যালাউ করলে এই অতিরিক্ত রানটা হতো না। এই জায়গাগুলোতেই না স্পেশালি টি টোয়েন্টি ফরম্যাটে সেন্সিবিলিটি কাজে লাগাতে হবে, একটা রানও অনেক বেশি ম্যাটার করে এই ফরম্যাটে।
3: এবং আরও ব্যাপার আছে যে অনেক সময় ম্যাচের যে মোমেন্টাম সেটা কিন্তু ছুটে যায় দলের কাছ থেকে, এই ধরনের মিসফিল্ডিং বা ওই যে অ্যাগ্রেশনটা মনের ভেতরে না থাকলে। এবারে কিন্তু সুযোগ ছিল, কিন্তু এই জায়গায় কেউ নেই, অনসাইডে ঘুরে খেলবার চেষ্টা, টপেজ হয়েছে এবং বল 30 গজ বৃত্তের ভেতরেই ছিল, কিন্তু ওই অঞ্চলে কোনো ফিল্ডার না থাকায় শেষ পর্যন্ত বল সেফলি ল্যান্ড করে, বুঝতে পারেননি, আগে ব্যাট চালিয়েছিলেন এবং টাইমিং ওয়াজ নট পারফেক্ট, সুযোগটা ছিল 63, কোনো উইকেট না হারিয়ে জিম্বাবুয়ে।
4: মাহেদি টু বেনেট, এবারে ওয়েট করলেন টার্নের জন্য, তারপর টার্নের সাথে খেলেছেন স্কোয়ার লেগে এক রানে থামলেন তারা। 64 এই মুহূর্তে জিম্বাবুয়ে 1 উইকেট হারিয়ে, আমরা আছি সপ্তম ওভারে। কারেন্ট রান রেটটা যেভাবে এগোচ্ছে তাতে তো 180-190 বা আরও বেশি হতে পারে।
3: 200 হলে বাংলাদেশের জন্য একটু ডিফিকাল্ট এই পিচে, দেখা যাক সেটা কি হয়। অফ স্টাম্পের বাইরে জোরের সঙ্গে খেলেছেন, কভারে বল গেছে, ডিপে অবশ্য ফিল্ডার রয়েছেন, একটি রানের জন্য জায়গা পরিবর্তন। 7 ওভার শেষে 65-1 উইকেটে জিম্বাবুয়ে, বেনেট 20 বলে 36, মায়ার্স তারই সাথে রয়েছেন, যদিও তিনিও বেশ সেট হয়ে গেছেন। সব থেকে বড় ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে বাংলাদেশ কত দ্রুততার সাথে উইকেটগুলো তুলে নিতে পারেন। জিম্বাবুয়ে বাংলাদেশের বিপক্ষে যেভাবে শুরু করেছে, বিশেষ করে সিরিজটি, সেটি সত্যি সত্যি চমকপ্রদ ছিল। এটি নিয়ে হয়তোবা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে নিয়ে সব জায়গায় সরব হতো, যদিও না আমরা এই মুহূর্তে ব্রাজিল আর আর্জেন্টিনা নিয়ে এতটাই ফাইটিংয়ে ব্যস্ত ছিলাম। এমবাপ্পে গোল দিল কি দিল না, তার মাঝখান দিয়ে বাংলাদেশ টেস্ট হেরেছে বাজেভাবে, বিশ্রীভাবে, এবং সেটা হয়তো অনেকে যারা এই মুহূর্তে আমাদের কণ্ঠস্বরের মাধ্যমে শুনছেন এবং প্রথম জানছেন তাদের হয়তো কষ্টই লাগছে, তবে সেখান থেকে বাংলাদেশ ব্যাক করবে সেটাই স্বাভাবিক। সেই স্বাভাবিকের বাইরে গেলে কিন্তু অস্বাভাবিকতা আসে। তাসকিন দ্বিতীয় ওভারে এসছেন, তবে এটি ইনিংসের 8th ওভারের প্রথম বল, অফ স্টাম্পের বাইরে ছিল, ব্যাকফুটে গিয়ে ড্রাইভ করবার চেষ্টা, ব্যাটের নিচে লেগেছে এবং অবশ্যই টাইমিং ভালো হয়নি, এ কারণেই কোনো রান নয়, একটি ডট বল। প্রথম পাওয়ার প্লে যদি কথা বলি, সেখানে অবশ্যই জিম্বাবুয়ের দিকেই যাবে। একটি উইকেট খুইয়েও তারা রান রেট 10 করে রাখতে সক্ষম হয়েছে, এবং সবথেকে বড় ব্যাপার তাদের আজকের দিনে সবথেকে ভালো ব্যাটার যিনি বেনেট, তিনি এখনও রয়েছেন ক্রিজে। আর বাংলাদেশের জন্য যেটি গুরুত্বপূর্ণ, এই পাওয়ার প্লের পরে বাংলাদেশ যদি ব্যাক করতে পারে, ব্যাক করার সম্ভাবনা আছে অফ স্ট্যাম্পের বাইরে জায়গায় দাঁড়িয়ে, এক্ষেত্রে ব্যাটার মেয়ার্স নিচু হওয়া বলটি খেলতে চেয়েছিলেন ডিপ এক্সট্রা কভার অঞ্চল দিয়ে, ব্যাটে বলে হয়নি, সুইং করেছে, মিস করেছে, সোহানের হাতে ক্যাচ গেছে। সোহান বললেন, তাসকিন ইউ হ্যাভ ডান আ ভেরি গুড জব,
4: ব্রিলিয়ান্ট বোলিং তাসকিন আহমেদ, লেট আউট সুইং অ্যান্ড ব্যাটার কমপ্লিটলি ডিসিভড অ্যান্ড বিটেন 65 এক উইকেটে। স্টেডিয়ামের পাশে একজন হকার নানা রকমের কাপড়ও বিক্রি করছেন, ভালো এই দৃশ্য বাংলাদেশেও দেখা যায়, জিম্বাবুয়েতেও আছে। তাসকিন পরের বল একটু খাটো লেংথের, এবারে মিড অফে ঠেলে দিয়েই রানটা নিয়ে নিলেন খুব দ্রুততার সাথে, হৃদয় ছিলেন সেখানে, তাড়াহুড়ো করেননি, রানটা অ্যালাউ করলেন। ডিওন মায়ার্স নাম্বার 3 ব্যাটার, 18 বলে 15, এবং ও প্রান্তে 36 রানে পৌঁছে গেছেন ব্রায়ান বেনেট। পাওয়ার প্লেতে 54 রান তুলেছে আজকে এক উইকেটে জিম্বাবুয়ে, 9 করে প্রতি ওভারে, খুবই ভালো একটা স্টার্ট। এটাকে কত দূর তারা টেনে নিতে পারবে সেটাই বিষয়। তবে বাংলাদেশ তাদের যে টি টোয়েন্টি স্ট্যান্ডার্ড সামর্থ্য 160-170 এর উপরও হলে কিন্তু বাংলাদেশ আর ম্যাচে থাকে না, বিশেষ করে রান তাড়ার ক্ষেত্রে। তো ওই রকম টোটালের যেন রাখা যায় সেই চেষ্টাটাই বাংলাদেশ বোলিং এবং ফিল্ডিং ইউনিট করুক। তাসকিনের পরের বল এবার ওভারপিস্ট বল, স্ট্রেট ড্রাইভ খেলেছিলেন, বোলার পা ব্যবহার করে আটকালেন, অন্যথায় একাধিক রান হতো, তবে থ্যাঙ্কফুলি একটা ডট বল হয়েছে। জুটিতে 29 রান এবং সেটাও 28 বলে, এক্সেলেন্ট।
3: অনেকক্ষণ পর আমার মনে হয় তাসকিন তার নিজের লাইন লেন্থে ফিরে আসতে পেরেছেন, এবং বলে যদি শুধুমাত্রই গতি আপনি ব্যবহার করেন, ন্যাড়া টি টোয়েন্টির পিচ, সেখানে আর্লি মুভমেন্ট হালকা থাকলেও খুব একটা বেশি সুযোগ আপনি পারবেন না, যখন ব্যাটাররা খুব মারমুখী ভূমিকায় থাকবে বিশেষ করে টি টোয়েন্টি ফর্মেটে। কারেন্ট পার্টনারশিপ 25 বল থেকে 29 রান এসছে, যেটি প্রমাণ করে পার্টনারশিপটা বেশ ভালোভাবে এগিয়ে চলেছে। বেনেট রয়েছেন 21 বলে 36 করে, আসছেন তাসকিন, বল করেছেন অফ স্টাম্পের বাইরে, নিচু হয়েছিল, ব্যাটে বলে ভালো হয়েছে, তবে ফিল্ডিং করতে গিয়ে আঘাত পেয়েছেন এক্ষেত্রে
4: কাভারে নাসুম
3: আহমেদ,
4: তার সামনে একটা ব্যাট বাউন্স পড়ে যায় এবং দেখেন ও একেবারে চোখ মুখ বরাবর গিয়েছে বলটা, তিনি রিয়াক্ট করতে পারেননি, মানে পিচের একটা অংশে, আর একটা পাশে পিচ থাকে না, সেই পিচের অংশে বলটা যখন ড্রপ করেছে, মানে একটা এক্সট্রা পপ আপ বাউন্স, একটু বাউন্স মানে কি বলবো, একটু সুইংয়ের মতো করে দ্রুত বেগে স্কিড করে গিয়েছে, তার মুখে লেগেছে একেবারে ঠিকঠাক, ফিজিও তাকে অ্যাটেন্ড করছে, আমার মনে হয় যে তার ভালো ব্যথা হবে এবং তাকে চিকিৎসার জন্য একটু বাইরে নিয়ে এখানে একটা সময় নেওয়া প্রয়োজন। জিম্বাবুয়ান ফিজিও দৌড়ে এসছেন ইমিডিয়েটলি,
3: না এটা খুব ভালো, খেলায় যে সত্যি সত্যি ভ্রাতৃত্ববোধের প্রয়োজন আছে এবং সেটি স্পোর্টসের সৌন্দর্য, সেটি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। তবে চোয়ালের উপরে যেহেতু লেগেছে, এই জায়গাটা যথেষ্ট স্পর্শকাতর এবং এই জায়গাগুলোতে এত স্পিডে যদি বলটা লাগে, বিশেষ করে দড়ির অঞ্চলে গিয়ে যদি এখানে লাগে, তাহলে কিন্তু অনেক সময় ফ্র্যাকচার হওয়ার সম্ভাবনা থাকে। তবে আমরা চাইব যে নাসুমের হয়তো এই ধরনের কোনো কিছু হবে না, এবং তিনি তার এখনো 3টি ওভার বোলিং কোটা রয়েছে, তো সেটিও কমপ্লিট করতে হবে।
4: নরমালি নাসুম কিন্তু ভালো বোলার, ইনফ্যাক্ট নাসুম 2টো ওভার কমপ্লিট করেছেন,
3: তিনি লোয়ার অর্ডারে ভালো ব্যাটিংও করতে পারেন,
4: কিন্তু এই বলটা এমনভাবে ওই যে ব্যবহৃত পিচের অংশে পড়েছে, তো সেখান থেকে আলাদা করে বাড়তি গতি নিয়েছে স্কিড করার কারণে। এনি হাও ফিজিও তাকে বাইরে নিয়ে যাচ্ছেন শুশ্রূষা দেওয়ার জন্য, ক্রিকেটে এই বিধানটা আছে, 12 ম্যান নেমে খানিকটা সময় ফিল্ডিং করুক, উনি 5-10 মিনিট বিশ্রাম নিয়ে চিকিৎসা নিয়ে তারপর স্বাভাবিক হলে আবার মাঠে ফিরবেন। আমরা চাইব নাসুমের এই আঘাত গুরুতর তেমন কিছু হবে না। শ্রোতা বন্ধুরা, আপনারা আজকে আমাদেরকে শুনতে পাচ্ছেন এই মুহূর্তে বাংলাদেশ বেতারে, এবং বাংলাদেশ বেতারের এই সম্প্রচারে টি টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে, প্রথমটা 3 ম্যাচের টি টোয়েন্টি সিরিজ। আগামী শুক্রবার ও রবিবার পরের 2টো টি টোয়েন্টি অনুষ্ঠিত হবে, প্রত্যেকটি ম্যাচ বিকেল 4:30 শুরু হচ্ছে, বাংলাদেশ বেতার 4:20 থেকে সম্প্রচারে চলে আসে। আজকে টসে হেরে ব্যাট করছে জিম্বাবুয়ে, শুরুতে একটা উইকেট তুলে নেওয়া সম্ভব হয়েছে এবং সেই উইকেট পেয়েছেন নাহিদ রানা। তাসকিন যাচ্ছেন নতুন ওভারে, ইনফ্যাক্ট চলমান ওভার, 8ম ওভারের শেষ বলটা, লেংথ বল আস্তে পুশ করেছেন মিড উইকেটে, এবং একটা কুইক সিঙ্গেল নিচ্ছেন, দ্বিতীয় রানও নিচ্ছেন, মাই গুডনেস, এত আলতো করে ফাঁকা মিড উইকেটে খেলেছেন, এবং রানিং বিটুইন দ্য উইকেটসে সেন্স অফ জাজমেন্ট এত প্রখর, প্রশংসনীয়। দুটো রান, 68 এক উইকেটে 8 ওভার শেষে জিম্বাবুয়ে 8.5 করে রান উঠছে, যে রানটা একসময় প্রথম 3 ওভারেই ছিল 12 করে, তারপর পাওয়ার প্লে শেষে তো সেটা 9 নেমে এলো, এখন সেটা 8.5 নেমে এসছে, 8.5। স্টিল জিম্বাবুয়ে দে আর ইন এ ভেরি সুপারলেটিভ পজিশন, ভালো জায়গায় আছে, কমফোর্টেবল জোনে আছে। তাসকিন 2 ওভার 13 রান, নাসুম 2 ওভার 21 রান, শেখ মাহেদি 2 ওভার 26 রান, রানা 1 ওভার 1 রান 1 উইকেট, সাইফুদ্দিন 1 ওভার 8 রান। রানা একটা ওয়াইড দিয়েছিলেন, সেটাই তার ওভারে দেয়া রান, ইনফ্যাক্ট তিনি 6টা ডট আদায় করেছেন। সো নাম্বার অফ ডটস নাসুম এবং রানা 6টা করে আদায় করেছেন। নতুন ওভার সাইফুদ্দিন এসছেন, ডানহাতি মিডিয়াম পেসার, স্লো আর বল করলেন, একেবারে অফ স্ট্যাম্পের একটু বাইরে ছিল বলটা, ফুল লেংথে হয়ে যায়, সেটা খুব স্বাচ্ছন্দ্যে ডিপ কভারে খেলেছেন ব্যাটার বেনেট, সেখান থেকে আরও একটি রান বাড়লো বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ে দলের 71 উইকেটে। কারেন্ট রান রেট 8.57। সাইফুদ্দিন তার হাতে মিডিয়াম পেসার, তিনি বল করছেন, তিনজন সিমার, তাসকিন, সাইফুদ্দিন এবং রানা। সাইফুদ্দিনের পরের বল একটু খাটো লেংথের বল, ওখানে স্কোয়ার ড্রাইভ খেলেছেন, আউটার এইজে লেগে বল চলে যাচ্ছে থার্ড ম্যানে, সেখানে অবশ্য রানা আছেন, কুড়িয়ে স্বাচ্ছন্দ্যেই ফেরত দিলেন, রান আরও একটি বাড়লো। 71 উইকেটে জিম্বাবুয়ের টোটাল। আপনারা শুনছেন বাংলাদেশ বেতার, অতিরিক্ত খাতে একটাই রান এসছে, সেই নাহিদ রানার ওয়াইডটা। এরপরে রাজা, তারপর বার্ল, সুম্বা, মদন্দে, মাসুয়েক, মাসেকিয়া, এইভান্স, এনগ্রাভা মুজরবানি, অর্থাৎ দুই শীর্ষ বোলার এনগ্রাভা মুজরবানি আছেন, এবার এক্সট্রা স্লো বাউন্সার, দুর্দান্ত ব্যাটার, বুঝতেই পারেননি, ছেড়ে দিয়েছেন, স্লো বাউন্সার খুব এফেক্টিভলি ইউজ করলেন সাইফুদ্দিন, এবং সেখানে যদিও আম্পায়ার সেটাকে ওয়াইড ডাকলেন। অতিরিক্ত খাতে রান বাড়লো দ্বিতীয় অতিরিক্ত ইনিংসে 72 উইকেটে জিম্বাবুয়ের সংগ্রহ। আজ রাত একটায় ইংল্যান্ড আর্জেন্টিনা সেকেন্ড সেমিফাইনাল ফিফা ওয়ার্ল্ড কাপ 26-এর, সেই ম্যাচটা খুবই এক্সাইটিং একটা ম্যাচ। ইতিমধ্যে স্পেন ফাইনালে চলে গেছে ফ্রান্সকে 2-0 গোলে প্রথম সেমিতে গত রাতে হারিয়ে। সো ফাইনালে স্পেনের প্রতিপক্ষকে আইদার ইংল্যান্ড অর আর্জেন্টিনা। বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন বিশ্বকাপ দামামা নিশ্চয়ই আপনি দেখেন, শোনেন, এবং সেখানে আপনার মতামত রাখতেই পারেন। এই মুহূর্তে আসতে করে এগিয়ে এসে অনসাইডে খেলেছেন, দারুণ শট, সাইফুদ্দিনকে একজন স্পিনারের মতোই লাগছে। রিশাদ হোসেন বদলি ফিল্ডার হিসেবে নাসুমের জায়গায় মাঠে আছেন তিনি, যতক্ষণে কুড়িয়ে ফেরত দিলেন মিড উইকেট থেকে, একটি দুটি রান হয়ে গেল। ব্যাটার কোনো রকমে মায়ার্স এগিয়ে গিয়ে মিড উইকেটের ফাঁকা জায়গাটাই খেলেছিলেন। সো বাউন্সি বল যেহেতু স্লোয়ার বলগুলো করে যাচ্ছেন সাইফুদ্দিন একের পর এক, পিচে কিন্তু প্রচণ্ড বাউন্স আছে, টেনিস বল বাউন্স হচ্ছে একেবারে। আবারও খুব সুন্দর ক্যাচ হতে পারে, আউট, রিশাদ টেকস এ গ্রেট ক্যাচ, জায়গায় দাঁড়িয়েই ধরেছেন স্বাচ্ছন্দ্যে আর নিরাপদে। সাইফুদ্দিন স্ট্রাইকস, তার সেই স্লো বাউন্সারটা এবারে কাজে দিল, এবং ফুট ফল্ট হয়েছে কিনা চেক করা হচ্ছে, কোনো সমস্যা এখানে হয়নি, বলটা সুন্দরভাবে পুল করেছিলেন, কিন্তু টাইমিংটা ঠিকঠাক না হওয়াতে বল চলে যায় ডিপ মিডে, এবং সেখানে যে ফিল্ডার ছিলেন রিশাদ হোসেন বদলি ফিল্ডার, খুব স্বাচ্ছন্দ্যে তালুবন্দী করলেন, 75 রানে গিয়ে দ্বিতীয় উইকেটের পতন ঘটল জিম্বাবুয়ের। 20 রান করলেন ডিয়ন মায়ার্স, 20 বল খেলেছেন, একটা মাত্র 4 ছিল তার ব্যাট থেকে। টসে হেরে ব্যাট করছে জিম্বাবুয়ে দল, মারুমানি এবং ডিয়ন মায়ার্স এই দুজন তারা আউট হয়ে গেলেন, এবং একটি করে উইকেট তুলে নিয়েছেন বাংলাদেশের পক্ষে নাহিদ রানা ও সাইফুদ্দিন, শেষ উইকেটটা তুললেন। এখন বাংলাদেশ আজকে টসে জিতেছিল এবং শুরুতে ফিল্ডিং করবার সিদ্ধান্ত নিয়েছে। 2 স্পিনার শেখ মাহেদি, নাসুম আহমেদ, এবং 3 পেসার সাইফুদ্দিন, রানা, তাসকিন। বেটার কম্বিনেশন বাংলাদেশ দলের, নো ডাউট। আপনারা শুনছেন বাংলাদেশ বেতার, সঙ্গে থাকুন। জিম্বাবুয়ে প্রথম টেস্টটা জিতে গিয়েছিল খুব সহজেই। নিউ ব্যাটার ইন দ্য সেন্টার, ক্যাপ্টেন সিকান্দার রাজা, চার নম্বরে খেলতে এলেন। 134 ম্যাচে 3089 রান করেছেন, স্ট্রাইক রেট 136, বেস্ট হচ্ছে 133 অপরাজিত। টি টোয়েন্টির কথাই বলছি। যাচ্ছেন সাইফুদ্দিন, আবারও একটু স্লোয়ার ডেলিভারি ছিল, লেগ মিল স্টাম্পের উপর আসতে পুশ করেছেন মিড উইকেটের দিকে সাইফ, যতক্ষণে কুড়োলেন একটা রান নিলেন। নয় ওভার শেষ, 76-2 জিম্বাবুয়ে। আপনারা শুনছেন বাংলাদেশ বেতার, আমাদের সঙ্গেই থাকুন। যেটা আমরা বলছিলাম যে বাংলাদেশ ক্যাপ্টেন তাওহিদ হৃদয়, প্রক্সি ক্যাপ্টেন নিয়মিত অধিনায়ক লিটন দাস, তিনি না থাকায় হৃদয় ভাইস ক্যাপ্টেন হিসেবে এই সুযোগটা গ্রহণ করেছেন এবং ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করছেন তিনি। বাংলাদেশ টসে জিতে শুরুতে বোলিং করবার সিদ্ধান্ত গ্রহণ করেছে। ইয়েস, মারুমানি 9-14 করেছিলেন এবং 20-20 করেছিলেন মায়ার্স, ডিয়ন মায়ার্স। এই দুটো উইকেট, একটা পেয়েছে সাইফুদ্দিন, আর একটা উইকেট পেয়েছে নাহিদ রানা। শুরুর উইকেটটাই নাহিদ রানা পেয়েছিলেন। 76-2 জিম্বাবুয়ের পড়ে গেছে। দশম ওভার, হাফ অফ দ্য ইনিংস শুরু হতে যাচ্ছে। আঘাত পেয়ে, চোট পেয়ে একটু বাইরে গিয়েছিলেন, শুশ্রূষা নিয়ে ঝুঁটি বেঁধে নাম্বার 10 নাসুম আহমেদ চলে এসেছেন, স্লো লেফট আর্ম অর্থোডক্স বোলার। রাউন্ড দ্য উইকেট যাচ্ছেন তিনি, বল করলেন ঝোলানো বল, লো ফুল টস, অফ ড্রাইভ, বল যাচ্ছে লং অফ বাউন্ডারিতে, সেখানটায় ফিল্ডার আছেন, স্বাচ্ছন্দ্যে কুড়িয়ে ফেরত দিলেন, একটির বেশি রান হল না। 77-2 জিম্বাবুয়ে। দশম ওভারে দ্বিতীয় বলটি করবার প্রস্তুতি নিচ্ছেন ওখানে নাসুম আহমেদ। বুলাওয়েতে অনুষ্ঠিত হচ্ছে ম্যাচগুলোর আগে বাংলাদেশ টিম পুরোটা সময় ছিল হারারেতে, হারারেতে শেষ ম্যাচে অবশ্য ভাগ্য ফিরেছে, বাংলাদেশ 7 জয়ে ওয়ানডে সিরিজটা 2-1 শেষ করে এসছে এবং সেখানেই টনিক হিসেবে কাজ করবে আমরা বলছিলাম টি টোয়েন্টিতে। কিন্তু আজকে যে বিস্ফোরক ব্যাটিংয়ে জিম্বাবুয়ে একটা ধুন্ধুবার শুরুটা করলো, পাওয়ার প্লেতে 54-1 এবং প্রথম 3 36, 3-3-6 হয়ে গেছে ইনিংসে অলরেডি, 78-2 শেষ বলে ইজি সিঙ্গেল নিয়েছেন বেনেট। তবে জিম্বাবুয়েকে যদি অল্প রানে বাঁধতে হয় বেনেটকে ফেরাতে হবে। পরে বল রাজা আস্তে করে রাজা খেলে দিয়েছিলেন এবং সেখান থেকে সহজে রান নিয়েছিলেন। সিঙ্গেলে ডিল করছেন এই ওভারটায় নাসুমের বিপক্ষে। পরের বল হাফ ভলি, ফ্লুয়েন্ট একটা কভার ড্রাইভ, ডিপ কভার দিয়ে বল যাচ্ছে রাজার ব্যাট থেকে, দর্শনীয় বাউন্ডারি 4। এই মুহূর্তে 82-2 জিম্বাবুয়ে। এটা একটা জুসি হাফ ভলি ছিল আউটসাইড অফ স্টাম্প, একেবারে গেঁথে ব্যাট চালিয়েছেন সেকান্দার রাজা, কোনোই বেগ পেতে হয়নি, বলে কোনো টার্ন নেই, ব্যাটের সামনে পেয়েছিলেন, সুইট পার্ট অফ দ্য ব্যাট লাগিয়েছেন, ইনফিল্ডের কাভারকে বিট করার সাথেই বলটা বেরিয়ে যেতে কোনো সমস্যা হয়নি। রাজা 6, বেনেট 40, 82-2 জিম্বাবুয়ে। আবারও ঝোলানো বল, এবারে সুন্দর করে ওয়েট করে হাফ ভলি বানিয়ে খেললেন এবং সেটা গেছে লং অফে, একটা রান তো হবেই এবং সেই রানেই সন্তুষ্ট জিম্বাবুয়ে 83-2। আমরা আছি দশম ওভারের শেষ বলটার অপেক্ষায়। দশম ওভারের শেষ বল, বল করছেন নাসুম অফ স্ট্যাম্পের বেশ বাইরে, ব্যাকফুটে এসে কাট শট খেললেন এবং তাসকিন ছিলেন শর্ট থার্ডে, সাইফুদ্দিন ছিলেন ব্যাকওয়ার্ড পয়েন্টে, দুজনের মাঝখান দিয়ে বাইসেক্ট করে বলটা এত সুন্দরভাবে বেরিয়ে গেল যে কিচ্ছু করার ছিল না, যেন তাসকিন নিয়ার টু দ্য বল, বাট তাসকিনের অভ্যাস হচ্ছে চেষ্টা না করে আগে ঝাঁপ দিয়ে দেন, হোক না হোক ঝাঁপটা দিয়ে দেন, ঝাঁপ দিলে আর দ্বিতীয় অপশনস থাকে না, ওই বল বেরিয়েই যায়, চারই হয়ে যায়। 10/87 খুবই ভালো একটা টোটাল এবং ঠিক একইভাবে যদি জিম্বাবুয়ে পরের 10 ব্যাট করতে পারে, আমার মনে হয় যে না পারার কোনো কারণ নেই, হাতে এখনও 10 হাতে এখনও 8 এবং এই আটটা উইকেট নিয়ে পরের দশটা ওভারে তারা এর চেয়ে বেশি রান তুলবে, এটাই স্বাভাবিক। কিন্তু বাংলাদেশ টিম তারা চাইবে যে আরও কীভাবে স্ট্রংলি ফিরে আসা যায়, কত কম রানে বেঁধে রাখা যায় এই জিম্বাবুয়ান সাইডকে। এই মুহূর্তে ভারতীয় দল ইংল্যান্ড সফর করছে, তিন ম্যাচের ওয়ানডে সিরিজটা একটা হয়ে গেছে, ওয়ান নিলে গিয়ে গেছে ইন্ডিয়া। তারা কিন্তু এই জিম্বাবুয়েতে যাবে ইংল্যান্ড সফরটা শেষ করেই, এবং এ মাসেই 23 তারিখে প্রথম টি টোয়েন্টি, তিন ম্যাচের একটা টি টোয়েন্টি সিরিজ খেলবে জিম্বাবুয়ের মাটিতে ইন্ডিয়া ও জিম্বাবুয়ে। সো বুঝতেই পারছেন যে জিম্বাবুয়ের ক্রিকেট এই মুহূর্তে বেশ ব্যস্ত সময় অতিবাহিত করছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে, হোমে তারা খেলছে, আতিথেয়তা দিচ্ছে। বাংলাদেশের জন্য ওয়ানডে সিরিজটা খুবই ইম্পর্ট্যান্ট ছিল, সিরিজটা জেতা দরকার ছিল নেক্সট আইসিসি ওয়ার্ল্ড কাপ 2027 সেখানে সরাসরি কোয়ালিফাই করার জন্য ডেফিনেটলি একটা ব্যাপার তো ছিলই, তাই না? সবগুলো ম্যাচ জেতা, রেটিং পয়েন্ট বাড়িয়ে নেওয়া, র্যাঙ্কিংয়ে স্টেবল থাকা, টপ এইটে, ইভেন টপ নাইনে থাকলেও চলবে। কিন্তু সেই জায়গাগুলোতে নড়বড় তো হতেই পারে, পেছন থেকে পুশ করছে আফগানিস্তান, পেছন থেকে পুশ করছে অন্যান্য দলগুলো, ওয়েস্ট ইন্ডিজ আছে কাছাকাছি, শ্রীলঙ্কা আছে আমাদের কাছাকাছি। সো এই দলগুলোর সাথে বেসিক্যালি আমাদের তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয় র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে, এবং একই সাথে আপনার রেটিং পয়েন্টের ক্ষেত্রে। সো বাংলাদেশ টিম এই জায়গাগুলোতে বেশ সতর্ক আছে, যদিও এই সিরিজটা খারাপ গেছে, কিন্তু রেস্ট অফ দ্য সিরিজ যেন ভালো যায় সেই চেষ্টায় কোনো ত্রুটি রাখা যাবে না। ভালো প্রস্তুতি নিতে হবে, বেস্ট কম্বিনেশনটাকে মাঠে নামাতে হবে। এখন কিন্তু অতিরিক্ত বাঁহাতি ব্যাটারের সমাবেশ ঘটেছে টপ অর্ডারে, এই জায়গাগুলোতে কোনো রিঅ্যাডজাস্টমেন্টের দরকার আছে কি না সেই বিষয়টাও ভাবতে হবে। সৌম্য ম্যাচ আফটার ম্যাচ সুযোগ পাচ্ছেন কিন্তু খুবই অধারাবাহিক, তানজিদ তামিম ভালো করছেন, স্টার্ট পাচ্ছেন, বড় করতে পারছেন না, লাস্ট ম্যাচেও সেঞ্চুরি মিস করে গেছেন, যদিও সেখানে সময় ও সুযোগ একটু ক্ষীণ হয়ে এসেছিল। সো দিজ আর দ্য এরিয়াস, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার। আজকে ধারাভাষ্যে আপনাদের সঙ্গে রয়েছে আমরা তিনজন, জামিলুর রহমান, মাজহারুল ইসলাম এবং আমি শামসুল ইসলাম। প্রকৌশল তত্ত্বাবধানে জনাব মোহাম্মদ মইনুল হক, মোহাম্মদ ইকরাম হুসাইন, শব্দ নিয়ন্ত্রণে খালেদা আক্তার ও আসমা আক্তার শিমু, সার্বিক নির্দেশনায় শ্যামল চৌধুরী, নির্দেশনায় নাজমুল সাকিব, তত্ত্বাবধানে মোহাম্মদ রফিকউদ্দিন আকন্দ, প্রযোজনে মোহাম্মদ আহসান হাবিব। যাচ্ছেন নাহিদ রানা তার ব্যক্তিগত দ্বিতীয় ইনিংসের 11তম ওভার, ফুল লেংথের বল লেগ স্টাম্পের উপরে ফ্লিক করেছেন ডিপ মিড উইকেটে ইয়াসির আলী চৌধুরী রাব্বি, অনেকক্ষণ বাদে তাকে দেখলাম যে একটা বল তিনি ফিল্ডিং করলেন। টু ফ্যাট লেডি অন দ্য বোর্ড, 88 for 2, জিম্বাবুয়ে 88। রায়ান বার্ল আছেন এর পরে, বার্ল আরও একজন বিস্ফোরক ব্যাটার, এত বড় বড় সব ছক্কা চার ইনিংস খেলেন তিনি, শর্টস খেলেন, খুবই সমৃদ্ধ একজন স্ট্রোক মেকার। 88 2 উইকেটে জিম্বাবুয়ে। যাচ্ছেন রানা, ডানহাতি সিমার ওভার দ্য উইকেট, আম্পায়ারকে অতিক্রম করে বল করলেন, আবারও লেগ মিডল স্টাম্পের উপরে ছিল, আসতে ফ্লিক করে দিয়েছেন স্কোয়ার লেগের দিকে এবং দু রান নিচ্ছেন, হয়ে যাবে। নন স্ট্রাইক এন্ডে থ্রো করেছিলেন বোলার নিজেই ছুটে গিয়ে। ফিল্ড সেটআপটা কি? ফিল্ড সেটআপ যদি অন সাইডে মিড উইকেট স্কোয়ার লেগ আমি নাই নেই, তাহলে লেগ মিডল স্টাম্পের উপরে কেন বল করছি? এই বিষয়গুলো কিন্তু ইটস এ টাইপ অফ কমন সেন্স অ্যান্ড ইয়োর সেন্সিবিলিটি, যে আমি কোন চ্যানেলে ফিল্ডার সাজিয়েছি, কোন চ্যানেলে ফিল্ডার রেখেছি, হোয়াট শুড আই বল, কোন জায়গায় কোন লাইনে বলটা আমার করতে হবে। এই বিষয়গুলোতে নাহিদ রানা আমার মনে হয় যে পরিণত হচ্ছেন ম্যাচ আফটার ম্যাচ। 90 2 উইকেটে জিম্বাবুয়ে, 11তম ওভার, তৃতীয় বল, এবারে বাউন্সার, ডাক করে গেলেন ব্যাটার রাজা, না বেনেট, এবারে ঠিক শরীর কাঁধ বরাবর দিয়েছিলেন, একটা পারফেক্ট বাউন্সার ছিল, ব্যাটে বলে করতে পারেননি, ডট। জিম্বাবুয়ে তারা টসে হেরে ব্যাট করে যাচ্ছে, দুর্দান্ত ব্যাটিং করছে এই মুহূর্তে, ইতিমধ্যে স্কোরবোর্ডে 90 2 উইকেটে এসছে নাম। 92 উইকেটে, কারেন্ট রান রেট 8.57 এবং টোটালটা হতে পারে 171, কিন্তু তারা তাকিয়েছে 10 করে 185 দিকে, ইভেন 200 যদি সম্ভব হয়। এবারে লেংথ বল ভেতরের দিকে ঢুকছিল, ব্যাক ফুটে পুশ করেছেন, বলেন নিজে কুড়োলেন, নাহিদ রানার বিপক্ষে একটু স্ট্রাগল করছেন, খোলতে মেজাজে তাকে এখনও কেউ বাউন্ডারি মেরে দিতে পারেনি। নাহিদ রানা এই ওভারে আরও 2 বল করবেন ব্যক্তিগত, সেকেন্ড ওভারে আছেন, 1 ওভার করে 1 রান দিয়েই তিনি ব্রেক থ্রুটা এনে দিয়েছিলেন, তারপরেই তাকে ক্যাপ্টেন সরিয়ে নিয়েছে। আমার মনে হয় একটা স্ট্রেচ একজন বোলারকে ছন্দে থাকলে, উইকেটের মধ্যে থাকলে আর একটা ওভার ট্রাই করা ভালো। 4 ওভার তো থাকে, পরের 2 ওভার একটা করে ইউজ করলেন আপনি, কিন্তু শুরুর দিকে মরণ কামড়টা দেন। আপনি 20 ওভার খেলাবেন প্রি ডিটারমাইন্ড প্ল্যান করে, আগেই বসে থাকলেন, প্রতিপক্ষের টপ ব্যাটাররা প্রথমের দিকে ব্যাট করে, তাদের বিপক্ষে টপ বোলারদের ব্যবহার করে যদি উইকেট ছিনিয়ে নেওয়া যায় তো বিষয়টা মন্দ হয় না। 92 উইকেটে ক্যাপ্টেন্সি কিন্তু খুব ম্যাটার করে টি-20তে, ইভেন ক্রিকেটে।
3: এবং আউট, আউট অফ স্টাম্পের বাইরে জায়গায় দাঁড়িয়ে উঁচু করে কাট শট খেলার চেষ্টা, ডিপ পয়েন্টে একজন ফিল্ডার প্রস্তুত, অনেকক্ষণ পর বেনেট, বাংলাদেশের জন্য যিনি ভয়ঙ্কর রূপে নিজেকে তুলে ধরেছেন 29 বলে 44 করে, সেই উইকেটের পতন, যে 2 উইকেটের পতন ঘটল তার মধ্যে একটি অবশ্য অনেক আগেই আউট হয়ে গেছে, তবে দ্বিতীয়টি অনেকক্ষণ পর হল, অর্থাৎ
4: তৃতীয় উইকেট পড়ল, মানে রানার দ্বিতীয় উইকেট, এটা
3: রানার দ্বিতীয় উইকেট এটি, এবং তিনি প্রথম ওভারে 1 উইকেট পেয়েছিলেন এবং আর 1 উইকেট তিনি পেলেন রানা।
4: বেনেট যেভাবে থ্রেট হয়ে যাচ্ছেন তার উইকেটটা খুবই ইম্পর্টেন্ট, আদারওয়াইজ এই টোটাল 180 ছাড়িয়ে 200 কিংবা তারও বেশি হয়ে যেতে পারে। খুব টাইমলি ব্রেক থ্রুটা আনলো বাংলাদেশ, আবারও সেই রানা ত্রাণকর্তা হয়ে সামনে এলেন, দারুণ
3: দারুণ। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে সিকান্দার রাজা, টি-20তে সিকান্দার রাজা খুব ভালোভাবেই বাংলাদেশের বোলারদের মোকাবেলা করেন, সেটা বাংলাদেশ দলে যারা খেলোয়াড় রয়েছেন তারা সকলেই জানেন, তার কারণ সিকান্দার রাজা বাংলাদেশে যে ঘরোয়া টি-20 লীগ হয় সেখানে খেলেন নিয়মিত এবং অনেক বছর ধরে খেলছেন, এবং শুধু তাই নয় তিনি এই ফ্রাঞ্চাইজি বিভিন্ন লিগে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, সেক্ষেত্রে সেই রাজা এসছেন, 6 বলে 8 রান করেও ফেলেছেন তিনি। রায়ান বল নতুন ব্যাটার, তিনি মোকাবেলা করবেন নাহিদ রানাকে। নাহিদ রানাকে নিয়ে সবারই একটু না একটু ভয় কিন্তু কাজ করে, এবং সেটা এক্সট্রা হিসাবে যথেষ্ট উপকারী দিচ্ছে বাংলাদেশের জন্য।
4: 119 ম্যাচে 1948 রান করেছেন, 67 অপরাজিত বার্লের সেরা ইনিংস, স্ট্রাইক রেটও ভালো। নাহিদ রানা তাকে যাচ্ছেন ওভারের শেষ বল নিয়ে, বাউন্সার দিয়ে ওয়েলকাম করলেন ক্রিজে, ওয়েলকাম ডিয়ার রায়ান বল, ডট বল টু এন্ড দ্য ওভার। 11 ওভার শেষ, 90, 3 উইকেটে জিম্বাবুয়ে।
3: শামসুল, একটা জিনিস ঠিক যে এই মুহূর্তে সব থেকে অভিজ্ঞ একটি পেয়ার রয়েছে জিম্বাবুয়ের পক্ষে, রায়ান বল এবং সিকান্দার রাজা।
4: অ্যাবসলিউটলি, মানে ডিসএগ্রি করার কোনো সুযোগ নেই। ও না, এই বলটা কিন্তু ওয়াইড দিয়েছে এবং তাওহিদ রিদা ইমিডিয়েটলি আম্পায়ারের সাথে কথা বলছেন, ওয়াই হাউ, আম্পায়ারও সেটা বুঝিয়ে বলার চেষ্টা করলেন এবং ফাইনালি দেখা গেল ফ্রি হিট হয়েছে।
3: ফ্রি হিট, এটা হাইট, হাইট জনিত কারণে যে নিয়মটা রয়েছে ক্রিকেটের, বাউন্স ছিল এবং হাই বাউন্স ছিল, এটা ঠিক, তবে কিছুটা হলো বাংলাদেশ ব্যাটার তিনি নিজেও একটু ডাউন হয়েছিলেন বলটাকে লিভ করার জন্যে, তারপরেও যথেষ্ট হাইট ছিল, এটা এটা বলতে হবে। জিম্বাবুয়ে 91-3 উইকেটে 11তম ওভারে খেলা চলছে, কারেন্ট রান রেট কিছুটা কমেছে 8.40, বাট এটা 9 ঘরেই, আর এই 9 বা 9 উপরেই কিন্তু প্রথম ওভার থেকে জিম্বাবুয়ে নিয়ে চলেছিল, প্রথম 3 ওভারে 12 করেছিল।
4: আমার আমার একটু ডাউট হচ্ছে মাঝার, সেটা হচ্ছে এটা যদি ওয়াইড কল করা হয় তাহলে ফ্রি হিটের ইঙ্গিত,
3: এটা নো বল কল করা হয়েছে,
4: নো বলই কল করা হয়েছে,
3: নো বল কল করা হয়েছে,
4: ওভার স্টেপিং হয়নি, হাইটের কারণে নো দিয়েছেন আম্পায়ার।
3: তবে এটা একটু বেশি আমার মনে হয় শাস্তি হয়ে গেল বোলারের জন্য, ফ্রি হিট দারুণ হিট করেছিলেন এক্ষেত্রে ব্যাটার, বোলার্স ব্যাক ড্রাইভ যেটাকে বলা হয়, তবে এক্ষেত্রে নাহিদ রানা তার শু দিয়ে যথেষ্ট গতি কমানোর চেষ্টা করেছেন এবং পরে সম্ভবত স্ট্যাম্পেও লেগেছে, সব মিলিয়ে রান হয়নি, 11 ওভার শেষ হলো, এরই সাথে 91-3 উইকেটে জিম্বাবুয়ে।
4: দারুণ দারুণ ব্যাট অ্যান্ড বল গেম, দুদলই ভালো করছে আমি বলবো, এই অর্থে যে জিম্বাবুয়ে টসে হেরে ভালো একটা স্টার্ট নিয়েছে, ভালো পার্টনারশিপ করেছে, ছোট ছোট যেই এসছে পজিটিভ নোটে ব্যাট করেছে। ডিয়ন মায়ার্স 20 বল থেকে 20, মারুমানি 9 বলে 14 এবং 30 বলে 44 রান করে, ব্রায়ান বেনেট শেষ ব্যাটার হিসেবে আউট হয়েছেন। রাজা তার রাজস্বিক প্রত্যাবর্তন দেখেছে জিম্বাবুয়ের পক্ষে, ক্যাপ্টেন অফ দ্য সাইড, এই মুহূর্তে তিনি ওয়ানডে সিরিজ জিতিয়েছেন দলকে, একটা 4 মেরে ফেলেছেন 6 বলে 8 রান করতে। বার্ল মাত্র এসছেন, সো খুব বেশি বল খেলেননি তিনি, অতিরিক্ত 5, 91 3 উইকেটে 11 ওভার ফুরিয়েছে, আরও 9টা ওভার, আরও 54টা বল, অনেক কিছু হয়ে যেতে পারে এখান থেকে, আরও 100 রান, অন্তত 90 রান, 180+ কিছু, সেটাও যথেষ্ট ভালো টোটাল হবে। আগেই বলেছি বাংলাদেশের সামর্থ্য কিন্তু 160 থেকে 170। তাসকিনকে এগিয়ে এসে উড়িয়ে মারলেন আকাশে, কি বল, না বলটা গিয়ে পড়েছে ডি ব্যাকওয়ার্ড পয়েন্টের দিকে, রাজার ব্যাট থেকে সুইট পার্টে লাগেনি যেহেতু, তবে 2 রান নিতে ভুল করবেন না, না 1 রান নিয়ে সন্তুষ্ট থাকলেন, 2 রান 92 3 উইকেটে।
3: তাসকিনের এই বলটি কিছুটা গতি কমিয়ে দিয়েছিলেন, আমরা রিপ্লেতে আবারও দেখছি ওই উইকেটটি, জায়গায় দাঁড়িয়ে হিট করার চেষ্টা ব্যাটে বলে ভালো হয়নি এবং ব্যাটের উপরের ভাগের কানায় লেগেছিল, টাইমিংটা আরেকটু পারফেক্ট হলে হয়তো সরাসরি সীমানার বাইরে যেতে পারত, তবে টাইমিং ভালো পারফেক্ট না হওয়ার কারণেই হয়তোবা এই সমস্যাটা তৈরি হয় এবং সরাসরি ডিপ পয়েন্টে দাঁড়িয়ে থাকা ফিল্ডারের হাতে বল গিয়ে জমা পড়ে। আমি বলছিলাম বেনেটের উইকেটের কথা। বার্ল এই মুহূর্তে 3 স্ট্রাইকের ইন্ডে রয়েছেন, আসছেন তাসকিন আহমেদ, তাকে বল করবেন, বল করেছেন অফ স্টাম্পের বাইরে, দেখে শুনে ব্যাকওয়ার্ড পয়েন্টে দাঁড়িয়ে থাকা 30 গজ বৃত্তের ভেতরেই ওই ফিল্ডারের হাতে গিয়ে বল জমা পড়ল, এ বল থেকে কোনো রান নয়, আরও একটি ডট বল, 92 3 উইকেটে জিম্বাবুয়ে। ও দারুণ একটি দৃশ্য এই মুহূর্তে, ক্যামেরার উপরে, ক্যামেরা যাতে গরম না হয়ে যায় রোদে, সে কারণে বাংলাদেশের একটি জার্সি টেপ দিয়ে আটকে দেওয়া হয়েছে এবং সেখানে কিন্তু অনেকে সাইনও করেছেন, রাইট,
4: সুভেনির। এবারে তাসকিন টু রায়ান বার্ল, উইকেট উইকেট বলছিল, স্ট্রেট পুশ, ফলো থ্রুতে নিজে ফিল্ডিং করলেন, কিন্তু এ প্রান্তে কতটা তৎপরতা রাজার দেখুন, নিজের উইকেট বাঁচাতে ধপাস করে ডাইভ দিয়ে ব্যাটটা ছোঁয়ালেন পপিং ক্রিজে,
3: কিন্তু এটা তো উল্টো ডাইভ, নরমালি সোজা হয়, চিত হয়ে ডাইভ দেওয়া হয় অনেকগুলো, হ্যাঁ
4: যাই হোক, মানে হয় না যে দ্রুততার সাথে করতে গিয়ে এটা।
3: আচ্ছা একটা একটা সাইন স্পেশালি দেখানো হচ্ছে, এই সাইনটা কার হতে পারে
4: আমি ঠিক
3: বোঝা যাচ্ছে না, বাংলাদেশের জার্সির উপরে এবং অনেকজন খেলোয়াড়ের সাইন রয়েছে এবং সেই সাইনটাই বারবার দেখানো হচ্ছে এবং যিনি নিয়েছেন তিনি আবার সেটা দেখানোর উদ্দেশ্যেই ক্যামেরায় অবশ্য লাগিয়ে রেখেছেন।
4: যাচ্ছেন তাসকিন, পরের বল, এবারে বাউন্সার, এবারে ডাক করেছেন রায়ান বার্ল, বার্ল 7টা বল খেলে ফেলেছেন, না দুঃখিত 5টা বল খেলে ফেলেছেন, ইয়েট টু স্কোর এনি রান, তার হিসেবের খাতাটাই খুলতে পারেননি এখনো, 92 3 উইকেটে জিম্বাবুয়ে টসে হেরে ব্যাট করছে।
3: আমার মনে হয় কি যে রাইট টাইম এই মুহূর্তে বাংলাদেশের জন্য, এই এখন থেকে যদি আমরা আরও 2টি উইকেট ফেলে দিতে পারি এবং রানটাকে আরেকটু চাপিয়ে রাখতে পারি তাহলে 150-এর মধ্যে হয়তোবা এটা খুব ইজিলি গ্র্যাব করা সম্ভব হবে উইদিন 20 ওভার্স। আরও একটি বল হয়ে গেল এবং তাসকিনের সাফল্য, অফ স্ট্যাম্পের বাইরে জায়গায় দাঁড়িয়ে খেলবার চেষ্টা, আউটসুইং হয়েছে এবং বলের লাইনটা বুঝতে পারেননি, সুইংটা ধরতেই পারেনি এক্ষেত্রে ব্যাটার বল, 6 বলে 9 রান, 92 3 উইকেটে, কারেন্ট রান রেট 7.77।
4: এটা রুম করে নিয়েছিলেন বল, দেখেন লেগ স্ট্যাম্পের বাইরের দিকে সরে আর বলটা পিচিংই হয়েছে অফ স্ট্যাম্পে, আরও আউটসুইং করে বেরিয়ে যাচ্ছে, সো ব্যাট আর শরীরের মধ্যে, মানে বল আর শরীর ব্যাটের মধ্যে একটা ডিস্টেন্স হয়ে গিয়েছিল, সে কারণে মিস করে গিয়েছেন। ইয়েস, রান রেটটা দেখেন প্রথমবার 8-এর নিচে নামলো, এতক্ষণ 8 বা তার উপরেই ছিল সবসময়, সো এইটা এই অ্যাডভান্টেজটা, এই মোমেন্টামটা ফিল্ডিং সাইড যদি ক্যারি করতে পারে, এবারে স্লো ফুল লেংথের বল যদিও, তবে একটা রান পেতে সমস্যা হবে না, স্কোয়ার লেগে পয়েন্টের দিকে পুশ করে দিয়েই বার্ল তার প্রথম রানটা আদায় করলেন, 93 3 উইকেটে জিম্বাবুয়ে। হ্যাঁ একটু টাইট অ্যাগ্রেসিভ বোলিং ব্যাকড আপ বাই কোয়ালিটি ফিল্ডিং, এটা দিয়ে 160-170 এইরকম টোটালের মধ্যে বেঁধে রাখা, রাদার দেন 180 আর 200 ওই দিকে না যাওয়া, সেটা বাংলাদেশের জন্য মঙ্গলজনক।
3: জিম্বাবুয়ের বিপক্ষে খেলা হচ্ছে এবং তাহিদ হৃদয় ক্যাপ্টেন হিসাবে রয়েছেন, দেশে যখন খেলা হয় তখন একজন খেলোয়াড়কে খুব বেশি পরিমাণ চার্জিং যেই অ্যামাউন্ট, যেই ইনগ্রিডিয়েন্ট, সেটা কিন্তু দিয়ে থাকেন দর্শকেরা, তবে যখন দেশের বাইরে খেলা হয় তখন একে অপরকে দিতে হয়, কারণ দেশের বাইরে খেলা হলে লাইক জিম্বাবুয়ে, এখানে কিন্তু বাংলাদেশি দর্শক কম, একেবারেই নাই বললেই চলে। তো এই জায়গাতে কিন্তু অধিনায়কের একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয়। তেমন এনথুজিয়াস্টিক একটা পার্ট যেটা মিসিং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ দলের খেলোয়াড়দের মধ্যে এখনো পর্যন্ত, যদিও ম্যাচ বাংলাদেশের হাত থেকে সরে গেছে, চলে গেছে বা খুব বিপদে রয়েছে বাংলাদেশ তা কিন্তু নয়, কিন্তু ওই জিনিসটা মিসিং কিনা আপনার কাছে কি মনে হয় স্যামসুল? 93-3 উইকেটে জিম্বাবুয়ে।
4: আমি আসছি সে কথা পরে। শেখ মাহাদি এসছেন একটা ডট আদায় করার পর, দ্বিতীয় বলটাতে এগিয়ে এসে লফটেড শট খেললেন, স্ট্রেট ড্রাইভ, রায়ান বার্ড, মাইটি ব্লো, বিগ শটস, 93-3 উইকেটে জিম্বাবুয়ে। হ্যাঁ, ডেফিনেটলি ওই কন্ডিশনে খেলাটা তো টাফ বটেই, কেননা সত্যি মানে স্বদেশি কোনো দর্শক নেই, সবাই চেয়ার আপ করছে ওদের পক্ষে, সো পরিবেশও আননোন, প্রতিপক্ষ বোলারের সাথে পরিবেশও একটা বাধা, সব মিলিয়ে টাফ কন্ডিশনস থাকে। এই জন্যেই দেখবেন যে অ্যাওয়ে উইন আর হোম উইন এই দুটোর মধ্যে পার্থক্য করা হয়। পরের বলটা আবারও রুম করে স্কোয়ার ড্রাইভ খেলেছেন, ফাঁকা জায়গায় পয়েন্ট দিয়ে আরও একটি চার, ছয়ের পর চার। শেখ মাহাদির হলো কি, নর্মালি খুব টাইট অ্যাকিউরেট থাকেন, আজকে একেবারে শুরুর থেকেই তার উপর ইজি বাউন্ডারি হাঁকিয়ে জ্বলাচ্ছে জিম্বাবুয়ের ব্যাটাররা। 17 রান পেরিয়ে গেল 103-3 উইকেটে। যে একটু খোলস আটকে ধরেছিল সেটা আবার লুজ হয়ে গেল, মোমেন্টাম ওরা নিয়ে নিল।
3: আমরা কি পাঁচ পেসার তত্ত্বে থাকাটাই বেটার ছিল কি, কারণ স্পিনাররা খুব একটা ভালো ছাপ আজকে রাখতে পারছেন না, না নাসুম না মাহাদি। আরও একটি রান হয়ে গেল 104-3 উইকেটে এই মুহূর্তে জিম্বাবুয়ে। মাহাদি 2 ওভার 4 বল করেছেন, 37টি রান দিয়েছেন, কোনো উইকেট তিনি পাননি। জিম্বাবুয়ে 31টি ডট বল খেলেছে, 24টি সিঙ্গেল নিয়েছে, 2টি রান নিয়েছে 6 বার, 3টি রান নিয়েছে 1 বার, 9টি 4, 4টা 6, 104-এর এই হচ্ছে পরিসংখ্যান। আসছেন মাহাদি, এবারে মিলস্টাম্পের উপরে ছিল, জায়গায় দাঁড়িয়ে খেললেন, তবে এই ধরনের শট ম্যানুফ্যাকচারিং করলে আমার মনে হয় না খুব একটা বেশি রান পাবেন মিস্টার সিকান্দার রাজা। 8 বলে 9 রান করেছেন, স্ট্রাইক রেট বেশ ভালো, 11 বলে 12 করে বার্ল নন স্ট্রাইক রিন্ডে রয়েছেন।
4: মজা উদযাপন হচ্ছে কিন্তু গ্যালারিতে দর্শকদের। আরও একটা কুইক সিঙ্গেল, দারুণ দারুণ রানিং বিটুইন দ্য উইকেটস, গুড পজিটিভ অ্যাগ্রেসিভ রানিং বিটুইন দ্য উইকেটস, 105-3 উইকেটে 13 ওভার শেষে। বুঝতেই পারছেন জিম্বাবুয়ে দল 78 বলে 105 পৌঁছে গেছে, এবং এখান থেকে তারা একটা বড় টোটালের দিকেই যাচ্ছে, কেননা 7টা উইকেট হাতে রেখে সিকান্দার রাজা বার্লের মতো বিধ্বংসী এক্সপিরিয়েন্স ব্যাটাররা খুব বেশি সুযোগ আপনাকে দিতে চাইবে না, ভুল করতে চাইবে না, এবং 180-র কাছাকাছি তারা যাচ্ছেই যাচ্ছে।
3: হ্যাঁ, তাই বলছে, কারণ কারেন্ট রান রেট 8.08, সেখানে 162 হয়, 9 করে নিলে 168, 11 করে যদি প্রতি ওভারে নিতে পারে তাহলে 182 রান হবে, আর যদি প্রতি ওভারে 13 করে নেয় তাহলে 196 হবে। অনেক কিছু নির্ভর করছে এই তারকা জুটি, বলতে হবে জিম্বাবুয়ের তারকা জুটি রয়েছে এই মুহূর্তে ক্রিজে তাদের উপরে, তারা যদি অনেকক্ষণ টিকে থাকে তাহলে অনেক কিছু। সাইফুদ্দিন কানা হয়েছে, 2 ওভারে 15 দিয়েছেন, যথেষ্ট ভালো বল করেছেন, তবে এই বলটি ভালো করেননি, অফ স্ট্যাম্পের বাইরে কিছুটা খাটো লেন্থের আগেই বুঝেছিলেন স্লোয়ার ডেলিভারি হবে, কারণ সাইফুদ্দিনকে অনেকবার খেলেছেন বিপিএল এ ওই সিকান্দার রাজা। অন সাইড এ কাউ কর্নারের মাথার উপর দিয়ে বল ফেললেন, তো ফেললেন একেবারে আম গাছের ডগায় গিয়ে বল যেন আটকে গিয়েছে, অর্থাৎ গ্রামাঞ্চলে আপনারা খেলেন না, অনেক সময় বল হারিয়ে ফেলেন, ঠিক তেমন ভাবে স্টেডিয়ামের বাইরে মেরেছেন, একেবারে গ্যালারির টিনের উপরে, এক টিনের উপরে পড়ে আরেক টিনে, সেখান থেকে একেবারে গাছের মগ ডালে, ছক্কা,
4: বিশাল বিশাল ছক্কা, এবং খুব ভালো টাইমিং, ডিপ মিড উইকেটের উপরে গ্যালারির উপরে যে টিন শেড আছে সেই টিন শেড গড়িয়ে বল আউট অফ দ্য পার্ক, এবং ফোর্থ অফিসিয়াস ক্যাচটা হবে 100 কেস বল নিয়ে, এইরকম 13 ওভারের ব্যবহৃত একটা কাছাকাছি বল তারা চেঞ্জ করে নিচ্ছেন, অলরেডি সুটকেসই নিয়ে এসছেন, চিরায়ত দৃশ্য। নেলসন অন দ্য বোর্ড ফর জিম্বাবুয়ে, 111 for 3, 111 উইকেটে 13 ওভার 14 ওভার 14তম ওভার চলছে, এবং প্রথম বলে ছক্কা হয়েছে

ধন্যবাদ শামসুল ইসলাম। বাংলাদেশ দল টস জিতে আজকে বোলিংয়ে জিম্বাবুয়ে দল ব্যাট করছে। নেলসন স্কোর 111-2, অর্থাৎ আরও একটা রান হলো। 112-3 উইকেটে জিম্বাবুয়ে, টস হেরে ব্যাট করছে জিম্বাবুয়ে। পুলাওয়েতে 3-ম্যাচ টি-20 সিরিজের আজকে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। শ্রোতা বন্ধুরা, এই বুলাওয়ে মাঠে এর আগে দুটো টি-20 খেলেছে বাংলাদেশ দল 2013 সালে, অনেক আগে বলতে হবে। প্রথম টি-20 ম্যাচে বাংলাদেশ 6 উইকেটে পরাজিত হয়েছিল এবং দ্বিতীয় টি-20 ম্যাচে বাংলাদেশ 34 রানে জয়লাভ করেছিল। ওভারের পরে বলটি হবে স্টাম্পের বেশ খানিকটা বাইরে, অ্যাওয়ে সুইং। দারুণ সাইফুদ্দিন বল করছেন এই মুহূর্তে, এর আগের বলটিও তিনি ডট পেয়েছিলেন। 112-3 উইকেটে জিম্বাবুয়ে। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার। সাইফুদ্দিন ডানহাতি মিডিয়াম পেসার এবং সিমিং অলরাউন্ডার, ওভার পিচ একটা ডেলিভারি, অফ স্টাম্পের বেশ খানিকটা পায়রে ডানহাতি ব্যাটারের জন্য তিনি রাউন্ড দা উইকেটে বল করছেন। একটা অ্যাওয়ে সুইং পাওয়ার জন্য ন্যাচারাল একটা সুইং, এবারে আবারও অফ স্টাম্পের বাইরে আড়াআড়ি ব্যাটে চমৎকার কাভার ড্রাইভ করেছেন ইন বিটুইন টু ফিল্ডার্স, ডিপ এক্সট্রা কাভার ক্লিয়ার, 4 রান পেয়েছেন সিকান্দার রাজা। সিকান্দার রাজা একজন ফাইটিং ক্রিকেটার এবং বেশ ভালো ফাইট তিনি করতে পারে, ফাইটার ক্রিকেটার বলা যেতেই পারে এই সিকান্দার রাজাকে। তিনি উইকেটে যতক্ষণ থাকবেন তিনি রান করবেন, ওভার দ্য টপ খেলে দিয়েছিলেন। দেখুন সাইফুদ্দিন একটু মাথা খাটিয়ে তিনি বল করার চেষ্টা করছেন অ্যাওয়ে সুইং এবং ওভার পিচ ডেলিভারি দিয়ে। ওভারের পরে বলটি এবারে কিন্তু আবারও একই ধরনের বল ছিল। সাইফুদ্দিন ভালো একজন অলরাউন্ডার বলতেই হবে, কিন্তু বেশ কিছুদিন তিনি জাতীয় দলের বাইরে ছিলেন, বছর খানিক হলো তিনি যাওয়া আসার মধ্যে রয়েছেন। তার আগে প্রায় বছর খানিক জাতীয় দলের বাইরে ছিলেন। এখনও পর্যন্ত আগের যে রিদম, সেই রিদম কিন্তু সাইফুদ্দিন এখনও তিনি খুঁজে পাননি, খুঁজে ফিরছেন। ওভারের পরে বল, এবারে কিন্তু আবারও সজোরে চালিয়েছেন হাফ ভলি বল, লফটেড খেলেছেন, লং অফিস রয়েছেন ক্যাপ্টেন তাওহিদ হৃদয়, তার হাতে সরাসরি, অর্থাৎ উইকেটের পতন ঘটল, চতুর্থ উইকেটের পতন। 116 রানের মাথায় উইকেটের পতন ঘটল সিকান্দার রাজা, তিনি আউট হয়ে ফিরে যাচ্ছেন 12 বল থেকে 20 রান করে, চমৎকার একটা ক্যামিও। কিন্তু এই ইনিংসটা আরও তিনি লম্বা করতে পারতেন। সাইফুদ্দিন অনেকটা ট্র্যাপে ফেলেছিলেন যে সাইফুদ্দিন রাউন্ড দ্য উইকেটে ডানহাতি ব্যাটার জন্য বল করে একটা অ্যাওয়ে সুইং আদায় করছিলেন, ওভার পিচ বল দিচ্ছিলেন এবং ইয়র্কার লেংথে ট্রাই করছিলেন, অনেকটাই বলবো এক্সপেরিমেন্ট চালিয়েছেন, সেই জায়গায় সফল হয়েছেন সিকান্দার রাজা। কট হৃদয় বোল্ড সাইফুদ্দিন 20 রান করে ফিরে যাচ্ছেন, দারুণ একটা ইনিংস। 153.35 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন এই সিকান্দার রাজা। ইনিংসটা যদি তিনি আরেকটু লম্বা করতে পারতেন, আরেকটু ক্রিজে থাকতে পারতেন, আমার মনে হয় যে ফিনিশিংটা আরও ভালো হতে পারত। যাই হোক, বাংলাদেশ দলের জন্য একটা ফ্রুটফুল ওভার নিঃসন্দেহে। 13 ওভার 4 বল থেকে 116 উইকেটে বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে 3 ম্যাচ টি-20 সিরিজের আজকে প্রথম টি-20 ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে হারারে কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে। আগেই বলেছি যে এই মাঠে দুটো টি-20 ম্যাচ খেলে একটি জিতেছে বাংলাদেশ আর একটি পরাজিত হয়েছে, সেটি আবার অনেক আগে 2013 সালের ঘটনা। এরপরে আর এই মাঠে টি-20 ম্যাচ বাংলাদেশ খেলেনি। নতুন ব্যাটার কে আসলেন আপনাদেরকে জানাবো। নতুন ব্যাটার মিল্টন সুম্বা 6 নম্বরে এসছেন, 31টি ম্যাচ খেলেছেন, 385 রান করেছেন টি-20তে। বেস্ট তার ব্যাটিং, একটা ইনিংসে করেছেন সর্বোচ্চ 66 রান। স্ট্রাইক রেটটা খুব ভালো নয় টি-20তে, মন্দ, মোটামুটি এভারেজও নয় বলা যায়, 108 এই ধরনের একটা স্ট্রাইক রেট নিয়ে তিনি ব্যাট করতে নামবেন এখন বা নেমেছেন। 116-4 উইকেটে জিম্বাবুয়ে, টস হেরে ব্যাট করছে জিম্বাবুয়ে। সাইফুদ্দিন অ্যাওয়ে সুইং, দারুণ ব্যাকআপ লেংথে বল উঠেছিল, ব্যাকফুটে গিয়ে চমৎকার স্কোয়ার কাট করলেন ডিপ পয়েন্টে, ফিল্ডার ডিপারে রয়েছেন এই ফাঁকে একবারের জন্য জায়গা বদল করলেন এবং প্রথম বল এই ওভারের প্রথম বল থেকে খেলেছেন সুম্বা, মিল্টন সুম্বা, তিনি অফ দ্য মার্কে গেলেন, একটি রান আসলো। এক রানের সুবাদে রান সংখ্যা কিন্তু বাড়লো জিম্বাবুয়ে দলের। ঠিক এই মুহূর্তে জিম্বাবুয়ের দলের রান সংখ্যা 116 থেকে 117 হবে 4 উইকেট হারিয়ে। শ্রোতা বন্ধুরা শুনছেন বাংলাদেশ বেতার। সাইফুদ্দিন ডানহাতে সিমিং অলরাউন্ডার যাচ্ছেন ওভার দ্য উইকেট। ওভারের পরে বলটি এবারে অফ স্টাম্পের ওপরে দিয়েছেন ফুল লেংথে ডেলিভারি, হাফ ভলি করে নিয়ে সাফল্য করে খেলেছেন কভার ড্রাইভ, তবে ফিল্ডার একটু অ্যাও পজিশনে ছিলেন, এই ফাঁকে একবারের জন্য জায়গা বদল করছেন রায়ান বার্ল, তিনি পৌঁছে গেলেন 13 রানে ওভারের সমাপ্তি। 14 ওভার শেষে 118-4 উইকেটে জিম্বাবুয়ে। 3 ম্যাচ টি-20 সিরিজের আজকে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে বুলাওয়ে কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে। বাংলাদেশ টস জিতে আজকে প্রথমে

0: বোলিং সাইডটা বেছে নিয়েছে, অর্থাৎ জিম্বাবুয়েকে প্রথমে আমন্ত্রণ জানানো হয়েছে ব্যাটিংয়ের জন্য। দারুণ, আমি বলবো বাংলাদেশ দলের এই যে ধারাবাহিকভাবে উইকেট নিচ্ছে এটা কিন্তু খুবই ভালো একটা দিক, তবে এটাকে কন্টিনিউ করতে হবে। আর যে ছয় ওভারের খেলা রয়েছে সেই ছয় ওভারের মধ্যেই জিম্বাবুয়েকে বিশেষ করে 140-150 রানের মধ্যে যদি বাংলাদেশ দল আটকে দিতে পারে সেক্ষেত্রে বাংলাদেশ দলের একটা চান্স রয়েছে বলতেই হবে। নতুন ওভার, অফ স্টাম্পের ওপরে দারুণ স্লগ করে দিয়েছেন, একেবারে হাওয়ায় ভাসিয়ে স্কোয়ার লেগ দিয়ে বল যাচ্ছে সীমানার দিকে। নাহিদ রানা ছুটছেন বলের পিছু পিছু, যতক্ষণে কুড়িয়ে ফেরত পাঠালেন একাধিক রান, একবার দুবারের জন্য জায়গা বদল করলেন রায়ান বল, তিনি পৌঁছে গেলেন 15 রানে, 120-4 উইকেটে জিম্বাবুয়ে। শেখ মেহেদি হাসান তিনি বোলিং এ এসেছেন, ডানহাতি অফ ব্রেক বোলার, 3 ওভার 1 বল থেকে 40 রান দিয়েছেন এখনও পর্যন্ত, কিন্তু উইকেটের দেখা পাননি ডানহাতি এই অফ ব্রেক বোলার, দারুণ বল করে থাকেন। কারেন্ট রান রেট 8.47 ঠিক এই মুহূর্তে। মেহেদি হাসান ডাউন দ্য লেগ ফ্লিক শট খেলে দিয়েছেন, ঠিকমতো হয়নি বলে বাটে, তবে ফিল্ডার একটু অ্যাও পজিশনে ছিলেন, যতক্ষণে স্কোয়ারিশ পজিশন থেকে ফাইন লেগে ছুটে গেলেন ততক্ষণে একবারের জন্য জায়গা বদল হয়েছে, এবং সেটা ব্যাটে নয় অতিরিক্ত আকারে এসছে রায়ান বল। তিনি 15 রানে পরাজিত রয়েছেন 121-4 উইকেটে জিম্বাবুয়ে। 15তম ওভারের খেলা চলছে। শ্রোতা বন্ধুরা আপনারা শুনছেন বাংলাদেশ বেতার, থাকুন বাংলাদেশ বেতারের সঙ্গেই। জামিলুর রহমান আপনাদের সঙ্গে যুক্ত আছি, বাংলাদেশ বেতার সবার জন্য সবসময় সবখানে। এই খেলার চলতি ধারা বিবরণী বাংলাদেশ বেতার অ্যাপের মাধ্যমে আপনারা শুনতে পারেন, একই সঙ্গে বাংলাদেশ বেতার ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার, পাশাপাশি FM ব্যান্ডে আপনারা শুনতে পারেন, রেডিও সেটের মাধ্যমে শুনতে পারেন। নতুন ওভার, ইনফ্যাক্ট শেখ মেহেদি বল করছেন এই মুহূর্তে, চমৎকার একেবারে কপি বুক ফ্যাশনে খেলেছেন, স্টাম্পের ওপরে ডেলিভারিটি ছিল শেখ মেহেদি, রান নেওয়ার কোনো সুযোগ নাই, নিকটে কোনো ফিল্ডার নেই, যেহেতু মিল্টন সুম্বা তিনি নতুন ব্যাটার, তার বিরুদ্ধে একটু অ্যাটাকিং মোডেই কিন্তু ফিল্ডিং সাজানো হয়েছে। সুম্বা ওভারের পরে বল, আবার ব্যাট প্যাট ক্লোজ টুগেদার, ভার্টিক্যাল ব্যাটে ডিফেন্ড করেছেন শেখ মেহেদি হাসান, ডান দিকে ছুটে গিয়ে ফিল্ডিং করলেন সিলি, মিড অফে ফলো থ্রোতে, রান নেওয়ার কোনো সুযোগ নেই। কারেন্ট রান রেট 8.25, 121-4 উইকেটে জিম্বাবুয়ে। টসের ব্যাট করছে বুলাওয়ে কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে, স্ট্রেট রান আপ রাউন দ্য উইকেটে শেখ মেহেদি হাসান, এবারে লেগ স্টাম্পের ওপরে একটু খাটো লেন্থে ছিল, সফট হ্যান্ডে অন সাইডে কবজির মোচড়ে ঘুরিয়ে দিয়েই ভোঁ দৌড়, কুইক সিঙ্গেল, দারুণ রানিং বিটুইন দ্য উইকেটস, একটি রান কমপ্লিট করলেন মিল্টন সুম্বা, তিনি পৌঁছে গেলেন 2 রানে 4 বল থেকে, দলীয় রান 122-4 উইকেটে। 15তম ওভারের খেলা চলছে, শ্রোতা বন্ধুরা শুনছেন বাংলাদেশ বেতার। পরে বলটি এবারে যাচ্ছেন শেখ মেহেদি হাসান, যিনি ব্যক্তিগত 4th ওভার রয়েছেন, শেষ বলটি রাউন্ড দ্য উইকেটে স্লগ করে দিয়েছেন, আন্ডার এজ হয়েছে, ফাইন লেগে ফিল্ডার, রান পাবেন না, ডট বলে ওভারের সমাপ্তি। 15তম ওভারে খেলা শেষ, 122-4 উইকেটে জিম্বাবুয়ে। আজকে বাংলাদেশ দল টস জিতেছে, টস জিতে বোলাওয়েতে প্রথমে ফিল্ডিং সাইড বেছে নিয়েছে। শ্রোতা বন্ধুরা একটু সাম আপ করতে চাই, যারা এইমাত্র বাংলাদেশ বেতারের সঙ্গে যুক্ত হয়েছেন, 3 ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ বোলাওয়ে কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ দল টস জিতে আজকে প্রথমে ফিল্ডিং অর্থাৎ জিম্বাবুয়েকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে। ব্যাটিং করতে নেমে জিম্বাবুয়ে দলের প্রথম উইকেটের পতন ঘটে 37 রানের মাথায়, মারুমানি আউট হয়েছিলেন। এরপরে দ্বিতীয় উইকেট 75 রানের মাথায়, ডিওন মায়ার্স আউট হয়েছেন। তৃতীয় উইকেট 90 রানের মাথা, ব্রায়ান ভেনেট আউট হয়েছেন। চতুর্থ উইকেট 116 রানের মাথায়, সিকান্দার রাজা আউট হয়েছেন 20 রান করে। বাংলাদেশ দলের তাসকিন আহমেদ 3 ওভারে 15 রান, মেডেনে উইকেট নেই। মানসুম আহমেদ 3 ওভারে 32 রান, মেডেনে উইকেট নেই। শেখ মেহেদি হাসান তিনি 4 ওভার দিয়েছেন, 4 ওভার একটু এক্সপেন্সিভ, 40 রান দিয়েছেন। নতুন ওভারের প্রথম বল চমৎকার স্ট্রেট ড্রাইভ করে দিয়েছেন, বল চলে গেল স্ট্রেট লং অফ দিয়ে গড়িয়ে গড়িয়ে সীমানার বাইরে, দেখার মতো শট। নতুন ওভারের প্রথম বলটিকেই 4-এ পরিণত করলেন ঠিক এই মুহূর্তে, একটু লফটেড খেলে দিয়েছিলেন এবং সেটি চলে যায় স্ট্রেট লং অফ দিয়ে সীমানার বাইরে। নতুন ওভারটি করতে এসছেন বাংলাদেশ দলের সাইফ হাসান, তিনি ডান হাতে অফ ব্রেক বল করে থাকেন এবং বলটা হাতে ছুঁয়েছিলেন, যার কারণে আমার মনে হয় আঙ্গুলে ব্যথা পেয়েছেন, একেবারে ক্লোজ টু দ্য বোলার ছিল বলটা, ফলো থ্রোতে তিনি ফিল্ডিং করতে চেয়েছেন। সাইফ হাসান 27 ম্যাচ খেলেছেন, তিনি 27 ম্যাচে তিনি উইকেট পেয়েছেন দুইটি এবং বেস্ট বোলিং তার ওই এক ইনিংসে দুবারই দুটি উইকেট তিনি পেয়েছেন। ব্যথা পেয়েছেন, ইয়েস, ফিজিও চলে এসেছেন মাঠের মধ্যে। মেহেদি হাসান চার ওভারে 41 রান দিয়েছেন, মেডিন নেই, উইকেট নেই। নাহিদ রানা দুই ওভার বল করেছেন, দুই ওভারে তিনি 3 রান দিয়ে 2 উইকেট পেয়েছেন। অসাধারণ বোলিং বাই নাহিদ রানা। আমার মনে হয় নাহিদ রানাকে এই সময়টা আরেকটু আনা দরকার, আরেকটা উইকেট, 2 উইকেট যদি তিনি তুলে নিতে পারেন। মোহাম্মদ সাইফুদ্দিন তিনি 3 ওভারে 28 রান দিয়ে 2 উইকেট পেয়েছেন। নাহিদ রানা আর সাইফুদ্দিন এই দুজন হচ্ছে 2 করে উইকেট তারা ভাগাভাগি করেছে, সমানে সমান, কেউ কাউকে নাহি ছাড়ে, বড় ভাই ছোট ভাই সমানে সমান। ইয়েস, নাহিদ রানা বাংলাদেশ এক্সপ্রেস, অবশ্যই আমরা জানি যে চাঁপায়ের এই কৃতি সন্তান এখন বাংলাদেশ দলের অন্যতম পেস অ্যাটাকের ভরসা এবং দুর্দান্ত বোলিংটা করে থাকেন। সবচাইতে স্পিডি একজন বোলার হচ্ছে এই নাহিদ রানা। নতুন ভরের প্রথম বল, ব্যাক অফ লেন্থে ডেলিভারি, পুল শট করে দিয়েছেন, কিন্তু না না, এটা অবশ্য যেহেতু এই মুহূর্তে বোলার সাইফ হাসান তিনি ব্যথা পেয়েছেন, আগের যে আউটগুলো হয়েছিল সেই আউটগুলোই অবশ্য এই মুহূর্তে দেখানো হচ্ছে এবং সবগুলোই কিন্তু ক্যাচ আউট হয়েছে আজকে। যে 4টি উইকেটের পতন ঘটেছে সেই 4টি উইকেটের মধ্যে সবগুলোই কিন্তু ক্যাচ আউট। সাইফ তিনি দ্বিতীয় বলটি করলেন অনসাইডে ঘুরিয়ে দিয়েই 1টি রান অবশ্য সংগ্রহ করলেন। সুম্বা ইনফ্যাক্ট রায়ান বার্ল তিনি রানটি সংগ্রহ করলেন, 8 রানে পৌঁছে গেলেন সুম্বা, মিল্টন সুম্বা। রায়ান বার্ল 15 রানে অপরাজিত রয়েছেন। সুম্বা প্রস্তুত, সাইফুদ্দিন যাচ্ছেন এবারে চমৎকার টেনিস ব্যাটে, অন ড্রাইভ করে দিয়েছেন, লং অন দিয়ে বল যাচ্ছে সীমানার দিকে, ডিপারে রয়েছেন ফিল্ডার, 1টি রান পাবেন অবশ্য। সুম্বার ব্যাট থেকে আসলো 1টি রান, 1টি 4 মেরেছেন সুম্বা এই ফাঁকে অবশ্য। 7 বল থেকে তিনি 9 রানে অপরাজিত রয়েছেন। 129 4 উইকেটে জিম্বাবুয়ে টস হেরে ব্যাট করছে বুলাওয়েতে। 3 ম্যাচ টি-20 সিরিজের আজকে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। সাইফুদ্দিন রাউন্ড দ্য উইকেটে, কিন্তু বলটা ছুড়লেন না, বোলিং স্ট্রাইড থেকে তিনি পাহাটা যখন স্পর্শ করলেন পপিং ক্রিজে, তারপরে বল ছোড়ার কথা কিন্তু বলটা তিনি ছুড়েননি, একটু তিনি কৌশলী হয়েছিলেন ব্যাটারকে মনস্তাত্ত্বিক একটা লড়াইয়ে অবতীর্ণ হওয়ার জন্য ইনভাইট এটা সাইফুদ্দিনের, দেখা যাক। এবং সাইফুদ্দিন যদি তিনি সেটা করায়ত্ত করতে পারেন, রপ্ত করতে পারেন, তার তিনি ভালো বল করার কথা। ওভারের পরে বলটি করলেন, একটু ঝুলিয়ে দিয়েছিলেন মনস্তাত্ত্বিক লড়াই যার কারণে, আমার মনে একটু ঝুলিয়ে দিয়েছিলেন, আন্ডার এজ হয়েছে, পারফেক্টলি তিনি এক্সিকিউট করতে পারেনি। রায়ান বার্ল অন সাইডে ফ্লিক শট খেলেছিলেন, আন্ডার এজ হয়ে বল যা ফাইন লেগে এই ফাঁকে একবারের জন্য জায়গা বদল করেছেন। 130 4 উইকেটে জিম্বাবুয়ে সংগ্রহ। শ্রোতা বন্ধুরা আপনারা শুনছেন বাংলাদেশ বেতার, কারেন্ট রান রেট 8.30, বেশি, অনেক বেশি। এবারে ব্যাক ফুটে গিয়ে চমৎকার টেনিস ব্যাট শটে পুল শট খেলেছেন, মিড উইকেট দিয়ে বল যাচ্ছে সীমানার দিকে, তাহিদ হৃদয় ক্যাপ্টেন তিনি রয়েছেন, কিন্তু 1টির বেশি রান পেলেন না, বিগ শট ফর এ সিঙ্গেল। তাহিদ হৃদয় বেশ তৎপর ছিলেন, কারেন্ট রান রেটটা একটু কমেছে 8.27, এটা কিন্তু 7-এর নিচে নামিয়ে আনতে হবে এবং এই সময়টাতে উইকেট দরকার। আমার মনে হয় যে একবার স্লগ ওভারের খেলা চলছে এখন, স্লগ ওভারে যদি 1-2 উইকেট আরও নিতে পারে বাংলাদেশ 1-2 ওভারের মধ্যে, তাহলে কিন্তু আমার মনে হয় জিম্বাবুয়ে দলের যে গেম প্ল্যান সেই গেম প্ল্যানে আরও একবার ধাক্কা দিতে পারবে। পরে বলটি অন সাইডে অন ড্রাইভ করেছেন, কিন্তু 1টি রান পাবেন। রায়ান বার্ল 17 রানে পৌঁছে গেলেন, 132 4 উইকেটে জিম্বাবুয়ে। শ্রোতা বন্ধুরা শুনছেন বাংলাদেশ বেতার, রায়ান বার্ল তিনি 16 রানে অপরাজিত রয়েছেন, ওভারের সমাপ্তি 16তম ওভারের খেলা শেষ হয়েছে। রায়ান বার্ল তিনি বাম হাতে ব্যাট করে থাকেন এবং লেগ ব্রেক বল করে থাকেন। টি-20 ম্যাচ রায়ান বার্ল এখন পর্যন্ত খেলেছেন 118টি, 32 বার নট আউট থেকেছেন, 109 ইনিংস তিনি ব্যাট করেছেন 118টি টি-20 ম্যাচের মধ্যে, 1948 রান করেছেন, সর্বোচ্চ 67 অপরাজিত একটা ইনিংসে। এভারেজ তিনি রান করেছেন 25.29 এবং স্ট্রাইক রেট 124.95, 4টি 50, কোন সেঞ্চুরি তার ক্যারিয়ারে টি-20তে নেই। এই হচ্ছে রায়ান বার্লের টি-20 পরিসংখ্যান। জিম্বাবুয়ে 132 4 উইকেটে 16 ওভার শেষে। বন্ধুরা আপনারা শুনছেন বাংলাদেশ বেতার, তাসকিন আহমেদ আজকে শুরুতে তিনি বল করেছিলেন তাসকিন, কিন্তু মেডেন নেই, উইকেট নেই। যাচ্ছেন তাসকিন নতুন ওভারের প্রথম বল, অনেক বড় একটা ওয়াইড হবে। তাসকিন বামহাতি ব্যাটারের জন্য তিনি ওভার পিচে একটা ডেলিভারি অফ করিডোরে রাখতে চেয়েছিলেন, কিন্তু এতটাই বাইরে গেল যে টি টোয়েন্টি ক্রিকেটে যদি বলি যে ডাবল ওয়াইড তাহলে কিন্তু ভুল বলা হবে না, অনেক বাইরে দিয়ে প্রায় পিচের বাইরে যাচ্ছিল বলটা, যাই হোক ওয়াইড হয়েছে 133 চার উইকেটে। তাসকিন আহমেদ তিনি টি টোয়েন্টিতে বাংলাদেশের পক্ষে অনেক টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন, কতটি আপনাদেরকে আমি জানাবো শ্রোতা বন্ধুরা। ডানহাতি এই পেসার পেস ইউনিটের নেতৃত্বে তিনি দিচ্ছেন বাংলাদেশ দলের হয়ে, যাচ্ছেন দ্বিতীয় বলটি করবার জন্য। ইনফ্যাক্ট প্রথম বলই যেহেতু ওয়াইড হয়েছে, এবারে পেছনে সরে গিয়ে পুল শট খেলে দিয়েছেন, বল আকাশে ভাসছে কিন্তু সীমানা কাছাকাছি যাবে না, একেবারে লং অন একজন ফিল্ডার আছেন, মিড অনে বলটা পড়ল, এই ফাঁকে একবারের জন্য জায়গা বদল করলেন, বিগ শট ফর এ সিঙ্গেল। তাসকিন একটু টেনে দিয়েছিলেন যেহেতু প্রি ডিটারমাইন্ড একটা শট খেলতে চেয়েছিলেন, আগেই সফল করে পেছনে পায়ে ভর করে অন সাইডে একটা পুল খেলতে চেয়েছিলেন, তাসকিন একটু টেনে দিয়েছিলেন, ফাইনালি লিডিং এজ হয়ে বলটা চলে যায় মিড অনে, ডিপার থেকে ফিল্ডার ছুটে এসে কুড়িয়ে ফেরত পাঠিয়েছেন, ততক্ষণে একবারের জন্য জায়গা বদল করেছেন, যেহেতু নিকটে কোনো ফিল্ডার ছিল না যার কারণে ক্যাচ হয়নি। 134 চার উইকেটে জিম্বাবুয়ে। শ্রোতা বন্ধুরা আপনারা শুনছেন বাংলাদেশ বেতার, থাকুন বাংলাদেশ বেতারের সঙ্গে, বাংলাদেশ বেতার সব সময় সবখানে সবার জন্য। যাচ্ছেন তাসকিন ওভারের পরে বলটি অ্যাওয়ে সুইং অফ স্ট্যাম্পের বাইরে আড়াড়ি ব্যাটে ড্রাইভ করে দিয়েছেন কিন্তু রান পাবেন না, স্ট্রেট টু দ্য ফিল্ডার, মিড অফে ফিল্ডার আছেন শর্ট কাভার এবং মিড অফ ঠিক কাছাকাছি জায়গায় পারভেজ হোসাইন ইমন রয়েছেন, রান নেওয়ার কোনো সুযোগ নেই। তাসকিনের বয়স হচ্ছে 31 বছর, 103 দিন দেখানো হচ্ছে, 194টি ওয়ানডে খেলেছেন, 19টি টেস্ট ম্যাচ খেলেছেন আর 87টি টি টোয়েন্টি ম্যাচ খেলে তিনি উইকেট পেয়েছেন হচ্ছে 87 টি টোয়েন্টি ম্যাচে 106টি উইকেট পেয়েছেন এবং বেস্ট বোলিং হচ্ছে এক ইনিংসে 16 রানে 4 উইকেট এবং সেটাই হচ্ছে এক ম্যাচে 4 উইকেট বেস্ট বোলিং। ইয়র্কার অফ স্টাম্পের ওপরে দিয়েছিলেন, ডিগ আউট হয়েছে, ইনফ্যাক্ট জোরের উপরে পাঞ্চ করেছিলেন কভারে, ইমন রয়েছেন রান পাবেন না, মিল্টন সুম্বা ব্যাড লাক বলতে হবে, দারুণ একটা পাওয়ারফুল পাঞ্চ করেছিলেন কভারে কিন্তু স্ট্রেট টু দ্য ফিল্ডেড ফিল্ডার হওয়ায় রানটা পেলেন না, ডট বল পেয়েছেন তাসকিন। এই ধরনের বোলিংই কিন্তু করতে হবে তাসকিন, আপনাকে অ্যাকর্ডিং টু ফিল্ড বল করেন এবং ব্যাটসম্যানের মেজাজ বুঝে, ব্যাটসম্যানের ফুটওয়ার্ক বুঝে, মুভমেন্ট বুঝে আপনাকে বল করতে হবে, তাহলেই কিন্তু রান রেটটা কমে আসবে, আপনি উইকেট পাবেন। 134 উইকেটে জিম্বাবুয়ে। 17th ওভারে খেলা চলছে, তাসকিন যাচ্ছেন ব্যক্তিগত 4th ওভারে, এবারে অফ স্টাম্পের বেশ খানিকটা বাইরে, মাইন্ড গ্যাম হয়েছে এবং অফ স্টাম্পের বাইরে সফল করে সরে গিয়েছিলেন, অনেকখানি সরে গিয়েছিলেন, তাসকিল ফলো আপ একটা ডেলিভারি দিয়েছেন এবং আড়াড়ি ব্যাটেই কিন্তু স্কোয়াড ড্রাইভ করেছেন, ডিপ পয়েন্টে ফিল্ডার আছেন তবে একটির বেশি রান পাবেন না, বিগ শট ফর এ সিঙ্গেল। তাসকিনের এই ডেলিভারিটির প্রশংসা আমি করতেই না করে পারছি না যে ফলো আপ ডেলিভারিতে মাত্র একটি রান দিয়ে তিনি বেঁচে গেছেন। ব্যাট কিন্তু পরিবর্তন করা হচ্ছে, রায়ান বার্ড তিনি 18 বল থেকে 18 রানে অপরাজিত রয়েছেন, সুম্বা 11 বল থেকে 11 রানে অপরাজিত রয়েছেন, তবে তাসকিনের এই ডেলিভারিটি অসাধারণ ছিল। এই ওভারে তাসকিন খুব একটা রান দেননি। তাসকিনের বোলিংয়ের কথা বলছিলাম, টি টোয়েন্টিতে 106 টি টোয়েন্টি ম্যাচে তিনি উইকেট পেয়েছেন হচ্ছে 106টি উইকেট পেয়েছেন, ইনফ্যাক্ট 87টি টি টোয়েন্টি ম্যাচে 106টি উইকেট পেয়েছেন, 16 রানে বেস্ট বোলিং 4 উইকেট পেয়েছেন তিনি, 4 উইকেট তিনি পেয়েছেন তার ক্যারিয়ারে 3 বার, 5 উইকেট নেই টি টোয়েন্টিতে তাসকিন আহমেদের। ওভারের পরে বল, এবারে লফটেড খেলে দিয়েছেন, স্ট্রেট হিট জোন দিয়ে বল যাচ্ছে সীমানার দিকে, লং অফ থেকে তাহিদ হৃদয় ছুটে আসছেন, বলের কাছাকাছি জায়গায় পৌঁছে গেছেন, ততক্ষণে একবার দুবারের জন্য জায়গা বদল হলো, 2টি রান পেয়েছেন রয়্যান বার্ড, বার্ড পৌঁছে গেলেন এই মুহূর্তে 20 রানে 19 বল থেকে 137 চার উইকেটে জিম্বাবুয়ে। শ্রোতা বন্ধুরা আপনারা শুনছেন বাংলাদেশ বেতার, থাকুন বাংলাদেশ বেতারের সঙ্গেই, বাংলাদেশ বেতার সবসময় সবখানে সবার জন্য। 137 চার উইকেটে বাংলাদেশ, কারেন্ট রান রেট 8.14। তাসকিন ওভারের শেষ বলটি তিনি করবেন, 3 ওভার 5 বল থেকে 20 রান দিয়েছেন, বেশ 88 বলিং কিন্তু ব্যাড লাক, একটা উইকেট তিনি পাননি, নামের পাশে একটা উইকেট থাকলে ভালো হতো। ডানাতে পেসার ওভার দ্য উইকেট, অফ স্টাম্পের বাইরে লো ফুল টস, গাইড করে দিয়েছেন, বল যাচ্ছে ডিপ পয়েন্ট সীমানার দিকে, ফিল্ডার রয়েছেন সেখানে, কুড়িয়ে ফেরত পাঠালেন যতক্ষণে, ততক্ষণে একবারের জন্য জায়গা বদল করলেন, আরও একটি রান আসলো। 139 চার উইকেটে জিম্বাবুয়ে। 17th ওভারের খেলা শেষ শ্রোতা বন্ধুরা, 17 ওভার শেষে 139 জিম্বাবুয়ে, টস হেরে ব্যাট করছে বুলাওয়ে স্পোর্টস কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে। বাংলাদেশ 3 ম্যাচ টি টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচটা যদি জিততে পারে, বাংলাদেশ দল শেষ ওয়ানডে ম্যাচে জিতেছে, সেই মোমেন্টামটা যদি টি টোয়েন্টিতে ক্যারি করতে পারে তাহলে জয়লাভ সম্ভব। এই জিম্বাবুয়ের বিপক্ষে বিশেষ করে হারারে স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ে শক্ত প্রতিপক্ষ, যে দলই হোক না কেন নো প্রবলেম। তবে বাংলাদেশ দল কিন্তু এটা জেনেও টেস্ট ক্রিকেটে দুটো ইনিংসেই ভরাডুবি হয়েছে, যার কারণে ইনিংসও 85 রানে হেরেছিল। এরপরে ভেবেছিলাম যে টি টোয়েন্টি ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ দল ফিরে আসবে জয়ের ধারায়। প্রথম ওয়ানডেটা হেরেছে, দ্বিতীয় ওয়ানডে সেখানে তাকিয়েছিলাম যে সিরিজে কামব্যাক করবে, সেটিও হয়নি। তবে তৃতীয় ওয়ানডেটা জিতেছে, সিরিজ হেরেছে টেস্ট এবং ওয়ানডে, এখন টি টোয়েন্টি সিরিজের দিকে তাকিয়ে রয়েছেন এই মুহূর্তে। নাহিদ রানা নতুন ওভারের প্রথম বল করলেন এই বাংলাদেশ এক্সপ্রেস ওভার পিচ ডেলিভারি, অফ স্টাম্পের বেশ খানিকটা বাইরে, যেহেতু বামহাতি ব্যাটার ছিলেন এক্ষেত্রে সুম্বা, মিল্টন সুম্বা। এওয়ে সুইং ছিল, জায়গায় দাঁড়িয়ে লং হ্যান্ডেলে ব্যাট করতে চেয়েছিলেন মিল্টন সুম্বা, কিন্তু বল ব্যাটে করতে পারেননি। একটু যদি সাফল্য করে খেলতে পারতেন আমার মনে হয় তিনি বল ব্যাটের সংযোগটা পেতেন। যাই হোক, আড়াড়ি ব্যাটে চেষ্টা করেছিলেন মিল্টন সুম্বা, 12 বল থেকে 11 রানে অপরাজিত রয়েছেন। নাহিদ রানা ডানহাতি পেসার, ওভার দ্য উইকেট যাচ্ছেন, এবারে সাফল্য করে খেলেছেন, অফ স্টাম্পের বাইরে, ক্যাচ আউট, গন, ফাইন লেগে ফিল্ডার অফ স্টাম্পের বাইরে সরে গিয়ে জাস্ট তিনি একটা সুইপ শটের মতো করে খেলেছিলেন, বলটা গাইড করে দিয়েছিলেন, কিন্তু ফাইন লেগে একদম ফিল্ডার যে রেখেছিলেন রাহিদ রানা সেটা হয়তো ব্যাটার ভুলেই গিয়েছিলেন সরাসরি, অর্থাৎ একেবারে যে সার্কেল রয়েছে সার্কেলের মধ্যেই কিন্তু ছিলেন, সুইপ শটটা খেলে দিয়েছিলেন এবং সরাসরি ফিল্ডারের হাতে ফাইন লেগে সার্কেলের মধ্যেই। বাংলাদেশ দলের আরও একটা উইকেট সফলতা বলতেই হবে, পঞ্চম উইকেটের পতন ঘটল জিম্বাবুয়ে দলের, 139 রানের মাথায় আউট হয়ে ফিরে যাচ্ছেন মিল্টন সুম্বা, 13 বল থেকে 11 রান করে ফিরে যাচ্ছেন, 139 রানের মাথায় পঞ্চম উইকেটের পতন ঘটল জিম্বাবুয়ে দলের। হ্যাঁ, ইয়েস, বাংলাদেশ রাইট ট্র্যাকেই রয়েছে কিন্তু এই মুহূর্তে, কারণ বলছিলাম যে স্লগ ওভারে, বিশেষ করে যখন 15তম ওভারের খেলা চলছিল তখনই বলছিলাম যে বাংলাদেশ দল যদি এই ওভার বা আগামী 1-2 ওভারের মধ্যে আরও 2 উইকেট তুলে নিতে পারে সেক্ষেত্রে জিম্বাবুয়ে দলকে আর্লি বেঁধে রাখা, অর্থাৎ কম রানে বেঁধে রাখা, বাংলাদেশের রিচের মধ্যেই, চেজেবল রানের মধ্যেই কিন্তু বেঁধে রাখা সম্ভব হবে। সেটা কিন্তু হয়েছে প্রথম উইকেটটা তুলে নিয়ে নাহিদ রানা, আর নাহিদ রানার কথা বলছিলাম যেহেতু তিনি 2 উইকেট পেয়েছেন তাকে বোলিংয়ে আনা দরকার। ওভারের পরে বলটি লফটেড খেলে দিয়েছেন, ক্যাচ হবে, আউট, গন, আরও একটা উইকেটের পতন, 6ষ্ঠ উইকেটের পতন ঘটল নাহিদ রানা, তিনি আঘাত হানলেন 6ষ্ঠ উইকেটের পতন, 139 রানের মাথায় পঞ্চম, 139 রানের মাথাতেই কিন্তু 6ষ্ঠ উইকেটের পতন ঘটল নাহিদ রানা, তিনি আঘাত হানলেন, পরপর 2 বলে 2টো উইকেট লাভ করলেন নাহিদ রানা, দেখার মতো বোলিং, তিনি টপাটপ 2টো উইকেট তুলে নিলেন, আগে 2টো উইকেট অর্থাৎ 4 নম্বর উইকেটটি নাহিদ রানা কিন্তু এই মুহূর্তে তুলে নিলেন। নতুন ব্যাটার তাকে থসিঙ্গা, তাকে আউট করে ফেরত পাঠিয়েছেন, 139 রানে 6ষ্ঠ উইকেটের পতন ঘটল নাহিদ রানা। দারুণ বোলিং, অসাধারণ বাংলাদেশ এক্সপ্রেস, নাহিদ রানা সিটিং অন এ হ্যাট্রিক, ইয়েস, নাহিদ রানা এখন হ্যাট্রিক বল করবেন, দেখা যাক। পরপর 2টি বলে আঘাত হেনেছেন নাহিদ রানা, অর্থাৎ 4টা উইকেট কিন্তু হয়ে গেল অলরেডি নাহিদ রানা, নাহিদ রানা 4টি, সাইফুদ্দিন 2টি, রায়ন বল্ড তিনি 20 বলে 22 রান করে অপরাজিত রয়েছেন, ইভান্স তিনি নতুন ব্যাটার এখনও পর্যন্ত কোনো বল মোকাবেলা করেননি। নাহিদ রানা দেখা যাক হ্যাট্রিকটা পূর্ণ করতে পারেন কিনা, শামসুল ভাই কি মনে হয়?
1: সম্ভাবনা আছে, নাহিদ রানা দুর্দান্ত টাচে আছেন, টি টোয়েন্টিতেও তার সেই ক্যারিশমেটিক পারফরমেন্স দেখিয়ে যাচ্ছেন এবং বাংলাদেশ দল জিম্বাবুয়েকে জাস্ট চেপে ধরেছে, যে স্কোরটা একসময় 180-90-200 কাছাকাছি মনে হচ্ছিল যে পৌঁছে যাবে সেটা এখন অনেকটাই কমে এসছে, আর মাত্র 15টা বল ইনিংসে বেঁচে আছে। নাহিদ রানা, হি ইজ অন এ হ্যাট্রিক, ওয়ান্ডারফুল মোমেন্ট, অফ স্টাম্পের সামান্য বাইরে, প্লেড অ্যান্ড মিস, হ্যাট্রিক বঞ্চিত হলেন নাহিদ রানা, কিন্তু ইভান্সও ব্যাটে বল লাগাতেই পারলেন না, অসাধারণ বোলিং, অসাধারণ, ক্যাচগুলো ভালো ধরেছেন নাহিদ রানা পরের বল, এবারে অবশ্য বলটা করার প্রস্তুতি নিচ্ছেন তিনি, লম্বা রান আপে 22 রান করেছেন রায়ন বার্ড, 139 উইকেটে জিম্বাবুয়ে টসে হেরে ব্যাট করছে, নাহিদ রানা ইয়র্কার ডেলিভারি করেছেন, এবারে কোনো রকমে ফ্লিক করে দিলেন, বল যাচ্ছে ডিপ স্কোয়ার লেগে, ফিল্ডার আছেন সেখানটায়, পিচটা অত্যন্ত ভালো একটা পিচ ব্যাট করার জন্যে, বোলারদের জন্য এখানে আদর্শ। এনগ্রাভা, ব্লেজিং, মজুরাবানি, তারা খুব এফেক্টিভ হবেন এখানে, এবং বাংলাদেশি ব্যাটারদের স্ট্রাগল করতে হবে তাদের বিপক্ষে রান করতে ফর শিওর। এবং বাংলাদেশ যদি এখান থেকে আর 20 রান দেয়, আরও 2 ওভার আছে, 20 রান না, আমার মনে হয় যে 155-155 এরকম রানের মধ্যেও বেঁধে রাখা সম্ভব। এখান থেকে জাস্ট রানে বলের বেশি দেওয়া উচিত নয়, রান বাড়কে একটু সামঝে খেললেই হয়। এই ওভারের শেষ বলটা করবেন নাহিদ রানা, ডান হাতি সুইমার, 4-4 উইকেট পেয়েছেন, 4-4 তার ফিগার। আউটসাইড অফ স্টাম্প, একটা লো ফুল টস, অফ ড্রাইভ, মিড অফকে ভেদ করে বল যাচ্ছে সীমানার দিকে, 4 রান, মাচ নিডেড, ওয়েলকাম বাউন্ডারি। 18 ওভার শেষে 144, 6 উইকেটে জিম্বাবুয়ে, 4 উইকেট পেলেন 3 ওভার থেকে, মাত্র 8টি রান খরচ করেছেন নাহিদ রানা। তার বিপক্ষে এই প্রথম একটা বাউন্ডারি স্কোরিং শটস খেলল জিম্বাবুয়ে দল, অথচ তাসকিন, শেখ মাহদি, নাসুম আহমেদ কিংবা সাইফুদ্দিন, এদেরকে অবলীলায় জিম্বাবুয়েন ব্যাটাররা খেলেছেন, এক নাহিদ রানার কাছে পিছিয়ে পড়লেন যেন। নাহিদ রানা তার 3 ওভারের কোটায় মাত্র 8টি রান দিয়ে খেলাটাকে বাংলাদেশের ফরে ঘুরিয়ে নিয়ে আসছেন, শুধু তাই নয় 4-4টি উইকেট নিয়েছেন টানা 2 বলে, এই ওভারে 2টো উইকেট নিয়ে, দ্বিতীয় এবং তৃতীয় বলে উইকেট নিয়ে তিনি হ্যাট্রিকে বসেছিলেন, যদিও হ্যাট্রিকটা কমপ্লিট হয়নি, টি-20তে হ্যাট্রিক খুবই রেয়ার। যাচ্ছেন সাইফুদ্দিন, 19তম ওভার, স্লো ইয়র্কার লেংথে বল করার চেষ্টা, লেগ মিডল স্টাম্পের উপরে ছিল, সুন্দর ফ্লিক করে দিয়েছেন ব্যাটার ইভান্স, 1 রানের জন্য স্কোয়ার লেগে রেখেছেন, দলীয় রান বেড়েছে 145, 6 উইকেটে জিম্বাবুয়ে। 19তম ওভার শুরু হয়েছে মাত্র, ইনিংসে আর 11টা বল বাকি, এই 11 বল থেকে খুব বেশি রান যেন না হয় খেয়াল রাখতে হবে বাংলাদেশি বোলিং ইউনিটকে, 11 বল থেকে 11।
2: সুপ্রিয় শ্রোতা, আপনারা উপভোগ করছেন সরাসরি সম্প্রচারিত বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দলের মধ্যকার টি-20 ক্রিকেট ম্যাচটির চলতি ধারা বিবরণী, যা বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 535.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে, এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে আপনারা শুনতে পাবেন। এখন শুনবেন স্থানীয় সংবাদ ইংরেজিতে।
3: আসসালামু আলাইকুম, দিস ইজ বাংলাদেশ বেতার খুলনা, দ্য নিউজ রেড বাই নাজুয়া আব্দুর রাজাক। The July Martyrs' Day will be observed in Khulna like other places of the country tomorrow with due respect. In Khulna, different programs have been taken on the occasion of observing the day. The programs include placing of floral wreaths at the Martyrs' Memorial at Shibbari Crossing, discussion meeting and a special munajat in the country's mosques and special prayers in the temples, churches, pagodas and other religious places of worship for the peace of the martyrs. Besides, discussion meeting and Dua Mahfil will be held in all educational institutions at convenient times. Meanwhile, elaborate programs have been taken in Joshua to mark the day. The programs include placing of floral wreaths at the July Martyrs Monument, discussion meeting, special prayers, receptions at the convenient times, keeping museums of government, non-government and autonomous organizations open to the public from morning to evening without tickets, arranging special food in government hospitals, prisons, government children's families, child rehabilitation centers, development centers, essay recitation and painting competitions, discussion meeting and Dua Mahfil in all educational institutions, arranging film exhibitions and documentary film exhibitions provided by the Ministry of the Information and broadcasting in auditoriums or open spaces. The July Martyrs' Day will be observed in other districts of Khulna Division tomorrow through holding similar programs. A skill development workshop on climate resilience in Bangladesh and cooperation in formulating a national strategy on climate change related damage and losses was held at the conference room of Department of Environment in Khulna today. The workshop discussed on the effect of climate change and its resolution and urged all to stand by the people affected by the climate change. Deputy Director and Executive Magistrate of the Department of Environment, Mohammad Asifur Rahman, attended it as chief guest. Head of the Environmental Science Discipline of Khulna University, Dr. Mohammad Muzibur Rahman, presented the keynote. presided over by the executive director of a non-government organization. The workshop was attended, among other, by the associate professor of the Institute of Disaster Management, IDM, of Kuwait, deputy director of the Environment Department, deputy chief information officer of Khulna Regional Information Office, officers of various government and non-government organizations, including the Department of Environment, NGO representatives, and representatives of the civil society. An advocacy meeting on the implementation of the Citizens Report Card program was held at the Paurasabha's conference room in Satkhira today to assess the quality, effectiveness, existing challenges and citizen satisfaction of waste management services in the Paurasabha. Presided over by the president of Sacheton Nagarik Committee, the meeting was attended by the executive officer of the Paurasabha, leaders of various social and voluntary organizations, including officials of the concerned department. A discussion meeting was held at a non-government organization auditorium under Shalika Upazila in Magura today on the occasion of the World Youth Skills Day. The meeting emphasized on raising awareness about the importance of skills required by young people for employment, decent work and entrepreneurship. Presided over by the branch manager of the organization, the meeting was attended among other by the 60 selected youth and young women. A non-government organization arranged it. A tree plantation program has been inaugurated at Silver Jubilee Model Government Primary School in Satkhira town today as part of the countrywide tree plantation program. The additional deputy commissioner inaugurated the program by planting a sapling as chief guest. The district primary education officer, headmaster of the school, teachers, students and concerned officials were present on the occasion. Meanwhile, tree plantation program and discussion meeting were arranged at the Kajdia Model Government Primary School of Rupsha Upazila in Khulna today as part of the same program. The Upazila Assistant Commissioner Land Education Officer, instructor from the Primary Education Training Center, president of the school managing committee and people of different professions were present at that time. Later, saplings of fruit-bearing, timber and medicinal trees were planted at the same venue. Kabaddi and Bororia 11 defeated Chakulia 11 by 32-24 in anti-tobacco Kabaddi tournament at Kashipur Shindhail ball field under Muhammadpur Upazila in Magura today. Finally, weather and forecast. Valley Till 1 tonight says there are chances of rain or thunder showers with temporary south-south starly gusty to westerly wind at a speed of 45-60 km/h over the regions of Khulna, Borishal, Potuakhali, Noakhali, Kumilla, Chattogram, Cox's Bazar, and Sylhet. River ports in these areas are to hoist cautionary signal number 1. And that's the end of the news. Dear listeners, you are welcome to our next bulletin at 7 this evening in Bangla. Till then, Allah Hafiz.
2: পরবর্তী অনুষ্ঠান ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
0: ইভান্স কিন্তু অলরাউন্ডার, তিনি 31 ম্যাচে 46 উইকেট পেয়েছেন, আবার বেশ কিছু রানও তিনি করেছেন। যাচ্ছে নাহিদ রানা, আবারও এবার ইয়র্কার দিয়েছেন, লফটেড খেলে দিয়েছেন, বল যাচ্ছে ওয়াইড লং অফ দিয়ে সীমানার দিকে, তাহিদ হৃদয় কুড়িয়ে ফেরত পাঠালেন কিন্তু একটির বেশি রান নেই। বিগ শট ফর এ সিঙ্গেল, একটি রান নিয়ে সন্তুষ্ট থাকলেন, ওয়ার্ল্ড পৌঁছে গেলেন এই মুহূর্তে 29 রানে। ব্রাড ইভান্স তিনি 7 রানে পৌঁছে গেলেন, 157 6 উইকেটে জিম্বাবুয়ে।
1: নাহিদ রানার সামনে হাতছানি দিয়ে ডাকছে ফাইফার। এই ওভারে এখনও 4টা বল পাচ্ছেন তিনি, একটা উইকেট তুলে নিয়ে টি টোয়েন্টি ফর্ম্যাটে প্রথমবারের মতো নিজের ফাইফারটা কমপ্লিট করবার জন্যে। টেস্টে আছে, ওয়ান ডেতে আছে, এই সিরিজে সেটা হয়েছে, ওয়ান ডেতে 6 উইকেট পেয়েছিলেন একটা পার্টিকুলার ম্যাচে, যদিও আমরা সেই ম্যাচটা হেরেছিলাম। দ্যাট ওয়াজ ফার্স্ট ম্যাচ সিরিজের। 141 ডিফেন্ড করেছে জিম্বাবুয়ে, 25 রানে জিতে গিয়েছিল, আমরা 142 তাড়া করতে পারিনি।
0: নাহিদ রানা 6 উইকেট নিয়েছেন, অসাধারণ বোলিং। তাসকিন নিয়েছিলেন 2 উইকেট। নাহিদ রানা ওভারের পরে বলটি অফ স্টাম্পের বাইরে চমৎকারভাবে ভিতে খেলেছেন, ওয়াইড লং অফ দি বল যাচ্ছে সীমানার দিকে কিন্তু একটির বেশি রান পাবেন না, একটি রান নিয়েই ওখানে সন্তুষ্ট থাকলেন ব্যাটার। এই মুহূর্তে রয়্যান বাল 30 রানে পৌঁছে গেলেন, 158 6 উইকেটে জিম্বাবুয়ে। টস হেরে ব্যাট করছে বুলাওয়েতে।
1: আমার মনে হয় জিম্বাবুয়ে একটু অখুশি থাকবে, যেভাবে তারা স্টার্টটা পেয়েছিল, যেভাবে তাদের ইনিংসটা এগোচ্ছিল, এক নাহিদ রানার কাছেই তারা পিছিয়ে পড়েছে। আদারওয়াইজ তারা কিন্তু 180 কাছাকাছি ছিল সবসময়। আমার মনে হয় যে 15-20 রান কম হচ্ছে হবে, আরও 3টে বল, এবং এই 3টে বলে কোনো বাউন্ডারি কনসিড না করলে বাংলাদেশ ভালো জায়গায় থাকবে। ও ফুল টস, স্কোপ, ফাইন লেগ উপরে, বল সীমানার বাইরে, 4 রান, ইভান্স চতুরতার সাথে খেলেছেন, মাচ নিডেড বাউন্ডারি, 162 ছয় উইকেটে জিম্বাবুয়ে, অসাধারণ এক্সিকিউশনস। এর আগে আমরা দেখেছিলাম বেনেটকে এইরকম একটা এক্সিকিউট করতে, এবং সেটা তাসকিনের বিপক্ষে ইনিংসের গোড়ার দিকে একেবারে।
0: ঠিক তাই, নাহিদ রানা এইবারে চতুর্থ পঞ্চম বলটি করবেন, ইতিমধ্যেই এই ওভারে সবচেয়ে বেশি রান মনে
1: দিয়েছেন,
0: ইয়েস 18 রান দিয়ে 4টা উইকেট পেয়েছেন। আর একটা উইকেট নাহিদ রানার দরকার, দুটো বলের মধ্যে যদি একটা উইকেট তিনি লাভ করতে পারেন তাহলে ফাইফার হবে তার। প্রথমবারের মতো টি টোয়েন্টি ক্রিকেটে ডানহাতি এই ফাস্ট বোলার যাচ্ছেন বাংলাদেশ এক্সপ্রেস 162 ছয় উইকেটে জিম্বাবুয়ে, পঞ্চম বলটি নিয়ে যাচ্ছে নাহিদ রানা ডানহাতি পেসার। ওভার দ্য উইকেট ডানহাতি ব্যাটারের জন্য ফুল টচ, সঙ্গে সঙ্গে পুল শট খেলে দিয়েছেন, বল চলে গেল একেবারে মিড উইকেট কাউকর্নার রিজিয়ন দিয়ে সীমানার বাইরে, ছক্কা। কি করলেন নাহিদ রানা আপনি?
1: ফুল টচ দিয়ে ফেললেন, এবং ব্যাটাররা এমনিতেই মারমুখী অবস্থায় আছে, শেষ ওভার যত দ্রুত রান তোলা যায়। নো বলও ক্লেম করছেন যে ওয়েস্ট হাইটের উপরে কিনা স্যার চেক করে দেখবেন প্লিজ, এবং নো বল যদি হয় জেরবার অবস্থা হয়ে যাবে বাংলাদেশের। ছয় হয়নি, আমার মনে হয় চার হয়েছে, ভেতরের দিকে ড্রপটা দেখেন,
0: একেবারে দড়ির কাছাকাছি পড়েছিল।
1: হ্যাঁ, এবং কনফার্মেশন করা হলো আম্পায়ারের কাছ থেকে, কারেকশন করা হলো, এটা চারের ইঙ্গিত এলো। প্রথমে ছয় দেখিয়ে দেওয়া হয়েছিল, পরে টিভি আম্পায়ার তার শরণাপন্ন হলেন ফিল্ড আম্পায়ার, এবং চারের কনফার্মেশন এসছে। 166 এই মুহূর্তে ছয় উইকেটে জিম্বাবুয়ে, তবুও দেখেন কিছু রান হয়েই গেল, এবং নাহিদ রানার মতো মোস্ট ইকোনমিক বোলার তাকেও শেষ ওভারে এতটুকু ছাড় দিচ্ছে না জিম্বাবুয়েন্সরা। নয় বলে 15 রান করে ফেলেছেন ইভান্স। ইনিংসের শেষ বল নাহিদ রানা টু ইভান্স, ইভান্স গুনে নিচ্ছেন সব ঠিকঠাক আছে তো, শেষ বলে একটা 4 ছক্কা আদায় করতে চাচ্ছেন, ওয়েদার এটা বাউন্ডারি অর ওভার বাউন্ডারি যাই হোক একটা কিছু চাচ্ছেন। নাহিদ রানা একটা টো ক্র্যাশার করেন, ও ফুল লেন্থের বল, ক্র্যাকিং কভার ড্রাইভ, ডিপ এক্সট্রা কভার দিয়ে 4 রান, হোয়াট এ বিউটিফুল ব্যাটিং, 170 ছয় উইকেটে জিম্বাবুয়ে, 20 ওভার শেষ, বাংলাদেশের সামনে টার্গেট 171। আমরা কিন্তু মাঝারান আমি শুরুতে বলছিলাম যে বাংলাদেশের সামর্থ্য ওই 160 থেকে 70, এর বেশি হলে আমরা কিন্তু ম্যাচে নেই। সো যাক, একটা রিজনেবল টোটালের মধ্যে ফাইনালি বাংলাদেশ মারতে পারলো, এখন 171 রানের টার্গেটটা ছুঁতে হলেও ভালো কোয়ালিটি সেন্সেবল ব্যাটিংটাই করতে হবে বাংলাদেশ দলকে।
0: না, টি টোয়েন্টিতে যে এই রানটা কিন্তু চেঞ্জেবল, এই উইকেটে বাংলাদেশ দল দুটো টি টোয়েন্টি খেলেছে 2013 সালে, প্রথমটিতে 6 উইকেটে পরাজিত হয়েছিল, আর দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে 34 রানে জয়লাভ করেছিল, সেটি অনেক আগের কথা 2013 সাল। সেই বাংলাদেশ আর এই বাংলাদেশের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। তারপরেও আমি বলবো যে ওই টি টোয়েন্টি ম্যাচে যারা ছিলেন তাদের মধ্যে হয়তো কেউই বর্তমান দলে নেই, সো পরিবেশ পরিস্থিতি সব কিছুই ভিন্ন। অতিরিক্ত থেকে 12টি রান এসছে 20 ওভারে 170 ছয় উইকেটে, বাংলাদেশের টার্গেট হচ্ছে 171 করতে হবে বাংলাদেশ দলকে। তাসকিন 4 ওভারে তিনি 12টি ডট বল দিয়েছেন, 22 রান উইকেট নেই, নাসুম আহমেদ 3 ওভারে 7টি ডট বল 32 রান দিয়ে উইকেট নেই, মেহেদি হাসান 4 ওভার বল করেছেন 4 ওভারে, মেহেদি হাসান তিনও কিন্তু উইকেট লেস আজকে আমরা দেখেছি। সাইফুদ্দিন তিনি দুটো উইকেট পেয়েছেন, এবং সাইফুদ্দিন তাসকি নাহিদ রানা তিনি 4টি উইকেট পেয়েছেন, মেহেদি হাসান 41 রান দিয়েছেন 4 ওভারে, উইকেট নেই, মেডেন নেই, সাইফুদ্দিন 4 ওভারে 35 রান দিয়ে দুটো উইকেট পেয়েছেন, সাইফ হাসান 1 ওভার বল করে 10 রান দিয়েছিলেন। এ হচ্ছে বোলিং কার্ড। 170 ছয় উইকেটে জিম্বাবুয়ে, টস হেরে আজকে জিম্বাবুয়ে দল ব্যাট করেছে। আমার সঙ্গে এই মুহূর্তে যোগ দিচ্ছেন মাঝার, মাঝার আর একবার ওয়েলকাম করছি।
4: ধন্যবাদ আপনাকে, আপনাকেও স্বাগত মাইক্রোফোনে।
0: 171 রানের টার্গেট বাংলাদেশের সামনে, কি মনে হচ্ছে?
4: 171 রানের টার্গেট বাংলাদেশের সামনে, এবং আধুনিক ক্রিকেটে আমরা মানে কয়েক ঘন্টা আগেই একটি ম্যাচ দেখেছি ইংল্যান্ড বনাম ভারতের মধ্যে, সেখানে কিন্তু 200 উপরে রান হয়েছে, এবং আর একটা দল 200 চেস করার চেষ্টা করেছে। যদি আমি আইপিএল এর কথা ধরি এবং সেটাকে স্ট্যান্ডার্ডাইজড করি যে এটাই আধুনিক টি টোয়েন্টি ক্রিকেটের রূপ, তাহলে সেখানে কিন্তু নিয়মিতই এবার আইপিএল এ অন্তত 200 উপরে রান হয়েছে গড়ে। তো সেই হিসাবে আমরা 200 নিচে রান করে একটা টার্গেট পেয়েছি, সেই টার্গেটটাকে আমাদেরকে খুব ভালোভাবেই উতরে যেতে হবে। 8.55 রান প্রতি ওভার গড়ে যদি আগামী টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য আমাদের প্রস্তুতির কথা বলেন, তাহলে সেক্ষেত্রে এই গড়ে রান করে যদি চেজ না করতে পারি, তাহলে আমরা যদি মানে কাপ না পাই অন্তত সেমিফাইনালের চিন্তাও করে থাকি, অন্তত আমাদের তো এখন সেমিফাইনালের চিন্তা করা উচিত টি টোয়েন্টিতে, উঠতে পারি বা না পারি, তাহলে কিন্তু নিশ্চিতভাবেই 170 কোনো টার্গেটই নয়।
0: কারণ বাংলাদেশ দল দেখুন বর্তমানে যে দলটি রয়েছে, যদিও আমরা লিটন দাসকে এই টেস্ট বলেন বা ওয়ান ডে বলেন বা টি টোয়েন্টি বলেন এই সিরিজে পাইনি, সেক্ষেত্রে আমাদের যে ব্যাটিং ডেপথ রয়েছে, আমার মনে হয় যে বাংলাদেশ দল যদি স্বাভাবিকভাবে খেলতে পারে, ব্যাটিংটা করতে পারে, তাহলে এই রান চেজেবল এবং এই রান জেতা উচিত বাংলাদেশ দলের। বাংলাদেশ দলের ব্যাটিং লাইন আপে যারা রয়েছেন আজকে, যদি মাঝার আপনি বলেন যে কাদের দিকে ফোকাসটা থাকবে বাংলাদেশ দলের, এবং ওপেনিং স্লটে আমার মনে হয় খুবই ইম্পর্টেন্ট কিছু রোল প্লে করা দরকার, বিশেষ করে ইমন রয়েছেন, তানজিদ হাসান, তামিম রয়েছেন, ওপেনিংটা যদি একটু ভালো হয়, একটা ফ্লাইং স্টার্ট, বিশেষ করে পাওয়ার প্লে 6 ওভারটা যদি আমরা 45 থেকে 55 রান করতে পারি, তাহলে আমার মনে হয় একটা ভালো স্টার্ট বাংলাদেশ দল পেয়ে যেতে পারে এবং নেক্সট ব্যাটার ওয়ানডে যারা আসবেন তাদের পক্ষে সেটা ক্যারি করা সহজ হবে।
4: আমার কাছে মনে হয়েছে যে নুরুল হাসান সোহান যখন প্রথম দুবার তিনি যখন বের হয়ে গিয়েছিলেন, তারপর আবার যখন দলে এই লাস্টবার ঢুকলেন এবং এখন কিন্তু ক্যারি করছেন একাদশে, প্রায় তাকে দেখা যাচ্ছে, নুরুল হাসান সোহানকে নিয়ে আমার খুব একটা প্রশ্ন নেই। আমার প্রশ্নটা মূলত এখন সাইফ হাসানকে কেন্দ্র করে। সাইফ হাসানের ফর্মটা হুট করে কেন জানি খুব সরে গেল, উনি অনেকদিন পর দলে আসলেন, আসার পরে যেই ঝলকটা দেখালেন আমরা কিন্তু খুব আশান্বিত হয়েছিলাম, তার স্ট্রাইক রেট, তার বল যেগুলো তিনি চুজ করছিলেন শটের জন্য, অসাধারণ শট করছিলেন, হুট করে তিনি যেন হারিয়ে গেলেন। বিশেষ করে অ্যাওয়েতে তিনি ভালো খেললেন কিন্তু হোমে এসে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। সাইফ হাসানের দিকে আমাদের বিশেষ নজর রাখতে হবে। আমি এটা নিয়ে অবশ্য শামসুল ভাইও কথা বলছিলেন যে ইয়াসির আলী রাব্বি কেন আমরা তাকে রাখছি বা কেনই বা তাকে বাদ দিচ্ছি, আবার কেন আবার তাকে ঢুকিয়ে নিচ্ছি দলে। অবশ্যই একটা প্ল্যান রয়েছে আমাদের ইয়াসির আলী রাব্বিকে নিয়ে, তবে আমার মনে হয় ইয়াসির আলী রাব্বি কোন পজিশনে খেলবেন তাকে সেটা ফিক্সড করে দেওয়া উচিত। যখন একজন খেলোয়াড় তার নিজের ফর্মটা নিয়ে দ্বিধায় থাকেন, তার রোলটা একটু ফিক্সড করে দিয়ে কি আমরা তাকে একটু চাপমুক্ত রাখতে পারি না? আমার মনে হয় সেদিকে একটু নজর দিলে ভালো হয়। মোহাম্মদ সাইফুদ্দিন তিনি দলে আসছেন এবং টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত আমার মনে হয় তাকে ক্যারি করাটা খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর হয়ে উঠবে। আরেকজন ভালো ব্যাট করতে পারেন কিন্তু আমরা তাকে খুব একটা বেশি সুযোগ দিই না, তার নাম হচ্ছে নাসুমা আহমেদ। কারণ অলরাউন্ডার যদি আমি প্রডিউস না করতে পারি অন্তত দলে মিনিমাম 5 জন, তাহলে কিন্তু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আমরা কিছুই করতে পারবো না।
0: আপনি যথার্থই বলেছেন, আসলে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ নিয়ে প্ল্যান করেই সেভাবে টিমটা সাজানো উচিত এবং প্ল্যান করেই সব কিছু প্রতিটা ট্যুর আমাদের আয়োজন করতে হবে এবং খেলতে হবে। তো বাংলাদেশ দলের আজকের যদি ব্যাটিং লাইন আপটা একটু দেখে নিতে চাই বা বলি, তানজিদ হাসান, তামিম, পারভেজ হোসেন, ইমন, এরপরে ওয়ান ডায়নে হয়তো সাইফ হাসান বা সাইফ হাসানও ওপেন করতে পারেন, পারভেজ হোসেন, ইমনকে একটু নিচে খেলানো হতে পারে কারণ কয়েকটা ম্যাচে আমরা সেভাবেই দেখেছিলাম। এরপরে তাহিদ হৃদয় রয়েছেন, নুরুল হাসান সোহান, ইয়াসির আলী রয়েছেন, এরপরেই কিন্তু দেখুন ব্যাটার আর কিন্তু নেই, তাসকিন, মোহাম্মদ সাইফুদ্দিন, যদিও অলরাউন্ডার ধরছি কিন্তু ব্যাটিংয়ের ফর্মটা বেশ ভালো পাচ্ছে না বা যাচ্ছে না সাইফুদ্দিনের, নাহিদ রানা, মেহেদি হাসান, শেখ মেহেদি, নাসুম আহমেদ। শেখ মেহেদি তাকে আমরা অলরাউন্ডার বলি মাঝহার, কিন্তু আমার মনে হয় তার কাছ থেকে ব্যাটিং সাপোর্টটা আমরা ওইভাবে পাই না। এটা কি আমাদের ব্যর্থতা, মানে থিমট্যাঙ্কের ব্যর্থতা, নাকি তার ব্যর্থতা, কি মনে হয়?
4: আমার কাছে মনে হয় যে প্র্যাকটিসের সময় তাকে কতটুকু উদ্বুদ্ধ করছি আমরা সেটা একটা ফ্যাক্টর। আমাদের লোয়ার অর্ডার ব্যাটারদের নিয়ে কাজ করা খুব একটা বেশি হয়নি, এর আগেও হয়নি, এখনও হয়নি, হয়তোবা এখন যেই থিম ট্যাঙ্ক রয়েছেন, বিশেষ করে তামিম, তিনি নিজে কিছুদিন আগেই জাস্ট জাতীয় দল থেকে কিন্তু অবসর নিয়েছেন, এখন তিনি বাংলাদেশ ক্রিকেটের কাণ্ডারি, সেক্ষেত্রে তিনি যদি এই জিনিসগুলো অবশ্যই দেখবেন, ভালোভাবে দেখবেন। তবে আমার মনে হয় আলাদাভাবে শুধু লোয়ার অর্ডারদের নিয়েই একটা সেশন করা উচিত দেশে ফিরে আসার পরে, তাদের ব্যাটিং ইউনিটটাকে নিয়ে, তাদের দায়িত্বটা নিয়ে, যে আমরা কত রান করতে চাই, কত রান চেজ করতে হবে এবং সেই চেজিং এর ক্ষেত্রে তাদের কত রান অবদান রাখতে হবে প্রত্যেক ম্যাচে, যে না তোমাদেরকে 100 রান করতে হবে বা 80 রান করতে হবে প্রতি ম্যাচে। তো অর্থাৎ এই 80 রান করতে হলে কে কে কাণ্ডারি হিসাবে কার কাছ থেকে কত রান আমি চাই, এই যে দায়িত্বটা ভাগ করে দিলে তখন কিন্তু ওরা নিজেরা ওইভাবে প্রস্তুতি নিতে পারে। ম্যাচ সিনারিও তো ডিফারেন্ট ইস্যু, কিন্তু দায়িত্ব ভাগ করে নেওয়ার নিয়ে তারপরে প্র্যাকটিস করলে ওই অনুযায়ী মানসিকভাবে প্রস্তুতিটা ভালোভাবে হয় বলে আমার মনে হয়।
0: দেখুন, নাহিদ রানা প্রথমে যে তিনি দুওভার বল করেছিলেন সেখানে তিনি দুটো উইকেট পেয়েছিলেন, কয়েক মাত্র চারটি রান দিয়েছিলেন, তারপরে দু ওভারে তিনি দুটো উইকেট পেয়েছেন ঠিকই, কিন্তু শেষ ওভারটিতে তিনি আর স্নায়ুর চাপ ধরে রাখতে পারেনি এবং শেষ উইকেট জুটিতে অর্থাৎ সপ্তম উইকেট জুটিতে 31টি রান এসে প্রায় 200 স্ট্রাইক রেটে ব্যাট করেছে 15 বল থেকে 31 রান। এই শেষ ওভারটা যদি আমরা একটু ভালো করতে পারতাম, নাহিদ রানা যদি তিনি উইকেট নেওয়ার জন্য কিনা হ্যাট্রিক চান্স একটা পেয়েছিলেন তিনি আগের ওভারটিতে, কিন্তু হ্যাট্রিক পূর্ণ হয়নি, কিন্তু শেষ ওভারটিতে আর তিনি নিজের যে ইকোনমি বোলিংটা ওটা ধরে রাখতে পারলেন না, মানে এই স্লগ ওভারে বোলিং করাটা এটা কিন্তু রপ্ত করতে হবে, শিখতে হবে নাহিদ রানাকে।
4: অবশ্যই আমার মনে হয় যে এখনও আমরা ওই মুস্তাফিজেই আটকে আছি এবং সেটা স্বাভাবিক ব্যাপার, কারণ এর থেকে বড় স্লগ ওভার বোলিং করার মতো সারা বিশ্বে আসলে কয়েকজন রয়েছে, তার মধ্যে একজন মুস্তাফিজ। এটা আমরা ভাগ্যবান যে আমাদের মুস্তাফিজুর রহমান রয়েছেন। তো এটাও ঠিক যে মুস্তাফিজুর রহমানের বয়স বাড়ছে এবং হয়তো আর কয়েক বছর পরে মুস্তাফিজও দলে থাকবেন না, অথবা ইঞ্জুরি আসতে পারে, আল্লাহ না করুন। তবে সেই জায়গাটাই অবশ্যই নাহিদ রানার মতো পেস অ্যাটাক যারা রয়েছেন তাদেরকে দায়িত্বটা নিতে হবে। এটা ঠিক যে স্লগ ওভারে তাসকিন আহমেদকে অনেকবারই চেষ্টা করা হয়েছে এবং তিনি কিন্তু খুব একটা ভালো কিছু যে করেছেন তা কিন্তু নয়। সেক্ষেত্রে উই ডোন্ট থিঙ্ক যে তাসকিন আহমেদ কুড বি দ্য বেস্ট চয়েস ফর আস। সো কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাচ্ছে দ্বিতীয় ইনিংস। আমরা দেখতে পাচ্ছি সিকান্দার রাজাকে একটা ক্লোজ শট নেওয়া হয়েছে, ক্যামেরা এই মুহূর্তে রয়েছে একদম মাটিতে, তবে ক্যামেরার ফোকাস রয়েছে একেবারে আকাশে, ঠিক যেমনভাবে এই ফোকাস ঠিক ধরে রাখতে চান উঁচুতে সিকান্দার রাজার জিম্বাবুয়ে। সিকান্দার রাজা তিনি হয়তো দলকে উজ্জীবিত করলেন, সবাই একেবারে গোল হয়ে কথা বললেন, কথা বলা শেষ, জয়ের জন্য মাঠে নামো। এখন বাংলাদেশের বিপক্ষে বোলাররা কতটুকু সিকান্দার রাজার যে টিম নিয়ে থিঙ্কিং, সেই থিঙ্কিংটাকে এগিয়ে নিয়ে যাওয়ার কাণ্ডারি হিসাবে বোলাররা সাহায্য করতে পারেন মাঠে সেটি দেখার বিষয়। খুব একটা বেশি রান নয়, আবার খুব কম রানও নয় আধুনিক টি টোয়েন্টিতে আজকে যে টার্গেটটা বাংলাদেশ পেয়েছে, এবং সেটিকে ডিফেন্ড করার মতো বোলার এই মুহূর্তে জিম্বাবুয়েন যে দল একাদশ সেখানে যে নেই এটা আপনি বলতেই পারেন না, কারণ টেস্ট সিরিজ দেখুন, ওডিআই সিরিজ দেখুন, কারেন্ট যে সিরিজ সেই সিরিজে মানে কারেন্ট যে সফর সেই সফরে দুটি সিরিজ ইতিমধ্যেই তারা যথেষ্ট ভালো পারফর্ম করেছেন, এবং ভালো পারফর্ম করেছেন বলেই আমরা বলতে পারি যে বাংলাদেশের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজটাও শক্ত হতে চলেছে। কিছুদিন আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই জিম্বাবুয়ে দারুণ পারফর্ম করেছে, অর্থাৎ টি টোয়েন্টির কথাই বলছি, এই ফরম্যাটের কথাই বলছি, সেখানে কেন নয় বাংলাদেশের বিপক্ষে। তিনজন পেসার নিশ্চিতভাবে বাংলাদেশের বিপক্ষে আজকে খুব ভালো খেলার চেষ্টা করবেন, ভালো করার চেষ্টা করবেন, তবে প্রশ্নটা হয়ে দাঁড়াবে এক জায়গাতে সেটি হলো বাংলাদেশের টপ অর্ডার যে ব্যাটিং লাইন আপ রয়েছে, টপ অর্ডার যে ব্যাটিং লাইন আপ, সেই ব্যাটিং লাইন আপটা কতটুকু কার্যকরী হতে পারে টি টোয়েন্টিতে এবং জিম্বাবুয়ের বিপক্ষে। আজকে কিন্তু জিম্বাবুয়ের টপ অর্ডার দারুণ করেছে, বিশেষ করে ব্যানেত প্রথমে যখন তিনি ব্যাটিংয়ে আসেন যে স্ট্রাইক রেটে তিনি ব্যাটিং করেছেন সেটি দেখার মতো। সাইফ হাসানকে তুলে দেওয়া হয়েছে ওয়ান ডাউন থেকে একেবারে ওপেনিং স্লটে, ম্যাচ 27-539, তার রান স্ট্রাইক রেট 119। স্ট্রাইক রেটে বাংলাদেশের ব্যাটারদের যে গড় সেটি নিয়ে সুখী হওয়ার কোনো সুযোগ নেই, বিশেষ করে টি টোয়েন্টিতে, ওডিআইতে কিন্তু ভালো। আমরা দেখতে পাচ্ছি তানজিদ হাসান তামিম তারই সাথে 51 ম্যাচে 1191 রান করেছেন, তার স্ট্রাইক রেট 127.24, সর্বোচ্চ 89, সেঞ্চুরি করার সুযোগ কিন্তু আজকে তিনি পেতে পারেন, গত ওডিআই ম্যাচে তার সেই সুযোগটা হারিয়েছিল। শুরু হচ্ছে স্পিন অ্যাটাক, প্রথম বল সরাসরি লেগ স্ট্যাম্পেও নয়, ব্যাটার লেগ স্ট্যাম্পকে গার্ড করে দাঁড়িয়েছিলেন, তার দিকে গেছে সহজ বল, অনসাইডে ঘুরিয়ে একটি রান নিয়েছেন, রানের খাতা খুলল বাংলাদেশ, সাইফ এক বলে এক, বাংলাদেশ এক, কোনো উইকেট না হারিয়ে
1: 171 রানের টার্গেট, 134 ম্যাচে 107টা উইকেট সিকান্দার রাজার, 18 রানে 5 উইকেট, তার বেস্ট ফিগার 6.88 ইকোনমি রেট, সো ভালো ডিসেন্ট একজন স্পিনিং অলরাউন্ডার সিকান্দার রাজা, দলীয় অধিনায়ক জিম্বাবুয়ে দলের। একটা স্লিপ রয়েছে, 171 রানের লক্ষ্যে খেলছে, রাইট লেফট কম্বিনেশন। এই মুহূর্তে তানজিদ হাসান তামিম প্রথম বলটা ফেস করছেন, তিনি রাজাকে পুশ করেছেন ব্যাকফুটে গিয়ে কাভারে, ইনার সার্কেলে ফিল্ডার বরাবর গিয়েছে, রান নেওয়ার সুযোগ নেই। তবে বাংলাদেশ ফিল্ডিং সাইড আমার মনে হয় যে রিলেটিভলি হ্যাপি থাকার কথা, যেভাবে জিম্বাবুয়ে শুরুটা করেছিল ভয় ধরিয়ে দিয়েছিল, কিন্তু
4: 200 রান হওয়ার একটা সমূহ সম্ভাবনা ছিল। তবে মাঝখানে নিশ্চিতভাবে আফটার 10 ওভার্স অর্থাৎ মিডল অফ দ্য ইনিংস, এরপর থেকে বাংলাদেশ তাদের নিজেদের দিকে খেলাটা ঘুরিয়ে নিতে শুরু করে। পরপর 2টি উইকেটের পতনের পর বাংলাদেশ যদি আজকে জয় পায় তবে সিরিজটি দারুণভাবে শুরু করতে সক্ষম হবে। ওভারে পরবর্তী বল সিকান্দার রাজার, মিড স্টাম্পের উপরে ছিল, স্লটে পেয়েছেন, ফনফুটের উপর ভর করে স্ট্রেইট ড্রাইভ, বল যাচ্ছে সীমানার দিকে, সীমানার বাইরে, 4 রান, প্রথম বাউন্ডারি বাংলাদেশের জন্য, আর সেটি বয়ে এনেছেন ইনফর্ম ব্যাটসম্যান তানজিদ। 2 বলে 4 রানে পৌঁছালেন তিনি, স্লটে পেলে এর থেকে আর ভালো কি বা হতে পারে।
1: পিচটা ভালো, পিচটা ভালো এই অর্থে যে ট্রু পিচ, এখানে বল ব্যাটে সুন্দর আসছে, আবার জায়গা মতো বল ফেলতে পারলে সিমাররাও অ্যাডভান্টেজ পাচ্ছেন। আবার শর্টস খেলেছেন ইনসাইডে, চাইনিজ কাট হয়ে বল যাচ্ছে পেছন দিয়ে, মজুরবানি চেষ্টা করছেন, আটকে দেবেন সীমানার ভেতরে, 4 হলো না, তবে 3টা রান নেওয়া উচিত দৌড়ে, তাই নিচ্ছেন 2 ব্যাটার, সাইফ ডেঞ্জার এন্ডে গেলেন, বাংলাদেশের জন্য আরো 3টা রান বাড়লো, 8 বিনা উইকেটে।
4: দেখেন নতুন জিম্বাবুয়ে,
1: হ্যাঁ ডেফিনেটলি
4: জিম্বাবুয়ে বোলিং ব্যাটিং রাইট নাও ফিল্ডিং সুপার্ব এনার্জি,
1: ব্লেজিং মুজারবানির মতো একজন দীর্ঘদেহী খেলোয়াড়, পেস বোলার, তারা যেভাবে চেজটা করলো অসাধারণ, প্রশংসনীয় চেজ। তবে ইমিডিয়েটলি দেখেন পরের বল আবার স্কোয়ার ড্রাইভ খেলেছেন, এইবারে মুজারবানি ঠিকঠাক আর আটকাতে পারলেন না, বল ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে সীমানার দিকে যাচ্ছে এবং 4 রানের জন্য বেরিয়ে গেল। ঝুঁকি নিচ্ছেন খুব আর্লি প্রথম ওভারেই। তবে তানজিদ তামিমের কথাটা একটু বলতে চাই, একটা বলে আপনি 4 পেলেন, কি সুন্দর অথরিটি এবং কন্ট্রোল ছিল শটে, স্ট্রেট খেললেন, পরের বলটা ঝুঁকি নিয়ে খেলতে গিয়ে ইনসাইডে আপনি তো প্রায় বিপদ ডেকে এনেছিলেন, একটু আক্রমণ রক্ষণে সমন্বয়টা করলে দোষটা কি ভাই?
4: আমাদের শর্ট সিলেকশন এবং শর্ট সিলেকশন হওয়ার পরে সেটা এক্সিকিউট না করতে পারার যে গ্যাপ সেটি এখনও রয়েই গেছে, হয়তো বড় দলগুলোর তুলনায়। ওভারে পরবর্তী বল অফ স্টাম্পের উপরে নিচু হয়েছিল, ফনফুর উপর ভর করে দারুণ খেলেছেন অনসাইডে, আরও একটি রান হয়ে গেল। এই রানটি এসছে কিন্তু ওই সাইফের ব্যাট থেকে, 3 বল থেকে 6, সাইফের 3টি বল মোকাবেলার যে 3টি শট তিনি এখন পর্যন্ত খেলেছেন, যেদিকে খেলতে চেয়েছেন এন্ড টাইমিং সেন্স অনুযায়ী খুব ভালো। আজকে যদি শেষ পর্যন্ত তিনি খেলতে পারেন, এখন মানে যেভাবে খেলেন তিনি দেখতে ভাল লাগে, তো সেইভাবে শেষ করতে পারলে ভালো। আমার দেখুন ব্যাটিংয়ে যদি দেখতে ভালো লাগে কার বেস্ট ব্যাটিং, সবার আগে আমার ভালো লাগত মোহাম্মদ আশরাফুলের শট, তারপরে আমার ভালো লেগেছে লিটন কুমার দাসের শট, এরপরে অবশ্যই খুব সুন্দর লাগে টাইমিং যখন করেন সৌম্য সরকারের, আর একজন ছিলেন সাব্বির রহমান রুম্মন, তিনি যখন কভার অঞ্চল দিয়ে শটগুলো খেলতেন সেটা দেখতেও অনেক ভালো লাগত, ম্যানুফ্যাকচারিং করতেন কিন্তু।
1: সুন্দর সুন্দর বলেছেন এবং সত্যি এই শর্টসগুলো এই খেলোয়াড়গুলোর ভালোই ছিল। 94 ম্যাচ, 114টা উইকেট, রিচার্ড অ্যান্ড গ্রাভা সিম বোলার, বাঁহাতে সিম বোলিং করেন, 16 রানে 4 উইকেট তার বেস্ট ফিগার, তবে একটু হাই ইকোনমি রেট 7.42। তিনি আসছেন দ্বিতীয় ওভারের প্রথম বল, একেবারে উইকেট উইকেট ছিল সাইফের জন্যে, রক্ষণাত্মক খেলেছেন ব্যাকফুটে, রান নেওয়ার সুযোগ নেই, একটা স্লিপ নিয়ে বল করছেন। প্রথম ওভারটা ভালোই গেছে বাংলাদেশে, 13 রান উঠেছিল, দ্বিতীয় ওভারটা সিম বোলিং যেহেতু এসছে একটু দেখে শুনে খেলতে হবে। 170 রান তাড়া করবার জন্যে আপনাকে পাওয়ার প্লেতেই মানে বিশাল কিছু করে ফেলতে হবে সেরকম না, জাস্ট প্লে ইয়োর ন্যাচারাল গেম, ওয়েট ফর দ্য লুজ বস, এবং লুজ বসগুলোকে আপনি পারফেক্টলি ইউটিলাইজ করেন, 7, 7.5, 8 ওভার, গুড এনাফ।
4: আমরা শট, শটের সৌন্দর্য, ক্রিকেটের ব্যাটিংয়ের সৌন্দর্য নিয়ে কথা বলছিলাম, সে কথায় আসবো। এবারে ডাউন দ্য উইকেটে এসে দারুণ শট খেলেছেন, কারণ হচ্ছে 6 ওভারে যে রেস্ট্রিকশন পিরিয়ড, সেই পিরিয়ডটিকে ভালোভাবে ব্যবহার করেছেন, 30 গজ বৃত্তের ঠিক মাথার উপর দিয়ে এক ড্রপে বল চলে যায় কাভার অঞ্চল পার করে সীমানার বাইরে, 4। এ বলটি অবশ্য একটু বাউন্সি ছিল, শট ছিল, তারপরও শর্ট বলের বিপক্ষে আপনি যখন এগিয়ে আসেন তখন আরও হাই জেনারেট করে, তারপরেও দারুণভাবে খেলতে পেরেছেন এক্ষেত্রে বলতে হবে সাইফ হাসান। 5 বলে 10 রান করেছেন 17 বাংলাদেশ, 1 ওভার 2 বল থেকে টার্গেট 171।
1: দারুণ দারুণ ব্যাটিং শুরু হয়েছে, ভালো। এই মুহূর্তে শর্ট থার্ড ম্যান, শর্ট ফাইন লেগ, দুজনে একটু পিছিয়ে। ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্টে একজনকে রেখে দিয়েছেন এনগ্রাভা। ট্রু পিচ আগে বলছিলাম এক্সট্রা বাউন্স আছে এবং সেটা অ্যাডজাস্ট করে খেলতে পারলেই হলো। এবারে লেংথ বল ছিল, আউটসুইং করে বেরিয়ে যাওয়ার মুখে ওই যে একটু আক্রমণ ও রক্ষণের সমন্বয় করলেন সাইফ, আলতো করে পুশ করেছেন পয়েন্টে, রানের সুযোগ নেই। আগের বলে চার পেয়েছেন, সে বাড়তি চাপ নেই, অলরেডি বোর্ডে 17, যেখানে টার্গেটটা 171। সো খুব বেশি তাড়াহুড়ো না করে সিডেড ব্যাটিংটা করা উচিত, ম্যাচিউরিটি শো করা দরকার, সেন্সিবিলিটি দেখানো দরকার, এবং সিচুয়েশন ডিমান্ডস যেটা করে সেইটা ফুলফিল করাটাই হচ্ছে একজন আদর্শ ক্রিকেটারের কাজ, সেই চেষ্টাই করুক এরা।
4: 17 রান বেশি নয়, ও হো, ভুল বোঝাবুঝি অফ স্টাম্পের বাইরে, আলতো করে খেলেছিলেন, বল যায় দ্বিতীয় স্লিপে। একজন ফিল্ডার অবশ্য প্রস্তুত রয়েছেন, তিনি কুড়িয়ে যতক্ষণে ফেরত দিলেন তার আগে রান নিব কি নিব না, সাইফ এবং আমার আর মনে হয় তানজিদের মধ্যে যে কথোপকথন, সেখানে তানজিদ আগে থেকেই না বলেছিলেন, না তানজিদকে আমরা কিন্তু রিপ্লেতে দেখছি তিনি এগিয়ে গিয়েছিলেন, এই ভুল বোঝাবুঝিটা করা যাবে না। ডিরেক্ট হিট হলে কিন্তু ইজি একেবারে রান আউট হতে পারত।
1: ব্রায়ান বেনেট ছিলেন শর্ট থার্ডে, পিক আপটা ভালোই ছিল, যাচ্ছেন এনগ্রাভা পরের বল, এবারে লেগ স্টাম্পের উপরে সুন্দর বল, সাফল করে অফ স্টাম্পের উপরে চলে এসছেন সাইফ, আস্তে করে অন সাইডে একটা ছোট্ট পুশ করার চেষ্টা, কিন্তু বলের দূরত্ব পায়নি, ফলশ্রুতিতে বোলার নিজেই কুড়োলেন। অলরেডি 17 বিনা উইকেটে বাংলাদেশ, একটা বাউন্ডারি স্কোরিং শর্টস, বাকিগুলো সবই ডট, ক্ষতি নেই, পার্টনারশিপটা ডেভেলপ করতে হবে। আমরা থার্ড ম্যাচে দেখেছিলাম তানজিদ তামিম সৌম্যের মধ্যে 150+ একটা পার্টনারশিপ হয়েছিল এবং ইজি ম্যাচটা জিতেছিল, সেদিন 96 রানে কাটা পড়েছিলেন তানজিদ তামিম। সময় থাকলে, সুযোগ থাকলে, প্রতিপক্ষ আর কটা রান করলে সেঞ্চুরিও পেতেন
4: অবশ্যই, তবে একেবারে শেষের দিকে গিয়ে তিনি চেষ্টাটা একটু বেশি করা শুরু করেন, আর একটু আগে থেকে করলে ভালো হতো। রানও খুব একটা বেশি ছিল না টার্গেট হিসাবে অফ স্টাম্পের বাইরে, এবারে কিন্তু নিচু হয়েছিল বল, কখনো নিচু হচ্ছে কখনো উঁচু হচ্ছে, এই অ্যাডজাস্টমেন্টটা খুব কুইকলি করতে হচ্ছে ব্যাটারদের। দুঅবশেষে বাংলাদেশ 17 কোনো উইকেট না হারিয়ে। আমরা কথা বলছিলাম শামসুল ভাই ওই যে ব্যাটিং এর সৌন্দর্য নিয়ে, সচিন টেন্ডুলকার কিংবা ব্রায়ান লারারা হচ্ছেন ক্রিকেটের সেই তুলির আঁচড় যাদেরকে আসলে ক্যানভাসের পাতায় আমরা দেখি। সচিনের শট বা বিশেষ করে যেগুলো তিনি স্ট্রেট খেলতেন সেগুলো দেখতে আপনার কেমন লাগতো?
1: না, নয়নাভিরাম, এক কথায় নয়নাভিরাম। কিন্তু আপনি যদি পার্সোনালি আমাকে জিজ্ঞেস করেন হুইচ ক্রিকেটার ইউ লাইক মোস্ট অ্যাজ এ ব্যাটার ইন ওয়ার্ল্ড ক্রিকেট, আই উইল আনসার দ্য ওয়াল, রাহুল দ্রাবিড়। মানে তার টোটাল ব্যাটিংয়ের কম্পোজিশনটা, মানে অ্যাবসলিউটলি টোটাল প্যাকেজটা মিলিয়ে তাকে আমার ওয়ান অফ দ্য টপেস্ট ব্যাটার মনে হয়।
4: অবশ্যই তার টাইমিং ওয়াজ পারফেক্ট, যে সিদ্ধান্তটা নিতেন একেবারে ভেবে চিনতে। আর এখনকার টি টোয়েন্টি ক্রিকেটে সেই ব্যাপারটা অনেকটাই চেঞ্জ হয়েছে, ব্যাপারটা আর একটু চেঞ্জ হলো তার কারণ মিসফিল্ডিং এর কারণে একটি বাউন্ডারি পেয়ে গেল বাংলাদেশ, সেক্ষেত্রে ব্যাটার ছিলেন তানজিদ, বোলার ছিলেন মুজারাবানি, বল করেছিলেন এবং ব্যাটে বলে খুব একটা ভালো সংযোগ হয়েছে সেটি কিন্তু বলবো না, তারপরেও বাংলাদেশ একটি বাউন্ডারি পেল, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। 21 কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ 171 টার্গেট।
1: ভেরি পুয়ার ফিল্ডিং, ডিপ থার্ডে খুব দ্রুত বলটা ট্রাভেল করছিল ব্যাটের এজ লেগে, একটু সামনে গিয়ে সে ফিল্ডিং করতে গিয়ে হাত ফুসকে বেরিয়ে গিয়েছে। সো রান আসছে বাংলাদেশ দলের জন্য, মুজারাবানির পরের বল আউটসাইড অফ স্টাম্প, কাট করেছেন, এবারে স্লিপে কেউ নেই, আবারও ডিপ থার্ডে একই ফিল্ডারের কাছে গিয়েছে, এবারে কিন্তু ঠিকঠাক ফিল্ডিং করেছেন এবং একটার বেশি রান পেলেন না। বাংলাদেশের টোটাল বাড়লো 22 বিনা উইকেটে, লক্ষ্যমাত্রা 171। আর আপনারা শুনছেন বাংলাদেশ বেতার, সঙ্গে রয়েছে শামসুল ইসলাম, মাজহারুল ইসলাম এবং জামিলুর রহমান, ধারাভাষ্যেই আমরা আছি, আমাদেরকে পর্যায়ক্রমে আপনারা শুনবেন, ডেফিনেটলি এনজয় করছেন এবং বাংলাদেশ এখনো পর্যন্ত ম্যাচে স্বস্তিদায়ক অবস্থায় আছে।
4: আমরা ব্যাটিং স্টাইল নিয়ে কথা বলছিলাম, ফাঁকে ফাঁকে আরও কিছু কথা বলবো। মুজারাবানি তিনি প্রস্তুত হচ্ছেন, খুব একটা লম্বা দৌড় দেন না, 8-9 পা, এবারে ডাউন দ্য উইকেটে এসে খেলতে চেয়েছিলেন, তবে বোল আরও দারুণভাবে বলটি ঘুরিয়ে বডি লাইন করলেন, লেগ স্টাম্প ছেড়ে ব্যাটার বেরিয়ে এসেছিলেন, খেলেছিলেন তবে কাভারে, অর্থাৎ শর্ট কাভারে ফিল্ডার প্রস্তুত, তিনি কুড়িয়ে ফেরত পাঠালেন, এ বল থেকে কোনো রান নয়, 10 বল থেকে 10 রান। বলছিলাম যে ব্যাটিং স্টাইলের কথা, যখন আমরা সচিনদের যুগের কথা বলছি, যখন তারা ছোট বা এই ধরেন 25 থেকে 30 বছরের মধ্যে, সে কথায় আসবো, আরও একটি বল হয়ে গেল, এ বল থেকেও কোনো রান নয়। এরপরে আস্তে আস্তে যে যুগটা আসলো, বীরেন্দর সেহবাগদের যুগ, ক্রিস গেইলদের যুগ, বিশ্ব ক্রিকেটে আরেকটু মারমার কাটকাট ভাবটা ঢুকলো, তো এরপরে কি ব্যাটিংয়ের সৌন্দর্যটা কমে গেল, কিংবা কেভিন পিটারসন শর্ট ম্যানুফ্যাকচারিং এর নতুন স্টাইল, সো ব্যাটিংয়ের সৌন্দর্যটা কি কমে গেল, যদিও সচিনদের ওই সময়ে শাহিদ আফ্রিদি ইতিমধ্যেই কিন্তু ইন্ট্রোডিউস হয়ে গেছেন।
1: আসছি সে কথা, এবারে স্কুপ করতে চেয়েছেন, ঠিক মতো করতে পারেননি, উইকেট কিপার বল ধরে আবেদন জানাচ্ছেন, আম্পায়ার তাতে সাড়া দিলেন না, সাইফ হাসান অফ স্টাম্পের বাইরে ভেরি লেট একটা অ্যাডজাস্ট করে স্কুপ করতে চেয়েছিলেন, কিন্তু ঠিকঠাক হয়নি, বেশি বাইরে ছিল বলটা, বেশি বাইরে ছিল, এবং অনেক পরে তিনি ডিসিশন নিয়েছে যে আমি এরকম একটা শর্টস খেলবো। এনিহাও বিপদ বাড়ানোর কোনো দরকার নাই, আমার মনে হয় ট্র্যাডিশনাল ব্যাটিংটা যেটা হচ্ছে খুব ভালো হচ্ছে, ভালো রান রেট আছে। দেখেন প্রথমে তো টেস্ট ক্রিকেট দিয়েই ক্রিকেটের যাত্রা শুরু, ক্রিকেট ওইখানেই সুন্দর ছিল, লাল বল, সাদা পোশাক, পাঁচ দিন আয়েশি ভঙ্গিমায়, হ্যাঁ একটা ব্যাপার স্যাপার ছিল, এবং পেস বোলিংকে শিল্পিত বোলিং হিসেবে কাউন্ট করা হতো, সেই যে আপনার পেস ব্যাটারি যারা ছিল ওয়েস্ট ইন্ডিয়ান, আর স্যার আফস্টাম্প আবারও কাট করতে গিয়েছেন, সাইফ ব্যাটে বলে করতে

0: এই মুহূর্তে 22 বিনা উইকেটে সুযোগ পেয়েছি আমরা কথাটা বলার, সেটা হলো তারপরে ওয়ানডে ক্রিকেট এলো, শুরুতে 60 ওভারের খেলা, তারপরে 50 ওভার্স ম্যাচ, অনেকগুলো ওয়ার্ল্ড কাপও আমরা দেখে ফেলেছি। টি টোয়েন্টি ক্রিকেট যবে থেকে এলো এইটা কিন্তু পরিস্থিতি বদলে দিল, এবং এটা খেলোয়াড়রাও বাধ্য হলেন, যারা স্টাইলিশ ব্যাটার রাহুল সচিন এরাও কিন্তু খুব বেশি ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি খেলার সুযোগ পাননি, কিন্তু আইপিএলে কয়েকটা মৌসুম খেলেছেন। তখনও দেখেছি রাহুল দ্রাবিড় তার সেই স্বভাবসুলভ ক্রিকেটীয় অর্থোডক্স ব্যাটিংয়ের মধ্যেই আটকে থাকতেন, ইভেন ওয়ানডেতেও রাহুল তার টেস্ট মেজাজটা শো করতেন, নাম্বার 3-4 ব্যাট করতেন, লম্বা সময় ধরে তার এন্ড আগলে রেখে পার্টনারশিপে অবদান রাখতেন, মোস্ট অফ দ্য কেসেস উনি বড় বড় পার্টনারশিপে কন্ট্রিবিউট করতেন। মানে তার খেলার স্টাইল বদলে দেননি বা তার রোল ডিফারেন্ট হয়ে যায়নি। তেমনি করে সচিন টেন্ডুলকার তো নতুন বলে পাওয়ার প্লে ইউজ করতেন ওয়ানডেতে ফ্রিকোয়েন্টলি, একটু আক্রমণাত্মক টেম্পোতে থাকতেন, কিন্তু একেবারে ব্যাকরণের বাইরে গিয়ে উল্টোপাল্টা কিছু করতেন তা করতেন না। কিন্তু যবে থেকে টি টোয়েন্টি ক্রিকেটে ফ্রাঞ্চাইজি ফরম্যাটটা চলে এলো তখন কিন্তু নানা ধরনের নানা দেশের নানা পদের খেলোয়াড় দেখছি, এবং তারা বাধ্য হয়ে সময়ের সাথে তাল মেলাতে গিয়ে এই ধরনের নতুন নতুন সব ম্যানুফ্যাকচারিং শর্টস খেলছেন, উইকেট ছেড়ে দিয়ে খেলছেন, রিস্ক নিচ্ছেন, যা খুশি তাই করছেন, এবং 200 রান হচ্ছে 200 রান প্লাস চেজও হয়ে যাচ্ছে সাকসেসফুলি। তো এগুলো আসলে সময়ের দাবি, পরিস্থিতির দাবি, সব মিলিয়ে বলতে হবে যে ক্রিকেটের এই বিবর্তন। কিন্তু তারপরেও যা সুন্দর তা আবহমান কাল ধরেই সবসময় সুন্দর।
1: অবশ্যই তাই, সেই সৌন্দর্যের পূজারি সবসময় পৃথিবীতে থাকবে। এই বিষয়ে ক্রিকেটের বিবর্তন কিংবা ক্রিকেটের বর্তমান অবস্থা, আমরা যারা ক্রিকেট ভক্ত রয়েছি তাদের জন্য এই ধরনের গল্পগুলো ভালোই লাগে। তবে এই মুহূর্তে বাংলাদেশের বর্তমান গল্পটা হচ্ছে 23 কোনো উইকেট না হারিয়ে এবারে দারুণ শট সাইফের কাছ থেকে এক ড্রপ, কিন্তু বল পড়বার পরে গতি হারালো এবং কাউ কর্নারে কোনো একজন ফিল্ডার প্রস্তুত, তিনি পৌঁছে গেছেন। ওখান থেকে থ্রো করবার আগে 2টি রান এসছে সাইফ, 14 বলে 12 করেছেন। বাংলাদেশের রান রেটটা কিন্তু ভালো নয়, 171 যাদের লক্ষ্য। যদি উইকেটের পতন ঘটেনি তবে ম্যানুফ্যাকচারিং শট দেখাতে গিয়ে বা ইমপ্লিমেন্ট করতে গিয়ে বেশ কিছু বিপদের সংখ্যা তৈরি হয়েছিল, সেখানে যদিও বিপদ ঘটেনি।
0: 178 কাছাকাছি রান রেটটা, এবং সেটাকে আরেকটু বাড়াতে পারলে ভালো। ওই যে বললাম না, বল মিস করার চেয়ে আপনি সিঙ্গেলস খেলেন, রেগুলারলি রান নেন, রান তো বাউন্ডারি কিছু আসছেই, যাচ্ছেন এনগ্রাভা, বাহাতি সিমার, ব্যাক অফ লেংথ, রাইজিং বল, পুল শট খেলতে চাইলেন সাইফ খুব দ্রুত, কিন্তু ভেরি ক্লোজ টু বডি আবেদন, এবং সেই আবেদনে আম্পায়ারকে সাড়াই দিয়ে দিলেন, আউট, কাট বিহাইন্ড, গন। বাংলাদেশ 25 রানে সাইফকে হারালো, 15 বল থেকে 12 রান করে ফেরত যাচ্ছেন কাট বিহাইন্ডের শিকার হয়ে। ফেয়ার ডেলিভারি চেক করা হলো, ফুট ফল্ট, কোনো সমস্যা নেই এনগ্রাভার।
1: সব থেকে বড় ব্যাপার শামসুল ভাই, মানে বাংলাদেশ ক্রিকেটের জন্য খুব খুব খুব বাজে একটা বিষয় হচ্ছে, সেটা হলো আমরা বাউন্স সামলাতে পারছি না। আর একটা বড় ব্যাপার সেই সাথে বলতে হবে, সাইফের মতো ব্যাটাররা যখন অফ স্ট্যাম্পের বাইরে ভেরি ক্লোজ টু বডি, ভেরি ক্লোজ টু বডি আপনি অন সাইডে পুল করার চেষ্টা করেন, তখন নিশ্চিতভাবে এই বলটি বেশি দূর যাবে না, অর্থাৎ বল তো মাঝ ব্লেডে লাগবেই না, বল কিন্তু আরো উপরের দিকে লাগবে। আর উপরের দিকে লাগলে কিন্তু তখন কি হবে, আপনি যদি ব্যাটের উপরের ভাগে লাগে, উপরের অংশের দিকে লাগে, যদি ব্যাটের মাঝখানেও লাগে, তারপর আপনি শটে সেই জোরটা কিন্তু পাবেন না, আর ফলশ্রুতিতে বেশি দূর যাবে না, ক্যাচ হওয়ার সম্ভাবনা বেশি। আর যদি না লাগাতে পারেন মাঝ ব্লেডে, তাহলে তো ভাই টপেজ হয়ে গেল, ওই উইকেট রক্ষকের হাতেই আপনি জমা পড়ে গেলেন, সেটাই ঘটলো, কিন্তু টপেজ হয়ে গেল।
0: 25 নতুন ব্যাটার আসবেন, 25-1 উইকেটে বাংলাদেশ। আমরা একটু ওই পুরনো গল্পটায় যদি ফিরে যাই, ব্যাটিং এর সৌন্দর্য দেখেন, হালের ক্রিকেটেও এই উপমহাদেশেই আমাদের ইন্ডিয়ান ক্রিকেটার বিরাট কোহলি আছে, তার সেই কাভার ড্রাইভ কিংবা বাবর আজমের কাভার ড্রাইভ, মানে কোচিং ক্লাসে আইডিয়াল কাভার ড্রাইভ হিসেবে দেখানো হয়, ডেমনস্ট্রেশন করা হয়। পারভেজ হোসেন ইমন এসছেন, 36 ম্যাচে 682 রান করেছেন, 129 তার স্ট্রাইক রেট, প্রথম বলটাই তিনি খেললেন এনগ্রাভার বিপক্ষে, সুন্দর বল ছিল, লেংথ বল, রক্ষণাত্মক খেলতে গিয়ে এজ লাগলো এবং থার্ড ম্যানে চলে যায়, প্রথম বল থেকে রান পেলেন পারভেজ ইমন। ইমনও একজন কোয়ালিটি ব্যাটার, স্পেশালি ইন টি টোয়েন্টি ফরম্যাট। সম্প্রতি শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগেও তিনি এইবার বেশ ছন্দে ছিলেন, ভালো কিছু ইনিংস তার ছিল, সেই জায়গা থেকে ওয়ানডে ফরম্যাটে তিনি সুযোগ পাননি, এইখানে সুযোগ পেয়েছেন, আমার মনে হয় সেই সুযোগটা ভালোভাবে ব্যবহার করা উচিত।

0: তো ওইটাই বিশ্ব ক্রিকেটে অনেক ক্রিকেটার এসছে গেছে, কিন্তু প্রত্যেকের সিগনেচার ফিচার্স আছে, নিজস্ব স্টাইল আছে। তবে যারা ক্রিকেটের ব্যাকরণ মেনে খেলেন, টি টোয়েন্টিতে তারা অনেক ক্ষেত্রে সাকসেসফুল না হলেও টেস্ট বা ওয়ানডেতে তাদের সেই ব্যাকরণই তাদেরকে বেটার ক্রিকেট খেলতে হেল্প করে।
1: ওভারে পরবর্তী বল লেগ স্টাম্পের উপরে ছিল, ফ্লিক করেছেন, বল যাচ্ছে সীমানার দিকে এবং সীমানার বাইরে, চার রান ইমনের জন্য, সরি মাফ করবেন তানজিদের জন্য এই শটটি। খেলাটা খুব একটা কষ্ট হয়নি, সাত বলে ১৬, তার স্ট্রাইক রেট যথেষ্ট ঈর্ষণীয়। বাংলাদেশ ৩০-১ উইকেটে, চতুর্থ ওভারে খেলা চলছে, আর একটি বল বাকি রয়েছে।
0: এই বলটা পুয়ার ডেলিভারি ছিল, লেগ স্টাম্পের উপরে পড়ে আরও লেগ স্টাম্পের বাইরে দিয়ে বেরিয়ে যাওয়ার মুখে জাস্ট ব্যাটটা চালিয়ে দিয়েছেন, ফাইন লেগটা উপরে ছিল, ব্যাটে বলে সুন্দর কানেকশন হয়েছে, দূরবর্তী স্থানে পড়েছে, চার না হওয়ার কোনো কারণই ছিল না। ফাইনালি বাংলাদেশের সংগ্রহ ৩০-১ উইকেটে, টার্গেটটা ১৭১। চতুর্থ ওভারের শেষ বল নিয়ে যাচ্ছেন এনগ্রাভা, মাহাতি সিমার ওভার দ্য উইকেট বল করেছেন, বাউন্সি ডেলিভারি, হুক শট, হ্যান্ডেলে লেগেছে এবং বল উঠে গেছে আকাশে, উইকেট রক্ষকের কাছে একটা সহজ ক্যাচ দিয়ে দুই ওপেনারই ফিরলেন। চার ওভারের মধ্যে পাওয়ার প্লেতেই দুই ওপেনার ফিরে যাচ্ছেন। ওফ, বাজে বল ছিল,
1: বাজে বল, কিন্তু ট্রিটমেন্টটা যদি আপনি ভালো না দিতে পারেন তাহলে আপনার জন্য সেটা বাজে হয়ে ফিরে আসবে, এবং সেটাই আমরা দেখতে পেলাম।
0: এক্সট্রা বাউন্স দ্রুত চলে আসছে হাতের কাছে, ব্যাটে না লেগে গ্লাভসে লাগলো।
1: এক্সট্রা বাউন্স, এই বলটা কিন্তু আমরা, এক্সট্রা বাউন্সটা কখন আনপ্রেডিক্টেবল হয়, যখন বডি লাইন আসে এবং সেই বডি লাইনে যদি আই কন্ট্যাক্টের থেকে অনেক বেশি দূরে না যায় বলটা, যদি আই কন্ট্যাক্টের একটু দূরে থাকে তখন মেজার করাটা খুব ইজি হয় ফর আ ব্যাটার, যে আমি কোন অঞ্চল দিয়ে খেলবো আগে থেকে বুঝতে পারেন। শর্ট বল ছিল, বলটি যথেষ্ট হাইট ছিল, বডি থেকে বেশ দূরে ছিল, আপনি কি খেললেন
0: সেটাই। তানজিদ হাসান তামিম ইন ফর্ম ব্যাটার, গন কুইকলি, আট বলে ১৬ রান করেই ফিরলেন, ৩০ রানের দ্বিতীয় উইকেট হারিয়ে ফেললো বাংলাদেশ। ১৭০ তাড়া করতে গিয়েও যদি নাভিশ্বাস উঠে যায় তাহলে সে দুঃখ রাখার জায়গা থাকবে না। এমনিতে আমাদের প্রিয় ফর্ম্যাট ওয়ানডে সিরিজটা আমরা এক ম্যাচ আগেই ২-০তে পিছিয়ে হেরে গেছি, পরে যদিও সান্ত্বনার জয় পেয়েছি থার্ড ম্যাচে, হোয়াইট ওয়াশ এড়িয়ে যাওয়া সম্ভব হয়েছিল। এবং টেস্ট ম্যাচটা যেভাবে বিবর্ণভাবে ইনিংসও ৮৫ রানে হেরেছি সেটা মোটেও সুখকর ছিল না। এবং আপনি বলছিলেন, আমরা সবাই জানি ইনফ্যাক্ট, বাংলাদেশ মানে খুব ভালো একটা সময় অতিবাহিত করছিল, যদিও মোস্ট অফ দ্য সিরিজ আমরা শেষগুলো ঘরে খেলেছি। ৬৩ ম্যাচ, ১৩৬৫ রান, স্ট্রাইক রেট ১২৬, বেস্ট ৮৩, অপরাজিত, ক্যাপ্টেন তাওহিদ হৃদয়ের স্ট্যাটস বলছিলাম, চার নম্বরে খেলতে এসছেন। দেখেন, আমরা পাকিস্তানকে ঘরের মাঠে ২-০ টেস্টে হারালাম, অস্ট্রেলিয়াকে ওয়ানডে সিরিজে হারালাম, টি টোয়েন্টিতে খারাপ করেছি, বাট ভালো খেলছিলাম, কিন্তু তার আগেও আমরা একাধিক ওয়ানডে সিরিজ ঘরে জিতেছি কন্টিনিউয়াসলি। এইরকম একটা ইনফর্ম বাংলাদেশ টিম জিম্বাবুয়েতে গিয়ে আমরা বেশি খারাপ খেললাম নাকি জিম্বাবুয়ে অনেক বেশি ইম্প্রুভ করেছে?
1: জিম্বাবুয়ে অনেক বেশি ইম্প্রুভ করেছে, এবং আমাদের জিম্বাবুয়েকে নিয়ে পড়াশোনাটা কম হয়ে গেছে,
0: একটু আন্ডারমাইন্ড করেছিলাম,
1: কিনা জানি না। আরও একটা দেখেন, শট খেললো কি রেকলেসলি, চিন্তাভাবনা ছাড়া, অফ স্টাম্পের বাইরে বল সুইং করে যথেষ্ট গতির সাথে যাচ্ছে, আমি জায়গায় দাঁড়িয়ে শুধু পাটা অল্প একটু বাড়িয়েই শটটা খেলে ফেললাম, সুইং করে কোথায় গেল বলটি সেটি চিন্তাই করিনি। তানজিদ তামিমের উইকেটটা আরও একবার দেখানো হচ্ছে রিপ্লেতে বড় স্ক্রিনে, এবং তিনি আউট হওয়ার পর হয়তো বুঝতে পারলেন যে আমি ভুলটা করে ফেলেছি। বাংলাদেশ ৩০-২ উইকেটে, পড়াশোনার কথা বলছিলাম সেই কথায় ফেরার আগে একটি দারুণ শট আমরা দেখতে পাচ্ছি, অফ স্টাম্পের বাইরে ছিল এবং পয়েন্টের মাথার উপর দিয়ে বল চলে যাচ্ছে সীমানার দিকে, এক ড্রপ দুই ড্রপ সীমানার বাইরে, চার রান,
0: খুব জোরে স্ল্যাশ করেছেন এবং ঠিক এজ লেগেছিল, সে কারণেই বলটা ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে ভেদ করে বেরিয়ে গেছে। থার্ড ম্যান সাধ্যমতো চেষ্টা করে বলের নাগাল পাননি। এখানে ইমন কিন্তু এই নতুন বলে এ ধরনের শর্টসই খেলেন, এভাবে করেই খেলেন, তবে আগের বলটা ছেড়ে দিলে দেখতে ভালো লাগতো। এইটা যেমন হ্যান্ড আই কোয়ার্ডিনেশনে ভালো ফুটওয়ার্ক না হওয়া সত্ত্বেও টাইমিংটা হয়ে গেছে, ব্যাটে কন্ট্যাক্টটা হয়ে গেছে।
1: ৩৪-২ উইকেটে বাংলাদেশ, ইমন প্রস্তুত, মুজারাবানি আসছেন, বল করেছেন অফ স্টাম্পের বাইরে, সুইং, আউট সুইং, আবারও একই ভুল, ফনফুট উপর ভর করে চালিয়েছিলেন ব্যাটে, ঠিক একেবারে কানা ঘেঁষে চলে গেছে যদিও স্পর্শটা হয়নি। ৩৪-২ উইকেটে, একই ওভারে, প্রথম বলে একই রকম শট, তৃতীয় বলে একই রকম শট, দ্বিতীয় বলটি বাউন্ডারি, এবং ওই একটি বাউন্ডারি সান্ত্বনা, না হলে দুবারই কিন্তু আউট হওয়ার সম্ভাবনা জেগেছিল ইমনের, ব্যাটে লাগেনি তাই।
0: মুজারাবানি পরের বল ফুল লেন্থ বল, লফটেড শট, আকাশে মিড অফে ধরা, আউট। সিকান্দার রাজা ট্র্যাক্স দ্য ক্যাচ। তৃতীয় উইকেটের পতন ঘটলো বাংলাদেশ দলের, মাত্র 34 রানের মাথায়। 5 রান করেই ফিরতে হবে পারভেজ হোসেন ইমনকে, 4 বলে 5। মুজরবানি, হোয়াট এ বিউটিফুল বোলার, একটু মিক্সিং করে দিয়েছিলেন, একটু ছোট্ট করে গতির বৈচিত্র্য এনেছিলেন, এবং পারভেজ ইমন ক্লোজ টু দ্য বল না যাওয়া সত্ত্বেও এরকম একটা চিফ শট খেললেন, ভাবলেন অনায়াসে আমি মিড অফ পাঠিয়ে দেবো, কিন্তু আকাশেই উঠছিল, এলোভেশন পাননি, ডিস্টেন্সটা ক্যারি করতে পারেননি, মিড অফকে বিট করার জন্য যে দূরত্ব পাওয়া দরকার তা হয়নি। সো চরম ব্যাটিং বিপর্যয় এবং বাংলাদেশ অলরেডি ব্যাকফুটে।
1: আজকে বাংলাদেশ ব্যাটারদের সাথে জিম্বাবুয়ে ব্যাটারদের পার্থক্যের কথা যদি বলি, একজন ব্যাটারের নামই বলে দিই, প্রথমেই যিনি ওপেনিং করতে নেমেছিলেন ব্রায়ান বেনেট। বেনেটের যে বলছিলাম যে হাই লিফট এবং সেই সাথে ব্যাটিং যে সুইংয়ের যে জোরটা, হ্যাঁ, সেই জায়গা আর বাংলাদেশের ব্যাটারদের যে জায়গাগুলো, সেই পার্থক্যটা আমরা খুব ভালোভাবে লক্ষ্য করতে পারছি।
0: ব্যাক লিফট এবং ব্যাট সুইং অ্যাবিলিটি, আপনি দেখেন 25 বিনা উইকেটে, সেখান থেকে 25-1, এরপরে আরও একটা উইকেট, তারপরে এই মুহূর্তে 34 রানে 3টা উইকেট নেয়। হরিবল হরিবল ব্যাটিং, ওয়ার্ল্ড ক্রিকেটে বাংলাদেশের অবস্থান প্রশ্নচিহ্ন এঁকে দেয় এ ধরনের ব্যাটিং ডিসপ্লে। এনি হাও, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, কেন তিনি এখানে? হি হ্যাজ টু প্রুভ সামথিং ভেরি ভেরি স্পেশাল। 12 ম্যাচ 128 রান, স্ট্রাইক রেট 142 অপরাজিত, তার সেরা ইনিংস। স্ট্রাইক রেট হয়তো সবার চেয়ে এগিয়ে, কেননা মাত্র কয়েকটা ম্যাচই তিনি খেলেছেন, দেখা যাক আজকে তিনি কি করেন।
1: এবং নিজেকে প্রুভ করার জন্য দারুণ একটা সময়, প্রথম বল মিড স্টাম্পের উপরে ছিল, দেখে শুনে অনসাইডে খেলেছেন, 1 রানের জন্য জায়গা পরিবর্তন করবেন, স্কোয়ার লেগ অঞ্চলে, ডিপ স্কোয়ার লেগ থেকে একজন দৌড়ে এসে যতক্ষণ স্কোয়ার লেগ অঞ্চল থেকে বল ধরে কুড়িয়ে ফেরত পাঠালেন, তার আগে ইয়াসির 1 বলে 1 করে ফেলেছেন, তার স্ট্রাইক রেট 100।
0: টু মেনি শর্টস ইন দ্য ইয়ার, এইটা বাংলাদেশের জন্য কাল। আপনি আকাশে বাতাসে না খেলে এই বলটা ডান্সিং দান্ডা উইকেটে খেলতে পারতেন, স্লো পুশ করতে পারতেন, প্লেসমেন্ট করে 1-2-এর জন্য চেষ্টা করতে পারতেন। আপনি যদি একেবারে ড্রাইভিং স্লটে না পান, তাহলে তো চিপ শট খেলা যায় না। এবারে তাওহিদ হৃদয় প্রথম বলটা খেললেন, একটু সাফল করে অফ স্ট্যাম্পের উপরে চলে গেলেন, মুজারাবানিকে ফ্লিক শট খেললেন, একেবারে স্ট্যাম্প চ্যানেলের বল ফ্লিক করলেন, সামহাও একটু ডান বাম হলে প্যাডে লাগলে আম্পায়ার কিন্তু মার্জনা করতেন না। যাই হোক, প্রথম রানটি হৃদয় পেলেন, বাংলাদেশের সংগ্রহ 36, 3 উইকেটে 5টা ওভারও ফুরিয়ে গেল, রান রেটও পিছিয়ে পড়লাম, 1-2-3 নামতা গুণে 3টা উইকেটও হারিয়ে ফেললাম, সবই পাওয়ার প্লের প্রথম 5 ওভারের গল্প।
1: গত 15 বছর ধরে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ যেভাবে খেলছে, গত 15 বছর আগে এই যে টিমের বর্তমান সদস্য তারা হয়তো জাতীয় দলে খেলতেন না, কোনো ছোট বয়সভিত্তিক দলে ছিলেন, তো তখন থেকে তারা দেখতে পারছিলেন যে জিম্বাবুয়ের বিপক্ষে আমরা অনেক শক্তিশালী একটা দল। সেই ব্যাপারটাই কি শেষ পর্যন্ত বাংলাদেশের বর্তমান যে টিম রয়েছে তাদের মনস্তাত্ত্বিক যে জগৎ সেখানে গেড়ে বসলো, এবং তারা কি মনে করলো যে 171 ঠিক আছে, আমরা তোমাদেরকে 15 ওভারের মধ্যে কমপ্লিট করে ফেলবো, এটা কোনো প্রয়োজনই নেই, এবং
0: আমরা এটা কোনো টুর্নামেন্টে খেলা না, এটা জাস্ট বাইলেটারাল সিরিজ।
1: আরেকটা ব্যাপার যে এখন দেখতে হবে যে ওদের দেশে ওরা কতখানি শক্তিশালী দল। ওহো, ফিল্ডিং মিস, মিড স্টাম্পের উপরে ছিল, তাওহিদ হৃদয় অনসাইডে খেলেছিলেন, তবে ফিল্ডিং মিসের কারণে 1টি রান কি হয়েছে,
0: একটা রান না নিতে পারেননি,
1: পারেননি
0: ঝুঁকি না নিয়ে, ইনফ্যাক্ট তবে একটা বিষয় না, একটা রান নিয়ে নিয়েছেন,
1: হ্যাঁ,
0: একটু দেরিতে স্কোরটা আপডেট হলো। একটা বিষয় দেখেন যে তাওহিদ হৃদয় আগেরবারে সফল করে স্ট্যাম্প চ্যানেলের বল অনসাইডে খেলছেন ফ্লিকিং মোডে, এইবারও ঠিক একই ফ্যাশনে এনগ্রাভার বলটাও খেললেন। এ ধরনের শট খেলার ক্ষেত্রে রিস্ক যেটা থাকে, একবার আপনি মিস করবেন প্যাডে লাগবে, একবারই LBW হবেন, কিংবা স্টাম্প আপনার উপরে যাবে। সো শুরুতে একটু বেশি ঝুঁকি নিয়ে নিচ্ছেন, এ ধরনের ঝুঁকিগুলো কিছুক্ষণ খেললে আপনি যখন অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, বলটা অনেক ভালো দেখেন, তখন এই বিষয়গুলো অ্যাডজাস্টমেন্ট বেটার হয়। এনি হাও, হৃদয় ক্যাপ্টেন অফ দ্য সাইড, ইতিমধ্যে ওয়ার্ল্ড ক্রিকেটে তিনি ইন্টারন্যাশনাল সার্কিটে গত 3-4 বছর ধরে বিচরণ করছেন, সো হি নোজ হাউ টু হ্যান্ডেল দিস সিচুয়েশন। রাব্বি চিফ শট খেলেছেন, ব্যাটে বলে হয়েছে, বল যাচ্ছে বেরিয়ে কাভার দিয়ে, 4 রান,
1: সুপার শট, টাইমিং ভালো ছিল, প্লেসমেন্ট ভালো ছিল। রাব্বি, তুমি কেন টিমে? এবার তুমি দেখিয়ে দাও। অবশ্যই আজকে রাব্বির দেখানোর
0: নট গুড এনাফ,
1: অবশ্যই তাই, কিন্তু তাকে দেখাতে হবে এবং আমরা চাই
0: শটটা ভালো ছিল,
1: ডেফিনেটলি ডেফিনেটলি সেটাই বলছি, হয়তো রাব্বি নিজেকে চেঞ্জ করেছে এবং
0: সেই প্লেয়ার মধ্যে এটা এক্সিকিউশনটা ভালো,
1: রাইট, তো সেই চেঞ্জটা মাঠে তিনি হয়তো দেখাতে পাচ্ছেন না। আমরা যেটা বলি যে সুযোগের অভাব এর কারণে অনেক খেলোয়াড় নষ্ট হয়ে যায়, তো আমরা সেই সুযোগটা দিচ্ছি আন্তর্জাতিক ক্রিকেটে বড় দল হিসাবে আপনাকে সেই সুযোগটা দিতে পারতে হবে, সেই সুযোগটা দেওয়ার মতো সামর্থ্য আপনার থাকতে হবে। একটা একটা খেলোয়াড় যখন খারাপ করবেন ধারাবাহিকভাবে তাকে পুষে রাখা, টিমের মধ্যে নিয়ে লালন পালন করিয়ে তাকে তার জায়গাটা বুঝিয়ে দেওয়াটাও কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটি বল হয়ে গেছে, ওয়াইড হয়েছে, একটি রান যুক্ত হলো, তিনটি উইকেটের পতন নিশ্চিতভাবে বাংলাদেশের জন্য একটু চাপ বেড়েছে।
0: একটা দুইটা পর্যন্ত শুয়ে নেওয়া যেত মাঝার, এই থার্ড উইকেটে ইমনের উইকেটে বেশি মানে খুব বেশি এক্সপেন্সিভ মনে হচ্ছে আমার কাছে, এবং আমরা কিন্তু এখন জাস্ট ব্যাক ফুটে, এখান থেকে ফ্রন্ট ফুটে আসতে এই দুজনের মধ্যে একটা সিডেড পার্টনারশিপ দরকার, বড় পার্টনারশিপ, বড় আই মিন 70-80-90 এইরকম, আদারওয়াইজ এই ম্যাচ বাংলাদেশের জন্য অলরেডি টাফের দিকে যাচ্ছে, কারণ 171 টার্গেট এখনই দেখেন
1: নয়ের
0: কাছাকাছি চলে গেছে, নয়ের উপরে চলে গেছে আস্কিং রেট, 25 রানে 30 রানে 34 রানে নামতা গুনে উইকেট।
2: আজান আজান।

বাংলাদেশ বেতার খুলনা। আল্লাহ তালার খাসবান্দা তারা, যারা জমিনের উপর বিনয়ের সঙ্গে চলে। আল কোরআন বাংলাদেশ বেতার খুলনা এখন প্রচারিত হচ্ছে মাগরিবের নামাজের আজান ও দোয়া।

0: اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة، آت محمدا الوسيلة والفضيلة، وابعثه مقاما محمودا الذي وعدته، إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। আল হাদিস, বাংলাদেশ বেতার খুলনা। এখন আল্লাহ পাকের শানে হামদ পরিবেশন করা হচ্ছে।
3: শতমুখে বলো সবে আল্লাহু আকবার।

0: আল্লাহ পাকের শানে হামদ শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি ইফাত সানিয়া ন্যান্সি। দেশের অন্যান্য স্থানের মতো আগামীকাল খুলনায় যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত হবে। খুলনা উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৯টায় খুলনা শিববাড়ি মোড়ে শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিল, মহানগরীর মসজিদ সমূহে বিশেষ মোনাজাত এবং মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হবে। এছাড়া সুবিধাজনক সময়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে। এদিকে দিবসটি উপলক্ষে যশোরে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, সুবিধাজনক সময়ে মসজিদে বিশেষ মোনাজাত ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা, সরকারি বেসরকারি বা স্বায়ত্তশাসিত সংস্থার জাদুঘরসমূহ সকাল থেকে সন্ধে পর্যন্ত বিনা টিকিটে জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা, সকল শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা ও দোয়া মাহফিল, মিলনায়তন বা উন্মুক্ত স্থানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে সরবরাহকৃত চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন। খুলনা বিভাগের অন্যান্য জেলায়ও অনুরূপ কর্মসূচির মধ্য দিয়ে আগামীকাল জুলাই শহীদ দিবস পালিত হবে। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা সিটি ইউনিটের চেয়ারম্যান নজরুল ইসলাম মঞ্জু আজ সরকারি ব্রজলাল কলেজে রেসপন্সিভ গ্রান্ট বাংলাদেশ শীর্ষক প্রকল্পের প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন। এ উপলক্ষে বক্তৃতায় তিনি বলেন, তাপদাহ মোকাবেলায় বৃক্ষরোপণ এবং প্লাস্টিক মুক্ত সবুজ ক্যাম্পাস গড়ে তুলতে প্রকল্পের আওতায় কলেজ ক্যাম্পাসে ৫টি কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। কার্যক্রমগুলো হচ্ছে প্লাস্টিকের বিনিময়ে গাছ বিতরণ, কলেজ চত্বরে বৃক্ষরোপণ, বর্ষার জন্য ছায়াবিধি শেড স্থাপন, ছাতা ও ক্যাপ বিতরণ এবং সবজির বীজ বিতরণ। কলেজের অধ্যক্ষ প্রফেসর সাইফুল ইসলাম, উপাধ্যক্ষ প্রফেসর এফ এম আব্দুর রাজ্জাক, যুব রেড ক্রিসেন্ট ইউনিটের কলেজ সমন্বয়ক প্রফেসর মোহাম্মদ মঞ্জুর আলম তরফদার সহ কলেজের শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। কলেজের যুব রেড ক্রিসেন্ট ইউনিটের ৩০ জন সদস্য কার্যক্রমগুলো বাস্তবায়ন করবে। বাংলাদেশের জলবায়ু সহনশীলতার উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতির বিষয়ে জাতীয় কৌশল প্রণয়নে সহযোগিতা কার্যক্রম শীর্ষক এক কর্মশালা আজ খুলনা পরিবেশ অধিদপ্তরের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আসিফুর রহমান এতে প্রধান অতিথি ছিলেন। খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের প্রধান অধ্যাপক ড মোহাম্মদ মুজিবুর এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এতে জানানো হয়, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, সাইক্লোন ও বন্যার কারণে জলবায়ু দিন দিন পরিবর্তন হচ্ছে ও ক্ষয়ক্ষতি বৃদ্ধি পাচ্ছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সরকারি বেসরকারি সংস্থার সমন্বয়ে কাজ করতে হবে। জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াতে হবে। একটি বেসরকারি সংস্থার নির্বাহী পরিচালকের সভাপতিত্বে কুয়েটের দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক, পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য কর্মকর্তা সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। সড়ক দুর্ঘটনা কমিয়ে আনা এবং পেশাজীবী গাড়ি চালকদের ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করার উদ্দেশ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের উদ্যোগে একটি বিশেষ প্রশিক্ষণ কর্মশালা আজ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের মোটরযান পরিদর্শক মোহাম্মদ ওমর ফারুক কর্মশালাটি পরিচালনা করেন। সংশ্লিষ্ট কর্মকর্তা সহ অর্ধশতাধিক পেশাজীবী চালক এই কর্মশালায় অংশগ্রহণ করেন। সাতক্ষীরার আশাশুনি উপজেলার শুভনালী ইউনিয়নের বাঁকড়া বোয়ালমারী এলাকায় কাঠের সেতু নির্মাণ কাজের আজ উদ্বোধন করা হয়। উপজেলা প্রকৌশল অধিদপ্তর ২,৩৫,০০০ টাকা ব্যয়ে এই সেতুটি নির্মাণ করছে। উপজেলা জামায়াতের আমির, উপজেলা প্রকৌশলী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। বাগেরহাটের কোচরা উপজেলা পরিষদ চত্বরে আজ ৫০ জন কৃষকের মধ্যে ২৫০টি ফলদ বৃক্ষের চারা ও জৈব সার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রধান অতিথি হিসেবে এসব বিতরণ করেন। এ সময় প্রত্যেককে ৫টি করে ফলদ বৃক্ষের চারা ও এক বস্তা জৈব সার প্রদান করা হয়। বিজিবি সদস্যরা আজ চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১,৭৬ টাকা মূল্যের ৮ পিস স্বর্ণের বার উদ্ধার করেছে। এ সময় স্বর্ণ পাচারের অভিযোগে এক পাচারকারীকে আটক করা হয়েছে। খেলার খবর ফুটবল। মেহেরপুরে সদর উপজেলা চাঁদবিল মাধ্যমিক বিদ্যালয় মাঠে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আজকের খেলায় আমদহ ইউনিয়ন ফুটবল একাদশ ২-১ গোলে বারাদি ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, যশোর, কুষ্টিয়া, রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, ঢাকা, ফরিদপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট ও সিলেট অঞ্চলে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে বাংলায়।
0: সুপ্রিয় শ্রোতা, আপনাদের ফিরিয়ে নিয়ে যাচ্ছি ঢাকা কেন্দ্রে। বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দলের মধ্যকার টি-20 ক্রিকেট খেলার ধারা বিবরণী শোনার জন্য।
2: ডিয়ন মায়ার্স খুব ভালো করতে পারেননি, চিপলি আউট হয়ে গেছেন, বাট ক্যাপ্টেন তাকে বল তুলে দিয়েছে, সো হি ক্যান বি এ ভেরি বিগ অ্যাসেট ফর জিম্বাবুয়ান ক্রিকেট ইন দ্য নিয়ার ফিউচার। যে টপ অর্ডারে ব্যাট করতে পারেন, সে আবার বোলিংও করতে পারেন, এটা নিঃসন্দেহে ভালো। দেখা যাক রাব্বি এবং হৃদয় তাকে কিভাবে মিট করেন। প্রথম বলটা রাব্বি পোল শট খেলেছেন, বল যাচ্ছে সীমানার বাইরে, ছক্কার জন্য আছড়ে পড়ল। বাংলাদেশের জন্য ইনিংসে প্রথম কি প্রথম ছক্কা রাব্বির ব্যাট থেকে। রাব্বি আমাদের ভুল প্রমাণ করুন, আমরা ভুল প্রমাণিত হতে চাই।
3: শর্ট পিচ বল ছিল, সত্যি সত্যি দারুণ শট খেলেছেন এবং এটাও অনেকটা দূরে গিয়ে পড়েছে, যদিও আউট অব দ্য পার্ক নয়, অর্থাৎ স্টেডিয়ামের একেবারে বাইরে ফেলতে পারেনি যেভাবে রাজা ফেলেছিলেন। তবে এটা লম্বা, 64-3 উইকেটে বাংলাদেশ, 8-4, 1-6 প্রথম ছক্কা। ইয়াসির আলী রাব্বি 11 বলে 16 রানে পৌঁছে গেছেন। মায়ার তিনি এসছেন এবং তিনি প্রথম বলেই ছক্কা খেয়েছেন। দেখা যাক তার দ্বিতীয় বলটি কি হয়, কেমন ভাবে তিনি মুভ করেন, কারণ রান রেট 7.84 আস্তে আস্তে বাড়ছে, যদিও রেকর্ড রান রেট 9 উপরে। ওভার পরবর্তী বল মিড স্টাম্পের উপরে দেখে শুনে ব্যাকফুটে খেলেছেন, অন সাইডে 1টি রানের জন্য জায়গা পরিবর্তন। ইয়াসির আলী 12 বলে 17 রানে পৌঁছে গেছেন এবং 65-3 উইকেটে বাংলাদেশ।
2: আমরা নবম ওভারে রয়েছে, বাংলাদেশের টার্গেট 171, কারেন্ট রান রেট 7.8 করতে হবে, 9.09। ভালো, ইভেনলি ব্যালেন্স সিচুয়েশনে আছে পরিস্থিতি। পরের বল মায়ার্স, স্লোয়ার ডেলিভারি ছিল, আস্তে মিড উইকেটের দিকে রেখে দিয়েই একটা কুইক রান নিয়ে নিলেন, ভালো রান, ভালো বোঝাপড়া। এবং এই কথাটাই আমরা বলছিলাম যে প্রত্যেকটা বলকে রানের জন্য কাউন্ট করা, তাহলে দেখবেন যে আপনি একটা ভালো জায়গায় পৌঁছে যাচ্ছেন। 6-1-1, 3 বলে 8, রাজা 1টা ওভার করে 13 রান দিয়েছিলেন, অ্যান্ড গ্রাভা 2 ওভারে 2টো উইকেট পেয়েছেন 18 রানের খরচা। এবারে ডাউন দ্য লেগ ডিয়ন মায়ার্স এর বল, পুল শট, হুক শট, এরকম কিছু খেলতে চেয়েছিলেন, ব্যাটে বলে লাগেনি, উইকেট কিপারও ধরতে পারেননি, ওয়াইড হলো, দৌড়েও 1টা রান নিয়েছেন 2 ব্যাটার, সব মিলিয়ে 2টো রান অতিরিক্ত খাতে। রান বাড়ছে বাংলাদেশের খুবই হেলদি আকারে, অন্তত এই ওভারে 3টা বৈধ বল হয়েছে, রান চলে এসছে 10টা। এই ওভারটাকে চার্জ করলে, একটা বড় ওভার করে ফেলতে পারলেই হলো, অলরেডি ভালো রান এসছে, সো পরের 3টা বল আরও কেয়ারফুলি থাকতে হবে। যাচ্ছেন মায়ার্স, সামনে হৃদয়, আস্তে করে ফ্লিক করেছেন মিড উইকেটের দিকে, এখান থেকে রান পাবেন, 1টা রানে সন্তুষ্ট থাকলেন। ভালো, 1টা ছক্কা হয়েছিল প্রথম বলে, তারপরে সিঙ্গলস, 2টো ওয়াইড, 69-3 উইকেটে বাংলাদেশ। আমরা আছি নবম ওভারে, নবম ওভারে আরও 2টো বল বাকি, রান রেটটা কিন্তু 8 ছুঁই ছুঁই করছে, ওদিকে 9 নেমে এসছে আস্কিং রেট,
3: রেকর্ড রান রেট।
2: হ্যাঁ, আবারও সুন্দর করে সফল করে গিয়ে আনসাইডে খেলেছেন এবং 2 রানের জন্য দৌড়াচ্ছেন, বেটার প্লেসমেন্ট ইয়াসির আলী চৌধুরী রাব্বির পক্ষ থেকে, ওয়ান্ডারফুল ব্যাটিং। বাংলাদেশ 71-3 উইকেটে, আর দরকার 100 রান ঠিক এখান থেকে, another 100 needed for Bangladesh to win this match against Zimbabwe in the first T20 international out of 3 T20 international matches series. Amra prothom match ta achi, shesh ball ta nobom over e, full toss, straight drive, kintu bad luck Bangladesh er jonne, Rabbi er jonne non strike end e dariye thaka hridoyer paye lege ball gotimontor hoye gelo, ekta rani pelen, hoyto ekadhik run hoteo parto, anyhow ভালো একটা ওভার শেষ করলো বাংলাদেশ, 9 ওভারে 72, ঠিক ঠিক 8 করে প্রতি ওভারে হয়ে গেল, আর টার্গেটটা হচ্ছে 171, সো অ্যানাদার 99 নিডেড।
3: বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের মধ্যকার আজকের এই ম্যাচে এখন পর্যন্ত আমরা যা দেখেছি তাতে করে বাংলাদেশ জিম্বাবুয়ের উপরে গিয়ে কোনো পারফরমেন্স দেখানো, অর্থাৎ পুরো ম্যাচেই বাংলাদেশের জয় জয়কার বোলিং কিংবা ব্যাটিং কিংবা ফিল্ডিং এ সেটি কিন্তু দেখা যায়নি। এক দ্বিতীয় নম্বর বিষয়, বাংলাদেশ ব্যাটিং এ প্রথমে তিনটি উইকেট হারিয়ে ফেলেছে, যে তিনটি উইকেটের পতন ঘটেছে সেই তিনটি উইকেটও একটু দৃষ্টিকটুই, বিশেষ করে বাংলাদেশ এবং জিম্বাবুয়ের যে ক্রিকেটীয় এখন অবস্থান বিশ্ব র্যাঙ্কিং এ সেই জায়গা থেকে যদি আমি বলি। নভের শেষে 72-3 উইকেটে এটি টি টোয়েন্টি ক্রিকেটে হতেই পারে এমন কোন অসম্ভব কিছু নয়, শেষ দিকে যদি তারা পুষিয়ে দিতে পারে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে ধারাবাহিকভাবে জিম্বাবুয়ের বিপক্ষে বাজে খেলাটা, টি টোয়েন্টি, ওডিআই এবং টেস্ট, 66 বলে 99 করতে হবে প্রথম টি টোয়েন্টি জয়ের জন্য বাংলাদেশের। ওভারের প্রথম বল হয়ে গেল, এটি ছিল নবম ওভারের প্রথম বল, ব্যাকফুটে গিয়ে ড্রাইভ করার চেষ্টা, তবে ব্যাটে বলে ভালোভাবে হয়নি, এ বল থেকে আরও একটি ডট বল হল, রান নেই, 72-3 উইকেটে বাংলাদেশ। ইয়াসির আলী রাব্বি 15 বলে 20 রানে অপরাজিত। ওভারের পরবর্তী বল রাব্বি খেলেছেন, ফনফুটের উপর ভর করে কাভারে ড্রাইভ করেছেন, একটি রানের জন্য জায়গা পরিবর্তন, 73-3 উইকেটে বাংলাদেশ। হৃদয় 12 বলে 14 করেছেন, দলীয় অধিনায়ক, তার অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলছেন কেউ কেউ, হয়তোবা সেখান থেকে তিনি বের হয়ে আসবেন। স্লগ সুইপ অন সাইডে, বল আকাশে হাওয়ায় এবং শেষ পর্যন্ত একেবারে সীমানার কাছে ধরা পড়লেন। এক্ষেত্রে হৃদয় এ যেন মৎস্য শিকারী মাছ ধরার জন্য ওই যে চার দিয়ে বসেছিলেন, খাবার দিয়ে বসেছিলেন, মাছ তুমি আসবে আমি বড়শিতে গাঁধব, সেটি কিন্তু হয়ে গেল। হৃদয় স্লগ সুইপ করেছিলেন বটে, তবে মাঠের বাইরে পাঠাতে পারলেন কোথায়,
4: চার পাঁচ গজ ভেতরেই ধরা পড়লেন। মিল্টন সোম্বা স্ট্রাইকস সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে গুরুত্বপূর্ণ একটা ব্রেক থ্রু এনে দিয়ে জিম্বাবুয়েকে আবারও ম্যাচে সুপ্রতিষ্ঠিত করলেন এই মিল্টন সোম্বা। 73 রানে 4 উইকেটের পতন, 12 বল থেকে 14 রান করে হৃদয় ফিরে গেলেন, অসময়ে একটা বড় শট খেলতে গেলেন। আসলে ভালো মোমেন্টাম যাচ্ছিল, ওয়ান টুজ খেলা যেত, একেবারে পারফেক্টলি নিশ্চিত না হয়ে এ ধরনের ছক্কা মারার ট্রাই করা, যেহেতু ফিল্ডার প্রোটেকশন আছে, আপনি ওই চ্যানেল দিয়েই খেলছেন, আপনি কিন্তু নিশ্চিত নন, ছক্কা মারার সময় একজন ব্যাটার নিশ্চিত থাকে না যে এই বলটা আমি ক্লিয়ারলি বাউন্ডারির ওপারে পাঠাচ্ছি কিংবা পাঠাই না, টাইমিংয়ের উপর নির্ভর করেন, ট্রাই করেন হয়ে যায়। কিন্তু বিশেষ করে এই ধরনের শট হয় না, হয়তো টাইমিং একটু হেরফের ছিল, বাউন্ডারি একটু রিলেটিভলি বিগার, হোয়াট এভার, মানে বিগার বাউন্ডারি হলেই আপনি সেভাবে অ্যাডজাস্ট করে খেলুন, ভুলটা করেই ফেললেন হৃদয়, একটু বাড়তি ঝুঁকি একটু আর্লি নিয়ে ফেললেন, এই জুটিটা আরেকটু লম্বা হয়ে 120-25-30 দিকে যদি পৌঁছে দিতে পারতো, অ্যানাদার 40-50 রানস তখন সোহানরা মিলে রাব্বি মিলে করে নিতে পারতেন বা করতেন। এখন কিন্তু পরিস্থিতি বেশ জটিল, দুর্বোধ্য ও কঠিন হয়ে যাচ্ছে, দেখা যাক। তারপরেও বাংলাদেশের যে রিসোর্সেস এখনও অ্যাভেলেবল আছে, নুরুল হাসান সোহান হয়তো আসবেন রাইট নাও, একটা ড্রিঙ্কস ব্রেক নিয়ে নেওয়া হয়েছে, নুরুল হাসান সোহান উইকেট কিপার ব্যাটার।
3: কিন্তু ম্যাচটা শামসুল ভাই আমি যতটুকু মনে হচ্ছে বেশ কঠিন হয়ে গেল এই মুহূর্ত থেকে, এবং বাংলাদেশের যদি আপনি বলেন লোয়ার অর্ডার ব্যাটাররা তারা কি 60 রান তুলতে পারবে লাস্ট 4 ওভারে, যদি এইরকম একটা পরিস্থিতি তৈরি হয় আমার মনে হয় সেই জায়গাটাতে আমরা নেই, ওই প্রেশারটা নিয়ে 60টা রান তুলব সেই জায়গাটাতে হয়তো নেই, যদিও আমরা জানি যে শেখ মাহাদি কিংবা নাসুম আহমেদরা দারুণ দু চারটা বাউন্ডারি কিংবা ওভার বাউন্ডারি তারা করতে পারেন, যদি পুল হুক খেলতে পারেন, কিন্তু সেটি হয়তো বা এমন হতে পারে পরিস্থিতি 3 ওভারে 25 করতে হবে বা এরকম বা 30-এর কাছাকাছি, কিন্তু যখন আপনার 4 ওভারে 60-এর কাছাকাছি রান করতে হবে প্রতি ওভারে হয়তো বা 15-র উপরে, সেই জায়গায় নিশ্চিতভাবেই একটা ভালো ব্যাটার আমাদের প্রয়োজন। কিন্তু লোয়ার অর্ডারে আমাদের সেই রকম ধারাবাহিক ব্যাটার কিন্তু নেই, কিংবা তাদের উপর দায়িত্ব দিয়ে আমরা খুব একটা বেশি সাফল্য পেয়েছি বলেও আমার মনে হয় না। দায়িত্ব বলতে সেখানে বলা যায় যে এই ধরনের পরিস্থিতিতে খুব একটা নজির নেই বাংলাদেশ গেমে ব্যাক করেছে, এই ধরনের পরিস্থিতিতে দেখা যায় যে কোনো না কোনো টপ অর্ডার ব্যাটার তাদের সঙ্গী ছিল এবং তাদেরকে গাইড করেছে এবং অথবা ওই অ্যাঙ্কার রোলটা প্লে করেছে হয়তো বা টপ অর্ডার ব্যাটার, ওরা হয়তো 3-4টা বা একটা দুটো লম্বা ছক্কা মেরে ওই রান রেটটাকে নিজেদের কাছে নিয়ে আসার চেষ্টা করেছে। যাই হোক, আজকে হয়তো লোয়ার অর্ডার ব্যাটারদের একটি বড় পরীক্ষা হতে চলেছে, 6 নম্বর ব্যাটার চলে এসেছেন, তিনি হচ্ছেন নুরুল হাসান সোহান, 73-4 উইকেটে বাংলাদেশ, যখন 10ম ওভারে খেলা চলছে তখন হৃদয় দলীয় অধিনায়ক 13 বলে 14 রান করে মাঠের বাইরে চলে গেছেন।
4: ইয়েস, অভিজ্ঞ সোহান, তিনি আছেন স্ট্রাইকে। মিল্টন সুম্বা তাকে ফ্লাইট দিয়ে পোক্ট করার চেষ্টা করছেন, তবে তিনি মানে প্রলুব্ধ না হয়ে আস্তে করে ফ্রন্ট ফুটে কভার ড্রাইভ খেলেছেন এক রানের জন্যে। লফটেড শট, এয়ারে এরকম কিছু ট্রাই করেননি। দলীয় রান বাড়ল 74 উইকেটে বাংলাদেশ, 171 রানের লক্ষ্যমাত্রা। ইটস এ বিগ টার্গেট রাইট নাও, 4 উইকেট হারিয়ে ফেলার পর। তবে ইয়াসির আলী রাব্বি, হি লুকস গুড টু মি। তিনি কিন্তু থ্রু দ্য লাইন প্রপার ক্রিকেটিং শটস খেলছেন, 1-2 রেগুলারলি নিচ্ছেন। 18 বলে তার সংগ্রহ হয়ে গেল 21, বাংলাদেশের সংগ্রহ 75 4 উইকেটে। আরও 96 রান দরকার, বল হাতে 61টা। সো এরপরে আরও 10টা পূর্ণাঙ্গ ওভার, অর্ধেক সময় বাকি, রান কিন্তু একটু বেশিই করতে হবে, তবে এটা খুবই সম্ভব। সোহান, তিনিও সিঙ্গেলটা নিতে পারছেন ঠিকঠাক। সোহান লুকস লাইক এ বিজি প্লেয়ার, তার অঙ্গভঙ্গি বা গেস্টচার, বডি ল্যাঙ্গুয়েজ যাই দেখেন না কেন, সবসময় তিনি কিছু না কিছু করতে চান। ডট বল খেলতে চান না, স্কোরিং শটস প্রডিউস করতে চান, প্রয়োজনে বড় শটস খেলতে পারেন। বিপিএলে টানা ছক্কা মেরে ম্যাচ জিতিয়েছেন, এক ওভারে 22-23 রানের সমীকরণ মিলিয়ে দিয়েছিলেন, সেই ধরনের সামর্থ্য আছে। এই ধরনের খেলোয়াড়কেই তো আমরা টি টোয়েন্টিতে চাইব সবসময়, কিন্তু ওই যে ডোমেস্টিক বিপিএল টুর্নামেন্টে মানে এই রকম ব্যাটিং ডিসপ্লে প্রদর্শন করা আর ইন্টারন্যাশনাল ক্রিকেটে এসে করতে পারা, এই দুটোর মধ্যে কিন্তু একটা পার্থক্য আমাদের থেকেই যায়। অনেক কোয়ালিটি প্লেয়ার্স ডোমেস্টিকে রানের ফোয়ারা, কিন্তু তাকেই যখন সুযোগ দেওয়া হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে, এইখানে এসে মানিয়ে নিতে বা কোপ আপ করতে বেশ হিমশিম খাচ্ছেন, স্ট্রাগল করছেন। 60 বলে 95, রাজা ফিরছেন আবারও।
3: এই সময় অবশ্য জিম্বাবুয়ে আমাদের থেকে এগিয়ে ছিল, 80 ঘরে রান, 2 উইকেটের পতন, আমাদের বাংলাদেশের 4 উইকেটের পতন, এখন আমরা 80 ছুঁতে পারিনি। আর একটি রান হয়ে গেল 77 বাংলাদেশ 4 উইকেটে, রানটি এসছে সোহানের ব্যাট থেকে। ইয়াসির রাব্বিকে অবশ্য 1 জন 2 জন 3 জন এবং আমাদের প্রধান কোচ তিনি এসছেন, অর্থাৎ ফিজিও, এর সাথে 2 খেলোয়াড়। ইয়াসির রাব্বিকে কিন্তু খাবার দেওয়া হচ্ছে ডিউরিং ড্রিঙ্কস ব্রেক, এক বাটি নুডলস কিনা আমি বলতে পারবো না, একজন ধরে আছেন একাদশে যে খেলোয়াড়গুলো নেই তারাই, আরেকজন অবশ্য কোনো একটা সানস্ক্রিন এনেছেন, আর ফিজিও অবশ্য তার সাথে কথা বলছিলেন, এরই ফাঁকে দলের প্রধান কোচ তিনি কথা বলছিলেন। যাই হোক, সেবা শুশ্রূষা ভালোই পেয়েছেন রাব্বি, এখন দেখা যাক তিনি কি করতে পারেন। এবং রান আউট হওয়ার সম্ভাবনা, অনেক সহজ সুযোগ তৈরি করেছেন সোহান, এবং এরই সাথে আরো একটি উইকেটের পতন, 78 রানে 5-5 উইকেটের পতন ঘটে গেল বাংলাদেশের, 93 করতে হবে 58 বল থেকে। এবার বিষয়টা বেশ জটিল, এবার আর বাংলাদেশের হাতে খেলা নেই, এই মুহূর্তে জিম্বাবুয়ে অন টপ। এরপরে যদি বাংলাদেশ খেলাটাতে ব্যাক করে, সেক্ষেত্রে সত্যি সত্যি লোয়ার অর্ডার যে ভালো করছে সেটি দেখানো সম্ভব হবে, এর বাইরে আর কোনো কথা নেই। 78 রানে 5 উইকেটের পতন, এবং নিজে নিজের উইকেটটা বিলিয়ে দেওয়া, ভালো খেলেছিলেন, অনসাইডে খেলেছিলেন, তারপর কি হলো, বোলার নিজের বলে নিজে ফিল্ডিং করলেন, বোলারের হাতে বল, ক্রিজে বোলার দাঁড়িয়ে রয়েছেন, এবং ইয়াসির আলী রাব্বি সোহানের কথায় বললেন, ইয়েস আসো আমি রান নিব। কতটা মানে বিবেচকের মতো আমাকে এই শব্দটা ব্যবহার করতেই হচ্ছে, আন্তর্জাতিক ক্রিকেটে আপনার পিচের উপর বল, বোলার নিজে বল ধরে ফেলেছেন, ওই মুহূর্তে নন স্ট্রাইকার ইন্ডে দাঁড়িয়ে থাকা ব্যাটার স্ট্রাইকার ইন্ডের ব্যাটারের ডাকে সাড়া দিয়ে বলছেন আমি রান নিব, এবং দৌড়ানো শুরু করলেন।
4: এটাকে ইংরেজিতে ওই একটা শব্দে প্রকাশ করা যায়, ইটস এ সুইসাইডাল রান আউট,
3: সুইসাইডাল রান আউট। এবং যখন নুরুল হাসান সোহান আউট হচ্ছেন, তখন তিনি মাঝ ক্রিজও ক্রস করতে পারেননি, এবং অন্য সাইডে রাব্বি মাঝ ক্রিজ পর্যন্ত পৌঁছেছেন। এই হলো বাংলাদেশের আরো একটি রান আউটের সিনারিও।
4: বাংলাদেশ টিম খেলোয়াড়রা মেন্টালি প্যানিকড, এবং নিজেদের প্রতি আস্থা ভরসা নাই, যে একটা ডট বল হয়ে যাচ্ছে, সেই ডট বল দেওয়াই যাবে না, প্রত্যেকটা বলে জোর করে হলেও রান নিতে হবে, আরে ভাই ডট বল হলে পুষিয়ে দেবে, সেই কনফিডেন্স থাকবে না, ছক্কা মেরে 4 মেরে পুষিয়ে দেব। কিন্তু অবিবেচকের মতো মানে অজায়গায় ভুল জায়গায় যদি আপনি সুযোগ নিতে যান তাহলে এইরকমই বিপদ হবে। শেখ মাহাদিকে এত আর্লি চলে আসতে হলো, এখনো দশটা ওভার বাকি, অর্ধেকটা সময় বাকি, অর্ধেক সাইড নাই বাংলাদেশের। মানে হঠাৎ করে ব্যাটিংটার যে কি হলো, সবাই যেন ব্যাটিংয়ের ব্যাকরণ ভুলে যাচ্ছেন, বেসিক্স ভুলে যাচ্ছেন, কখন কি ধরনের শর্টস খেলতে হবে সেটা ভুলে যাচ্ছেন। হাতে আমি সাতটা উইকেট নিয়ে যদি লাস্ট ফাইভ সিক্স ওভার পর্যন্ত ক্যারি করতে পারতাম, হৃদয় ওরকম চান্স নেবে, অল আউট অ্যাটাক চান্স নেবে কখন? চোদ্দ ওভার পনেরো ওভারের পরে, তো তখন তো ওয়ান টু ভালোই আসছিল রান, তাই না? তো যাই হোক, অসময়ে হৃদয় আউট হয়ে গেছেন। সোহান একেবারে যেখানে রান নেই সেখানে রান নিতে গিয়ে আউট হলেন। এখন এসে বল খেলছেন শেখ মাহেদি, একের পর এক বল তিনি খরচ করছেন। এগারো ওভার শেষে উনআশি পাঁচ উইকেটে বাংলাদেশ। কারেন্ট রান রেট কমে যাচ্ছে, আস্কিং রেট দশ ছুঁয়ে ফেলছে, এরকম একটা টাফ সিচুয়েশন বাংলাদেশ দলের জন্য। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার, জিম্বাবুয়ে ভার্সেস বাংলাদেশ থার্ড, তিন ম্যাচের যে টি টোয়েন্টি সিরিজ তার প্রথমটা। জিম্বাবুয়ে একশো সত্তর করে ছয় উইকেটে, বেনেট চুয়াল্লিশ, বার্ল তিরিশ অপরাজিত, রানা চারটা উইকেট পান ২৬ রানে এবং সাইফুদ্দিন ৩৫ রানে দুটো উইকেট পান। বাংলাদেশ ৭৯ রান তুলতে এগারো ওভারে পাঁচটি উইকেট হারিয়ে চরম চরম ব্যাটিং বিপর্যয় এবং ব্যাক ফুটে। ইয়াসির আলী রাব্বি টপ স্কোরার, ২৪ রানে অপরাজিত ২০ বল থেকে। এখন রাব্বিকে কে সঙ্গ দেবে? শেখ মাহেদি আছে, পারবেন কিনা? ইভান্স ক্যারি করছেন ডান হাতি মিডিয়াম পেসার, প্রথম বলে তাকে চিপ শট খেলেছেন ডিপ স্কয়ার লেগের দিকে, এক রানের জন্য খেলেছেন, হাফ হাফ পুল যাকে বলে, ব্যাটার ছিলেন রাব্বি। এখন দেখতে হবে শেখ মাহেদি ঠিক যোগ্য সঙ্গটা দিতে পারেন কিনা। অবলীলায় খেলছিলেন জিম্বাবুয়ান ব্যাটাররা চার ছয়, আমরা চার ছয় খেলতে পারিনি ওইভাবে, বরং বিপর্যস্ত ব্যাটিংয়ে নিজেদের উইকেটগুলো একের পর এক ধারাবাহিকভাবে ওদের হাতে বিলিয়ে দিয়ে এসেছি, গিফট করে এসেছি। ইভান্স টু মাহেদি, স্লোয়ার বল, মাহেদি আসতে সোজা ব্যাটে পুশ করেছেন মিড উইকেটে, ফিল্ডার বরাবর গিয়েছে, রান হবে না। সো ডট বল বাড়ছে, এদিকে চাপ বাড়ছে, ৫২ বলে ৯১ প্রয়োজন। বুঝতেই পারছেন পরিস্থিতি জটিল, কঠিন ও দুর্বোধ্য হয়ে যাচ্ছে। ৮০ পাঁচ উইকেটে বাংলাদেশ, ১৭১ রানের লক্ষ্য। ইভান্সের পরে বল পুল করেছেন, রান পাবেন এবারে মাহেদি, কিন্তু একটা বেশি রান পাওয়া সম্ভব নয়, কারণ ডিপ স্কোয়ার লেগ, ডিপ ফাইন লেগ দুজন ফিল্ডার ওই দিকটায় আছে। দলীয় রান এই মুহূর্তে ৮১, পাঁচ উইকেটে, এগারো ওভার তিন বল শেষ, ৫১ বলে ৯০ রান দরকার। আপনারা শুনছেন বাংলাদেশ বেতার, শামসুল ইসলাম, জামিলুর রহমান এবং মাঝহারুল ইসলাম আজকে আপনাদের সঙ্গ দিচ্ছি আমরা এই তিনজন। প্রথম ম্যাচেই বাংলাদেশ ব্যাটিং বিপর্যয়ে পড়েছে এবং ব্যাক ফুটে চলে গেছে, তবে ম্যাচটা এখনও শেষ হয়ে যায়নি, শেষ আশা ভরসা হয়ে ইয়াসির আলী রাব্বি দল জেতাতে পারবেন কিনা দেখতে হবে। যাচ্ছেন ইভান্স সামনে, রাব্বি আলতো করে সফট হ্যান্ডে খেলে একটা কুইক সিঙ্গেল নিলেন, আবারও ডিরেক্ট থ্রো হয়তো রান আউট এনে দিত, তা হয়নি, পৌঁছে গেছেন যে যার প্রান্তে নিরাপদে। শেখ মাহেদি এবং রাব্বি কথা বলছেন যে ভাই এটা রান হয়, তুমি আমার কল শোনো, রান হয় এটা, তুমি আমাকে শোনো, এভাবে বলছেন রাব্বি। ঠিক আছে, রাব্বি যেহেতু স্বীকৃত ব্যাটার, শেখ মাহেদিকে হয়তো গাইড করার চেষ্টা করছেন। যাই হোক, শেখ মাহেদিও যে ব্যাটিং পারেন, তিনিও যে একজন বোলিং অলরাউন্ডার, সেটা সুযোগ পেয়েছেন আজকে নিজেকে মেলে ধরবার, দেখা যাক। ৮২ পাঁচ উইকেটে পঞ্চম বল, এবার উইকেট উইকেট বল, সোজা ডিফেন্সিভ পুশ করেছেন এভান্সের দিকে, এখান থেকে কিন্তু রান পাওয়া সম্ভব নয়, আর এই ডট বলগুলোই আমাদের শঙ্কা আর চাপ বাড়িয়ে দিচ্ছে। ৫০ বল করতে হবে, না ৪৯ বলে ৮৯ রান করতে হবে, আপনি বুঝতে পারছেন ব্যাপারটা? ৪৯ বলে ৮৯ রান করতে হবে, রান আর বলের মধ্যে ঠিক ৪০ একটা পার্থক্য রয়ে গেছে, বলের চেয়ে রান বেশি ৪০টা। এবারে লিডিং এজ, ডাইভিং এফোর্টে ক্যাচ ধরবার চেষ্টা করেছিল ব্যাকওয়ার্ড পয়েন্ট, ভাগ্য ভালো শেখ মাহেদির বেঁচে গেছেন, নইলে বিপর্যয়, বিপদ, ঘনিয়ে আসতো আরো। 84.5 উইকেটে 12 ওভার শেষে কথা বলছেন জামিলুর রহমান।
5: ধন্যবাদ শামসুল ইসলাম। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার। বাংলাদেশ দল 171 রানের টার্গেটে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয় এই সফরে কবে পড়ল না বাংলাদেশ দল? টেস্ট ক্রিকেটে ফার্স্ট ইনিংস, সেকেন্ড ইনিংস, ফার্স্ট ওডিআই ম্যাচে, সেকেন্ড ওডিআই ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ পড়েছে, কিন্তু সেখান থেকে আর উত্তরাতে পারেনি। ফার্স্ট টি টোয়েন্টি ম্যাচে যখন আমরা ভাবছিলাম যে ওয়ান ডে ক্রিকেটের শেষ ম্যাচের জয়টা বাংলাদেশ দল সেই জয়ের মোমেন্টাম ক্যারি করবে, তখনও আবারও প্রথম টি টোয়েন্টি ম্যাচে এসে ব্যাটিং বিপর্যয়। এখন এইখান থেকে হয়তো মান বাঁচানোর জন্য বাংলাদেশ দল লড়ছে। বাংলাদেশ দলের যে সামনে টার্গেট এখন দাঁড়িয়েছে 48 বলে 87, বলতে না বলতেই চমৎকার ওভার দ্য টপ খেলে দিয়েছেন এক্সট্রা কাভারের উপর দিয়ে ওয়ান বাউন্সে সীমানার বাইরে 4টি রান পেয়েছেন ইয়াসির আলী চৌধুরী রাব্বি। তিনি পৌঁছে গেলেন এই 4 রানের সুবাদে, ব্যক্তিগত 26 রানে পৌঁছে গেলেন। দলীয় রান বাড়ল বাংলাদেশ দল 88.5 উইকেট ঠিক এই মুহূর্তে। দারুণ একটা সাহসী শট খেলেছেন সিকান্দার রাজা, ভার্সেটাইল ক্রিকেটার, তাকে যেভাবে উড়িয়ে মেরেছেন দেখার মতো ছিল। তবে সংযমী হতে হবে, দেখে শুনে খেলতে হবে। সিকান্দার রাজা কিন্তু উইকেট টেকুন উইকেট নিতে পারে, উইকেট টেকার একজন বোলার নিঃসন্দেহে বলতেই হবে। পরে বলটি থেকে আরও 1টি রান কিন্তু হয়েছে ঠিক এই মুহূর্তে, 1টি রান 89.5 উইকেটে বাংলাদেশ। শেখ মেহেদি হাসান 5 বল থেকে 3 রানে অপরাজিত রয়েছেন। ইয়াসির আলী, তিনি অপরাজিত রয়েছেন এই মুহূর্তে 31 রানে 24 বল থেকে। সিকান্দার রাজা পরে বলটি লেগ স্টাম্পের উপরে ফ্লিক শট অনসাইডে খেলেছেন কিন্তু রান পাবেন না, ডট বল। 46 বল থেকে 82 করতে হবে, 89.5 উইকেটে বাংলাদেশের সংগ্রহ। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার, থাকুন বাংলাদেশ বেতারের সঙ্গে। 3 ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ, সিকান্দার রাজার পরের বল। সিকান্দার রাজা কিন্তু কুইক বলগুলো করেন, সময় কিন্তু খুব কম নেন। এবারে অনসাইডে খেলেছেন, ভিতে লং অনে ফিল্ডার আছেন, তবে 1টি রান পাবেন অনায়াসেই। সে রানটি নিয়েছেন শেখ মেহেদি হাসান 7 বল থেকে, যিনি 4 রানে অপরাজিত রয়েছেন। 90.5 উইকেটে বাংলাদেশ, টার্গেট হচ্ছে 171। নির্ধারিত 20 ওভারে অবশ্য করতে হবে। স্বীকৃত ব্যাটারদের মধ্যে ইয়াসির আলী রয়েছেন, পরে বল থেকে আবারও ভিতে খেলে 1টি রান পেয়েছেন। মিডনে ফিল্ডার যেহেতু ডিপারে ছিল, এই ফাঁকে একবারের জন্য তড়িৎ জায়গা বদল করলেন সিকান্দার রাজা। তিনি ব্যক্তিগত 3য় ওভারে রয়েছেন এই মুহূর্তে, তিনি 23 রান দিয়েছেন 2 ওভার 5 বল থেকে। আরেকটি বল কিন্তু তার ওভারে রয়েছে, এই ভার্সেটাইল ক্রিকেটার আজকে 20 বলের একটা ক্যামিও দিয়েছিলেন ব্যাটিংয়ে নেমে। দেখা যাক, শেষ বলটিতে শেখ মেহেদি ইনকামিং ছিল, অর্থাৎ অফ স্টাম্পের বাইরে পিচ করে সেটি টার্ন করেছিল, উইথ টার্ন অনসাইডে কোনো মতে ব্যাটটা নামিয়ে রক্ষা করেছেন, ডট বলে ওভারের সমাপ্তি ঘটল। 13 ওভারে খেলা শেষ, 91.5 উইকেটে বাংলাদেশের সংগ্রহ, লক্ষ্যমাত্রা 171। মাঝার আমার সঙ্গে যোগ দিচ্ছেন। মাঝার, বাংলাদেশ দলের যেরকম শুরুটা আমরা আশা করেছিলাম যে ওয়ান ডে ক্রিকেটের জয়ের মোমেন্টামটা ক্যারি করবে, কিন্তু বুমেরাং একেবারে উল্টোটা হয়েছে। 171 রানের টার্গেট আজকাল টি টোয়েন্টি ক্রিকেটে আসলে খুব একটা যে বড় টার্গেট তা কিন্তু নয়। কি মনে হচ্ছে এখন এই পর্যায়ে এসে?
6: দেখুন, এই পর্যায়ে এসে যেটা মনে হচ্ছে যে আমরা হয়তো পরিকল্পনাহীন ক্রিকেট খেলে চলেছি, আর সেই সাথে সাথে যার যে দায়িত্ব ব্যাটিং ইউনিট অনুযায়ী, পজিশন অনুযায়ী, খেলার ধরন অনুযায়ী, সেই দায়িত্বটা আমরা এখনো বুঝে নিতে পারিনি অথবা ঘাড়ে তুলে নিতে পারছি না, এটাই হচ্ছে আমাদের সব থেকে বড় ভয়ের কারণ। দেখা যাক, ইয়াসির আলী রাব্বিকে যে ভরসায় দলে ঢোকানো হয়েছে, এখন পর্যন্ত 25 বলে 32 রান তিনি করেছেন, 82 বল থেকে 80 করতে হবে, 5টি উইকেটের পতন ঘটে গেছে, সেখান থেকেও কামব্যাক যদি করা যায় এটাও একটা উদাহরণ হয়ে থাকবে বাংলাদেশ দলের জন্য।
5: অবশ্যই, নতুন ওভারে প্রথম বল ঝুলিয়ে দিয়েছিলেন অফ স্টাম্পের ওপরে, অনসাইডে ভিতে খেলেছেন কাউ কর্নার রিজিয়নে এবং লং অন এই জোনটাতে একজন ফিল্ডার রেখেছেন 1 বল থেকে 1 রান, অর্থাৎ প্রথম বল থেকে 1টি রান পেয়েছেন রয়্যান বার্ড। তিনি এসেছেন ব্যক্তিগত 2য় ওভারে, প্রথম ওভারে তিনি 9টি রান দিয়েছেন, 92.5 উইকেটে বাংলাদেশের সংগ্রহ। শেখ মেহেদি, তিনি 4 রানে অপরাজিত রয়েছেন, 8টি বল খেলেছেন। ফিল্ডিং এর কিন্তু ফাইন টিউনিং হচ্ছে ঠিক এই মুহূর্তে। রয়্যান বার্ড, তিনি উইকেট নেয়ার জন্য একটু আটো ফিল্ডিং বা সাজিয়ে গুজিয়ে নিচ্ছেন, অ্যাকর্ডিং টু ফিল্ড বল করতে চাইবেন তিনি। ইয়াসির আলী চৌধুরী, তিনি হাতে ব্যথা পেয়েছেন, গ্লাভসটা খুলে ফেলেছেন ঠিক এই মুহূর্তে, না হাতে না চোখে, চোখে তার হয়তো
6: ঘাম গিয়েছে,
5: চোখের পানি বা চোখে ঘাম ঝরে গেছে,
6: যার কারণে
5: হ্যাঁ এবং চোখ হয়তো জ্বলছে তার, একটু সেবা শুশ্রূষা তিনি নেবেন। ফিজিও মাঠের মধ্যে হয়তো প্রবেশ করেছেন। বাংলাদেশ দলে টপ অর্ডার তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাহিদ হৃদয়, তাদের কাছে যে আমাদের প্রত্যাশা, অন্তত এই তিনজন ব্যাটার যদি একটা ফিফটিও পেয়ে যায় তারপরে কিন্তু এই রানটা ইজি হয়ে যায় মাঝার, সেটাও কিন্তু আমরা করতে পারছি না।
6: আমরা যেটা করতে পারিনি সেটা হচ্ছে যে আমাদের টপ অর্ডার প্রত্যেকেরই রান এসছে, কেউই শূন্য রানে আউট হয়ে যাননি, সবাই রান পেয়েছেন। রান পাওয়ার পরে তারা কেউই রানটাকে বড় করতে পারেনি, যেই প্রবলেমটা আমরা হয়তো গত 20 বছর ধরে বাংলাদেশ ক্রিকেটে দেখছি সেই প্রবলেমটা এখনো পর্যন্ত নতুন দিনের যারা এই মুহূর্তে কাণ্ডারি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদের মধ্যে রয়েছে। প্রথম উইকেটের পতন 25 রানে সাইফ, দ্বিতীয় উইকেট তানজিদ হাসান 30 রানে, তৃতীয় উইকেট পারভেজ হাসান ইমন 34 রানে, হৃদয় 73 রান পর্যন্ত নিজেকে টেনে নিয়ে গিয়েছেন এবং তারপরেই যেন নুরুল হাসান সোহান নিজেকে নিজেই সঁপে দিলেন, বললেন যে নাও আমি রান আউট হতে চাই, 78 রানে তারপরের উইকেটের পতন, অর্থাৎ পঞ্চম উইকেটের পতন। এই যে পতনগুলো এবং জিম্বাবুয়ে সিরিজটা নিয়ে আমরা কতটুকু সিরিয়াস ছিলাম কিংবা কতটুকু পড়াশোনা করে গেছি এটা নিয়ে একটা বড় প্রশ্ন থেকেই যায়, কারণ বাংলাদেশ দলটা কি আততে এইরকম এতটা বাজে তা কিন্তু নয়।
5: ঠিক তাই, কারণ টেস্ট ক্রিকেটে বাংলাদেশ দল যে ধরনের ব্যাটিংটা করেছে সেটা কিন্তু আসলেই আমার মনে হয় সবার মনের শঙ্কা, যেন ওই বিশ্বকাপ খেলা দেখেছে রাজ্যকে, সকালে ব্যাটিং করেছে, ব্যাটিং করতে হবে তাই করা, এবং সামনে জিম্বাবুয়ের বিপক্ষে আর কি প্রিপারেশন নেব হয়ে যাবে, যেন এই ধরনের টেন্ডেন্সি ব্যাটিংটা বাংলাদেশ দল করেছিল। সেখান থেকে আসলে সমস্যাটা কোথায় এটা কিন্তু আমাদের থিম ট্যাঙ্ক যারা রয়েছেন তাদেরকে খুঁজে বের করতে হবে। যাই হোক, আবার খেলা শুরু হচ্ছে। এবারে শেখ মেহেদি তিনি খোঁচা মেরেছিলেন, চমৎকার একটা ডেলিভারি ছিল, জায়গায় দাঁড়িয়ে খোঁচা মারা বেঁচে গেছেন উইকেট রক্ষক, বলটা অবশ্য গ্যাদার করেছেন, আবেদনও করেছিলেন কিন্তু আম্পায়ার কোনো ইশারা ইঙ্গিতি করেননি এ মুহূর্তে। 40 বল থেকে 79 রান প্রয়োজন মাঝার।
6: 92-5 উইকেটে বাংলাদেশ, 14th ওভারে খেলা চলছে। বার্ল দলীয় যে কজন খুবই এক্সপেরিয়েন্স খেলোয়াড় রয়েছেন তার মধ্যে অন্যতম, আরও একটি বল করে অফ স্ট্যাম্পের বাইরে, এবার বাঁক নিয়ে আরও বাইরের দিকে যাচ্ছিল, এই বলটা খেলাটা সহজ হয়ে গেছে এক্ষেত্রে লোয়ার অর্ডারে খেলা বা লোয়ার মেরিল অর্ডারে খেলা মাহাদির জন্য। 10 বলে 5 করে তিনি নন স্ট্রাইকার উইন্ডে। ইয়াসিরকে যত বেশি দেওয়া হবে ততই ভালো। বার বল করলেন, ইয়াসির আলী রাব্বি খেলতে পারেননি, স্পিনে বিট হলেন, টার্ন করে শেষ পর্যন্ত বলটি একেবারে ব্যাটের কাছ দিয়ে সরাসরি উইকেট রক্ষকের হাতে, পেছনে অবশ্য স্ট্যাম্পও ভাঙা হয়েছিল, যদিও ইয়াসির আলী রাব্বি তিনি ক্রিজেই ছিলেন। আমরা আরও একবার দেখছি জায়ান্ট স্ক্রিনে, হ্যাঁ তার পাটা একদম নিরাপদ স্থানে ছিল। 93-5 উইকেটে বাংলাদেশ।
5: ইয়েস, রান বল তিনি চমৎকার বল করছেন, ডানহাতে এই লেগ ব্রেক বোলার। 93-5 উইকেটে টার্ন অ্যান্ড বাউন্স দুটো কিন্তু পাচ্ছেন ইয়াসির আলী চৌধুরী রাব্বি। দেখা যাক ওভারের পরে বলটি, অর্থাৎ চতুর্থ বলটি, এবারে কিন্তু ব্যাকফুটে গিয়ে চমৎকার একটা পুল শট, মিড উইকেট ক্লিয়ার, ছক্কা না চার সেটি পরে বলছি, তবে ছক্কাই হয়েছে বলে মনে হচ্ছে, একটা ফ্ল্যাট সিক্স। ইয়াসির আলী চৌধুরী তিনি পেয়েছেন ছক্কাটা, বাংলাদেশের রান সংখ্যা বাড়লো ঠিক এই মুহূর্তে, বাংলাদেশ চলে গেছে 99 রানে 5 উইকেট হারিয়ে, একাই লড়াই করছেন ঠিক এই মুহূর্তে ইয়াসির আলী, তিনি দারুণ একটা ইনিংস। দেখা যাক ফিনিশিংটা করতে হবে, শেষ পর্যন্ত উইকেটে টিকে থাকতে হবে, জয়টা বাংলাদেশ দলের খুবই প্রয়োজন। 95-5 উইকেটে যাচ্ছেন ওভারের শেষ বলটি, রান বল, এবার অফ স্টাম্পের উপরে লেট কাট করে দিয়েছেন, ডিপ থার্ড ম্যানে কোনো ফিল্ডার নেই, শর্ট থার্ড ম্যান থেকে ছুটছেন ছুটছেন, বলের গতি কমে গেছে একেবারে সীমানা দড়ির কাছাকাছি জায়গা থেকে, কুড়িয়ে ফেরত পাঠালেন, একটি দুটি তিনটি রান সম্ভবত হয়েছে, তবে থ্রোটা করেছিলেন যখন অফ ব্যালেন্স হয়ে তিনি বলটা ছোড়ার পরে মাঠের বাইরেও চলে গিয়েছিলেন, ওভারের শেষ বলটিতেই তিনটি রান এসে 102-5 উইকেটে 14 ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ। এখন 36 বল থেকে 69 রান করতে হবে মাজার।
6: 6 ওভারে 69 রান, এটা খুবই সম্ভব একটা রান, কিন্তু সমস্যা হচ্ছে আমাদের আর ভালো কোনো ব্যাটার নেই একনাসু মোহাম্মদ ছাড়া। হ্যাঁ তাসকিন আবেদ 2-4 6 মারতেই পারে, নাহিদ রানা এখনও বলটা সেইভাবে দায়িত্ব নিয়ে খেলতে পারছেন না। এই সময় জিম্বাবুয়ের রান ছিল 118-4 উইকেটে, বাংলাদেশ 102-5 উইকেটে, অর্থাৎ যে দুটো উইকেটের বা তিনটা উইকেটের ফারাক আমরা বলছিলাম কিছু কয়েক ওভার আগেও, এই জায়গায় এসে কিন্তু জিম্বাবুয়ের উইকেটটা পড়েছে বেশি, আর বাংলাদেশের আগেই সেই উইকেটগুলো পড়ে গেছে যদি কম্পারিজনের কথা বলা হয়। কিন্তু সেই জায়গায় রানটাও প্রথম থেকেই জিম্বাবুয়ের নিচে আমরা ছিলাম, যদি আমরা ম্যাপ দেখি যে আমরা কিভাবে রানটা চেইস করছি সেই অনুযায়ী। 102-5 উইকেটে বাংলাদেশ করতে হবে 36 বলে 69।
5: সিকান্দার রাজা তিনি এসেছেন ডানহাতি অফ ব্রেক বোলার, তিনি বলটা হাতে লুকিয়ে পেছনে রাখেন, তারপরে শেষ মুহূর্তে রিলিজ করেন প্রথম বলটি। অনসাইডে খেলেছিলেন ইয়াসির আলী, কিন্তু রানটা পাবেন না বলে ব্যাটে সংযোগটা হয়েছে, কিন্তু গ্যাপটা খুঁজে পেলেন না ঠিক এই মুহূর্তে। তিনি অপরাজিত রয়েছেন ইয়াসির আলী চৌধুরী রাব্বি, 42 রানে অপরাজিত রয়েছেন। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার। 171 রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ দল, 102.5 উইকেটে। ইয়াসির আলী রাব্বি ব্যাকফুটে গিয়ে চমৎকার স্কোয়াড ড্রাইভ করেছেন, কিন্তু পয়েন্ট একজন ফিল্ডার রেখেছেন, বিগ শট ফর সিঙ্গেল, স্ট্রেট টু দ্য ফিল্ডার, বলটি চলে গেল ডিপারে। সিকান্দার রাজা, তিনি ডান হাতে অফ ব্রেক বল করে থাকেন, আবার লেগ ব্রেকও কিন্তু তিনি করতে পারেন, ভার্সেটাইল একজন ক্রিকেটার। 40 বছর বয়স হয়ে গেছে, কিন্তু ক্রিকেটটা এত ভালো খেলছেন। 133টি টি টোয়েন্টি ম্যাচে 3089 রান করেছেন, 133 বেস্ট তার একটা ইনিংস। এবারে লেগ স্টাম্পের উপরে ফ্লিক শট, ওয়াইড হবে কি না, না ব্যাটে লেগেছে, ইয়েস ব্যাটে লেগেছে, একটি রান পেয়েছেন। সিকান্দার রাজার কথা বলছিলাম, যে 133 টি টোয়েন্টিতে 3089 রান করেছেন, 133 এবং উইকেট তিনি পেয়েছেন 107টি, তার মানে একজন কার্যকরী অলরাউন্ডার কিন্তু মাঝার সিকান্দার রাজা।
6: অবশ্যই, এবং এ কারণে কিন্তু তার ফ্রাঞ্চাইজি ক্রিকেটে যথেষ্ট দাম রয়েছে। আবার পরবর্তী বল, স্লগ সুইপ, ব্যাটে বলে হয়েছে ইয়াসির আলী চৌধুরী রাব্বি। তিনি খেলেছেন, একজন ফিল্ডার অবশ্য ছিলেন, একেবারে ডিপ মিড উইকেটে তিনি ধরার চেষ্টা করেন, শেষ মুহূর্ত পর্যন্ত ফ্ল্যাট সিক্স হয়েছে, তবে সেখানে কিছুটা বিপদ ছিল, ফিল্ডারও চেষ্টা করেছিলেন, পারেননি। 32 বলে 161, 110 বাংলাদেশের এই মুহূর্তে 32 বলে 161 করতে হবে জয়ের জন্য। ইয়াসির, তিনি 49 রানে পৌঁছে গেছেন,
5: দারুণ, 32 বল থেকে 49 রান, একটা কার্যকরী ইনিংস, সময় উপযোগী ইনিংস। তবে এটাকে ক্যারি করতে হবে, রানটাকে অপরাজিত থেকে খেলাটাকে শেষ করতে হবে, তবে বাংলাদেশ দল কিন্তু আমার মনে হয় জয়ের দেখাটা পেয়ে যেতে পারে। আজকে যাচ্ছেন সিকান্দার রাজা রাব্বি, এবারে অনসাইডে চমৎকার ফ্লিক শট, কাছাকাছি কোনো ফিল্ডার নেই, দ্বিতীয় রান নেওয়ার জন্য ছুটছেন এবং সাকসেসফুলি আমার মনে হয় কমপ্লিট করেই ফেললেন। ইয়েস, দুটো রান নিয়েই ফেলেছেন ইয়াসির আলী চৌধুরী রাব্বি, যদিও বাল্কি ফিগার, কিন্তু খুব কুইকলি তিনি প্রথম রানটা নিয়েছিলেন, দ্বিতীয় রানটা ইজি করে ফেলেছেন। 50 পূর্ণ হয়েছে রাব্বির, 50 থেকে 51 রানে পৌঁছে গেছেন, 33 বল থেকে 112.5 উইকেটে বাংলাদেশ।
6: 33 বল 2টি 4, 3টি 6 স্ট্রাইক রেট 154, বাংলাদেশের অন্যতম স্ট্রাইক রেটের দিক থেকে এগিয়ে থাকে একজন ব্যাটার, 145 তার এভারেজ স্ট্রাইক রেট। ওভারের পরবর্তী বল মিড স্টাম্পের উপরে ছিল, ফনফুটের উপর ভর করে এবারে কিন্তু অনসাইডে খেলেছেন যদিও, তবে এই মারে কোনো জোর ছিল না, একটি রান তো ইজি হয়েছে লং অন থেকে যতক্ষণে কুড়িয়ে ফেরত পাঠানো হলো। তার আগে 15 ওভারে 113.5 উইকেটে বাংলাদেশ, 30 বলে 58 করতে হবে।
5: শেখ মেহেদি 11 বল থেকে 5 রানে অপরাজিত রয়েছেন। মেহেদি ঠিক কাজই করছেন, তিনি স্ট্রাইক রোটেট করে রাব্বিকে তিনি স্ট্রাইক এন্ডে দেওয়ার চেষ্টা করছেন, এটা ভালো দিক, একটা দিক তিনি আগলে রেখেছেন। উইকেট পড়লে কিন্তু আরও ব্যাকফুটে চলে যাবে বাংলাদেশ, অন্তত এভাবেও যদি তিনি স্ট্রাইক রোটেট করে রাব্বিকে দিয়ে খেলাতে পারেন, তাহলে কিন্তু আমার মনে হয় বাংলাদেশ দল যে লক্ষ্য নিয়ে আগাচ্ছে অনেকটাই সেই পথে এগিয়ে যাবে। তবে ফিনিশিংটা খুব ইম্পর্টেন্ট, স্লগ ওভারের বিশেষ করে লাস্টের 5 ওভারটা খুব ইম্পর্টেন্ট, এই সময়টা কিন্তু ক্রুশিয়াল মোমেন্ট বাংলাদেশ দলের জন্য। এই সময়টাতে উইকেট পাওয়ার সম্ভাবনা থাকে বোলিং সাইডটা, যেহেতু ব্যাটাররা তেড়ে ফুড়ে খেলার চেষ্টা করবেন এবং টার্গেট যেটি 171, সেই টার্গেট থেকে বাংলাদেশ দল আর কত রান দূরে রয়েছে, বাংলাদেশ দল
6: 58 করতে হবে,
5: 58
6: করতে হবে,
5: 30 বল থেকে 58 করতে হবে, 113.5 উইকেটে।

0: ডান হাতে একজন মিডিয়াম পেসার, প্রথম বল স্টেপ আউট করে খেলেছিলেন কিন্তু বলের লাইনটা মিস করেছেন, বল ব্যাটে সংযোগটা হয়নি, একটা ফলো আপ ডেলিভারি দিয়েছেন, দুর্দান্ত ডেলিভারি। ইভান্স কিন্তু একজন কার্যকরী সুইমিং অলরাউন্ডার মাঝার,
1: সব ঠিক আছে। আরও একটা জিনিস এখানে গুরুত্বপূর্ণ বিষয়, ননস্ট্রাইকার ইন্ডে যিনি রয়েছেন তার কাছ থেকে যদি একদমই কোনো দায়িত্বপূর্ণ শট না আসে, একলা রাব্বির পক্ষে এই রান রেটটাকে টিকিয়ে নিয়ে এগিয়ে যাওয়াটা একটু কঠিন হয়ে যাবে, তার উপর প্রেশারটা কিন্তু বাড়বে। সেক্ষেত্রে আমার কাছে মনে হয় মেহেদির, যেহেতু পাঁচটি বল তিনি খেলে ফেলেছেন, এই মুহূর্তে তাকেও কিন্তু মানে এগিয়ে আসতে হবে। পাঁচটি রান তিনি করেছেন, এগারোটি বল তিনি খেলে ফেলেছেন, সো দেখা যাক এখন তিনি কি করেন। একটি রান কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে, আবার ইয়াসিরের রান গিয়ে দাঁড়ালো 53, বাংলাদেশ 114, 28 বলে 57 করতে হবে। এখন স্ট্রাইক রেঞ্জে মাহাদি 11 বলে 5 রান করা, তাকে লম্বা শট খেলতে হবে।
0: এই যে রাব্বি যে ইনিংসটা খেলেছেন আজকে 53 রানে, অপরাজিত রয়েছেন 36 বল থেকে, এরকম একটা 50 যদি আমাদের ওপেনিং স্লটে বা ওয়ান ডাউন টু ডাউনের ব্যাটাররা খেলতে পারতেন তাহলে কিন্তু এই রানটা ইজিতে বাংলাদেশ দল করতে পারে। এবারে কিন্তু চমৎকার ইম্প্রোভাইজ করে খেলেছেন, স্কুপ করে দিয়েছেন অফ স্টাম্পের বাইরে, সরে গিয়ে বলটা চলে গেল একেবারে লং স্টপ জোন দিয়ে সীমানার বাইরে গড়িয়ে গড়িয়ে উইকেট রক্ষকের মাথার উপর দিয়ে বুদ্ধিমত্তার সঙ্গে খেলেছেন দারুণ শেখ মেহেদি। তিনি পৌঁছে গেলেন ব্যক্তিগত 9 রানে, বাংলাদেশের রান সংখ্যাও কিন্তু বাড়লো, এই মুহূর্তে বাংলাদেশ পৌঁছে গেছে 118 রানে 5 উইকেট হারিয়ে।
1: 118 রান অফ স্টাম্পের বাইরে ছিল, কিছুটা স্লোয়ার ডেলিভারি, আগে থেকেই প্রিমেডিটেট করে সুন্দরভাবে খেলতে পেরেছিলেন, স্কুপ স্টাইলে বল চলে যায় সরাসরি সীমানার দিকে এক ড্রপ দুই ড্রপে। কারেন্ট রান রেট এই মুহূর্তে 7.61, রিকোয়ার্ড রান রেট 11, এই ওভার থেকে এখন পর্যন্ত রান এসছে 5টি, দেখা যাক বাকি 3 বলে কতটি রান আসে। আবার পরবর্তী বল
0: প্রতিষ্ঠান চ্যানেলে করেছিলেন শেখ মেহেদি, পেছনে সরে গিয়ে হরিজন্টাল ব্যাটে ট্রাই করেছিলেন, কিন্তু আমার মনে হয় একটু সিনসিয়ার হওয়া উচিত আরও, যে বলের লাইন এবং লেংথটা দেখা উচিত, তারপরেই কিন্তু ব্যাট চালানো উচিত, অযথা ব্যাট চালিয়ে তো ওইভাবে লাভ নেই, তাই না? স্ট্রাইকার রোটেট করে আপনি যদি একটা সিঙ্গেল নিয়ে দিতে পারেন রাব্বিকে সেটাও কিন্তু কার্যকর হবে। এই মুহূর্তে প্রতিটা বল কিন্তু ইম্পর্টেন্ট, বল নষ্ট করার চাইতে একটা সিঙ্গেল অনেক অনেক ভালো।
1: অবশ্যই তাই, লম্বা শট খেলতে চাচ্ছেন মাহাদি। আবার পরবর্তী বল, এবারও ব্যাটে বলে হয়েছে, লম্বা শটই হয়েছে, এক ড্রপ দুই ড্রপ তিন ড্রপ চার ড্রপ এবং সীমানার বাইরে, লফট হেড শট, একেবারে একজন ফিল্ডার 30 গজ বৃত্তের মধ্যেই ছিলেন, মিড অফে তার মাথার উপর দিয়ে গেছে লং অফ দিয়ে সীমানার বাইরে।
0: ওয়েলকাম বাউন্ডারি শেখ মেহেদির ব্যাট থেকে আসলে 4টি মার, তিনি স্টেপ আউট করে খেলেছেন, একেবারে হরিজন্টাল ব্যাটে লফটেড খেলেছিলেন লং অফের উপর দিয়ে, লং অফ মিড অফের ফিল্ডারটা যেহেতু সার্কেলের মধ্যে ছিল সার্কেল আউট করে খেলেছেন দুর্দান্ত। 25 বল থেকে 49 রান প্রয়োজন, ইভান জাসেন যাচ্ছেন পরে বলটি নিয়ে, এবারে আবারও পেছনে সরে গিয়েছেন কিন্তু ফলো আপ ডেলিভারি একটু টেনে দিয়েছিলেন উইকেটের উপর দিয়ে বলটি চলে গেল উইকেট রক্ষকের হাতে, ডট বল পেয়েছেন ইভান্স।
1: যদিও অনেক উঁচুতে থাকার কারণে এটি ওয়াইড ঘোষণা করেছেন স্কোয়ার লেগ থাকা আম্পায়ার, অর্থাৎ বাংলাদেশের রানের সংখ্যা বাড়ল 123, 5 উইকেটে বাংলাদেশ 14 বলে 13 করেছেন মাহাদি।
0: ইয়াসির আলী 53 রানে অপরাজিত 36 বল থেকে, 14 বল থেকে 13, আমার মনে হয় এই ওভারটিতে আর একটি বল রয়েছে, স্ট্রাইক রোটেট করাটা জরুরি, রান যা আসে আসুক কিন্তু রান নেওয়া দরকার, এটি হচ্ছে বড় কথা। যাচ্ছেন এবারে ডাউন দ্য লেগ, সুইপ শট খেলে দিয়েছেন কিন্তু ফাইন লেগে ফিল্ডার আছেন, ফাইন লেগে ফিল্ডার সার্কেলের মধ্যে ছিলেন, একটি রান হয়ে গেছে মনে হচ্ছে, ইয়েস একটি রান হয়েছে এবং ওয়াইড হতো বলটা যদি তিনি না খেলতেন। 16 ওভার শেষে 124, 5 উইকেটে বাংলাদেশের সংগ্রহ, 24 বল থেকে 47 রান করতে হবে বাংলাদেশ দলকে, সময় কিন্তু ফুরে যাচ্ছে মাঝার।
1: অবশ্যই, তবে এই ওভারে একটি যে রিকোয়ার্ড রান রেট ছিল সেই অনুযায়ী আমরা রান নিতে পেরেছি, একটাই লস হয়েছে সেটা হলো ওয়াইড, আর একটা হতে পারত যদি আবার ওই ফিল্ডারের কাছ থেকে বলটা ছুটে যেত কিংবা আরেকটু দূর দিয়ে বলটি মারতে পারতেন মেহেদি, যেটা তিনি চেষ্টা করেছিলেন, তাহলে কিন্তু আরেকটি বাউন্ডারিও আসতে পারত। সো এটাই খেলার একটি অংশ যে আমি চেষ্টা করব এবং সেই চেষ্টাটা সবসময় যে 100% ট্রু হবে তাও কিন্তু নয়, অর্থাৎ ফলাফলের দিক থেকে 124, 5 উইকেটে বাংলাদেশ 16 ওভার শেষে, 24 বল থেকে জিততে হলে করতে হবে 47 রান। মাদি 15 বলে 14 করেছেন তিনি, ইয়াসির আলী রাব্বি কিছুক্ষণ আগেই 50 পেয়েছেন এবং তিনি এখনও ক্রিজে রয়েছেন, দেখা যাক কি হয়। মুজারাবানি তিনি 2 ওভার 11 রানে 1 উইকেট পেয়েছেন, এসছেন তিনি, বল করেছেন গাইডেড শট, বল গেছে ডিপ থার্ড ম্যানে, এক্ষেত্রে ব্যাটার ছিলেন মাহাদি, 1টি রানের জন্য জায়গা পরিবর্তন 17।

0: প্রথম বলেই সিঙ্গেল দিয়ে শুরু হল। 125 বাংলাদেশ 5 উইকেট হারিয়ে 23 বলে করতে হবে 46 রান। এখন শুধু বল আর রানের হিসাব ছাড়া আমাদের মুখ দিয়ে হয়তো তেমন কিছু আপনারা শুনবেন কিনা
1: ওটাই বলতে হবে। 23 বল থেকে 46 রান প্রয়োজন, হাতে 5টা উইকেট রয়েছে। 17তম ওভারে খেলা চলছে, 16 ওভার এক বলে খেলা হয়েছে। 125 5 উইকেটে বাংলাদেশ। রাব্বি, ইয়াসির আলী রাব্বি 53 রানে অপরাজিত রয়েছেন অনেকক্ষণ ধরেই। ওই 53 রান করার পরেই কিন্তু স্ট্রাইক পেয়েছিলেন শেখ মেহেদী, যিনি 16 বল থেকে 15 রানে অপরাজিত রয়েছেন। নতুন বোলার এসছেন মুজিরাব্বানি, এর আগে দুবার বল করেছেন, এটি তার তৃতীয় ওভার। লেগ স্টাম্পের উপরে পেছনে সরে গিয়ে খেলেছেন, আন্ডার এজ হয়েছে, বল যাচ্ছে ফাইন লেগ দিয়ে সীমানার দিকে, একটি বেশি রান পাবেন না। ফিল্ডার ডিপার একজন রেখেছেন বিগ শট ফর এ সিঙ্গেল। রাব্বি পৌঁছে গেলেন 54 রানে, একটা রান মাত্র এসছে, এক রান দুই রানে আসলে এই সময়টাতে বাংলাদেশ দলের জয়কে কাছাকাছি নিয়ে যেতে পারবে না বা জয়ের জন্য যথেষ্ট নয়। নিয়মিতভাবেই 4-6 কিন্তু এক ওভারে দরকার। একটা যদি ওভার আসে যে 15-20 রানের, তাহলে কিন্তু আবার ম্যাচটা বাংলাদেশের দিকে হেলে পড়বে অনেকটা।
0: মেহেদীকে প্রমাণ করতে হবে কেন তিনি সাইফুদ্দিনের আগে এসেছেন। সাইফুদ্দিন তিনি প্রমাণিত ব্যাটার। ওভারে পরবর্তী বল অন সাইডে এবং ভাগ্য তার ভালো, অন সাইডে খেলেছিলেন, টপেজ হয়েছে, বল গেছে একেবারে ব্যাকওয়ার্ড স্কোয়ার, ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ অঞ্চলে, ক্যাচ ধরার মতো ছিল। নাগারোভাই ক্ষেত্রে ছিলেন সম্ভবত ফিল্ডার হিসাবে এবং তিনি ধরতে পারেননি, বল ড্রপ করে এবং সীমানার বাইরে চলে যায়। তবে 4, এটি ছক্কা হয়নি, 4 একটি ড্রপ হল, ক্যাচটি মিস করলেন এবং 4 হল। এই মুহূর্তে জিম্বাবুয়েতে, বাংলাদেশে সন্ধ্যা রাত হয়ে গেছে, কিন্তু জিম্বাবুয়েতে কিন্তু একেবারে তপ্ত দুপুর, যদিও সানগ্লাস পরা রয়েছে, তারপরেও তিনি হয়তো ওই সানের কারণেই ধরতে পারেননি।
1: ইয়েস, যাচ্ছেন মুজিরাব্বানি, আবারও সফল করে খেলেছেন লফটেড খেলার চেষ্টা, কিন্তু মিড অফে ফিল্ডার আছেন সিকান্দার রাজা, সরাসরি তার হাতে, অর্থাৎ মেহেদী আউট হয়ে গেলেন। 130 রানের মাথায় ষষ্ঠ উইকেটের পতন ঘটল বাংলাদেশ দলের। মুজিরাব্বানি, তিনি যে এক্সপেরিমেন্ট চালিয়েছিলেন আগের বাউন্সারটি দিয়ে, সেটাতে হুক খেলে সফল হয়েছিলেন, কিন্তু ফিল্ডার তিনি ভুলের কারণে ক্যাচটা নিতে পারেননি। এবারে দেখুন, অফ স্টাম্পের বাইরে একটা ফুল লেংথের ডেলিভারি, অফ স্টাম্পের বাইরে সরে গিয়ে তিনি ইনসাইড আউট করে খেলতে চেয়েছিলেন, কিন্তু মিড অফে ধরা খেলেন। শেখ মেহেদীর ইনিংসটি শেষ হয়ে গেল। কত রান করলেন তিনি শেখ মেহেদী? 19 রান করেছেন 18 বল থেকে, 105 স্ট্রাইক রেটে তিনি ব্যাট করেছেন। 130 রানের মাথায় ষষ্ঠ উইকেটের পতন ঘটল বাংলাদেশ দলের। মাঝার এখন মনে হয় যে অনেকটাই জিম্বাবুয়ের দিকে হেলে পড়লো ম্যাচটা। ইয়াসির আলী কি করবেন এখন?
0: জিম্বাবুয়ের দিকে কিন্তু ভাইয়া অনেক আগেই ছিল হেলে, যখন পঞ্চম উইকেটের পতন আমরা ঘটিয়ে ফেলেছিলাম 100 নিচে রান, তারপরে কিন্তু এই ম্যাচটা 78 রানে। এখন প্রশ্নটা হচ্ছে যে সেখান থেকে কিন্তু এই উইকেট জুটিটা কিছুটা হলেও আমাদের আশার আলো দেখিয়েছে, বিশেষ করে ইয়াসির আলী রাব্বি, এখনও তিনি রয়েছেন, এর সাথে এখন যুক্ত হচ্ছেন সাইফুদ্দিন, এরপরে নাসুম আহমেদ আছেন। কিন্তু প্রশ্নটা হলো যে সাইফুদ্দিন আসার পরপরই তাকে যে দায়িত্বটা নিয়ে আসতে হচ্ছে, ম্যাচ সিনারিও অনুযায়ী লম্বা শট খেলতে হবে, লং হ্যান্ডেলে খেলতে হবে এবং তাকে ব্যাটে বলে লাগাতেই হবে, কোনো অপশন নেই, কম বলে অনেক রান করতে হবে। বেস্ট তার 39 স্ট্রাইক রেট 116, কিন্তু আজকে তাকে 200 স্ট্রাইক রেটে ব্যাটিং করতে হবে, তবেই আজকে হয়তো বা জয় পাওয়াটা সহজ হতে পারে বাংলাদেশের জন্য। আবার শেষ বল পর্যন্ত অন্যদিকে ইয়াসির আলী রাব্বিকে টিকে থাকতে হবে, অন্যদিকে হয়তোবা এখন এরপরে যারা ব্যাটার রয়েছেন তারা সামলে নিতে পারবেন বাকি অংশটুকু।
1: ইয়েস, প্রথম বল সাইফুদ্দিন, তিনি একেবারে অফ স্টাম্পের বাইরে বেরিয়ে গিয়ে স্টেপ আউট করে হরিজন্টাল ব্যাটে ফুল শট খেলার মতো করে চেষ্টা করেছিলেন, কিন্তু দারুণ একটা ফলো আপ ডেলিভারি দিয়েছে, সেটা রাইজ করে চলে গেল উইকেট রক্ষকের বিশ্বস্ত দস্তানায়। সাইফুদ্দিন তিনি বাম হাতে ব্যাট করেন আর ডান হাতে বল করেন, এই সিমিং অলরাউন্ডার। তার হাতে কিন্তু স্ট্রোক রয়েছে, বেশ কিছু ইনিংস আমরা দেখেছি লিটল ক্যামিও, কম বলে বেশি রান, স্ট্রাইক রেটটাও ভালো, কিন্তু সেই ধরনের একটা 25-30 রানের একটা ইনিংস খেলতে হবে 10-12 বলে, তাহলে কিন্তু জয় সম্ভব। আবারও দেখুন সাইফুদ্দিনকে ট্র্যাপে ফেলেছে, আবারও বাউন্সার দিয়েছে, সাইফুদ্দিনকে হুক শট খেলতে বাধ্য করেছিলেন, কিন্তু বলের লাইনে না গিয়ে তিনি শটটা খেলেছিলেন, ডট বলে ওভারের সমাপ্তি ঘটল। বাংলাদেশের সংগ্রহ 130, 6 উইকেটে 17 ওভারে খেলা শেষ, লক্ষ্যমাত্রা 171। ফার্স্ট ইনিংসে ব্যাট করে জিম্বাবুয়ে দল 170 রান করেছে, টস হেরে ব্যাট করেছিল জিম্বাবুয়ে দল। সেই রান তাড়া করতে নেমে আমরা টপাটপ কিছু উইকেট হারিয়েছি, বিশেষ করে 78 রান পর্যন্ত 5 উইকেট ছিল, ওই পাঁচ উইকেট কিন্তু ধারাবাহিকভাবে পড়েছিল মাজহার, যার কারণে কোনো ব্যাটার বা বড় কোনো জুটি আমরা গড়তে পারিনি এবং ওখানেই কিন্তু বাংলাদেশ দল অনেকটা পিছিয়ে পড়ে। এরপরে রাব্বি ইয়েস আমাদের যে রানার ধারাবাহিকতা আর রানের ধারাবাহিকতা আর উইকেটের উইকেট পড়ার ধারাবাহিকতা, তাই তো, এই দুটোর মধ্যে
0: ১৮ বল থেকে ৪১ ১৩০ বল করেছে বাংলাদেশ ৬ উইকেট হারিয়ে। সাইফুদ্দিন দুটি বল খেলেছেন, দুটি তিনি মারতে পারেননি এবং দুটি কিন্তু বেশ হাইট ছিল, তিনি আস্কিং করেননি অ্যাবাউট ওয়াইড এবং সব থেকে বড় ব্যাপার তিনি আপার কাট খেলারও চেষ্টা করেননি, ডিপ সার্ভমানে কোনো ফিল্ডার ওই মুহূর্তে ছিল না। ১৮ বল থেকে ১৪০ নাগারাভা প্রস্তুত, তিনি কিছুক্ষণ আগে ক্যাচ ফেলেছেন। ওভারের পরবর্তী বল অফ স্ট্যাম্পের বাইরে, দারুণ শট কিন্তু সেই শটে তেমন কোন রেজাল্ট নেই, উইকেটের পতন এবং সেই উইকেটটা পড়েছে ইয়াসির ইয়াসির ইয়াসির, অর্থাৎ ৫০ করেছিলেন, ৫০ নয় ৫৪ করেছিলেন অফ স্ট্যাম্পের বাইরের বল, তিনি চেষ্টা করেছিলেন ডিপ একেবারে ওই যে পয়েন্ট রয়েছে বা ব্যাকওয়ার্ড পয়েন্ট রয়েছে সেই রিজন দিয়ে সীমানার বাইরে পাঠিয়ে দিতে, কিন্তু শেষ পর্যন্ত টপেজ হয় এবং ৩০ গজ বৃত্তের ভেতরে থাকা ফিল্ডারকে একটু পেছনের দিকে সরে যেতে হয়েছে। ইভান্স ছিলেন এক্ষেত্রে ফিল্ডার, তিনি ধরে সুন্দরভাবে ইয়াসির আলী রাব্বিকে বললেন যাও তোমার দায়িত্ব তুমি শেষ করেছো, ১৪২ স্ট্রাইক রেটেই তিনি শেষ করলেন তার দায়িত্ব।
1: ৩৮ বল থেকে ৫৪ রান করে ফিরে যাচ্ছেন, ওই যে বলছিলাম যে মোমেন্টাম ক্যারি করা, অপরাজিত থাকা এবং ইনিংসটা শেষ করে আসা, ওই জায়গায় যেন আমাদের একজন ওয়াইল্ড ফিনিশার আমরা খুঁজছি এবং রাব্বির বেস্ট ইনিংস হচ্ছে তার ক্যারিয়ারের এখন পর্যন্ত এই ৫৪ রানটি, কিন্তু সেটিও বাংলাদেশ দলকে জয়ের পথে নিয়ে যেতে পারল না। এ ধরনের একটা ইনিংস যদি আমাদের টপ অর্ডারে খেলতেন, ওপেনিং স্লটে, মিডল অর্ডারে, ওয়ান ডাউন টু ডাউনের ব্যাটাররা, তাদের কাছ থেকেই তো আমাদের সবচেয়ে বড় আশা থাকে, প্রাপ্তি থাকে যে এই ওয়ান ডাউন টু ডাউন বা ওপেনিং স্লটের ব্যাটাররা খেলবেন। নতুন ব্যাটার ৯ নম্বরে এসছেন নাসুম আহমেদ, বাম হাতে ব্যাট করে থাকেন এই নাসুম আহমেদ, দেখা যাক তিনি আর কি করবেন, দু একটা চার বাড়ি দিয়ে হয়তো তিনি নিতে পারেন। যাচ্ছেন এবারে বাউন্সার দিয়েছেন, হুক শট খেলেছেন, বল যাচ্ছে সীমানার দিকে, তবে নোম্যান্স ল্যান্ডে পড়েছে, একটি রান পাবেন, নাসুম আহমেদ অফ দ্য মার্কে গেলেন, ১৩১ ৭ উইকেটে বাংলাদেশ।
0: বাউন্সের কোয়ালিটি অনুযায়ী আম্পায়ার অবশ্য নির্দেশ দিলেন একটি, তুমি বাউন্স দিয়ে ফেলেছো, এর পরে দিলে কিন্তু সমস্যা, তো দেখা যাক কি হয়। ইয়াসির আলী রাব্বি তিনি শটটা খেলার পরে বুঝেছেন যে তিনি ব্যাড শট চুজ করেছেন এবং নিজের ব্যাট দিয়ে নিজের মাথায় আঘাত করতে করতে আস্তে আস্তে প্যাভিলিয়নের পথ ধরেছেন। ১৩১ বাংলাদেশ ৭ উইকেটে। সাইফুদ্দিন স্ট্রাইক রেঞ্জে এসেছেন, দুবলে তিনি কোনো রান করতে পারেননি, দুটি বাউন্সার ছিল, এখন প্রশ্ন হচ্ছে যে তৃতীয় নম্বর যে বলটি তিনি ফেস করতে চলেছেন সেটিও আবার বাউন্সার হয় কিনা, ১৬ বলে ৪০ করতে হবে।
1: গর্ভা এবার চমৎকার আউটস্ট্যান্ডিং একটা ইয়র্কার ডেলিভারি, ডিগ আউট হয়েছে যেহেতু নিকটে কোনো ফিল্ডার নেই, শর্ট স্কোয়ার লেগে যার কারণে একটি রান পেয়ে গেলেন, উইকেট রক্ষক তিনি ভো দৌড়ে গিয়ে গ্যাদার করলেন, এই ফাঁকে একবারের জন্য জায়গা বদল করলেন নাসুম আহমেদ এক এবং সাইফুদ্দিন কোনো রান, এখনও একটি রান নিয়েছেন এই বল থেকে। ১৩২ বাংলাদেশ ৭ উইকেট হারিয়ে। ১৮তম ওভারে খেলা চলছে, রিচার্ড এন গারাভা তিনি ব্যক্তিগত চতুর্থ ওভারে রয়েছেন, ৩ ওভার ৩ বল থেকে ২০ রান দিয়ে ৩টি উইকেট তিনি তুলে নিয়েছেন। ১৫ বল থেকে ৩৯ রান প্রয়োজন বাংলাদেশের জয়ের জন্য।
0: ১৫ বল থেকে ৩৯, সেই হিসাব করলে এখনও পর্যন্ত যে দুজন ব্যাটার তারা তেমন কিছু করে দেখাতে পারেননি, আরও একটি সিঙ্গেল হলো বটে, এই দিয়ে রানের দূরত্ব কমবে কিন্তু জয় পাওয়াটা অনেক অনেক কঠিন। ১৪ বল থেকে এখন করতে হবে ৩৮, স্ট্রাইক রেট করতে হবে ২০০, কিন্তু এই মুহূর্তে একজনের স্ট্রাইক রেট দু বলে ২ অর্থাৎ ১০০, আরেকজনের ৩ বল ১ ১০০র নিচে, তো এই স্ট্রাইক রেটে জয় পাওয়াটা একটু ডিফিকাল্ট, যদিও রান আসতে সময় লাগে না, তবে ১৪ বলে ৩৮ আসাটা একটু ইম্পসিবল মনে হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের দুজন ব্যাটারের কাছ থেকে।
1: এবারে অনেক বাইরে, লেগ স্টাম্পের অনেক বাইরে একটা ফলো আপ ডেলিভারি দিয়েছিলেন সাইফুদ্দিনকে, সাইফুদ্দিন প্রি ডিটারমাইন্ড একটা শর্ট খেলার প্রস্তুতি নিয়েছিলেন, সেভাবে ফলো আপ ডেলিভারিটি দিয়েছে, ওয়াইড হয়েছে কি না ওখানে আমার মনে হয় ব্যাটে লেগেছিল, না ওয়াইড হয়েছে, ওয়াইড থেকে একটি রান যোগ হলো, ১৩৪ ৭ উইকেটে বাংলাদেশ, ১৪ বল থেকে ৩৭ করতে হবে। শ্রোতা বন্ধুরা আপনারা শুনছেন বাংলাদেশ বেতার, আজকে বাংলাদেশ দল টসে জয়লাভ করে জিম্বাবুয়েকে ব্যাট করতে পাঠালে 170 রান করে 6 উইকেটে। তার জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ দল 134 করেছে এখন পর্যন্ত, 7 উইকেট হারিয়ে 17 ওভার 4 বল থেকে অতিরিক্ত থেকে 8টি রান এসছে। যাচ্ছেন গ্রাভা বামহাতি এই পেসার ওভার দ্য উইকেট। এবারে আবারও শর্ট পিচ ডেলিভারি, কিন্তু হুক শট খেলেছেন, বলটা চলে গেল ফাইন লেগে সরাসরি ফিল্ডারের হাতে, অর্থাৎ আরও একটা উইকেটের পতন। সাইফুদ্দিন আউট হয়ে ফিরে যাচ্ছেন 134 রানের মাথায়। অষ্টম উইকেটের পতন ঘটল বাংলাদেশ দলের, যখন 14 বল থেকে 37 রান করতে হবে তখন আরও একটা উইকেটের পতন। এবং সাইফুদ্দিনের কথা বলছিলাম যে সুইমিং অলরাউন্ডার তিনি, হাতে স্ট্রোক রয়েছে, লিটল ক্যামিও বেশ কয়েকটা ইনিংস তার আছে। আজকে যদি সে ধরনের একটা ইনিংসও দিতেন তবু অনেকটাই আমার মনে হয় কাছাকাছি চলে যেতে পারত বাংলাদেশ দল। যাই হোক, ব্যাড লাক সাইফুদ্দিন, 5-4 বল থেকে 1 রান করে ফিরে যাচ্ছেন এই মুহূর্তে বাংলাদেশ 134, 8 উইকেটে। এই মুহূর্তে কমেন্ট্রি বক্সে পরিবর্তন, আমার জায়গায় যোগ দিচ্ছেন শামসুল ইসলাম।
2: পরাজয়ের ঘোষক বানাতে জামিল আমাকে শেষ মুহূর্তে ইনভাইট করলো, না করলেও পারত, খেলাটা প্রায় শেষ দিকে এগিয়ে যাচ্ছে। তবে হ্যাঁ, দুটো অভিজ্ঞতা আমাদের হয়েছে, অনেক ম্যাচের জয়ের সাক্ষী আমরা হয়েছি, আবার এভাবে জেতা ম্যাচ, নাগালের ভেতরের ম্যাচ হাত ফসকে বেরিয়ে গেছে অবিবেচকের মতো ব্যাটিং নৈপুণ্যে। আজকে কিন্তু দেখেন যে কত সুন্দর পিচ, আমাদের ব্যাটারদের সামর্থ্য, তারা যেভাবে শুরুটা পেয়ে গিয়েছিলেন ভালো চলছিল, দুই ওপেনারে কিন্তু বেটার স্টার্ট করেছিলেন, ডাবল ডিজিটে পৌঁছে গিয়েছিলেন, 25 রানে গিয়ে প্রথম উইকেট পড়ল, তারপরে এই যে নামতা গুনে গুনে উইকেট পড়া, এবং ক্যাপ্টেন অসময়ে একটা বড় শট ট্রাই করেছেন। এবারে তাসকিন চালিয়েছেন, চার পাবেন, ওয়াইড লং অন দিয়ে স্ট্রেইট চার, আগেই তো দরকার ছিল।
0: এখন 13 বল থেকে 37, এখন 12 বল থেকে 33, লাস্ট চারের পরে 18 ওভার শেষ হয়ে গেল, 138 বাংলাদেশ 8 উইকেটে। তাহলে ওই যে 170 রান সেটাই আমরা তুলতে পারছি না, কিংবা 160-এর পরে আমাদের কি জানে একটা বাধা চলে আসে, অর্থাৎ যখনই আমাদের রান রেটটা 8 কিংবা 8 ক্রস করলো এরপর থেকে যেন আমাদের সমস্যাটা শুরু হওয়া শুরু করলো।
2: আমার মনে হয় যে আমাদের মাইন্ডসেটে প্রবলেম, আমরা টি টোয়েন্টি ক্রিকেটটা ঠিক প্রপারলি অ্যাবজর্ব করতে পারি না আমাদের খেলোয়াড়রা। মানে ঠিক আছে, আপনার টার্গেট আজকে কত ছিল, 171, মানে কি 8.5 পার ওভার শুরুতে, এইটা আপনি শুরুতে 6 নিয়েছেন, 7 নিয়েছেন, কখনো আরও কম নিয়েছেন, একটা পর্যায়ে এটা তো 9-10 পর্যন্ত যেতে পারে। আপনি হালে মানে মডার্ন ডে ক্রিকেটে কি দেখেন, পর্যাপ্ত উইকেট রাখতে হয়, হাতে সেট হতে হয় এবং খেলতে হয়। এবারে লাফটার চালিয়েছেন, ব্যাটার নাসুম, আকাশে বল অনেক উঁচুতে, তবে আন্ডারনিথ দ্য বল ফিল্ডার ওয়াজ দেয়ার, আউট মিল্টন সুম্বা, তিনি ক্যাচ ধরলেন, নবম উইকেটের পতন ঘটল, ব্লেজিং মজুরাবানি তিনি তার আরও একটি উইকেট স্বীকার করলেন, অর্থাৎ তৃতীয় উইকেট, 11 বল থেকে এখন প্রয়োজন 33 রান, হাতে শেষ উইকেট চলে এলো বাংলাদেশের। তো যেটা বলছিলাম যে 10 ওভার হলে আমরা একেবারে সেটাকে ডাইজেস্টই করতে পারি না, মাথায় নিতে পারি না, মানে আউলিয়ে ফেলি নিজেদেরকে, এলোমেলো করে ফেলি, এইটা তো হলো না ভাই। মডার্ন ডে টি টোয়েন্টি ক্রিকেট দেখেন, 10 ওভার, 12 ওভার, হাতে 4-5 জন উইকেট থাকে, একজন সলিড ব্যাটার থাকে, ঠিকই বের করে নেয়। ইয়াস, আমাদেরকে খানিকটা ভুল প্রমাণ করতে যাচ্ছিলেন ইয়াসির আলী চৌধুরী রাব্বি, কেন তিনি টি টোয়েন্টি স্কোয়াডে কি বিস্ফোরক ব্যাটিং তিনি পারেন, 142 স্ট্রাইক রেট, আজকেও তিনি যেখানে শেষ করলেন 38 বলে 54, সেখানেও তার স্ট্রাইক রেটটা 142ই থাকলো। তো বাংলাদেশের দিক পয়েন্ট অফ ভিউ থেকে এইটাই তো বেটার স্ট্রাইক রেট। তো ওই স্ট্রাইক রেটে রাব্বি খেলতে পারলো, অন্যরা কেউ সঙ্গ দিতে পারল না, আমাদের এত সব পাওয়ারফুল হিটার, সাইফ, তানজিদ, ইমন, ইভেন হৃদয়, এভরিবডি ফেইল্ড,
0: সোহান,
2: সোহান তো মানে স্ট্রাইক থেকে বাঁচার জন্য এরকম শর্ট সিঙ্গেল নিতে গেলেন, এরকম একটা অবস্থা।
0: সেটা হয়তো তর্ক সাপেক্ষে বলাই যাবে, সে কথায় আসবো। আরও একটি ডট বল, এই মুহূর্তে ডট বল মানে আমরা আর নেই এই ম্যাচে, বাংলাদেশ নেই, 11 বল থেকে করতে হবে 30-এর উপরে।
2: নাহিদ রানা, নাহিদ রানা এত সুন্দর বল করলো, টি টোয়েন্টি ক্রিকেটে 4টা উইকেট, 4টি খানি কথা নয়,
0: অবশ্যই
2: বেসিক্যালি উনি খেলাটাকে ঘুরিয়েছেন বাংলাদেশের ফলে,
0: না হলে হয়তো
2: 190-200 হয়ে যেত।
0: অবশ্যই তাই, সেই ব্যাটারি এসছেন এবং তার পক্ষে এই মুহূর্তে 10 নম্বরে নেমে খেলাটা একটু কঠিন,
2: এবং এই সিরিজে নাহিদ রানাকে আমাদের ব্যাটাররা সম্মান করতেই পারল না, না ওয়ানডেতে, না টেস্টে, না টি টোয়েন্টিতে।
0: 10 বলে 33 করতে হবে, আসছেন মুজারাবানি ব্যাটে বলে হয়নি, ব্যাকফুটে গিয়ে খেলতে চেয়েছিলেন উইকেট ছেড়ে দিয়ে অবশ্য, এক্ষেত্রে নাহিদ রানা। শেষ পর্যন্ত ব্যাটে বলেই হয়নি, বল যেন খুঁজে নিল সরাসরি উইকেট রক্ষকের হাত, আরও একটি ডট বল। এরই সাথে বাংলাদেশের পরাজয় যেন এখন সময়ের ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে।
2: আমি যে কথাটা বলি যে ক্রিকেটারদের দ্বিসম্পন্নতা হয়, সুপার মেরিটোরিয়াস হতে হয়, রানা এই মুহূর্তে ব্যাট হাতে দাঁড়িয়ে তিনি কিন্তু একজন বেসিক্যালি বোলার এবং প্রতিপক্ষের টপ বোলার মুজারাবানি অ্যান্ড গ্রাভা তারাই বল করছেন, মুজারাবানি আছেন। তো মুজারাবানি টেইল এন্ডারকে কীভাবে বল করে ডট আদায় করছে এবং ফাঁকিতে ফেলছে, নাহিদ রানা ব্যাটিং করতে করতেও সেটা মনে করুক, পরখ করুক, ফিল করুক, এই যে ফুল লেংথের বল আগের থেকে পা সরিয়ে লেগ স্ট্যাম্পের বাইরে চলে যাচ্ছেন এবং শট চালাচ্ছেন সোজা ব্যাটের লং অনের দিকে, কিন্তু একটা বলও ব্যাটে লাগছে না, তাহলে ফুটওয়ার্ক ঠিক হচ্ছে না, আপনি স্টেবল থাকেন, এক জায়গায় পারফেক্টলি থাকেন। এই বলটাই স্ট্যাম্প চ্যানেলে থাকলে জাস্ট আই মিস ইউ মিস আই হিট এইরকম চ্যানেল হয়ে যেতে পারত। 138 উইকেটে বাংলাদেশ, বাংলাদেশ বেতারে আপনারা শুনছেন আরও একটি পরাজয়ের গল্প গাঁথা, বুলাওয়েতে গিয়েও বাংলাদেশের ভাগ্য যেন ফিরতে চাইছে না। আবারও ব্যাট চালালেন নাহিদ রানা, একটা বলও ব্যাটে লাগে না, চার বল খেললেন আপনি। লেট ওভার্সে ডেথ ওভার্সে কিভাবে বল করতে হয় এগুলো কিন্তু মাথায় নিতে হবে। নাহিদ রানা তার নিজের 3 ওভারে 12-13 রান দিয়েছিলেন, শেষ ওভারটাতে এক্সপেন্সিভ হয়ে গিয়েছিলেন, সেখানে বেশ কিছু রান চলে এসেছিল, 4টা উইকেট আজকে পেয়েছেন, 7 বলে 33 প্রয়োজন। মুজারাবানি 3 for 17 তার দুর্দান্ত ফিগার, 44 রান করেছিলেন ব্রায়ান বেনেট, টপ অর্ডারের ব্যাটার, উদ্বোধনী ব্যাটার ইনফ্যাক্ট। এই ওভারের শেষ বল নিয়ে যাচ্ছেন রানার বিপক্ষে মুজারাবানি, বোল্ড অল আউট বাংলাদেশ, 32 রানের পরাজয় বরণ করতে হলো প্রথম টি টোয়েন্টিতে এবং 3 ম্যাচের এই টি টোয়েন্টি সিরিজ 1-0 পিছিয়ে পড়ল বাংলাদেশ। আগামী শুক্রবার আর রবিবার পরের 2টি টি-টোয়েন্টি ম্যাচ বাংলাদেশ বেতারে, সেই ম্যাচের লাইভ কমেন্ট্রি আপনারা শুনতে পারবেন। ম্যাচ সামারি জানিয়ে দেয়, টসে হেরে জিম্বাবুয়ে প্রথমে ব্যাট করে, 170 করে তারা 6 উইকেট হারিয়ে, নাহিদ রানা 4টা উইকেট পেয়েছিলেন, 2টা উইকেট তুলে নিয়েছিলেন সাইফুদ্দিন। জিম্বাবুয়ের পক্ষে 30 রানে অপরাজিত ছিলেন রায়ান বার্ল, 44 রান করেছিলেন তাদের উদ্বোধনী ব্যাটার ব্রায়ান বেনেট। জবাবে ব্যাট করতে নেমে ইয়াসির আলী চৌধুরী রাব্বি একাই লড়াই করেছেন, 54 রান করেছেন 38 বল থেকে, আর কেউই সময়োচিত ব্যাটিং করতে পারেননি। 32 রানের পরাজয় বরণ করতে হলো বাংলাদেশ দলকে, 1-0 ব্যবধানে সিরিজে এগিয়ে যাওয়া জিম্বাবুয়েকে অভিনন্দন জানাতেই হচ্ছে, কোয়ালিটি ক্রিকেট তারা খেলেছে ডেফিনেটলি। তবে বাংলাদেশের সামনে সুযোগ থাকছে পরের 2টো ম্যাচ জিতে, এখনও সিরিজটা হাত ছাড়া পুরোপুরি হয়ে যায়নি, সে স্বপ্ন দেখিয়ে আজ আমরা বিদায় নিচ্ছি কমবক্স থেকে। ধারাভাষ্যে আপনাদের সঙ্গে ছিলাম আমরা 3 জন, মাঝহারুল ইসলাম, জামিলুর রহমান এবং আমি শামসুল ইসলাম। প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন জনাব মোহাম্মদ মইনুল হক ও জনাব মোহাম্মদ ইকরাম হোসেন। শব্দ নিয়ন্ত্রণে ছিলেন খালেদা আক্তার ও আসমা আক্তার শিমু। সার্বিক নির্দেশনায় শ্যামল চৌধুরী, নির্দেশনায় নাজমুস সাকিব, তত্ত্বাবধানে মোহাম্মদ রফিক উদ্দিন আকন্দ এবং ধারাভাষ্য অনুষ্ঠান প্রযোজনায় ছিলেন মোহাম্মদ আহসান হাবিব। সবার জন্য শুভকামনা, ফিরিয়ে নিয়ে যাচ্ছি বাংলাদেশ বেতার স্টুডিওতে।
3: বাংলাদেশ বেতার প্রিয় শ্রোতা, এতক্ষণ কুইন্স স্পোর্টস ক্লাব বুলাবুয়ে জিম্বাবুয়েতে অনুষ্ঠিত বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দলের মধ্যকার প্রথম টি টোয়েন্টি ক্রিকেট খেলার চলতি ধারা বিবরণী সম্প্রচার করা হল। খেলার চলতি ধারা বিবরণী বাণিজ্যিক কার্যক্রম মধ্যম তরঙ্গ 630 কিলোহার্টজ, FM 104 MHz, ট্রাফিক সম্প্রচার কার্যক্রম FM 88.8 MHz, বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট ও রংপুর FM 88.8 MHz, কক্সবাজার FM 100.8 MHz, বরিশাল FM 105.2 MHz, ঠাকুরগাঁও, ময়মনসিংহ, গোপালগঞ্জ ও বান্দরবান FM 92 MHz, কুমিল্লা FM 103.6 MHz এবং রাঙামাটি FM 103.2 MHz-এ একযোগে সম্প্রচার করা হল।
4: সুপ্রিয় শ্রোতা, আপনারা উপভোগ করলেন সরাসরি সম্প্রচারিত বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দলের মধ্যকার টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচটির চলতি ধারা বিবরণী, যা বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা পরবর্তী অনুষ্ঠান ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
5: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
4: বাংলাদেশ বেতার, একটু পরেই শুনবেন খেলাধুলার সংবাদ।

0: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি মীর আশফাক হোসাইন। ফিফা বিশ্বকাপ ফুটবলের আজ দ্বিতীয় সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ইংল্যান্ডের মুখোমুখি হবে। আটলান্টায় বাংলাদেশ সময় রাত একটায় খেলা শুরু হবে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: উত্তর আমেরিকার আকাশে যখন বিশ্ব জয়ের চূড়ান্ত আলোড়ন, তখন ফুটবল মানচিত্রের দুই গোলার্ধের দুই চিরন্তন পরাশক্তি এবার মুখোমুখি হতে যাচ্ছে এক মহানাটকীয় দ্বৈরথে। একদিকে ফুটবল সংস্কৃতির আদি ভূমিত্রী লায়ন্স ইংল্যান্ড, অন্যদিকে বিশ্ব জয়ের মুকুট মাথায় নিয়ে উঠতে থাকা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ও কোপা আমেরিকার সিংহাসন ধরে রাখা আলবি সেলেস্তে আর্জেন্টিনা। ইউরোপিয়ান নান্দনিকতা বনাম লাতিন জাদুর এই সংঘাত মঞ্চ একেবারেই প্রস্তুত। সবুজ গালিচায় এবার কোনো ক্ষমা নেই, নেই কোনো আপোষের সুযোগ। ইংল্যান্ডের ডেরায় আছেন ক্ষিপ্ত গতির হ্যারি কেইন আর মাঝ মাঠের তরুণ জাদুকর জুড বেলিংহাম, যারা যে কোনো মুহূর্তে প্রতিপক্ষের রক্ষণ ভাগ চূর্ণ বিচূর্ণ করতে প্রস্তুত। অপরদিকে আকাশি সাদা শিবিরে শেষবারের মতো বিশ্বমঞ্চ কাঁপাতে তৈরি সর্বকালের অন্যতম সেরা ফুটবল জাদুকর লিওনেল মেসি। আর আক্রমণ ভাগে প্রতিপক্ষের বুকে কাঁপন ধরাতে প্রস্তুত কোপা আমেরিকার ফাইনাল নির্ধারক গোলদাতা লাউতারু মার্তিনেজ। ঘড়ির কাঁটা যখন ছুঁয়ে যাবে বাংলাদেশ সময় রাত একটা, তখন ফুটবল প্রেমীদের হৃদস্পন্দন বেজে উঠবে আটলান্টা স্টেডিয়ামে সেই মহাযুদ্ধের বাসি। মাঠের ভেতরের ক্ষিপ্ত গতি আর গ্যালারির আকাশ ফুড়ে যাওয়া গর্জন মিলে তৈরি হবে এক অলৌকিক আবহ, যেখানে ড্র বলে কিছুই থাকবে না, থাকবে কেবল বিজয়ের শেষ রক্তিম সূর্য। এর আগে গত মঙ্গলবার রাতে বাংলাদেশ সময় ঠিক একটায় ডালাসের সবুজ গালিচায় শেষ চারের প্রথম মহাযুদ্ধে মুখোমুখি হয়েছিল ফ্রান্স ও স্পেন। সেখানে এমবাপ্পের ফ্রান্সকে 2-0 গোলে হারিয়ে ফাইনালে পা রেখেছে স্প্যানিশ আর্মাডা। আর এভাবেই যবনিকা ঘটল ফরাসিদের বিশ্বকাপ স্বপ্নযাত্রা। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: বুলাওয়েতে আজ তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়ে 32 রানে বাংলাদেশকে পরাজিত করেছে। বাংলাদেশ টসে জিতে জিম্বাবুয়েকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানালে তারা 20 ওভারে 6 উইকেট হারিয়ে 170 রান করে। জবাবে বাংলাদেশ 19 ওভারে সবকটি উইকেট হারিয়ে 138 রান করতে সক্ষম হয়। আগামী শুক্রবার একই ভেন্যুতে বাংলাদেশ সময় বিকেল 4:30 দুদলের মধ্যে সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে। আগামীকাল কার্ডিফে স্বাগতিক ইংল্যান্ড এবং ভারতের মধ্যে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় সন্ধ্যে 6টায় খেলা শুরু হবে। সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচে ইংল্যান্ডের জয় ছাড়া কোনো বিকল্প নেই। তিন ম্যাচ সিরিজে ভারত 1-0 এগিয়ে রয়েছে। এদিকে আগামীকাল প্রভিডেন্সে বাংলাদেশ সময় দিবাগত রাত 12:30 স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ এবং নিউজিল্যান্ডের মধ্যে তৃতীয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। পাঁচ ম্যাচের সিরিজ এখন 1-1 সমতা বিরাজ করছে। গাজীপুরের শ্রীপুরে যুব ক্লাবের উদ্যোগে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এতে জামালউদ্দিন ফুটবল একাডেমি জয়লাভ করেছে। স্থানীয় মাঠে আয়োজিত খেলায় তারা 4-1 গোলে বন্ধু একতা সংঘকে পরাজিত করে। খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়। আগামী শনিবার থেকে ঢাকায় বয়সভিত্তিক 10ম সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতা শুরু হচ্ছে। দক্ষিণ এশিয়ান কারাতে ফেডারেশনের ব্যবস্থাপনা এবং বাংলাদেশ কারাতে ফেডারেশনের সহযোগিতায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। রাজধানীর মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আয়োজিত দুদিনব্যাপী প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও স্বাগতিক বাংলাদেশের 565 জন খেলোয়াড় অংশগ্রহণ করবেন। আগামী 27 জুলাই রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত নতুনকুড়ি স্পোর্টস সমাপনী পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এ সংক্রান্ত উপকমিটির এক সভায় ইতিমধ্যে সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। জাতীয় পর্যায়ের অনুষ্ঠানটি যথাযথ মর্যাদা উৎসব মুখর পরিবেশে আয়োজনের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। খেলাধুলার খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।

বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি।

0: প্রিয় শ্রোতা, আপনাদের প্রীতিও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সুখী সংসার অনুষ্ঠানের শ্রোতাদের ফেসবুকে পাঠানো প্রশ্নের উত্তর নিয়ে পর্ব। আপনি কেমন আছেন? আমাদের আজকের বিষয়, মুখের ঘায়ের কারণ, লক্ষণ ও প্রতিরোধে করণীয়। বিশেষজ্ঞ মতামত দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার তৌফিক আহমেদ এবং সাথে আছি আমি নাসিমা রাসলাক জুথি। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে।
1: আপনাকে ধন্যবাদ, এর সাথে বাংলাদেশ বেতারে কেউ ধন্যবাদ এটি সুন্দর এবং সময়োপযোগী বিষয় নিয়ে আলোচনা করার জন্য।
0: আপনার কাছে প্রথমেই জানতে চাই যে মুখের ঘা এটি আসলে কি, বা মুখের কোন অংশে ঘা হয়ে থাকে?
1: মুখের ঘা এটা সাধারণত মুখের ভিতরে হয়, জিহ্বায় হতে পারে, আমরা বলি বাক্কাল মিউকোসা হতে পারে, মাড়িতে হতে পারে। তো এটার জন্য অনেকগুলো উপসর্গ নিয়ে এটা আমরা বুঝতে পারি। অনেক সময় মুখে ব্যথা হয়, খাবার খেলে মুখে জ্বলে, অনেক সময় অস্বস্তি বোধ করে, লাল হয়, সাদা হয়, এরকম অনেক কিছু হতে পারে। এগুলো নিয়েই আমরা মুখের ঘা আমাদের কাছে সাধারণত ওই উপসর্গগুলো নিয়ে আসে রোগীরা।
0: মুখে ঘায়ের কারণ কি বা মুখে ঘা কেন হয়?
1: মুখে ঘায়ের অনেকগুলো রোগের জন্য এটা হতে পারে। স্বাভাবিকভাবে আমরা সাধারণত যে মুখের ঘাগুলো সবচেয়ে বেশি ভুগি সেটাকে বলে অ্যাপথাস আলসার। অ্যাপথাস আলসারগুলোর সাধারণত কারণ জানা নাই এবং কিছু কিছু কারণ আছে, মহিলাদের মিনিস্ট্রেশনের আগে হতে পারে, এছাড়া অন্য অন্য অনেক রোগের জন্য হতে পারে, যেমন ইনফেকশনের জন্য ফাঙ্গাল ইনফেকশন ক্যান্ডিডিয়াসিসের জন্য হতে পারে, ভাইরাল ইনফেকশন হারপিস সিমপ্লেক্স বা এইচআইভি রোগের জন্য হতে পারে, ব্যাকটেরিয়াল ইনফেকশন যেমন টিউবারক্লোসিস সিফিলিস নামক রোগের জন্য হতে পারে, এছাড়া কিছু স্কিন ডিজিজের জন্য হতে পারে, যেমন লাইকেন প্লানাস, ইমিউনোবোলাস ডিজিজ, হাইপারটেনশন, ডার্মাটাইটিস, এগুলোর জন্য হতে পারে। এছাড়া কিছু গ্যাস্ট্রোএন্টেরোলজির কিছু রোগের জন্য আমাদের হতে পারে, যেমন আমরা বলতে পারি সিলিয়াক ডিজিজ বা ক্রনস ডিজিজ, এগুলোর উপসর্গ নিয়ে আসতে পারে। আরো কিছু রোগ আছে যেমন সিস্টেমিক ডিজিজ, আমরা বলি এটা সিস্টেমিক লুপাস এরাইথোমাটোসিস বা এসএলই বা বেসেট ডিজিজের জন্য হতে পারে। আর কিছু সহজ কারণ আছে, আমরা প্রতিনিয়ত কিছু ওষুধ খেয়ে থাকি, সেই ওষুধের জন্য আমাদেরকে এগুলো হতে পারে, যেমন ইনসাইট খাই, নিকোরান্ডিল খাই, এসি ইনহিবিটর, অন্য কোন রোগী যারা সাইটোটক্সিক ড্রাগ খায়, ক্যান্সার আক্রান্ত রোগী খায় মেথোট্রেক্সেট, এগুলোর জন্য হতে পারে। সবচেয়ে ভয়ঙ্কর যে রোগগুলো, কিছু ক্যান্সারের জন্য কিন্তু মুখে ঘা হতে পারে, তার জন্য একটা স্কোমাস সেল কার্সিনোমা আছে, তারপরে লিউকিমিয়ার জন্য হতে পারে, এমনকি ক্যাপসিস সারকোমা নামক রোগের জন্য মুখে ঘা হতে পারে।
0: আপনার কাছে জানতে চাই যে লক্ষণগুলো কি কি?
1: আচ্ছা, মুখে ঘায়ের লক্ষণগুলো এটা প্রধানত নির্ভর করে কোন রোগের জন্য হচ্ছে, তার উপর গুলো সাধারণত মুখে ঘায়ের লক্ষণগুলো আমরা প্রকাশ পেয়ে থাকি রোগীদের কাছে। আমি প্রথমে আপনাকে বলেছি যেমন অ্যাপথাস আলসার, অ্যাপথাস আলসার এমন একটা রোগ যে রোগটা হচ্ছিল তার কারণ বেশিরভাগ ক্ষেত্রে জানা যায় না, কিন্তু অনেক সময় কিছু কিছু অংশের কারণ জানা যায়, যেমন মহিলাদের মিনিস্ট্রেশনের আগে হয় বা কিছু কিছু কারণের জন্য হতে পারে, যদি অনিদ্রা হয়, কনস্টিপেশন হয়, সেটার জন্য অ্যাপথাস আলসার হয়। এখন অ্যাপথাস আলসার আমরা কিভাবে বুঝবো, এটা বোঝার কিছু উপায় আছে। অ্যাপথাস আলসার গুলো সাধারণত মুখের বাক্কাল মিউকোসাতে যে কোনো পাশে হতে পারে, এটা সুপারফিশিয়াল থাকে, লাল এবং মাঝখানে সাদা স্পট থাকে, এটা সাধারণত পেইনফুল হয়, ব্যথা করবে, প্রচন্ড ব্যথা করবে, এটা সাধারণত সেলফ লিমিটিং, অনেক সময় নিজে নিজেই ভালো হয়, নাহলে কিছু ওষুধের জন্য হয়। মুখে ঘায়ের সবচেয়ে যে খারাপ যে অংশগুলো সেটাকে আমরা বলি স্কোমাস সেল কার্সিনোমা, সেটার আবার লক্ষণ আলাদা। সেটা হতে পারে কি, সিঙ্গেল একটা আলসার হবে মুখের মধ্যে, যে আলসার কোনো ট্রমা মানে আঘাতের জন্য হবে না, সে আলসারের জন্য কোনো ব্যথা থাকবে না, সে আলসারে কোনো সাদা দাগ থাকতে পারে কিন্তু দাগগুলো সহজে ঘষা দিলে উঠে যাবে না, লাল দাগ থাকতে পারে, এটা লাম্পের মতো হতে পারে, এটা চাকার মতো হবে, সেই চাকাগুলো এখন ফিক্সড হয়ে থাকবে। অনেক সময় এই আঘাতের জন্য কি হয়, জিহ্বায় বা ঠোঁটে অনুভূতিহীন হয়ে যায়, এগুলো হলো খারাপ যে আলসার সেগুলো লক্ষণ।
0: মুখের ঘা অনেক সময় অনেক হয়ে থাকে কিন্তু বলছিলাম যে খুব বেশি একটা পাত্তা দেয় না, তো কি করে আমরা বুঝবো যে এটি আসলে কোন রোগের কারণেই হয়েছে বা হঠাৎ করে মুখে ঘা হয়েছে, কিছুদিন পর ভালো হয়ে গেল, তো কোন সময়ে আমাদেরকে আমরা বুঝতে পারবো যে আমাদের এখন চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত?
1: আচ্ছা, যদি সিঙ্গেল আলসার হয়, সেই আলসার গুলো মুখের ঘা কিন্তু কোনো ব্যথা নেই, শক্ত হয়ে আছে, বা এর সাথে যদি দেখি যে আমাদের ঠোঁটগুলো অবশ হয়ে গেছে, তাহলে এটাকে আমরা খুবই গুরুত্ব দিয়ে দেখতে হবে, কারণ এটাই আসলে মুখের ঘা সবচেয়ে যে জীবন সংশয়ী যে রূপ আছে সেটা ছিল স্কোমাস সেল কার্সিনোমা, সেটার জন্য। এর সাথে যদি আমরা মুখের ঘার সাথে অন্য অন্য যে রোগগুলো আমি আপনাকে অনেকগুলো রোগের সাথে বললাম, অন্য কোনো রোগের যদি কোনো প্রকাশগুলো থাকে, তাহলে আমাকে বুঝতে হবে সেটা একটু জটিল জিনিস, এটার জন্য দ্রুত আমাদের ডাক্তারের কাছে যেতে হবে।
0: স্কোমাস সেল কার্সিনোমা এটি আমরা বারবারই শুনছি, কি কেন হয় বা এটি কতটা মারাত্মক হতে পারে মানব জীবনের জন্য একটু যদি আমাদেরকে বলতেন।
1: আচ্ছা, এটা হচ্ছিল মুখের এক ধরনের ক্যান্সার। এই ক্যান্সারের এটা খুবই ভয়াবহ ক্যান্সার, কারণ দেখা গেছে যে এই ক্যান্সারের জন্য মৃত্যু হার প্রায় 50%, এবং রিসেন্ট ইয়ারগুলোতে প্রায় স্কোমাস সেল কার্সিনোমার ইনসিডেন্স রেট 25% এর মতো বৃদ্ধি পেয়েছে। এর অন্যতম কারণ, এটা যে হওয়ার জন্য অন্যতম কারণ হচ্ছে, আমরা যদি পোর ডায়েট খাই, কেউ যদি স্মোকিং করে মানে বিড়ি সিগারেট ধূমপান করেন, এক্সেসিভ অ্যালকোহল খান, আমাদের দেশে যেটা সবচেয়ে বেশি কমন সেটা হল পান খাওয়া এবং গুল ব্যবহার করা, এগুলো হচ্ছে স্কোমাস সেল কার্সিনোমার জন্য অন্যতম প্রধান কারণ। এখন আমরা যদি একটা কাজ করতে পারি, শুধুমাত্র যদি আমরা এই যে কারণগুলো বললাম এগুলো যদি আমরা বন্ধ করে দিতে পারি, তাহলে দেখবো যেটা আমাদের মুখের ঘায়ের জন্য যেগুলো আমাদের মৃত্যুর কারণ ঘটে সেটা থেকে আমরা মুক্ত পেতে পারি। এই জন্য স্কোমাস সেল কার্সিনোমা নিয়ে আমি এত বেশি কথা বলছি, যেটা আমি প্রিভেন্ট করতে পারবো, আমরা যদি এই বদ অভ্যাসগুলা গুল ব্যবহার করা, ধূমপান করা, তামাক ব্যবহার করা, মুখের হাইজিন যদি মেনটেন করতে পারি, তাহলে এই যে ভয়ঙ্কর জীবন সংগ্রাহী যে রোগ, সেখান থেকে আমরা কিন্তু নিজেদেরকে মুক্ত করতে পারি। আর এই রোগের চিকিৎসা পদ্ধতি অনেক ব্যয়বহুল এবং অনেকটা বেশি, কারণ এটা চিকিৎসা পদ্ধতি দুইটা, একটা হচ্ছে আমরা অপারেশন করতে পারবো, আর একটা হচ্ছে এর সাথে আমাদের রেডিওথেরাপি দিতে হবে। যে জন্য আমাদেরকে এটা নিয়ে আগে থেকে যদি আমরা সচেতনতা থাকি, তাহলে আমরা দেখবো যে অনেকগুলো মানুষের জীবন আমরা রক্ষা করতে পারি।
0: মুখে ঘা হলে প্রাথমিকভাবে কি ধরনের ঔষধ আমরা খেতে পারি বা গ্রহণ করতে পারি?
1: মুখে ঘাড় জন্য আমি আপনাকে যেটা বললাম প্রথম দিকে, যে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে মুখে ঘাড় অন্যতম কারণ থাকে অ্যাপটাস আলসার। আমরা যদি দেখি যে আমার মুখের ঘাটা হচ্ছে ওরাল মিকোসাতে হচ্ছে, এটা পেইনফুল, ব্যথা পাচ্ছি, সাদা সাদা হচ্ছে, বারে বারে হচ্ছে চলে যাচ্ছে, বারে বারে হচ্ছে চলে যাচ্ছে, তাহলে এটা আমরা ধরে নিবো এটা অ্যাপটাস আলসার। সেক্ষেত্রে আমরা যেটা করি, আমরা মুখের হাইজিন গুলো মেনটেন করি, আমরা কিছু ট্রায়ামসিলোলন ওরাল পেস্ট এটা ব্যবহার করতে পারি, এছাড়া আমাদের আরো কিছু অ্যাপসল নামক কিছু ওষুধ আছে, এগুলো আমরা ব্যবহার করতে পারি। আর ওরাল হাইজিন যেমন রেগুলার সফট ব্রাশ ইউজ করতে পারি। আর আমরা যেটা করতে পারি, যাতে কনস্টিপেশন না থাকে, অনিদ্রা বা ঘুমের যদি এলোমেলো জিনিস থাকে, এগুলো থেকে যদি আমরা মুক্ত থাকতে পারি। এছাড়া কিছু কিছু মুখের ঘা হতে পারে আমাদের কোনো ভিটামিনের অভাবে, ম্যালাবজেশন সিমটমের জন্য থাকতে পারে, সেক্ষেত্রে আমরা রিবোফ্লাভিন বা এই জাতীয় কিছু ভিটামিন খেয়েও দেখতে পারি যে কোনো কিছু হচ্ছে কিনা। ইনিশিয়াল ভাবে যদি হয় সেক্ষেত্রে আমরা তো ব্যবস্থা করতে পারি।
0: মুখের ঘা এর চিকিৎসা পদ্ধতিটা বা আপনারা কিভাবে রোগীদেরকে চিকিৎসা দিয়ে থাকেন একটু যদি আমাদেরকে বলতেন।
1: আচ্ছা, মুখের ঘা চিকিৎসা পদ্ধতি যদি আমরা বলতে চাই, তাহলে আমাদের প্রথমে আসতে হবে যে এটা আসলে মুখের ঘাড় কারণটা কি। সে চিকিৎসা পদ্ধতি নির্ভর করেছিল কারণের উপর। আমি যদি বলি যে অ্যাপটাস আলসার, তার চিকিৎসা পদ্ধতি আমি আগে বলেছি। এর সাথে যদি অন্য যে কারণগুলো আমি বলেছি, অনেকগুলো স্কিনের রোগ বলছি, গ্যাস্ট্রোন্টাইটিস রোগ বলছি, এটা যদি যে তার প্রাথমিক যে রোগ, সেই রোগের যদি চিকিৎসা করে ফেলি, তাহলে মুখের ঘাগুলো এমনি চলে যাবে ইনশাল্লাহ। আর যদি আমরা স্কোয়ামাসেল কার্সিনোমা যেটা বললাম, মুখের যে ক্যান্সার, সেই ক্যান্সারের চিকিৎসা পদ্ধতি হচ্ছিল দুইটা, একটা হচ্ছিল সার্জারি করে ঘা এবং ওখানে যে যে অংশগুলো ইনভলভ থাকে সেটা ফেলে দেওয়ার পরে, তারপরে আমরা রেডিওথেরাপি দিই। সেটা লোকাল জায়গা দিতে পারি বা অনেক বড় একটা জায়গা জুড়ে দেওয়ার প্রয়োজন হতে পারে, সেটা নির্ভর করে তার কোন কোন অংশগুলো ইনভলভ হয়েছে। এছাড়া তার যে কারণের জন্য তার মুখের ঘা হয়েছে, সেই রোগের চিকিৎসা দিলে মুখের ঘাগুলো ভালো হয়।
0: মুখের ঘা প্রতিরোধে আপনার পরামর্শ?
1: মুখের ঘাড় প্রতিরোধে আমার পরামর্শ দুইটা। সর্বপ্রথম আমাদেরকে যে বদভ্যাসগুলো, ধূমপান করা, পান খাওয়া, গুল ব্যবহার করা, এগুলো বন্ধ করতে হবে, রেগুলার ব্রাশ করতে হবে, এবং মুখের ঘাড় যে আমি যে রেড ফ্লাগ সাইনগুলো বললাম, যদি ভয়াবহতা মনে করি যে কোনো যদি মুখে ঘা হচ্ছে, সেই ঘাসগুলো একটা ঘা, সে ঘাটাগুলো কোনো ব্যথা নেই, সে ঘাগুলো যাচ্ছে না, অনেকদিন ধরে আছে, সেটা শক্ত হয়ে আছে, আমি জিভ্যায় কোনো অনুভূতি পাচ্ছি না, এরকম যদি কোনো কিছু হয়, তাহলে আমাকে দ্রুত ডাক্তারের শরণাপন্ন হতে হবে, কারণ রোগ নির্ণয় করে পরবর্তীতে আমাদের চিকিৎসা নিতে হবে, কারণ এই রোগগুলো দেরি হয়ে গেলে চিকিৎসায় এটা কোনো ফলাফল পাওয়া যায় না।
0: প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা চলে যাচ্ছি আমাদের শ্রোতা বন্ধুদের ফেসবুকে পাঠানো প্রশ্নের উত্তর পর্বে। মোহাম্মদ মেহেদি হাসান দিনাজপুর বোচাগঞ্জ গোপালপুর থেকে আমাদেরকে লিখেছেন, মুখে ঘা ও অ্যাপথাস আলসারের লক্ষণগুলো কি আর এই রোগ থেকে কিভাবে আমরা ভালো থাকতে পারবো?
1: অ্যাপথাস আলসারের যে লক্ষণগুলো থাকবে সেটা হচ্ছিল ওরাল মিকোসাতে আপনার ঘা হবে, ঘাগুলো লাল থাকবে, মাঝখানে সাদা থাকবে, এবং এটা প্রচন্ড পেইনফুল থাকবে, মানে ব্যথা থাকবে। এখান থেকে আমরা আসলে এই রোগটা আসলে একদম নির্মূলের কোন উপায় নেই। এটা থেকে আমরা যে আমাদের যে কষ্টটা, কষ্ট ব্লক আপ করার জন্য আমরা যেটা করতে পারি, ওরাল হাইজিন মেনটেন করতে পারি, আমরা নিয়মিত ঘুমের অভ্যাস করতে পারি, পায়খানা যেন কনস্টিপেশন না থাকে সেটা থেকে ই করতে পারি, এছাড়া আমরা ট্রায়ামসিলোলন ওরাল পেস্ট এর ব্যবহার করতে পারি, বা ক্যাপসুল নামক ক্রিম আছে, এই জাতীয় ওষুধ আমরা ব্যবহার করতে পারি। এখান থেকে পার্মানেন্ট ভাবে প্রতিকারের কোনো আসলে ব্যবস্থা নেই।
0: ওমর ফারুক পুলক আমাদেরকে লিখেছেন মাদারগঞ্জ জামালপুর থেকে, বলেছেন কোন কোন ভিটামিনের অভাবে মুখে ঘা হয়, প্রতিরোধ করার উপায় কি?
1: সাধারণত রিবোফ্লাভিন জাতীয় ভিটামিন, ভিটামিন বি এর একটা অংশ, সে থেকে আমার হতে পারে। সেক্ষেত্রে আমাদের রিবোফ্লাভিন কন্টেনিং যে খাবারগুলো আছে, ফলমূল, এগুলো আমাদেরকে একটু বেশি করে খেতে হবে। এবং এছাড়াও আর একটা বড় কারণ, ওরাল হাইজিন একটা বড় জিনিস। আমরা যদি ওরাল হাইজিন ঠিক মতো না মেনটেন করতে পারি, সেক্ষেত্রে মুখে ঘা হতে পারে। সুতরাং আমরা ওরাল হাইজিন যদি মেনটেন করতে পারি, তাহলে আমরা কিছু মুখের ঘা থেকে আমরা মুক্ত হতে পারবো।
0: এরপরে আমাদেরকে প্রশ্ন পাঠিয়েছেন অলোক কুমার দে শেরপুর থেকে, জিভে ঘা হলে কোনো কিছু খেতে গেলে ঝাল অনুভূত হয়, এটাও কি অ্যাপথাস আলসার অথবা মুখের ঘা?
1: এটাও এক ধরনের মুখের ঘা বলতে পারি আমরা, একটা লক্ষণ। এটা ভিটামিনের কারণ হতে পারে, বা আমি আগে অনেকগুলো কারণ বলেছি, এটা যে কোনো একটা কারণের জন্য এটা হতে পারে।
0: এরপরে আমাদেরকে প্রশ্ন পাঠিয়েছেন অনাথ বন্ধু দেবনাথ, তিনি বলেছেন দিনে তিনবার বা তার অধিক সময় খুব জোরে দাঁত ব্রাশ করার কারণে কি মুখে ঘা হতে পারে? গাছের ডাল দিয়ে নিয়মিত দাঁত মাজা যাবে? কিংবা কেমন ব্রাশ ব্যবহার করা উচিত এবং কতদিন ব্যবহার করা যাবে? যশোরের বন্ধু উনি আমাদের প্রশ্ন লিখেছেন।
1: আচ্ছা, ব্রাশ ব্যবহার করার ক্ষেত্রে আমরা সাধারণত বলি যে দুইবার বা তিনবার ব্রাশ করাই ভালো, অতিরিক্ত চাপ দিয়ে ব্রাশ না করাই ভালো। আর সেক্ষেত্রে যদি আপনার যদি সমস্যা হয় সেক্ষেত্রে আপনি সফট ব্রাশ যেগুলো সেগুলো ব্যবহার করাই ভালো, আর 15 দিনের বেশি একটা ব্রাশ না ব্যবহার করাই ভালো। এক্ষেত্রে অথবা ডেন্টাল সার্জন ওনারা আরো বেশি ভালো পরামর্শ দিতে পারবেন এই বিষয়গুলো নিয়ে।
0: গাছের ডাল দিয়ে
1: এটা আসলে এটা একটু সমস্যা হয়, আমরা ডালগুলো ব্যবহার করলে অনেক সময় বাইরে ফেলে রাখি বা সেখানে অনেকদিন ব্যবহার করলে সেখানে জীবাণু থাকতে পারে, সেটা অ্যাভয়েড করলেই ভালো। এখন
2: বিশ্বে যা কিছু আছে সবই ধ্বংসপ্রাপ্ত হবে, আর তোমার একমাত্র প্রতিপালক অবশিষ্ট থাকবেন, যিনি মহিয়ান ও গরিয়ান। আর করেন বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনতে পাবেন পবিত্র এশার নামাজের আজান।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها
3: আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
4: যেহেতু আমাদের দেশে ব্রাশ সব জায়গায় অ্যাভেলেবল আছে, সেক্ষেত্রে আমরা ব্রাশ ব্যবহার করাটাই আমাদের মনে হয় উত্তম।
5: এরপরে আমাদেরকে প্রশ্ন পাঠিয়েছেন আতাউর রহমান রঞ্জু, তিনি বলেছেন মুখে ঘা বা জিওভায় ঘা বা পেটে ঘা কি আলসার রোগের কারণ?
4: না, মুখে ঘাড় সাথে আসলে আলসার রোগের কোন কারণ নেই। আমাদের গ্যাস্ট্রোএন্টারোলজির অন্য কিছু কারণ আছে, যে ক্রনস ডিজিজ বা সিলিয়াক ডিজিজ, সেটা আলাদা রোগ, এটা আলসার রোগের কোন সম্পর্ক।
5: দীপক চক্রবর্তী দীপক আমাদেরকে লিখেছেন পঞ্চগড় থেকে, তিনি বলেছেন মুখের ঘা থেকে আরো কি কি ধরনের রোগ হতে পারে?
4: আসলে উনি যে কোশ্চেনটা করেছেন, মুখের ঘা থেকে আসলে রোগ হয় না, বরং অন্য রোগের প্রকাশ, বহির প্রকাশ হিসেবে মুখের ঘা আমাদের দেখায়। মানে মুখের ঘা হচ্ছে কোন রোগ না, বেশিরভাগ ক্ষেত্রে এটা ছিল অন্য রোগের লক্ষণ।
5: হারুনুর রশিদ আমাদেরকে লিখেছেন মুখের ঘা প্রতিরোধের উপায় জানাবেন।
4: মুখের ঘা প্রতিরোধের উপায় আমরা স্বাভাবিক ভাবে যদি বলি, প্রথমে আমাদের যেটা করতে হবে, আমাদের ওরাল হাইজিন মেনটেন করতে হবে। তার অর্থ হচ্ছে আমরা রেগুলার দাঁত ব্রাশ করব। অনেক সময় মুখে ঘার জন্য আমরা যদি নাক কান গলা একসাথে থাকে, এখানে অন্য কোন রোগের জন্য যদি হাইজিন না থাকে সেক্ষেত্রে রোগ হতে পারে। এবং সবচেয়ে বড় জিনিস আছে, যদি আমরা যারা রেগুলার যদি কেউ ধূমপান করে, ধূমপান বন্ধ করতে হবে। যারা অ্যালকোহলিক আছে তার মানে অ্যালকোহল খাওয়া যাবে না। পান এবং জর্দা যদি খায় সেটা বন্ধ করতে হবে। অনেক সময় আমরা মুখে গুল লাগাই, এগুলো যদি আমরা বন্ধ করতে পারি তাহলে বড় ধরনের মুখের ঘা যেগুলো আমাদের জন্য জীবন সংশয়ী হয় সেই থেকে আমরা মুক্তি পেতে পারি। সর্বোপরি হচ্ছে যে আমাদের সাবধানতা, স্বাস্থ্যকর জীবনযাপন এবং স্বাস্থ্যকর খাদ্য থেকে আমরা অনেক সময় মুখের ঘাড় থেকে মুক্ত হতে পারি।
5: জাকির হোসেন আমাদেরকে কুমিল্লা থেকে প্রশ্ন পাঠিয়েছেন ফাঙ্গাল ইনফেকশন কেন হয় এবং এর প্রতিরোধে করণীয়। শিশুদেরও তো অনেক সময় ফাঙ্গাল ইনফেকশন হয়, কিভাবে এটিকে প্রতিরোধ করা যায়?
4: ফাঙ্গাল ইনফেকশন এটা হচ্ছে জিব্বায় আমরা অনেক সময় দেখি সাদা হয়ে থাকে, থ্রাশ বলি। এটা আমাদের নর্মালি জিব্বায় বা মুখে ক্যান্ডিডা অ্যালবিকান্স এটা নর্মালি থাকে কমেন্সাল হিসেবে। তো আমরা যদি অনেক সময় দেখা গেলো বাচ্চাদেরকে যদি আমরা অ্যান্টিবায়োটিক ওষুধ দিই, বা বয়স্কদের ক্ষেত্রে যারা ডিভিয়েলিয়েটিং পেশেন্ট, যাদের ক্যান্সার আছে, যারা ডায়াবেটিস পেশেন্ট, যারা সাইটোটক্সিক ড্রাগ খাচ্ছেন বা ইমিউনোসাপ্রেসেন্ট ড্রাগ খাচ্ছেন, তাদের ক্ষেত্রে তখন এটা নিজেই আমাদের মুখগহ্বরকে আক্রমণ করে ফেলে। সেক্ষেত্রে আমাদের যে সমস্যাগুলো হয়, মুখে জিব্বায় সাদা সাদা প্রলেপ পড়ে, অনেক সময় খাবার খেলে মুখে জলে, অনেক সময় ঢোক গিলতে সমস্যা হয়, খাবার খেতেও সমস্যা, আমরা বলি ডিসফেজিয়া হয়, এই কারণগুলোর জন্য হয়। তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক সেটা আমাদেরকে বন্ধ করতে হবে, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে এটা আমরা খুব বেশি দেখি।
5: প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্তই। আগামী পর্বে আবারও কথা হবে অন্য কোন বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
6: তো বন্ধুরা, যেতে যেতে শেষ কথাগুলো জানিয়ে দিই। আজ সম্পাদনায় মোহাম্মদ আকবর হোসেন এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
7: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হলো। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছি শফিকুল ইসলাম। শুরুতেই শিরোনাম। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও বাজেট অধিবেশন সমাপ্ত। সাধারণ জনগণের সামাজিক ও আর্থিক নিরাপত্তা নিশ্চিতে ইউনিভার্সাল কার্ড দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর। দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন। দেশকে আরও সবুজ করে গড়ে তোলার আহ্বান তারেক রহমানের। শিশুদের মানবিকভাবে গড়ে তোলার জন্য শিক্ষকদের তাগিদ দিলেন প্রধানমন্ত্রী। পাচার ও চোরাচালান রুখতে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে আজ বাংলাদেশে রাষ্ট্রীয় শোক পালন। ইরানি বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ আরোপের সিদ্ধান্তের প্রতিবাদে মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি রপ্তানি বন্ধ করে দেওয়ার হুমকি তেহরানের। এবং ফিফা বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয় সেমিফাইনালে আজ রাত 1:00 বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে ইংল্যান্ড। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও বাজেট অধিবেশন সমাপ্ত ঘোষণা করা হয়েছে। অধিবেশন সমাপ্তি সংক্রান্ত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ঘোষণা পাঠ করার মাধ্যমে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল চলতি অধিবেশনের সমাপ্তির ঘোষণা দেন। এর আগে সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান সমাপনী ভাষণে দেশের সাধারণ খেটে খাওয়া মানুষ, প্রান্তিক কৃষক এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সামাজিক ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে এক যুগান্তকারী পদক্ষেপের ঘোষণা দেন। তিনি বলেন, বর্তমান সরকারের পর্যায়ক্রম শ্রমিক সব কল্যাণমুখী নাগরিক সুবিধা একটি একক কার্ডের আওতায় নিয়ে আসার মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যার নাম দেওয়া হয়েছে ইউনিভার্সাল কার্ড। তারেক রহমান বলেন, রাষ্ট্র যদি তার নাগরিকদের দায় মেটাতে ব্যর্থ হয় তবে জনগণ এবং রাষ্ট্র উভয়ই দুর্বল হয়ে পড়ে। তাই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্পোর্টস কার্ড, প্রবাসী কার্ড কিংবা ইমাম মুয়াজ্জিন ও ধর্মীয় গুরুদের জন্য দেওয়া বিশেষ কার্ডের মতো সুযোগ সুবিধাগুলো জনগণের প্রতি রাষ্ট্রের কোন করুণা বা দয়া নয়, বরং এটি রাষ্ট্রের পরম দায়িত্ব। প্রধানমন্ত্রী বলেন, এই দায়িত্ব পালনের অংশ হিসেবেই ভবিষ্যতে আলাদা আলাদা সব কার্ডের সমন্বয়ে এই সর্বজনীন বা ইউনিভার্সাল কার্ড চালু করা হবে, যার মাধ্যমে নাগরিকরা একক পরিচয় ও কার্ডে সমস্ত সরকারি সুযোগ সুবিধা লাভ করবেন। তিনি বলেন, এদেশের অধিকাংশ মানুষ কোনো না কোনোভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির সঙ্গে জড়িত। এই বিশাল জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তি ছাড়া সামগ্রিক উন্নয়ন অসম্ভব। প্রধানমন্ত্রী বলেন, সে কারণেই জাতীয় নির্বাচনের আগে বাংলাদেশ জাতীয় দল দেশের আপামর কৃষকদের কাছে একটি সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দিয়েছিল। তিনি সংসদকে অবহিত করে বলেন, সরকার গঠন করার পর প্রথম ক্যাবিনেট মিটিংয়ে এই প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রথম ও প্রধান সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশ স্বাধীনের পরে প্রকৃত শহীদ এবং মুক্তিযোদ্ধার সঠিক তালিকা প্রণয়নে রাজনীতিকরণ করা হয়েছে। তিনি আজ জাতীয় সংসদে এক সম্পূরক প্রশ্নের জবাবে একথা বলেন। এর আগে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে বিকেলে সংসদের বৈঠক পুনরায় শুরু হয়। প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের শহীদ ও মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়নের দায়িত্বে যারা ছিলেন তারা সেটিকে সঠিকভাবে না করে রাজনৈতিকভাবে উপস্থাপন করেছেন।
2: পূর্ণাঙ্গ তালিকা তৈরি করার, মুক্তিযুদ্ধে কারা শহীদ হয়েছেন, এই সঠিক এবং পূর্ণাঙ্গ তালিকাটা তারা সেই সময় তৈরি করেনি, বরং তালিকা তৈরি করতে গিয়ে সেখানে তারা রাজনীতি টেনে নিয়ে এসেছিল। অথচ এই মানুষগুলোর আত্মত্যাগের বিনিময়ে আমরা অর্জন করেছিলাম আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা। বিষয়টির গুরুত্ব অনুধাবন করে বর্তমান সরকার নির্বাচনী ইশতেহারে নিবিড় গবেষণার ভিত্তিতে মুক্তিযুদ্ধের শহীদদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের অঙ্গীকার ব্যক্ত করেছে।
0: প্রধানমন্ত্রী আরেক প্রশ্নের জবাবে সংসদকে জানান, দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন, ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র বিমোচনের অন্যতম হাতিয়ার হিসেবে পর্যটন শিল্পকে বেছে নিয়েছে বর্তমান সরকার। তারেক রহমান বলেন, এই খাতকে টেকসই করার পাশাপাশি অর্থনীতির মূল ধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে সরকার একটি সমন্বিত ও সুদূরপ্রসারী পর্যটন মহাপরিকল্পনা প্রণয়নের উদ্যোগ গ্রহণ করেছে। এদিকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বিধি একাত্তরের আওতায় উত্থাপিত জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে সংসদে জানান, চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক সেবন এবং নির্ধারিত কোর্স সম্পন্ন না করার কারণে দেশে অ্যান্টি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স একটি বড় জনস্বাস্থ্য ঝুঁকিতে পরিণত হচ্ছে। তিনি বলেন, এ কারণে বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে বিদ্যমান আইন কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে এবং এ বিষয়ে অভিযান আরও জোরদার করা হবে। শিক্ষামন্ত্রী ডক্টর আনম এসানুল হক মিলন 300 বিধিতে দেওয়া এক বিবৃতিতে বলেন, প্রতিকূল আবহাওয়া কিংবা সংশ্লিষ্ট অনিবার্য কারণে চলমান HSC ও সমমান পরীক্ষার কোন বিষয়ে অংশগ্রহণ করতে না পারা শিক্ষার্থীরা বিশেষ সুযোগ পাবেন।
3: প্রতিকূল আবহাওয়া কিংবা সংশ্লিষ্ট অনিবার্য কারণে যারা চলমান HSC ও সমমান পরীক্ষা 2026 এর কোন বিষয়ে অংশগ্রহণ করতে পারেনি, তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ইতিমধ্যে স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ে অভিন্ন প্রশ্নপত্রে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত একই তারিখে ওই সময়ে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন।
0: প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে আরও সবুজ করে গড়ে তুলতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আজ রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনকালে এই আহ্বান জানান। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে সারাদেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা হিসেবে প্রধানমন্ত্রী একটি নিম গাছের চারা রোপণ করেন। এই উদ্যোগের অংশ হিসেবে আজ দেশজুড়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে একযোগে প্রায় 2,00,000 চারা রোপণ করা হয়। তারেক রহমান শিশুদের স্কুল বা বাসার আশেপাশে প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগানোরও আহ্বান জানান। প্রধানমন্ত্রী আজকের দিনটিকে অত্যন্ত স্মরণীয় উল্লেখ করে বলেন, আজ সবাই মিলে দেশের মাটিতে একসঙ্গে অনেক গাছ রোপণ করা হল। বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনের পর প্রধানমন্ত্রী প্রাণ প্রকৃতি বিষয়ক শিশু শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন প্রকল্প ঘুরে দেখেন। পরে প্রধানমন্ত্রী একই স্থানে প্রাথমিক শিক্ষা পদক 2026 প্রদান করেন। পদক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আজকের শিশুরাই আগামীর বাংলাদেশ গড়ার কারিগর, তাই দেশ গড়ার এই কারিগরদের দক্ষ করে গড়ে তুলতে প্রাথমিক শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করবে সরকার। তিনি আরও বলেন, শিশুদের পাঠ্যক্রমে নৈতিক শিক্ষা এবং সামাজিক ও পারিবারিক মূল্যবোধের বিষয় যুক্ত করা হবে। এ সময় শিশুদের মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের সাহায্য চান সরকার প্রধান। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
4: প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান এবং মেধা ও মননশীলতা বিকাশের স্বীকৃতি হিসেবে প্রাথমিক শিক্ষা পদক দিল সরকার। বুধবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই আয়োজনে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য মতে, বিষয়ভিত্তিক কুইজ, বিতর্ক সহ বিভিন্ন ক্যাটাগরির এই প্রতিযোগিতায় সারা দেশের স্কুল পর্যায়ের 2 কোটিরও বেশি শিক্ষার্থী অংশ নেয়। উপজেলা থেকে জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। এছাড়া শ্রেষ্ঠ শিক্ষক ও প্রাথমিক শিক্ষায় অবদানের জন্য সংশ্লিষ্ট কয়েকজনকেও পদক দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, আজকের শিশুরাই আগামীর দেশ গড়ার কারিগর, তাদের দক্ষ করে গড়ে তুলতে শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি লার্নিং হ্যাপিনেসে গুরুত্ব দিচ্ছে সরকার।
5: প্রাইমারি বিদ্যালয়, প্রাইমারি বিদ্যালয়ের শিক্ষক এবং প্রাইমারি বিদ্যালয়ের শিক্ষার্থী, এই তিনটা অসম্ভব ইম্পর্টেন্ট একটি বিষয় দেশকে গড়ে তোলার জন্য। যেমন শিক্ষকদের পাশে এসে আমাদেরকে দাঁড়াতে হবে। আমরা জানি শিক্ষকদের কিছু সমস্যা আছে, তাদের সেটি আমরা চেষ্টা করছি সেই সমস্যাগুলোকে অ্যাড্রেস করতে। একই সাথে আমরা যদি আজকে প্রাইমারি স্কুলের শিক্ষকদেরকে যদি আমরা সঠিক ট্রেনিং এর মাধ্যমে সঠিকভাবে গড়ে তুলতে পারি, তাদেরকে সঠিক ট্রেনিং দিতে পারি, তারা তাদের সেই ট্রেনিংটা, সেই শিক্ষাটা তারা শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিবেন।
4: পড়াশোনার পাশাপাশি দেশ ও পরিবারের ব্যাপারে সচেতন হতে প্রাথমিকের খুদে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তারেক রহমান।
5: সারা বাংলাদেশে প্রায় 2,00,000 মতন গাছের চারা রোপণ করেছি। এটি প্রকৃতি, আমরা প্রকৃতি যাতে সুন্দর থাকে, ভালো থাকে, তার জন্য আমরা এই কাজটি করেছি। আমাদের এমনি সরকারের পরিকল্পনা আছে যে আগামী

0: বড় না হচ্ছে, তোমার বয়স যতদিন পর্যন্ত 20 বছর না হচ্ছে, প্রত্যেক বছর একটা করে গাছ লাগাতে হবে। পারবে, তুমি গাছটা রোপণ করবে, গাছটাও বড় হবে, তুমিও বড় হবে।
1: অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে খুদে শিক্ষার্থীদের পরিবেশিত ছড়া, গান, নাচ, বিতর্ক সহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর মনোমুগ্ধকর নানা পরিবেশনা। শিশুদের এমন আয়োজনে উঠে আসে হিংসা বিদ্বেষ ভুলে সুন্দর বাংলাদেশের চিত্র। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
2: স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, সংঘবদ্ধ অপরাধী চক্রের ডিজিটাল প্ল্যাটফর্ম ও প্রযুক্তির অপব্যবহার রুখতে এবং মানব পাচার ও অভিবাসী চোরাচালান দমনে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে। তিনি আজ রাজধানীতে মানব পাচার এবং অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন 2026 বিষয়ক জাতীয় অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী শক্তিশালী আইন কার্যকর প্রাতিষ্ঠানিক সমন্বয় এবং ভুক্তভোগী কেন্দ্রিক ফৌজদারি বিচার ব্যবস্থার মাধ্যমে মানব পাচার ও অভিবাসী চোরাচালান দমনে সরকারের দৃঢ় ও অবিচল অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি আরো বলেন, সদ্যপ্রণীত আইনটি গুরুতর আন্তদেশীয় অপরাধ মোকাবেলায় বাংলাদেশের প্রচেষ্টায় একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক। ত্রাণ বিতরণে কোন ধরনের অনিয়ম, স্বজনপ্রীতি ও রাজনৈতিক মতভেদ বরদাস্ত করা হবে না বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি আজ চট্টগ্রামের বাঁশখালের খানখানাবাদ ইউনিয়নে বন্যার্তদের ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। মন্ত্রী বলেন, বৃহত্তর চট্টগ্রাম সহ সিলেট ও হবিগঞ্জের কয়েকটি জেলায় সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগ সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে দুর্গত মানুষের মধ্যে ত্রাণ পর্যাপ্ত ত্রাণ বরাদ্দ দেওয়া হয়েছে। এর আগে মন্ত্রী খানখানাবাদ ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডের পূর্ব ঢোমরা জলকদর খাল খনন কার্যক্রম পরিদর্শন করেন। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
3: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
4: খবরের বাকি অংশ পড়ছি নাজনীন নাহার। এবার জুলাই 24 গণ অভ্যুত্থানের উপর একটি বিশেষ পরিবেশনা।

0: 2024 সালের 15 জুলাই সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের দফায় দফায় হামলায় সারাদেশে আহত হন শত শত শিক্ষার্থী। শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এছাড়া এর আগের দিন 14 জুলাই বিকেলে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোটা সংস্কার আন্দোলনকারীদের রাজাকারের নাতিপুতি বলে কটূক্তির প্রতিবাদে রাতে উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। আরও শুনুন প্রতিবেদনে।
1: 2024 সালের 15 জুলাই সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে সারাদেশে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর দফায় দফায় হামলা চালায় ছাত্রলীগ। শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ছাত্রলীগের এই হামলায় সারাদেশে 400+ শিক্ষার্থী আহত হন। এর মধ্যে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই নারী শিক্ষার্থী সহ আহত হন প্রায় 300 জন। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে গেলে সেখানেও শিক্ষার্থীদের উপর হামলা চালায় ছাত্রলীগ। সে সম্পর্কে বলছিলেন রাষ্ট্রবিজ্ঞানী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ডক্টর দিদারা চৌধুরী।
2: এবং তারা যেভাবে স্টুডেন্ট তাদের উপরে যেভাবে চড়া হয়েছিল, এটা নজির সভ্য দেশে পাওয়া মুশকিল। এই বহুদিন বাইরে থেকে এসেছি, মানে কোনো ছাত্ররা যে আপনার নিজের সহকর্মীদের উপরে এইভাবে চড়া হয়, এরকম দৃষ্টান্ত বোধহয় সাত কন্টিনেন্টে, মানে এই উপমহাদেশে কোথাও নাই। সুতরাং আমরা যখন ছাত্রলীগের কার্যকলাপকে পরিচয় দেখে বন্ধ করতে হবে, কারণ তারা তো ছাত্র হিসেবে কাজ করে নাই, তারা তো রাষ্ট্রীয় মতে যে একটা সন্ত্রাসী বাহিনী হিসাবে পুলিশের সঙ্গে যাদেরকে আমরা হেলমেট বাহিনী বলে আখ্যায়িত করা হয়েছিল।
1: অন্যদিকে 14 জুলাই বিকেলে এক সংবাদ সম্মেলনে তৎকালীন স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোটা সংস্কার আন্দোলনকারীদের রাজাকারের নাতিপুতি বলে কটূক্তির প্রতিবাদে রাতে উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। রাষ্ট্রবিজ্ঞানী ও অধ্যাপক ডক্টর দিনারা চৌধুরীর মতে, শেখ হাসিনা ওই মন্তব্যের মাধ্যমে শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনকে চরমভাবে উপহাস করেছে।

0: করেছিলেন, যার ফলে ক্ষোভ আরো দানা বাঁধে।
1: ইয়াং জেনারেশন, তাদের মনে অনেক স্বপ্ন, তারা লেখাপড়া শিখছে যে ভবিষ্যতে তারা নিজেদের জন্য তো বটে কিন্তু দেশের এবং দত্তের জন্য কাজ করবে, সেখানে তাদেরকে এরকম একটা বিদ্রুপাত্মক ভাবে একটা সম্বোধনটাই আমার মনে হয় একটা বারুদের স্তূপে আগুন দেওয়ার মতো ঘটনা।
0: এদিন সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বার্ন ইনস্টিটিউটে আহত শিক্ষার্থীদের ওপর দফায় দফায় হামলা চালায় ছাত্রলীগ। সংঘর্ষের পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ। শিক্ষার্থীরা যাতে আন্দোলনে যেতে না পারে সেজন্য বিশ্ববিদ্যালয়ের গেটে তালা দেওয়া হয়, কিন্তু শিক্ষার্থীদের একটি অংশ তালা ভেঙে মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন। পুলিশই বাধা অতিক্রম করে তাদের সঙ্গে যোগ দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। রাজনৈতিক বিশ্লেষকদের মতে 15 জুলাই শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছিল। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
2: কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির ইন্তেকালে আজ দেশে রাষ্ট্রীয়ভাবে শোক পালিত হয়। এ উপলক্ষে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশের সব মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে আজ মরহুমের রুহের মাগফিরাত কামনায় দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। এছাড়া অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও তার আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। কাতারের সাবেক আমির ও বর্তমান আমিরের পিতা শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোকবার্তা হস্তান্তর করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। স্পিকার গতকাল কাতারের লুসাইল আমিরি প্রাসাদে আয়োজিত রাষ্ট্রীয় শোকবার্তা গ্রহণ অনুষ্ঠানে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে প্রধানমন্ত্রীর শোকবার্তা হস্তান্তর করেন।
3: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
4: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
3: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
2: এবারে আন্তর্জাতিক সংবাদ। ইরানি বন্দরগুলোর উপর পুনরায় যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ আরোপের সিদ্ধান্তের প্রতিবাদে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি রপ্তানি পুরোপুরি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে। এক বিবৃতিতে IRGC জানায়, এই অঞ্চল থেকে তেল ও গ্যাস রপ্তানি হলে তা সবার জন্য হবে, অন্যথায় কারও জন্যই নয়। সতর্কবার্তায় লোহিত সাগরের প্রবেশদ্বার বাবেল মানদ্বীপ দিয়ে জাহাজ চলাচল করতে না দেওয়ার সম্ভাব্য হুমকির কথাও জানানো হয়। সাম্প্রতিক এসব ঘটনা বিশ্বের গুরুত্বপূর্ণ নৌপথগুলোর নিরাপদ ও আন্তর্জাতিক জ্বালানি বাজারের স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র জানায়, ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ পুনরায় আরোপের পর আজ তারা তেহরানের বিরুদ্ধে আরও এক দফা বিমান হামলা চালিয়েছে। পাকিস্তান শাসিত কাশ্মীরে নিরাপত্তা বাহিনী ও একটি নিষিদ্ধ বিদ্রোহী গোষ্ঠীর সমর্থকদের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘর্ষে অন্তত 9 জন নিহত এবং 12 জন আহত হয়েছে। কর্মকর্তারা আজ জানান, পুঞ্চ জেলায় বিক্ষোভ শুরু হয় এবং সেখানে গতকাল সহিংসতা ছড়িয়ে পড়ে। নিহতদের মধ্যে 7 জন বেসামরিক নাগরিক, 1 জন আধাসামরিক বাহিনীর কর্মকর্তা ও 1 জন পুলিশ সদস্য। জুন মাসে আঞ্চলিক সরকার সন্ত্রাসবিরোধী আইনে জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি JAAC নিষিদ্ধ করার পর সর্বশেষ এই অস্থিরতা দেখা দেয়। ফিফা বিশ্বকাপ ফুটবলের খবর।

0: ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ দ্বিতীয় সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ইংল্যান্ডের মুখোমুখি হবে। আটলান্টায় বাংলাদেশ সময় রাত একটায় খেলা শুরু হবে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: উত্তর আমেরিকার আকাশে যখন বিশ্ব জয়ের চূড়ান্ত আলোড়ন, তখন ফুটবল মানচিত্রের দুই গোলার্ধের দুই চিরন্তন পরাশক্তি এবার মুখোমুখি হতে যাচ্ছে এক মহানাটকীয় দ্বৈরথে। একদিকে ফুটবল সংস্কৃতির আদি ভূমিত্রী লায়ন্স ইংল্যান্ড, অন্যদিকে বিশ্ব জয়ের মুকুট মাথায় নিয়ে উঠতে থাকা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ও কোপা আমেরিকার সিংহাসন ধরে রাখা আলবিসেলেস্তে আর্জেন্টিনা। ইউরোপিয়ান নান্দনিকতা বনাম লাতিন জাদুর এই সংঘাত মঞ্চ একেবারেই প্রস্তুত। সবুজ গালিচায় এবার কোনো ক্ষমা নেই, নেই কোনো আপোষের সুযোগ। ইংল্যান্ডের ডেরায় আছেন ক্ষিপ্ত গতির হ্যারি কেইন আর মাঝ মাঠের তরুণ জাদুকর জুড বেলিংহাম, যারা যে কোনো মুহূর্তে প্রতিপক্ষের রক্ষণ ভাগ চূর্ণ বিচূর্ণ করতে প্রস্তুত। অপরদিকে আকাশি সাদা শিবিরে শেষবারের মতো বিশ্বমঞ্চ কাঁপাতে তৈরি সর্বকালের অন্যতম সেরা ফুটবল জাদুকর লিওনেল মেসি। আর আক্রমণ ভাগে প্রতিপক্ষের বুকে কাঁপন ধরাতে প্রস্তুত কোপা আমেরিকার ফাইনাল নির্ধারক গোলদাতা লাউতারু মার্তিনেজ। ঘড়ির কাঁটা যখন ছুঁয়ে যাবে বাংলাদেশ সময় রাত একটা, তখন ফুটবল প্রেমীদের হৃদস্পন্দন বেজে উঠবে আটলান্টা স্টেডিয়ামে সেই মহাযুদ্ধের বাসি। মাঠের ভেতরের ক্ষিপ্ত গতি আর গ্যালারির আকাশ ফুরে যাওয়া গর্জন মিলে তৈরি হবে এক অলৌকিক আবহ, যেখানে ড্র বলে কিছুই থাকবে না, থাকবে কেবল বিজয়ের শেষ রক্তিম সূর্য। এর আগে গত মঙ্গলবার রাতে বাংলাদেশ সময় ঠিক একটায় ডালাসের সবুজ গালিচায় শেষ চারের প্রথম মহাযুদ্ধে মুখোমুখি হয়েছিল ফ্রান্স ও স্পেন। সেখানে এমবাপ্পের ফ্রান্সকে 2-0 গোলে হারিয়ে ফাইনালে পা রেখেছে স্প্যানিশ আর্মাডা। আর এভাবেই যবনিকা ঘটল ফরাসিদের বিশ্বকাপ স্বপ্নযাত্রা। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: ক্রিকেট বুলাওয়েতে আজ 3 ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়ে 32 রানে বাংলাদেশকে পরাজিত করেছে। বাংলাদেশ টসে জিতে জিম্বাবুয়েকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানালে তারা নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 170 রান করে। জবাবে বাংলাদেশ 19 ওভারে সবকটি উইকেট হারিয়ে 138 রান করতে সক্ষম হয়। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরা নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় বাজেট অধিবেশন সমাপ্ত। সাধারণ জনগণের সামাজিক ও আর্থিক নিরাপত্তা নিশ্চিতে ইউনিভার্সাল কার্ড দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর। দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন। দেশকে আরও সবুজ করে গড়ে তোলার আহ্বান তারেক রহমানের। শিশুদের মানবিকভাবে গড়ে তোলার জন্য শিক্ষকদের তাগিদ দিলেন প্রধানমন্ত্রী। পাচার ও চোরাচালান রুখতে নতুন আইন কার্যকরী ভূমিকা রাখবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে আজ বাংলাদেশে রাষ্ট্রীয় শোক পালন। ইরানি বন্দরগুলোর উপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ আরোপের সিদ্ধান্তের প্রতিবাদে মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি রপ্তানি বন্ধ করে দেওয়ার হুমকি তেহরানের। এবং ফিফা বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয় সেমিফাইনালে আজ রাত একটায় বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে ইংল্যান্ড। খবর শেষ হলো।
2: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন আল হামরা ইসলাম, পড়ছি সৈয়দা জামিলা আখতার। দেশের বিভিন্ন অঞ্চলে সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢল থেকে সৃষ্ট বন্যা পরিস্থিতির ক্রমশ উন্নতি হচ্ছে। ভারী বৃষ্টিপাত কমে আসায় পানি নামছে, তবে ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিহ্ন। সবচেয়ে ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম বিভাগের সব জেলায় টানা এক সপ্তাহের আকস্মিক বন্যা ভারী বর্ষণে বসতবাড়ি, সড়ক, বাঁধ, শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতি হয়েছে। অতিবর্ষণ, পাহাড়ি ঢলে বন্যা ও পাহাড় ধসে সারা দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 54 জনে। বন্যার শুরুতেই প্রধানমন্ত্রী তারেক রহমান বন্যা পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণে রাখছেন। তিনি ইতিমধ্যে 10টি জরুরি পদক্ষেপ নিয়েছেন। সেগুলো বাস্তবায়নে মন্ত্রী, সংশ্লিষ্ট সাংসদ, বিএনপি নেতা ও প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। তাঁর নির্দেশনা মতো দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা দেশের বিভিন্ন বন্যা কবলিত ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন, ক্ষয়ক্ষতি নিরূপণ ও ত্রাণ বিতরণ সমন্বয় করছেন। এর পাশাপাশি রাজধানীতে গতকাল এক আন্ত মন্ত্রণালয় জরুরি সভায় বন্যা পরিস্থিতি মোকাবেলা, জরুরি সাড়াদান এবং সংশ্লিষ্ট কার্যক্রমে সমন্বয় জোরদারের লক্ষ্যে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি উদ্ধার, ত্রাণ বিতরণ, স্বাস্থ্যসেবা, বিশুদ্ধ পানি সরবরাহ এবং ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনরুদ্ধারে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করার আহ্বান জানান। সভায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের একটি নির্ভুল ডাটাবেজ তৈরি করা হবে, যাতে ত্রাণ বিতরণ কার্যক্রম আরও সুশৃঙ্খল ও কার্যকর করা যায়। একই সঙ্গে তিনি সরবরাহ ব্যবস্থা এবং যোগাযোগ অবকাঠামো সচল রাখার উপরও গুরুত্ব দেন। সভায় আরও যেসব সিদ্ধান্ত গৃহীত হয় তার মধ্যে রয়েছে এলজিইডির আওতাধীন ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া, একই সঙ্গে সড়ক ও জনপথ অধিদপ্তর এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আওতাধীন ক্ষতিগ্রস্ত মহাসড়ক ও গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগ দ্রুত পুনরুদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। সরকারি সূত্র জানিয়েছে, বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলো সমন্বিতভাবে উদ্ধার, ত্রাণ বিতরণ, স্বাস্থ্যসেবা এবং পুনর্বাসন কার্যক্রম অব্যাহত রাখবে। তিনি বলেন, উদ্ধার কার্যক্রমের পাশাপাশি এখন ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন, কৃষি পুনরুদ্ধার এবং জনস্বাস্থ্য সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। চট্টগ্রাম জেলার ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন ও দুর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প উপদেষ্টা রুহুল কবির রিজভী ও ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। বর্তমান পরিস্থিতিতে বন্যায় জনগণের দুর্ভোগ লাঘবে সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই। প্রত্যেক মন্ত্রণালয় ও সংস্থাকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে এবং ক্ষতিগ্রস্ত মানুষের কাছে দ্রুত সেবা ও সহায়তা পৌঁছে দিতে হবে। বন্যার ক্ষতিগ্রস্তদের জন্য সরকারি সহায়তার পাশাপাশি ব্যক্তিগত, স্বেচ্ছাসেবী, সাংগঠনিক এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে উদ্যোগ নিতে হবে। বিত্তবানদের এগিয়ে আসতে হবে তাদের দরিদ্র প্রতিবেশীদের সাহায্যে। সংবাদ পর্যালোচনা শেষ হল। এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
3: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ঠাকুরগাঁও, কক্সবাজার এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
4: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে অনুষ্ঠান রিলে করে শোনানো হল। সুপ্রিয় শ্রোতা, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে, এবং আমাদের অনুষ্ঠান শুনতে পাবেন বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপটি ডাউনলোড করলেই। এখন শুনবেন আহমেদ মুনিরের সাজানো কথামালায় মোহাম্মদ খসরুর কণ্ঠে দেশাত্মবোধক গানটি।

সুপ্রিয় শ্রোতা, দেশত্ববোধক গানটি শুনলেন। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন ঠিক রাত 8:58। সময় হল মিডিয়াম ওয়েভের দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি ঘোষণার। আমাদের পরবর্তী অনুষ্ঠান শুনতে পাবেন FM 88.8 MHz। অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল।

সুপ্রিয় শ্রোতা, দেশত্ববোধক গানটি শুনলেন। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন ঠিক রাত 8:58। সময় হল মিডিয়াম ওয়েবের দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি ঘোষণার। আমাদের পরবর্তী অনুষ্ঠান শুনতে পারবেন FM 88.8 MHz। অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল।

0: শুনতে পাবেন সকাল 8:15। ফলে ও মাছের রাসায়নিক ব্যবহার বিষয়ক জীবন্তিকা বেলা 2:50 প্রচারিত হবে। রচনা প্রযোজনা মোহাম্মদ ইলিয়াস হোসেন সর্দার। বেলা 3:05 শুনবেন বিশ্বকাপ উপলক্ষে বিশেষ সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান ফুটবল ফ্লাশ। বেলা 3:30 প্রচারিত হবে জুলাই শহীদ দিবস উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠান। বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ বেলা 1:05। এবারে জানিয়ে দিচ্ছি সঙ্গীত অনুষ্ঠানের সময়সূচি। দুপুর 12:15, রাত 9:20, এছাড়াও রাত 8:55 শুনবেন দেশাত্মবোধক গান। স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী শুনবেন সকাল 8:30। এছাড়াও আধুনিক গান শুনবেন বেলা 2:40 মোহাম্মদ তারিফ আহমেদের কণ্ঠে। জনপ্রিয় ছায়াছবির গানের অনুষ্ঠান রূপালী সকাল 9:05। এছাড়াও ছায়াছবির গান শুনতে পাবেন বেলা 4:05। শিল্পী মোস্তাফিজুর রহমানের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনবেন বেলা 12:20। এছাড়াও রবীন্দ্রসঙ্গীত শুনবেন মঞ্জুরা রহমানের কণ্ঠে বেলা 2:30। বাউল গান বাউলিয়ানা চারণ কবিদের গানের অনুষ্ঠান শিল্পী সুশান্ত ব্যানার্জি শুনবেন দুপুর 12:40। পল্লীগীতির অনুষ্ঠান রাখালিয়া শুনতে পাবেন সন্ধ্যে 6:10। এছাড়া FM 88.8 মেগাহার্জে NHK জাপানির বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9:00। শুনলেন আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। বাংলাদেশ বেতার খুলনা, তেলাওয়াতে কালামে পাক ও বাংলা তরজমা।
1: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن

এতক্ষণ দেশাত্মবোধক গানটি শুনলেন বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, জানিয়ে দিচ্ছি আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। জুলাইয়ের শপথ, গ্রন্থনা উপস্থাপনা নিশাত ফাতেমা,

0: صدق الله العظيم.
1: ওই ব্যক্তির কথার চেয়ে ভালো কথা আর কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং সৎকর্ম করে আর বলে যে নিশ্চয়ই আমি আনুগত্য স্বীকারকারীদের একজন। আর ভালো ও মন্দ সমান হতে পারে না, আপনি সদ্ব্যবহার দিয়ে মন্দকে প্রতিরোধ করুন, ফলে আপনার সাথে যার শত্রুতা আছে সে এমন হয়ে যাবে যেন অন্তরঙ্গ বন্ধু। সূরা হামিম সাজদা আয়াত 33-34।
2: এফএম সম্প্রচার কার্যক্রম 88.8 MHz বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, এবেলায় অনুষ্ঠান ঘোষণায় ছিলাম আমি ইফফাত সানিয়া ন্যান্সি, অধিবেশন তত্ত্বাবধানে খাদিজাতুল কোবরা, প্রকৌশল তত্ত্বাবধানে খান আল আমিন, প্রকৌশল সহযোগিতায় ছিলেন মোহাম্মদ আতার রহমান গাজী। আমরা আজকের অনুষ্ঠানমালার প্রায় প্রান্তিকে চলে এসেছি। সুপ্রিয় শ্রোতা, আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।